hai ke jeng tang sa re jamong ojora khane pe lekha te narok che mang kana tinini tini phung ni pandao jeng chalai nai tongkhorno khatina raknani te tongkhorni manikhni no sung tongkhorno tangai khatina raknan ingang ke sini jeng borok rokni logi logi tongkhor balai khenu nang ko ko jeng tongkhor kari ke jeng borok thangai dongmai tongkhorunga jingbai grungja jingbai gadalja tongkhorni manai khnei eba malmata bufang ba phang jing jotono abobai no jing banchi ui tong ani man jemon tongkhorni malmata robo jing kri khai jing boro kri khai robo banchia te jing bo boro kri khanga kai gobang ma manai khnei rokno sung nokya eba man thokya ange mano bufang ba phang jing kri hinga kai nogui mano chini lang mana harani eba oxygen manani balai to ko haike jing tini shalaina chini tongkhoro kemajak manai eba bufang ba phang thung mal matang thung chung kobang ma mani tabuk nuklia eba अंगी मानो चंग अब्रो कमाजा की थंगा चंग शाना नी थंगा के आगे नी जरा रोगो कबांग मा तंग करनो एबा बोलंग हलंगो कबांग मा मान थोक मानी माने रो नुक्सा को जामुंग नो रोमोई माल मातानो खोबुई जो तो फाशिंग नी माने खनी नो चंग मान थोगो फिया बताबुक तरक तरक सिनी ओ तंग करो कबांग मा মানে কতাল শক পাইমানি বাকি এবার তংমুং কাহাম শক পাইমানি বাকি চিনি কবাং মা মানে খনি র কমর রগই থাঙ্গু আবনু সং খাতি তুবনানি হেঙ্গাঙ্কাই সানানি থাঙ্কাকাই জং কবাং মা চিনি লাংমা বাই গদাল জাখানি মানো জং বুফাং বা ফাংকরি হেঙ্গাকাই চিনি লাংমা জং কাহামকাই নাহার মায়া বা জং অক্সিজেন মায়াঙ্গি মানো হাইনি বাকি জং বুফাং বা ফাং ন কাইনানি নাংনাই তে আ জায়গাও তকসা তক তৈ মাল মাতা যত চং খাতি নারক নানি নাই চং রমদি তাবুকনি ওজরাও কবাং মা চিনি বরক চং রাবার কায়ো হনে কবাং মা কাইলাইও ফিয়াবা আবু বসে জর তৈ সিনি তংখরনি বাকি কাহাম আবু চং চেরি নাই খ্যাং কাই আবু বেলাই খেনো চিনি বাকি হামি আছে হাইনি বাকি চং রাবার নকারিব ওয়া বুফাং এবা বুফাং কবাং মা নাংকুক মানে চং বুফাংনি বিশিংতি বচিনি বড় কবাং মা বিথি বড় খায় ফিয়াবা তাবো খাই সানান থাঙ্গাকা আবরক কুমার রক কীথাঙ্গ হংকে আবরকনো চং খাতি নারক নানি বাকে চিনি ক্লাই দায় দামং গাই চিনি বড়কনি পৈলানো ক্লাই দায় সং বুফাং ওয়াফং মা কাইনাই রম দি তাবো নাই নাই খাঙ্কা আগেও ওয়া কবাং মা নগো সং উরাম ওরাম থাঙ্কাঙ্কে ওরো নিয়রো থাঙ্কাই ওয়ারক নগো ফিয়াবা তাবুক অমহাই বলং হলঙ্গ চং ওয়া কবাং নুকলিয়া হাসগো সিমন চং ওয়া মানথক মানি নগো ফিয়া কামি আম চাইরগো নাই নাই খাঙ্কে ওয়া সকমর জাগাই থাঙ্কা ওয়ানি ওয়ানো চং স্লাই রাবানো তবু খান হাইকে চিনি আগিনি স্লাই চং সানানি থাঙ্কাই তাবুক ওয়ানো সকমনে বাকি ওয়ানি মানে খনি বসং নুকলিয়া এবার সামনাইব নুকলিয়া তে চং সানানি থাঙ্কাঙ্কে এবার সানানি থাঙ্কাকাই চং তাবুকনি ওজরাব আগে ওকে চং বল বাই মামুই সংসাও ফিয়া তাবুকাই চং মডার্ন অঙ্গি থাঙ্কা চং নগ নগ গ্যাস স্টোভ এবার গ্যাস পাইসং সঙ্গুই সও হাইনে বাকি নাই নাই নাই খাঙ্কাকাই চিনি ওরা চিনি অতংমং এবার চিনি তাবুকনি কতালনি স্লাইজাকমু বেলাই কেন চিন চেন কাইসা চ্যালেঞ্জিং হাই চ

অপমান থকলে আহঙ্গা গেছেন ভাই জানাই হাইগে চেং এবার সপ্তাহ খেলায় চিনি যে দংখর মানি খনি দং মানে আবো তুমুং যত কমাই থাকাই চেন ভাই দংনাই হাইনি বাকে নবনো খাদি না রাই খাদি না বাকে হিঙ্গাই আং সাইসুয়া যতন নং আং যতন অবনো খাদি না রাখাইছে চেন দংখর মতাঙ্গাই না মানায় দংখর দংহালক নজুদা আঙ্গি দো দংথং দংখর বাহাই নজুদা যে জায়গাও যবং মা বলং কুথুক এবার বলং দাল বিদাল মানে খাই থাইজাক বা কুম্ভুবার বারজাক গবং মা মাল মাতা গবং মা তকসা তক মানে খরং খাকাই যিনি বোকানো রিফ্রেশ খাইমান এবার যাকে মাইন্ড সেট আপ খাইমান আবহাই যংখর যংখানকে চিনি গবং মা চিনি সাক দেরামু এবার চিনি সাকো বেমার হাবমু আবর কমাই থাকমানো হাইকে যাইনি বাকে নাম যত্ন ইয়াপ্রি মা সেলাইনাই দংখর খাটি নারকানের বাকে দংখর মানে খনি যাইকে খাটি না আবনো দিয়ে যেন দিনে সালাইনাই নক আং বাইক রেমা নাই 2326253 ও দংখর বাই বাকসা হাইন চিনি অরণি ফোনিং লাইন বিচা স্লাইজাক মঙ্গি থাঙ্কা আবো তামানে ডিজিটাল অঙ্গি থাঙ্কা হাইনি বাকেই নরক আগিনি হাই ফাট চাকাই ককদুক মাননি লেসিনাই জরা কিসা দগ তাহলে আবো ডিজিটাল বা নেটওয়ার্ক সিস্টেম গাকে হাইনে বাকেই চেন গবং মা নাই খাঙ্কাকে জরা দগিন চিনি আরো গবং মা লাইন ককদুক ফাই দো আগেখাই তো ফিয়াবা তাবুক ডিজিটাল মানে বাকে কিসা দেখজাক হাইনে বাকে চাই ককলাম সালাইনাই নরক খাই দি 101.6 MHz FM উজ্জয়ন্তনী

কেশব বেলাইকে নাংকুক মানে আকাশবাণী আগরতলা বেশি চিচুকু পুংমান রেগৈ তিনি ফুংনি দামদকনি সিমি দামসনি জরা কেশব ম্যারাথন এবা ওয়াকাথন চেংজাকমানি থাঙ্গাই তঙ্গ আ জায়গা খাবাই খুববাই জো তনন মানজাকনানি বাকে কয়জাখা তৈনর খা কুয়ারখাইন অ বাতাই মঙ্গ এবা ওয়াকাথন রেস নি মানো ম্যারাথন রেস নি মানো আ জায়গা সঙ্গেই মানো তৈ জো তো সিনি আকাশবাণী আগরতলানি বিচি চিচুকু পুংমানো রেগে জং আবনো পালাই জাগি দঙ্গ তৈ পালাইনানি থাঙ্গি দঙ্গ তৈ নরক সাইমানকানা থাংনাই চিবা সালমারিব সালমারিও ব আবনো রেগৈ কাইসা ক্লাসিক্যাল রেচামং পান্ডা সুকান্ত একাডেমিও খাইজাকমানি তিনি ব হাইন আবনো রক সাবৈন কাইসা ম্যারাথন এবা ওয়াকাথন রেস সেংজাকমানি থাং তঙ্গ ফুংনি দামদক নিসিমি দামসনি জরা অমহাই বাতাইলাইম চেংজাকমানি থাঙ্গাই তঙ্গ হাইকে চিনি পান্ডা ত্রুক ত্রুক থাঙ্গাই দঙ্গ তিনি

সাই দংমানি দংখর এবার দংখর নাতি নারকানি দিয়ে যুকজাগো গবংমা চিন টাবকনি হালগো দংহালগ চিন মানে এবার মানিখনই গবংমানো যুকলিয়া এবার টাবকনি চেরাইরক টাবকনি যে জেনারেশন চেরাইরক গবংমা মানে যলং সানি থাকা আবহাওয়া যুকলিয়া আঙ্গি মানো যানোসে নুকলিয়া গবং মা আগে নি মানে রক টাবুক যতো সাইজাগে এবার টাবুক বলং নীক্ষা হানি মানো হাইনে বাকি নাম উরাম ন এবার আবো এনভাইরমেন্ট নি সাল রগ এবার ফাইভ জুন রগ ফাইভ মে কিনা নাকি আর রগ যেফ্রো এনভাইরমেন্ট আবো নই সাজাগো যে দংখর নজরাতে ইম্পর্টেন্ট এবার খাবাই খুববাই বনো খাটি নারকানি না যেপর যেন ওয়ান সুগো চিনি গবংমা টাবুকনি অজরাও তাঙে তুমফলা এবার তাং সকজন আগেনি সেলাই টাবুক তুমুং ফাই গাই আবনো চিনি দংখর গবংমা চিনি সেলাই মুং ফাইগা বা সেলাই মুং তুবু জাকা আবো জরাবাই বাকসা যতনো সেলাই জাগাই থাংমা বাই যতনো অমহাই অটোমেটিকলি ফাই পাইখা হাইকে চিং আবনো দেওয়াইসা কিফিলি তুবুনানি বাকি যেন তামুনা গাগাই নিনি আনি চুবামু এবার নিনি আনি ইয়াপাই যেন ফনুকানি নাই এবার যেন আবনো রমই নারকানি নাই হাইনো হাই যেন তৈবৈশা বলঙ্গ বাহাইকে যেন নাই থতক কে যিনি লংমানো এবার চিনি থিনাংন এবার চিনি তাবকনি অ জরানি জায়রকন যেন কাহাম কাহাম ফনঙ্গই মান বা যেন সিনিরি মান অম অম তৈ হেন নই যেন ফিয়াবা ত্রুক ত্রুক অমহাইকে কমরি দমানি বাকি গবংমা জরাও নজাকলাই যাগো যেন দংখর খাদি নারকানি বাকি চিনি দংখরকনি দেরামুং বাই চিনি শাকনি দেরামুং এবার চিনি হদানি দমু এবার দেরামু ফাই সব পায়ো হাইকে যেন আবরকন খাটি নারকানি বাকি হিঙ্গাই যেন পৈলানো যেন বফাং বাফাং মা গাইগেরানাই হাইনো হাই কিফিলে হাইহেদা যেন টাবকনি জরাও নুখাঙ্কাই গবং কুক বুফাং নুকলিয়া এবার বা নুকলিয়া আবনে কারি যেন রাবার গবং মা নগো ফিয়াবা আবাই যেন গবং মা সাজাগো যে রাবার বুফাং কাইমানি বিশং তৈ গবং কুক তৈ সতনই নাহার জাগো এবার চিনি টংখন দেরামু খ্লাইও হঙ্গে হাইনে বাকি যেন আবনি লগি লগি চিনি আবতো কাইসা তামানে ইনকাম সোর্স এবার চিনি হদাও যেন থাঙ্গি টংনানি বাকি আবো কাইসা যেন বাই থাঙ্গি লামানো চঙ্গইনে হারমানি ফিয়া আবনি লগি লগি যেন বাহাইকে গাহাম লামন তৈব তুবই মান আবনো যেন রমইনে হারনানি নাই রাবারনি লগি লগি যেন কুবুনি বুফাংন বকাইনানি নাই থাই কেতাল এবার বুফাং বথাই যেটা মাচানানি যেন চামুং বথাই তুমুং যেন কাহাম মাচালিয়া হঙ্গা গাই চিনি বুসাক যেন গবং বেমার ভেমানো তাবো চিনি হাকতর এবার চিনি হাস্তেও হনি মানো গবং মা চিনি বেমার ফাইসক বাইজা ফাতারনি গবং মা মানে চামানি বিশিংতে এবার যেন পপুলেশন এবার বরক বসং বাঙি থাংমানি বাকি চামু আশেক নাম চামু আশেক নামমানি বাকি যেন হুক বার খাইনে রক তামচারি দায় সালব্রম হাইনি বাকি জরানি ফল ফকলানো যেন তাবুক জরাও জরানি সেলাই সেকাং মাচাও তাঙ্গি আবো মাচা যেন আবো ওয়ান সপ্তাহ খেলায়ও যেন বাহাইকে আবোনো সামগানা হাইকে আজাগা মূসায় মূসা দেরামু তো কিসা তো টংনাই কাইসা বখা কাহাম হাইতে কাইসা বখা হামিয়া জেসে মানে ফন টং হাইনি বাকি যেন টংখর তুমুং এবার বলং হলং তুমুং যেন বুথাই থাইমুং এবার চিনি ফল ফকলানো সকমরি খিবিকাই যেন ফাতারনি গবং মানো মাচানাই ফিয়াবা আ মানে যে যেন চামুং এবার মাচাই দমানি আনসিজনাল নি মানো আনসিজনাল যে ফল ফকলা যেন মাজাই দমানি আবো চিনি বসাকনি বাকি বেলাই কেন হামিয়া হানি মানো হাইনি বাকি যেন আবোনো খাটি নারকানি বাকি যেন আবো কাইনানি নাই যতনো যেন ফল ফকলা এবার চিনি বুফাং বথাই এবার চিনি চামুং বথাই আবো রকনো যেন সকমরি আকারে যেন হাতিনি গবং চাই আকারে নক এবার যেন কাই যে চামানি আবনসলাই কথক এবার কাহাম মানে যেন মাজাই মায়া আবনি বাকি সানানি মুসুঙ্গ যেন জসুক মানসাক চিনি ফান সকসাক যেন অবহাই চামু কাহাম চাই তংবি চিনি শাক ন হেলদি দনানি চাই তকবি যেন তাবুকনি অজরাও গবং মনো অবহাই নক

ఫుంకహాం పులవను ఆకాశవాణి అగరతలా తెగుచం జగతిని ఫుంగ్ని కొక్ బ ఆవై పండా హాయుని ఖరాం హాయుని ఖరాం పండా పులా జోతనను లాం సగో తిని నిశాల్మారి ఇంకా ఫాసాల్ తాల్క్రాన్ తాల్ని సాల్ పుయిలా సాల్మారి సాసాయ్ బ్రీరా థామ్సి బా తిప్రా బిసి మే తాల్ని సాల్ నైసి నై సాల్మారి నైసాయ్ నైసి దొక్ খ্রিস্ট বিশি ও পান্ডা আওয়াই এঙ্গি দঙ্গ নৈরা থামচি দক ফোটা ব্রী মিটার এবার সাসাই নৈরা দক চিচুকু কিলো হার্স আবনও কারিব সারাসা ফোটা দক মেগা হার্স ব ও পান্ডা আওয়াই এঙ্গি দঙ্গ আকাশবাণী আগরতলা হায়ুনি খরং পান্ডাও সঙ্গ ক কাহাম বাই চেংলায়ানো আ বরকনি ন বরম মানথাই যে বরক জঞ্জাল তেক্ত কষ্ট জেসা জরা অব কবৈন ইয়াকারিয়া আ বরকন সৈসৈনি ফানগনাং যে বরক মংসানব কিরিয়াউই কিরিমুংন মেজেনেই মানো অ সংসার বদলা নাহারৈ জেসুক নং মানি মানো আবুনি স্লাই নাকার মংনি বিসিংতৈ গবাং মানি মানো রংমং ওখা যত্নি স্লাই কপ্লাই কুক মানে যে মানে বাই অসংসার স্লাই মানো আ বরকন থিনাঙ্গ কপ্লাই অংনাইন অংনাই জে কেব নাহার মঙ্গ কচাউই দঙ্গ তুমং নং কেব বাই নিনি মানে কক বাই কক সাখে নং বিনি সামো থাঙ্গে মাননাই ফিয়াবা বিনি কক বাই জেফ্র নং ববাই কক সওয়ানো আফ্র নং বিনি বখাউসে হাবি মানিনাই আনো আনি মানমুং বাই বোস থাকলাইদি চেনমাং চেনমাং ওয়াইব সুক বাসাখা আবনো নাইসে বোস খ্লাইদি নং জেসুক নাংমানি ইংগানো আসুক নং বইবাইব সেজা জাগানো লামাও মংসাসু খাইনা মসংখে সাইসং জবা খাইনানি সেরদি কবৈন নং খাকসামা নাইখে নংনি আরি রক বাই সামং খাইদি হাকে ব নিনি লগিনি বরক নাই আফ্রুন খাকসামা ফাইনাই তেদুলনাই এবা তৈফাং অংনানি নাহারমুং অংয়াওই লোকরকনি হামক্রাই খাইন থাংদি হাকে লুকুরক সেনন তৈফাং সামনায় অবংখা নেলসন মেন্ডেলানি ককাহাম।

ধানত দামহীন বারত হাও পইলা হাস্তেও নকশাত নাম যাক গ্লিডার রোহিণী আরজি ওয়ান কানপুর পইলা স্নাম যাক মানে সালহানি চংজাগো আব 1963 বিশিও চেংজাক মানে চিচুকুরা চার্চি সিনি উত্তরপ্রদেশ নি মেরাত কামিব হাসিমপুরনি আমচায় কিরিমা সিংসাখে তিনি হাই সালন বরক রক নথার জাকমানি সাল হনে পালাই যাগো নৈসাই চি এবার 2010 বিশুও ম্যাঙ্গালুরু হায়ুংনি বীরখুংখলাও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসনি ফ্লাইট ক্রাস অংমাবাই খরকসারা বাঁচি চার থৈখ্যা চিচুকুরা চুকুনৈ বিশুও ভারতনি কচার প্লান ব্লাস্টিং মিসাইল আমজগৈ নাইজাকমানি সাল তেই তিনি সাল ন হায়ুং বেরামনি বায়োলজিক্যাল ডাইভার্সিটি হিনে পালাই জাগৈ দঙ্গ তাকলাই বিশিনি থিম অংখা এবা ককবুমা অংখা হায়ুংনি বাগৈ কাইসা চং খাওয়ার সগৈ সামংখ্লাই তাই তংখরনি মানিরগ্ন এবা হায়ুংনি যত মানৈ খনৈ রগ্ন মথাঙ্গৈ নারকনানি তাই মথাঙ্গৈ তন্নানি বাগৈ বিশি ব্রুম ব্রুম ন মে তালনি নৈচিনে সালমালি সালমারিও বায়োলজিক্যাল ড্রাইভার্সিটি নৈ পালাই জাগৈ দঙ্গ আবনি নাহার মংখা হায়ংনি যত মালমাতা তাই তংখরকন তংখরনি মানিখনি কমা জাকরকন মথাঙ্গৈ নারকনানি

0: নাই, জুন তাল নেই, চিনি শালমারি জরা
1: আও আসে জরা সঙ্গ সেব গোবর কলামানি খালাইখা তাবু হাইনি খরং পান্ডাও খালাইন
0: ফাইডি তাবুক জং নবাটিবানি কক সাইমালাইন তিনি কিসা নখা মগুই দঙ্গানা হনে সাইমানখা উড়াম এবা গরং থায় ওয়াতি ওয়াইমানব হনে সাজাখা তিনি ফংনি দাম্বাতামই সতী থামচি জরা তুংমানি মারি নকজাখা থামচি ব্রী ব্রী ডিগ্রি সেলসিয়াস তে খামানি চাংমারি নকজাখা নেইচি ডক ব্রী ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুংমারি তঙ্গানা থামচি বা ডিগ্রি সেলসিয়াস তে খামানি চাংমারি তঙ্গানা নেইচি ডক ডিগ্রি সেলসিয়াস নবারা তুই হকনি মারি সাকাও তঙ্গ চুকু চিসিনি তে খামা ডক চি ওয়াতি ওয়ামানি মারি ফুংনি দাম্বাতামি সতী থামচি জরা নকজাখা বা পয়েন্ট চার মিলিমিটার
1: আও হাইনি খরং পান্ডাও তাবৌ পাইথাগ রেসামুং খালায়ন রেসামুঙ্গ খরং রানু অনিরুদ্ধ দেববর্মা।

আগে ওকে বল ভাই মাইমুই সঙ্গে যাও থাপাও মাইমুং মাইমুই সঙ্গে মুফুনি যাও ফিয়া তাবুক যত ন সামুং পাইলে বাগে দাহনাই এবার জরাকে সেপনি বাগাইলে যত ন সামুং ন লাইটে সেকাই না হারমানি বাগাই যং আবত তামহনাই চিনি ফাশিঙ্গ ত্রুক ত্রুক জঙ্গজাল এবার বিয়ালক লাইমা হাই অঙ্গি ফায়ো হাইকে নাই নাইসিদি যং চিনি গমামানি বাকি বা চিনি টংমং চামং স্লাইজাকমানি বাকি সং বসুকজরা তৈ তাবো বিয়াল এবার হানি মানুষ সং বসুকজরা তৈ গবং মামানি কনিরক গমা জাগি দং এবার সং তাবুক ব রমই নারকমাই এবার তাবুক ব সং সানন থাকা আবো গমা জাক হাই এবার সং বনো নারগি মাইয়া হাইনি বাকি সানামো সঙ্গ আং যং অবো হাই দং মরং ন তাইসা কিফিলি তো খাকাই বেলাই ন কাহা মাই তঙ্গে হেমালে যেন অমহাই বিয়ালনি জরা রগব সুরংনানি নাঙ্গো এবার যেন খাসিনানি নাংমানি হাই যেন আগিনি জরা বুফং বুফং তানাই সং বল দল নারগৈ ওয়াতেনি জরা বল বাই শকনানি হে বল গরান তিসাউই নক নুকুঙ্গ খাতি উই নারগো ফিয়া তাবংনি জরা আবহাই খাতি নারকনানি নাংলিয়া ইয়াগো গ্যাস স্টোভ টংমানি বাকি ইলেকট্রনিক নি মান ছংমানি বাকি আবরকনি জরাও সানানি থাকাকাই তাবুকনি অ জরা বাই আগেনি জরা গবাং মুং ফেরলাইমুং এবা গবাং মা জুদা জুদা সং সলাইমুং নুকজাকা আর সলাইমুং রংনি বাকি নং তাবুক তৈব বিয়াল অঙ্গি টংখানা হে আং ওয়ান সুগো তাই ইয়ং নাই সং বরক বংলে রক তৈব চামুং বংলে রক তৈ সিনি সংজংনাই মানে উংথং চামুং মানে উংথং যত শর্টেজ অঙ্গি ফাইরে রক হাইনি বাকি যেন আবরপন রমই নারকানি হিঙ্গাকে যেন পৈলান আগিনি হাই সিস্টেম আগিনি হাই টংমুং রং ত্রক ত্রক কিসা তুনানি নামাই যেন গামি আমসাইডও টংনাই বসে তাবুক যেন গ্যাসও সঙ্গে যাও বল বাই চালিয়া হাঙ্গাকাই নাইসিদি যেন যেন বুসুকলে কুলকলে মানে হেদা সিনি আই হাইনি বাকিন সিনি যেন হঞ্জাগো বল বাই সগৈ চাকাই আবাহাই বুফং তানো টংখর দের ফিয়া আমতইয়া যেন আবারি লগি লগি যেন গবাং মা নুকজাগো বুফং খাতি তনি মানে আবো আফ্রু খাইনানি বাকি বুথাই বুফংনি বুথাই বুফংনি মানে খনৈতে বুফংনি মাল মাতা বলংনি মাল মাতা রক যত খাতি জাগে দং টংখর টংখাইসে আর টংখর এবার বলং হলং টংখাইসে আরো মাল মাতা টংনানি টকসা টকতই টংনানি হিঙ্গাই হাইকে যেন আ বলং রক হলং রক গড়ি হিঙ্গাকাই যত কমাই থাকবায়ু হাইনি বাকি ত্রুক ত্রুক সিনি চামুং বিয়াল নংমুং বিয়াল অঙ্গি হাইমানি চেন নুকজাগ ফিয়া চিনি কক দোগলে ইহা বা তিনি কক দোগলে যেন গ্রেঙ্গি মালাই লিয়া তাঙে হেমালে হর কিসা ডিজিটাল মানে বাকিটা নাই নাকি না গ্রে কক দোগ কিসা সা নেটওয়ার্ক নি জুতা এবার না নেটওয়ার্ক নি ইস্যু দং না আবো জরা ফের অঙ্গিমানো যেন চিনি স্টুডিওনি জরা খগ ফংনি দামসিন দামই সতি চিথাম যাক অজরা তৈন রক্ষণাই দং তিনি সালকামা পান্ডা সালকামা পান্ডাও যেন টপিক সালাই দংলাই মানে ইংকা দংখর ন খাদি না রকনানি দংখরনি মানে খনি যেন মোথাঙ্গি দমিনানি আবার তৈ যেন সালাই দংলাই তৈন রক্ষণাই দং দি ফংনি দামসিনি দামই সতি নেইচিবা জরা আং দংগানা

জরা দ্রক দ্রক থাক সিনিয়র স্টুডেন্টনি জরা খগো ফুনি দামসিন দামই সতে নেজি নি ইংজাক তেনার অখনাই দঙ্গ তেরেনে সালকামা পান্ডানো সালকামা পান্ডাও দংখরন তৈ সালাই দংলাই মানে ফিয়াতিনি কক দুক তৈ সঙ্গরঙ্গই মালাইয়া কক দুকনি গিচা জঞ্জাল ইংজাক হাইনি বাকে জং গুবনি সালগো হাইনহাই অ তিনি টপিক নতুই এবার গুবনি টপিক নতুই হাইনহাই সালাইনাই নরকনাই দি ফিয়া তিনিলে জরা এবার চিনি ফোনিং নিকিসা দেরাম নবজাক চিনি তাবুকনি ডিজিটাল ফোনিং মাবাই কিসাস জরা না হারোয়াবো হাইনি বাকে এঙ্গি থাকে না দিবর রক গরঙ্গি মানায় দিবরনি আন্দাও হাইনহাই ফোন বাই গরঙ্গি মাননি ইংথং দায়িত্ব ন অজন জালক জন ইয়াকাক মাননি ইংথং তে গুবই ন থাকতে থাকতে নরক ন অবন সানানি মুসুম মুসুম যত ন বরক মরিশু এবার জন থাকে থাকনানি বাকে যত ন সং চামং নংমং তংখর যত ন নাঙ্গো নং আং যত ন অবহাই ন নাঙ্গো হাইনি বাকে জন সানানি থাকাঙ্কাই জন জরাবাই বাক্সা এবার জন খাদি না রেখানি নাঙ্গাই যতন খরকসাতে খরকসানি চুবাচু নাংনাই জন খরকসা বাই নাংলা যতন বাল বাক্সাকে চিনি তমুং চামুং এবার চিনি তং খরক ন খাদি নানি বাকে সাকথালাইনানি নাংনাই হাই কেসে তিনি হাই সালক এবার চিনি গবং মা জন চিনি বিয়াল দং মানে চিনি কমাজাক দং মানে মানে রকম সঙ্গায় তুগুই কারি মাননাই তাই যেন দংখর দেরামুং গাকাই চিনি লংমা দেরামুং সপাইনাই হাইনে বাকে পৈলানো চিনি ক্লাইথাই সং দংখর ন মুথাঙ্গে নারাকনানি খাতি নারাকনানি নাইথতক সুনামনানি নিনি আনি থানি ন আবাই সঙ্গ

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রি হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে ভারতে এসেছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী, পরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সহ সেদেশের বণিক মহলের একাধিক শীর্ষকর্তা। এটি সাইপ্রাসের বর্তমান প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। ইতালি সহ 5 দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী গতকাল দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইতালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এবছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রীপর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত। অন্যদিকে প্রতিভা ও ব্যয় সাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। হামজা বুরহান 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রি গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। আল বদর জঙ্গি সংগঠনের কমান্ডার বুরহানকে 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী ঘোষণা করে। তিনি মুজফ্ফরাবাদের একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং সেখানেই গুলিবদ্ধ হন। পুলিশ জানিয়েছে, 3টি গুলি তাঁর মাথায় লাগে এবং গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, পুলওয়ামা হামলায় 40 জনেরও বেশি CRPF জওয়ান শহীদ হয়েছিলেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ততটাই বিক্রি করতে প্রস্তুত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়ার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। মিয়ামিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রুবিও ভারতকে এক মহান অংশীদার বলে উল্লেখ করেন এবং জানান, তাঁর আসন্ন সফর কোয়াড দেশগুলির মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেবে। রুবিও 23 থেকে 26 মে ভারতে থাকবেন। তিনি কলকাতা, আগ্রা, জয়পুর ও নতুন দিল্লি সফর করবেন। 26 মে কোয়াড বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রুবিওর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোটেগি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের সভাপতি।

0: সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, 2012 সালে হিলারি ক্লিনটনের কলকাতা সফরের প্রায় 14 বছর পর কোনো মার্কিন বিদেশ সচিব কলকাতা সফর করবেন।
1: There's a lot to work on with India. They're a great ally, a great partner. We do a lot of good work with them. And so it is an important trip. I'm glad we're able to do it because I think there'll be a lot for us to talk about. And we'll also meet with the Quad there, which is important. Something, I think my first meeting as Secretary of State was with the Quad. So I believe like I went, I got sworn in, I did the thing in the lobby, and then I went right upstairs and that was my first meeting. And I'm glad we're able to do it now in India. And we're going to do one later in the year as well.
0: ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার গতকাল ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন এলপিজি উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি গুলিচালনা ও বোমা বিস্ফোরণের ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা মুম্বাই থেকে গতকাল 3 জনকে গ্রেপ্তার করেছে। চলতি মাসের 7 তারিখে শিবপুরে এই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় প্রায় 150 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনায় আহত হয়েছিলেন 4 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সম্মেলনের সঙ্গে যৌথভাবে এটি আয়োজনের পরিকল্পনা ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে আলোচনার পর উভয় সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। প্রসঙ্গত 2024 সালে ভারতের উদ্যোগে IBCA গঠিত হয়। বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, চিতাবাঘ, জাগুয়ার ও পুমা সংরক্ষণের আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এর লক্ষ্য। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, প্রকৃত সংরক্ষণ শুরু হয় তৃণমূল স্তর থেকে। সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় তিনি বলেন, জীব বৈচিত্র্য রক্ষা শুধু আন্তর্জাতিক অঙ্গীকার নয়, আঞ্চলিক ও স্থানীয় সংস্থাগুলি, জনগোষ্ঠী এবং সরকারেরও দায়িত্ব। এবছরের থিম অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট স্থানীয় উদ্যোগকে আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, দেশ এবং তৃণমূল স্তরে যারা সংরক্ষণে নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান দিয়েছে এবং এদের কাজ মন কি বাতের মতো প্ল্যাটফর্মে জাতীয় গুরুত্ব পেয়েছে। এবছরের কান চলচ্চিত্র উৎসবে গতকাল প্রথমবারের মতো AI বা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত হেল গ্রাইন্ড নামের একটি ছবি প্রদর্শিত হয়েছে। প্রায় $5,00,000 ব্যয়ে নির্মিত 95 মিনিটের এই সায়েন্স ফিকশনটি তৈরি করতে 15 জনের একটি দলের মাত্র 14 দিন লেগেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অবস্থিত স্টার্টআপ সংস্থা হিগসফিল্ড AI এটিকে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য AI চলচ্চিত্র হিসেবে দাবি করেছে। ছবিটি দেবতা ও দানবদের নিয়ে তৈরি একটি ফ্যান্টাসি অ্যাকশন জঁড়ের ছবি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC 2026-27 পর্যটন মৌসুমের জন্য উন্নত গোল্ডেন চ্যারিয়ট লাক্সারি ট্রেন চালুর ঘোষণা করেছে। এক বিবৃতিতে IRCTC জানিয়েছে, দক্ষিণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রদর্শনের জন্য পরিচিত গোল্ডেন চ্যারিয়ট ট্রেনটি ঐতিহ্যবাহী আভিজাত্যের সঙ্গে আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে এক নতুন রূপে ফিরে এসেছে। পাঞ্জাব পুলিশ পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঠানকোটের বাসিন্দা বলজিৎ সিংকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি পাঠানকোট জম্মু 44 নম্বর জাতীয় সড়কের কাছে ইন্টারনেট সংযুক্ত CCTV ক্যামেরা বসিয়ে সেনা ও আধাসামরিক বাহিনীর গতিবিধি লাইভ ফিডের মাধ্যমে পাকিস্তানের ISI হ্যান্ডলারদের কাছে পাঠাচ্ছিলেন। পাঠানকোট SSP দলজিন্দর সিং ধিল্লো জানিয়েছেন, আরও 3 জন সহযোগীর খোঁজ চলছে। এদের মধ্যে একজন স্থানীয়ভাবে লজিস্টিক সহায়তা দিচ্ছিল আর 2 জন বিদেশে বসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিল। তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড করেছে। রাজ্যের বান্দা জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.6 ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে টানা 5 দিন এখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি থাকল। অন্যদিকে বুন্দেলখণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে গেছে। লখনৌতে চলতি মরশুমে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল গতকাল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় কোনো ফুটবল

খেতাব জয় করল ইস্ট বেঙ্গল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল এর ম্যাচে চেন্নাই টসে জিতে গুজরাতকে ব্যাট করতে পাঠালে চেন্নাইয়ের সামনে জয়ের জন্য 221 রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজ ও কাগিস ওরাবাদার উজ্জীবিত বোলিংয়ের চেন্নাই 13 ওভার 4 বলে 140 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আজ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এক প্রতীকী ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। বন্দে মাতরম সঙ্গীতের পর সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের সূচনা করেন অলিম্পিয়ান জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। এছাড়াও ছিলেন আকাশবাণী আগরতলার প্রধান জে বি চড়কপল্লী সহ অন্যান্য আধিকারিক, কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এই দিনের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তনয় ভৌমিক, দ্বিতীয় পলাশ দেবনাথ এবং তৃতীয় অর্চনা বণিক। তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘ 9 দশকের গৌরবময় পথ চলা, জনসেবামূলক সম্প্রচার এবং শ্রোতাদের সঙ্গে নিবিড় সম্পর্ককে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। গতকাল লিম্বুছড়াই কৃষি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব রাখেন। আন্তর্জাতিক চা দিবস উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, চা শিল্পের সঙ্গে যুক্ত সম্প্রদায়গুলিকে আজ সম্মান জানানোর দিন। এবছরের ভাবনা হল চা বজায় রাখা, সম্প্রদায়গুলিকে সমর্থন করা, যা ত্রিপুরার জন্য আরও প্রাসঙ্গিক হতে পারে। রাজ্যপাল রাজ্যের চা শ্রমিক পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, আয়ুষ্মান ভারত প্রভৃতি প্রকল্পের সুবিধা সম্প্রসারণ, চা শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের জন্য কস্তুরবা গান্ধী বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, একলব্য আবাসিক স্কুলে সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিডেসের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি ভারত সফরে এসেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের রাজ্যমন্ত্রী অজয় তামাক। উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল নিয়ে সাইপ্রাসের রাষ্ট্রপতি প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন। পরে তিনি মুম্বাইয়েও পরিদর্শনে যাবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। গতকাল নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে 91তম ও 92তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত 476 জন পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আরক্ষা বাহিনীকে আরও দক্ষ করে তুলতে নানা বাস্তব ভিত্তিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য দক্ষ, সেবাপরায়ণ, মানবিক এক শক্তিশালী আরক্ষা বাহিনী গড়ে তোলা। মুখ্যমন্ত্রী বলেন, গতকাল পাসিং আউট হওয়া কনস্টেবলদের 476 জনের মধ্যে 318 জনই মহিলা, যা রাজ্যের গর্বের বিষয়। তিনি আরও বলেন, রাজ্য সরকার আরক্ষা বাহিনীতে আরও 1134 জন নিয়োগ করবে। আজ দুপুর 2:30 ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা tbjee.tripura.gov.in বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের কমন মেরিট পজিশন দেখতে পারবে। বিস্তারিত ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। ইন্ডিয়ান সুপার লীগ অর্থাৎ আইএসএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের খেতাব পেল কলকাতার বড় দল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। গতকাল কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে লীগের শেষ ম্যাচে ইস্ট বেঙ্গল 2-1 গোলে ইন্টার কাশী দলকে হারিয়ে দেয়। এর ফলে 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্ট বেঙ্গল খেতাব নিশ্চিত করে। আসলে 13 ম্যাচে 26 পয়েন্ট পেলেও মোহনবাগান সুপার জায়েন্ট গোল

পার্থক্যে পিছিয়ে থাকায় রানার্স হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 5.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কাতাল সাইপ্রাস রাষ্ট্রবক্ষক নিকোস ক্রিস্টো ডুলি দেশবাই বখাকনি ককলাম সালাইমাও আজুগানো মিয়া সাইপ্রাস রাষ্ট্রবক্ষক ভারত বেড়াইমাও ফাইকা বীরকুংখলাও বনো লামসোকা কেন্দ্রনি লাহার কামং তৈ লাহার কত নাইখুনি মন্ত্রী অজয় তামাত কুচুক বেড়ামনি বদল দলসানতৈ সাইপ্রাস রাষ্ট্রবক্ষক পুইলা ভারত বেড়াইমাও ফাইকা উলব বুম্বাই বেড়াইনানি ককব টঙ্গো আকাশবাণী ফিল চুকুচি পুংমানর গৈ তিনি আগরতলা ও কাইসা ম্যারাথন এবা ওয়াকাথন যোগাল জাখা বন্দে মাতরম রুচাপমুনি উল কখ্রাং বানানারই ম্যারাথন চেঙ্গেরেখা অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার দ্রোণাচার্য বিশ্বেশ্বর নান্দী আবনকারীব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি বক্রক জেবি চরকপল্লী নখবই জুদা জুদা অফিসারক তৈ সেবুক রক্ন খবই জুদা জুদা মথানী আদংরক মানজাখা বাতাইলাইমাও পুইলা অংখা তনয় ভূমিক উলনৈয় পলাশ দেবনাথ তৈ উলথাম অর্চনা বণিক বরকনি আগ উল সকা দিয়াফারি রাজাখা খোর্জা থাইক্লায়ু বিশি কদকমা ফিল চুকুচি রমৈ বরমতে লুকু হামক্রাই আওয়াইমাতে রেডিও খনানাই রকবাই কুচুক হালকন মৈতু নারকনা বাকি অপান্দা যোগাল জাখা হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু ত্রিপুরা ও চাষ নামঘর হামক্রায় হুকবার রংন কতর চারৈ নাইমানি তাই স্নামনানি ককচাপ দিশাখা মিয়া লেম্বু ছড়া হুকবার রংন কতর হায়ুং বেরেমনি চা শাল পালাইমানোর গৈ সংসারজাক পান্তাব অ ককচাপন নারেখা হাস্তেপা হাস্তেনি চা নি তাং সামংবাই গদালজাক নুখুং রকনি বাকি প্রধানমন্ত্রী আবাস যোজনাও নক আয়ুষ্মান ভারত আকরক তাং বুতাংনি সেবরনা চা তাং সামংবাই গদালজাক নুখুংনি চেরাই রকনি বাকি কস্তুরবা গান্ধী রংনক নবোদয় রংনক একলব্য রংনক সেব রুমানি সাকাও ফান বক্সিনকা কেরং রায়দা খাতি নারকনাও হাপাং হাস্তে নাইমথাং বাহিনী ন খা খুলগৈ সামং তাঙানি ফান রেখা হই সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া নরসিংগড়ি কে টি ডি এস পুলিশ ট্রেনিং একাডেমি থংখলাও ফিল চুকুচিসা তৈ চুকুচিনী ব্যাসনি খড়ক ব্রিডা স্নেচিদক পুলিশ কনস্টেবলনি পাসিং আউট প্যারেড পান্দাও অকক নসাকাব মন্ত্রী অক্রাতে বসাকা পাসিং আউট নাই কনস্টেবল ডকনি বিশৃঙ্গ খড়ক থামরা চিচার বুড়ি কনস্টেবল টঙ্গো আবো হাস্তে বাকি কুংচুক জাকনাই কক তিনি দিবর দাম নৈতামৈ সতী থামচি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমজকমুংনি অংখারি সাকলাই জাগানো ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বখাক্তৈ সাজাখা আমজকমুং রুনাই রক টিবি জেইই ডট ত্রিপুরা ডট গভ ডট ইন বোর্ড নি অফিসিয়াল ওয়েবসাইট থাঙ্গৈ বরকনি কমন মেরিট পজিশনস নাইমানানো তাইবো কাহামকে অংখারিন নাইনাও আমজকমুং রুনাই রক বরকনি বাই থাংনি একাউন্ট রেজিস্ট্রেশনস আইডি বাই পাসওয়ার্ড লগ ইন খাই নাইনানি নাঙ্গানো হুকবার তৈ হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হুকবার থাইরমুং বাংদনা চামুং নাইমথাং ক্রাক খাইনা তৈ রাশাই রাশাই হুকবার খাইনাই রকনি লাংমাও হামক্রাই গনাং সলাইমুং তুবমুংনি সেবাই ভারত হায়ুংনি বুসকাঙ্গ কতাল কাইসা মডেল অংখা রুমো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন চামুং তৈ হুকবার মথা এগ্রিকুলা মডেল ইয়াফার্মা বাই খা তংথকজাগৈ হুকবার মন্ত্রী সাকা ও বরম কতাল ভারতনি বাকি তংমা বরমনি মারি ব সাকা হায়ুংনি হাকতরক ভারতনি রায়দা তৈদুল মুংতে লুকু হামক্রাই রেজাক সামং বতাংন বরমনি বিশংতৈ নাইও বতৈ ব সাকা অ সাকাত হাকতনি হুকবার খাইনাই রক বরকনি তাংমুংনি কথাং ফুনুক মারি ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস ইবুলা মানজাক হাকতর রকনি বেড়াইনা ফাইনাই রকনি বাকি আলাইদা দাগিমুং সাকলাইখা দাগিমুঙ্গ সাজাখা কঙ্গো উগান্ডা তৈ দক্ষিণ সুদাননি বেড়াইনা বেড়াইয়ে ফাইনাই রকনি বিশিং কেব তংমুং কুলুম বক্রক সামা বেকরেং সামানকবই কবাংমা কবানা মুচুংমা আকরক অংমানুকজাখে সাক নাইনাইনি আরো থাংনানি ককবিটি রেজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি থামচিসা সালমারি ককতিশালনি ফুং দামচিসাব আকাশবাণী মন কি বাত পান্দানি বিশংতৈ হাকতরতে।

কুইহাকতরনি লোকরক বাই ককলাম সালাইয়ানে অব অঙ্গানে মন কি বাতনি ফিল ছাড়া থামচি ব্রি বেরামনি পান্দা মন্ত্রীবকরক লোকরক নবরকনি ওয়ানসকমা খাকামানি কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লোকরকনি ওয়ানসক মুং রকন রহরি মানবায়ানে টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসক মুং রকন রেকর্ড খাই মানবায়ানে আবনো কারিব 1922 নম্বর মিস কল রুয়ে জে লিঙ্ক মানানো আবতিব এস এম এস খাই মানবায়ানে ফোন লাইন অ তালনি বুসকাং সাল নৈজি চুকু জরা ফিয়কজাক তঙ্গানে ইন্ডিয়ান সুপার লিগ পুইলা চ্যাম্পিয়ন অংখা কলকাতানি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব বদল মিয়া কলকাতানি কিশোর ভারতী থংখলা ও লিগ নি পাই থাক ম্যাচ ইস্ট বেঙ্গল নই সা গোল নি ফেরবাই ইন্টার কাশি বদল নো ম্যাচ এনখা আবাই ম্যাচ চি থাম নই চি দক পয়েন্ট বাই গোল নি ফেলাই মুঙ্গ বুসকাঙ্গি তমাবাই ইস্ট বেঙ্গল কপ্লাই অংখা তাবুক নবার তিবানী ককতুমা নবার তিবানী সিকাংবাড়িয়ানি ককতুমা ও সাইমান জাখা তিনি চুমুই কিচা কবল জাক তঙ্গানো কিচা সক থায় ফেরাং কগৈ বাতৈ বাউই মানো সালনি শাখানি তুংমারি 35 ডিগ্রি তে খামানি তুংমারি 26 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক খামানি তুংমারি তংমানি 26.4 ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাজারা বাতৈ ওয়াখা 12.4 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসিনি তামৈ সতী ব্রৈজি বাও

বন্ধুরা, আজ 22শে মে, ভারতীয় নবজাগরণের অগ্রদূত এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়ের আজ কিন্তু জন্মদিন। 1772 সালের 22শে মে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মেছিলেন ভারতবর্ষের আধুনিক পুরুষ রাজা রামমোহন রায়। তিনি কুসংস্কার, সতীদাহ প্রথা বিলোপ এবং আধুনিক শিক্ষার প্রসারে ঐতিহাসিক অবদান রাখেন এবং তাঁর বহুমুখী অবদানের জন্য তাঁকে ভারতের আধুনিক পুরুষ বলা হয়ে থাকে। তিনি হিন্দু ধর্মে একেশ্বরবাদের পক্ষে প্রচার চালিয়েছিলেন এবং পৌত্তলিকতার তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি বেদান্ত দর্শন প্রচারের জন্য উপনিষদগুলোর বাংলায় অনুবাদও ব্যাখ্যা করেছিলেন। তিনি ইংরেজি শিক্ষা, বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষার প্রসারে জোর দেন। 1817 সালে ডেভিড হেয়ারের সাথে মিলে তিনি কলকাতায় হিন্দু কলেজ, যা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠা করেন। তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। বাংলা গদ্যের বিকাশে তার অবদান অনস্বীকার্য। 1826 সালে তিনি বাংলায় প্রথম সম্পূর্ণ ব্যাকরণ বই গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন আর বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী তারই প্রকাশ, যার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়।

0: বন্ধুরা, আপনারা রয়েছেন অভিজ্ঞাপন অনুষ্ঠানে, তবে এবারে কিন্তু নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি।
1: দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

আজ 22শে মে জৈব বৈচিত্র্য দিবস। পৃথিবীর সমস্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের মধ্যে যে বিপুল বৈচিত্র্য বা ভিন্নতা দেখা যায় তাকেই আমরা জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য বলে থাকি। এটি আমাদের গ্রহের প্রাণবন্ত অস্তিত্ব এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার মূল চাবিকাঠি। জীব বৈচিত্র্যের অনেকগুলো প্রকার ভেদ রয়েছে। তার মধ্যে যে প্রথম তিনটি স্তর রয়েছে তা হলো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্যের মধ্যে একই প্রজাতির অন্তর্গত জীবের মধ্যে জিনের গঠনের ভিন্নতা আমরা লক্ষ্য করি, যেমন মানুষের বিভিন্ন শারীরিক গঠন। আর প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে কোনো নির্দিষ্ট অঞ্চলে বা পৃথিবীতে মোট কত প্রজাতির জীব অর্থাৎ উদ্ভিদ, প্রাণী এবং কীটপতঙ্গ বাস করে তার হিসাব রাখা। আর বাস্তুতন্ত্রগত বৈচিত্র্যের মধ্যে রয়েছে বনভূমি, মরুভূমি, জলাভূমি, পর্বত বা মহাসমুদ্রে বিভিন্ন পরিবেশের মধ্যে উপস্থিত বৈচিত্র্য। আর এই বৈচিত্র্যগুলোকে আমরা বিভিন্নভাবে রক্ষা করতে পারি, যেমন গাছ কাটা বন্ধ করা, বেশি করে বৃক্ষ রোপণ করা, প্লাস্টিক ব্যবহার কমানো এবং দূষণ নিয়ন্ত্রণ করা, বন্যপ্রাণী ও প্রাকৃতিক আবাসস্থলকে ধ্বংস না করা। কারণ জীব বৈচিত্র্য সংরক্ষণের কিন্তু এগুলোই উপায়। মানব জাতির অস্তিত্বের জন্যই জীব বৈচিত্র্য রক্ষা করা অত্যন্ত জরুরি। নির্বিচারে বন নিধন, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে আজ কিন্তু বহু প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। তাই আমাদেরকে সজাগ থাকতেই হবে।

আপনাদের সবার পছন্দের লিখছি তোমায় পর্বে। আর এই পর্বে প্রথম চিঠিখানি লিখেছেন সন্ন্যাসী মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে। যদি এমন হতো এ বিষয়ে তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, ছোট্ট মেয়ে পাপড়ি একটা বেসরকারি স্কুলে ক্লাস থ্রিতে পড়ে, পড়াশোনায় তার মন বসে না, এত এত বইয়ের ভার, বইয়ে বেড়াতে তার যে ভীষণ কষ্ট, খালি প্রজাপতির মতো ডানা মেলে উড়ে যেতে ইচ্ছে করে তার। মায়ের কাছে তাই প্রায়ই খায় বকুনি, ডিজিটাল দুনিয়ায় সে একেবারেই নাকি অচল। কিন্তু ডিজিটাল দুনিয়াটা কি পাপড়ি তো সে বোঝে না। অবশেষে বাবার কাছে একদিন জানতে পারে যে ডিজিটাল হলো এক ধরনের উন্নত প্রযুক্তি বা নেট দুনিয়া। বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব কিছুকে একটা মাত্র যন্ত্রে ধরে রাখাই হলো ডিজিটাল। গ্রহ নক্ষত্রের আলো ছায়া এসব রহস্য, এবং তার থেকে শুরু করে নীল সমুদ্রের বুকে ডলফিনের নাচও ধরা থাকে তাতে। বাবার হাত ধরে একদিন পাপড়ি গেল ডিজিটাল স্কুলে। স্কুলে ঢুকতেই পাপড়ির কাছে ছুটে এলো এক মিষ্টি পুতুল, নাম তার টিনটিন। টিনটিন পাপড়ির হাত ধরে নিয়ে গেল ক্লাসরুমে, কিন্তু পাপড়ি চমকে উঠল। তার মনে হলো সমগ্র বিশ্বটা যেন সেখানে আহ্লাদে আটখানা হয়ে একসাথে ধরা দিয়েছে। আকাশে তারারা ঝিকমিক করছে, দূরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, পর্বত শৃঙ্গ থেকে ঠিকরে বেরিয়ে আসছে রূপালী আলো, আমাজনের জঙ্গলে হিসহিস করে ছুটে চলেছে সবুজ অ্যানাকোন্ডা। টিনটিন হাত রাখলো এক বোতামে, মুহূর্তেই ছবি গেল বদলে, নেমে এলো এক আকাশযান, চড়ে বসলো তাতে, তারপর নীল আকাশে ভেসে চলল তাদের উড়ান, পাহাড় নদী সমুদ্র অতিক্রম করে পৌঁছালো মিশরে। ওই তো নীল নদ, ওই তো সারি সারি খেজুর গাছ, ওই তো জঙ্গলে ছুটে বেড়াচ্ছে গাজেল হরিণ, বামুনাকার মরুশেয়াল, ওই তো দেখা যায় সুয়েজ খাল, পিরামিড, আরো কত কি। হঠাৎ মায়ের ডাকে পাপড়ির ঘুমটা গেল ভেঙে। দেখতে গেল যে পুবের জানালা ভেদ করে সকালের আলো কিভাবে ছড়িয়ে পড়ছে বিছানায়। মনটা বিষাদে ভরে গেল তার, অস্ফুটে বলে উঠল, ইস, সত্যি যদি এমন হতো, সত্যি যদি এমন হতো। লিখেছেন সন্ন্যাসী মাইতি, বাড়ির নাম শিশিরের শব্দ, গর্বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে।

এবারের চিঠিখানি লিখেছেন সাধন মুখোপাধ্যায়। তিনি লিখেছেন প্রিয় অভিজ্ঞাপন। কান্ত কবি ছিলেন ভোজন রসিক, তাই গান লিখেছিলেন যদি কুমোরের মতো চালে ধরে রত পান্ত আর শত শত, আর সর্ষের মতো হতো মিহিদানা বুদিয়া বুটের মতো। মাতৃভক্ত রামপ্রসাদ গিয়েছিলেন যদি দাউমা আমায় অভয়চরণ রাখে হৃদি পদ্মাসনে। অবশ্য তিনি শ্যামা মায়ের অভয়চরণ পেয়েছিলেন কিনা অনুমান সাপেক্ষ, কিন্তু তাঁরই গান গভীর নিষ্ঠা ভরে গেয়ে যিনি মন প্রাণ এক করে দিয়েছিলেন সেই পান্নালাল ভট্টাচার্য। তাঁর আরাধ্যা দক্ষিণা কালিকাকে সেভাবে পাননি বলেই অনেকের ধারণা, নইলে তিনি মনের দুঃখে নিজেকে পৃথিবী থেকেই অকালে সরিয়ে নিলেন কেন? এদিকে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় স্বনামধন্য চরিত্রাভিনেতা তুলসী চক্রবর্তী পরশ পাথর যদিও বা পেলেন, তা ভাগ্যে টিকল না। তিনি আবার অন্য প্রেক্ষিতে এইভাবে বাসনা প্রকাশ করেছেন, দেমা আমায় তো বিলদারি আমি নেমো খারাম নই শঙ্করী। তারও শেষ জীবন

দুঃখ কষ্টেই কেটেছে, কেননা তবিলদারি তিনি শেষ পর্যন্ত পাননি। আবার ফিরে আসি আধুনিক গানে। মুকুল দত্তের কথায় হেমন্তবাবু গিয়েছিলেন, যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়, আরও ভালো হতো। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর এই আকাঙ্ক্ষা প্রতিটি প্রেমিক মনের নিভৃত বাসনা। আহা, যদি তেমনটি চাইলেই হতো। যেমন পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। সবশেষে বলি, গুরুদেবের সেই শিশু মনের একান্ত চাওয়া, বাবা যদি রামের মতো পাঠায় আমায় বনে, যেতে আমি পারি নাকি তুমি ভাবছ মনে। রবীন্দ্রনাথের সেই শিশুটি সবই করে, আর সেই করে ফেলার প্রত্যয়ে ভরপুর ছিল লক্ষণ ভাই যদি তার থাকত সাথে সাথে। আমরা তাই ভাবতেই থাকি, যদি এমন হতো। সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখেছেন।

যদি এমন হতো, এ বিষয় নিয়ে আরেকটি চিঠি লিখেছেন ব্রত সুন্দর জানা, গণেশনগর কাকদ্বীপ থেকে। প্রিয় অভিজ্ঞাপন, ছোটবেলা ভাবতাম যদি এমন হতো, আমি বাবার মতো বড় হয়ে গেছি, তবে আমাকে আর কেউ কিচ্ছু বলতো না, যা খুশি করতে পারতাম, যেখানে খুশি যেতে পারতাম। এখন আবার মনে হয়, আমি যদি আবার সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম, তাহলে আবার নতুন করে শুরু করতাম সব কিছু, জীবনটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারতাম। কিন্তু তা যে হবার নয়, যে দিনটা চলে গেছে তা কিন্তু আর ফিরে আসবে না, আর আগামী দিনও আসবে তার ঠিক নির্দিষ্ট সময়ে। তবু আমাদের অবুঝ মন বারবার ভাবে, যদি এমন হতো। বর্তমান সময়ে সারা বিশ্বে চলছে নানা সমস্যা, কোথাও যুদ্ধ, কোথাও খরা, কোথাও বা বন্যা, কোথাও আবার অজানা রোগের মহামারী। এই পরিস্থিতিতে প্রতিটি শান্তিপ্রিয় মানুষই ভাবে, যদি এমন হতো যে পৃথিবীতে রোগ শোক থাকবে না, প্রকৃতি রুষ্ট হবে না, হবে না মানুষে মানুষে কোনো দ্বন্দ্ব বা যুদ্ধ, প্রতিটি মানুষ যদি সত্যি কোনো দিন জয় করতে পারে ষড়রিপুকে, প্রকৃতির ওপর অত্যাচার থেকে বিরত থেকে তাকে রক্ষা করতে শেখে, কিংবা ভুলে যায় মানুষে মানুষে সকল ভেদাভেদ, তাহলে হয়তো আমরা সত্যি কোনো দিন দেখতে পাবো একটি সুস্থ

সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুব্রত সুন্দর জানা, গণেশনগর, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা।

এবারের চিঠিখানি লিখেছেন অনিল কুমার ঠাকুর কাটোয়া প্রান্তিক পাড়া থেকে। তিনি লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, যদি এমন হতো, এই তিনটি শব্দের গভীরে লুকিয়ে থাকে এক রাশ কল্পনা, কিছু অপূর্ণ ইচ্ছে। খুব শৈশবে বা মুগ্ধ ছেলেবেলায় আমরা ভাবতাম, যদি এমন হতো পাখিদের মতো ডানা থাকতো, তাহলে আকাশের নীলিমায় স্বচ্ছন্দে ভেসে বেড়াতাম, পাহাড় নদী পেরিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। আর যদি এমন হতো শ্যামল মিত্রের সেই গানের স্বপ্নে দেখা সাত সমুদ্রে তেরো নদীর পাড়ে গিয়ে একবার রাজকন্যাকে ভালোবাসার প্রস্তাব দিতে পারতাম, তাহলে জীবনটা ধন্য হয়ে উঠত। আবার মনে হয়, যদি এমন হতো পৃথিবীর সব মানুষ পেট পুরে দুবেলা খেতে পেত, কোনো ক্ষুধার্ত শিশুকে ফুটপাতে ঘুমোতে হতো না, চারিদিকে থাকতো শান্তির নীর, যদি এমন হতো ফেলে আসা দিনগুলো ফিরে পাওয়া যেত, জীবনের নতুন সিদ্ধান্ত সব সংশোধন করে নিতাম। আর যদি এমন হতো পৃথিবীতেই যুদ্ধ থাকতো না, বুলেটের বদলে চারিদিকে কেবলই ফুটত ফুল, যদি এমন হতো সময়টাকে ইচ্ছে করে থামিয়ে দেওয়া যেত, তবে হয়তো প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো ধরে রাখতে পারতাম। আবার কখনো কখনো মনে হয়, যদি এমন হতো পৃথিবীর দুঃখ কষ্ট জরা ব্যাধি মৃত্যুকে জয় করে পৃথিবীটাকে স্বর্গরাজ্য করে তুললে সব কিছু প্রাণ ভরে উপভোগ করতে পারতাম, যদি এমন হতো প্রকৃতির রূপ বদলে দিতে পারতাম, যদি এমন হতো আমাদের মতো পশু পাখিদের ভাষা এক হতো, তাহলে আমরা তাদের সঙ্গে আড্ডা দিতে পারতাম। আসলে সব কিছুই কল্পনা। কল্পনা আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। কল্পনা ছাড়া জীবন যেন বর্ণহীন, জলের মতো। সময় বহমান, যা চলে গেছে তা কেবল স্মৃতির আলপনায় জীবন্ত। কল্পনা যতই মধুর হোক না কেন, আমাদের ফিরতে হয় সেই চেনা বাস্তবে। আসলে অপূর্ণ ইচ্ছেগুলোকে মানুষ মানুষ করে রাখে, জীবনকে করে তোলে আরও একটুখানি সুন্দর ও রহস্যময়। প্রীতি শুভেচ্ছাসহ অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান।

বন্ধুরা, এবারে কিন্তু চলে আসছি তথ্যে। বিদ্যাজ্যোতি স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং ওয়েবসাইটটি হল vidyajyotischools.co.in। কাউন্সিলিংয়ের সময় আবেদনকারীদের আসল নথিপত্র প্রদর্শন বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আহ্বান জানিয়েছে শিক্ষা দপ্তর। এখানে রয়েছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের বিস্তারিত বিবরণ সব জেনে নিতে পারবেন।

এবারে কিন্তু জানিয়ে দেব কাজের খবর। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজিতে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে মোট 220 জন কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিই বা বিটেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এছাড়াও এনসিএ পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীর অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ পিআরটিসি থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সে ছাড় রয়েছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 5ই জুন 2024 বিকাল 5:30 পর্যন্ত। বিস্তারিত বিভিন্ন তথ্য আবেদনপত্রের জন্য ভিজিট করুন tpsc.tripura.gov.in।

বন্ধুরা, বর্ষাকাল কিন্তু বেশ কাছেই। বর্ষা শুরু হতে না হতেই কিন্তু একের পর এক রোগের প্রকোপ শুরু হয়ে যায় প্রায় প্রতি বছর। আর কলেরা হলো ঠিক এ সময়ের বর্ষাকালের এক মারাত্মক রোগ। তাই যেহেতু কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে আপনারা নিশ্চয়ই বেশ সচেতন থাকবেন, কারণ কলেরা ছড়ায় কিন্তু একমাত্র আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেই। সে যদি বারবার পায়খানা করে, অর্থাৎ মল ত্যাগ করে, তবেই কিন্তু কলেরা হতে পারে, যদি কলেরা রোগী সে হয়ে থাকে। আর কলেরা আটকানোর জন্য কি করবেন, খাবারের হাত ধোয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান ও জল দিয়ে হাত পরিষ্কার করবেন, আর শুধুমাত্র ফোটানো শোধন করা জল পান করবেন, বাইরের খাবার যথাসম্ভব এড়িয়ে চলবেন। তাহলে এবারে কিন্তু আমরা চলে আসছি আকাশের খবর জানাতে, অর্থাৎ আমরা এবার জেনে নেব আবহাওয়া কী বলছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 26.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 60%। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। বন্ধুরা, আমরা কিন্তু এবারে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অভিজ্ঞাপন। সবাই খুব ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন।

শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জে আপনাদের প্রিয় যুব অনুষ্ঠান যুববাণী। আমি আর যে সুনেত্রা আছি আপনাদের সঙ্গে একদম ফ্রেশ আর সবুজ একটা ভাইব নিয়ে। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আজ হলো ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। মানে আমাদের চারপাশের সবুজ গাছপালা, পশু পাখি, নদী, পাহাড়, এই পুরো প্রকৃতিকে না সেলিব্রেট করার দিন। প্রতি বছর 22 মে সারা বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন। মনে করুন, সকালে পাখির ডাক নেই, বর্ষায় গাছে কদম ফুল আর ফুটছে না, বা গরমে একটা বড় গাছের ছায়া আর রইল না, কেমন লাগবে বলুন তো? একদমই বোরিং, তাই না? এই যে নেচারের এত কালার, এত ভ্যারাইটি, এটাই হলো বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য শব্দটা শুনতে একটু বড় লাগে, কিন্তু এর অর্থ খুবই সহজ। আমাদের চারপাশে থাকা সব ধরনের প্রাণী, গাছপালা, পাখি, মাছ, পোকামাকড়, এমনকি ছোট ছোট অদৃশ্য জীবাণুগুলিও, তাদের সবাইকে মিলে তৈরি হয় জীববৈচিত্র্য। একটা জঙ্গল ভাবুন, সেখানে গাছ আছে, পাখি আছে, নদী আছে, বৃষ্টি আছে, সবাই না একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতির এই যে সুন্দর একটি ভারসাম্য, সেটাই তো জীববৈচিত্র্যের সৌন্দর্য। আমাদের প্রতিদিনের জীবনে এই জীববৈচিত্র্য এতটাই গুরুত্বপূর্ণ কেন, তা কি কখনো ভেবে দেখেছেন? আমরা প্রতিদিন যে খাবার খাই, যে বাতাসে নিঃশ্বাস নিই, যে জল পান করি, সব কিছুই তো প্রকৃতির দান। গাছ আমাদের অক্সিজেন দেয়, মৌমাছি পরাগায়নে সাহায্য করে, নদী জল দেয়, জঙ্গল জলবায়ু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ জীববৈচিত্র্য ছাড়া আমাদের প্রতিদিনের জীবন এক কথায় অসম্ভব বলা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, বন ধ্বংস হচ্ছে, দূষণ বাড়ছে, আর প্রকৃতির ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মানুষ এত ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রকৃতিকে একটু বেশি ডিস্টার্ব করে ফেলছি। গাছ কাটা হচ্ছে, প্লাস্টিক বাড়ছে, নদী দূষিত হচ্ছে, ফলে অনেক প্রাণী আজ বিলুপ্তির পথে। ভেবে দেখুন যে একদিন যদি বাচ্চারা বইয়ে দেখে চড়ুই পাখি বলে একটা পাখি ছিল কোনো সময়, কেমন লাগবে ভাবতেই অবাক লাগে। এখন চলুন একটা গান শোনা যাক।

সত্যি গানটা শুনে মনটা ভালো হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, আজকের পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার, গাছপালা কেটে নেওয়া, নদী দূষণ, এসবের সরাসরি প্রভাব পড়ছে আমাদের এই সুন্দর জীববৈচিত্র্যের উপর। অনেক পাখি না আজ আর দেখাই যায় না, অনেক গাছ প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে চিরতরে। প্রকৃতি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমরা মানুষরাই বা নিরাপদ থাকব কী করে? এখন প্রশ্ন তাহলে যে আমরা সাধারণ মানুষ এতে কী করতে পারি? খুব ছোট ছোট কাজও কিন্তু প্রকৃতিতে বড় পরিবর্তন আনতে পারে। বেশি করে গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কম করা, জল অপচয় না করা, পশু পাখির প্রতি সহানুভূতিশীল হওয়া, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মনে রেখো, প্রকৃতি শুধু আমাদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য ইম্পর্ট্যান্ট। যুব বন্ধুরা, তোমরা ইনস্টাগ্রামে রিল বানানোর পাশাপাশি একটা ট্রি প্ল্যান্টেশনের রিলও কিন্তু বানাতে পারো, কারণ ট্রেন্ড শুধু ফ্যাশন নয়, জীববৈচিত্র্য রক্ষা করাটাও একটা ট্রেন্ড হওয়া উচিত। আমাদের গান, কবিতা, উৎসব সব কিছুর মধ্যেই প্রকৃতির ছোঁয়া আছে। রবীন্দ্রনাথের কবিতা বলো, জীবনানন্দের বাংলায় গ্রামের মাঠ, বর্ষার গন্ধে প্রকৃতি যেন আমাদের হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই জীববৈচিত্র্য রক্ষা মানে শুধু পরিবেশকে বাঁচানো নয়, নিজেদের সংস্কৃতি ও আমাদের অস্তিত্বকেও বাঁচিয়ে রাখা। প্রতি বছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে একটা বিশেষ থিম বা বার্তা থাকে। এদিনের মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা, যাতে আমরা প্রকৃতির সঙ্গে সহাবস্থানে থাকতে শিখি, কারণ পৃথিবী শুধু মানুষের একার নয়, প্রতিটি জীবের। তবে শ্রোতা বন্ধুরা, পৃথিবী কিন্তু এখনও সুন্দর আছে, কারণ এখনও বন আছে, নদী আছে, পাখির গান আছে। আর সবচেয়ে বড় কথা, এখনও কিছু মানুষ আছে যারা প্রকৃতিকে খুবই ভালোবাসে। তাই হতাশ হওয়ার কিছু নেই, স্মল স্টেপস ক্যান ক্রিয়েট বিগ চেঞ্জ। আমাদের এই আলোচনার একটাই কথা, প্রকৃতিকে ভালোবাসুন, একটা গাছ লাগান, একটা পাখির জন্য জল রাখুন, আর পৃথিবীকে একটু সবুজ হতে সাহায্য করুন। কারণ আমাদের ছোট ছোট উদ্যোগ থেকেই পরবর্তী সময়ে শুরু হয়ে যায় বড় পরিবর্তন। সবাই অবশ্যই প্রকৃতির পাশে থাকুন। তাই এতক্ষণ তো আমরা শুনলাম জীববৈচিত্র্যের কথা, এবার আমাদের সাথে কিন্তু আজকে রয়েছে আরও একজন আরজে,

আর যে দেবর্বিদ, সে আমাদের শোনাবে বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় ছোট গল্প সব জানতা, যা কালজয়ী শিশু সাহিত্যিক সুকুমার রায়ের সৃষ্টি। চলুন আমরা শুনে নিই তার গল্প।

0: আমাদের সব জানতা দুরিদামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক, সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার উপর অগাধ বিশ্বাস দেখা যাইত। যে কোনো বিষয়ই হোক, সে জার্মানির লড়াইয়ের কথাটাই হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক, দেশের বড় লোকেদের ঘরোয়া গল্পই হোক কিংবা নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক, যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করিত। একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সকল কথা শুনিত। মাস্টার মহাশয়দের মধ্যেও কেহ কেহ এ বিষয়ে তাহার ভারী পক্ষপাতী ছিলেন। দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে, সেই জন্য পণ্ডিত মহাশয় তাহার নাম দিয়েছিলেন সব জানতা। আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তাহার অনেকখানি উপর চালাকি। দু চারটি বড় বড় শোনা কথা আর খবরের কাগজ পড়িয়া দু দশটা খবর এই মাত্র তাহার পুঁজি। তারই উপর রং চং দিয়া নানা রকম বাজে গল্প জুড়িয়া সে তাহার বিদ্যা জাহির করিত। তাহলে কি একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মহাশয়ের কাছে সে নায়গ্রা জলপ্রপাতের গল্প করিয়াছিল। তাহাতে সে বলে যে নায়গ্রা 10 মাইল উঁচু ও 100 মাইল চওড়া নাকি। একজন ছাত্র বলিল, এই সে কি করে হবে, এভারেস্ট তো সবচেয়ে উঁচু পাহাড়, সে মোটা 5 মাইল। সব জানতা তাকে বাধা দিয়ে বলিল, তোমরা তো আজকাল খবরই রাখো না। যখনই তার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম, সে একটা কিছু যাতা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিত, আরে তোমরা কি অমুকের চেয়ে বেশি জানো নাকি। আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকতাম, কিন্তু এক এক সময় রাগে গা জ্বলিয়া যাইত। সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝিত না তাহা নয়, সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে আমরা তাহার কথা মানি বা না মানি তাহাতে কিছুমাত্র তার যায় আসে না। নানা রকম খবর গল্প জাহির করিবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত,
1: অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না, অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান তারা নিশ্চয় এসব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি।
0: ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখিত, তার উপর বলচালগুলিও বেশ ছিল ঝাঁঝালো রকমের, কাজেই আমরা বেশি তর্ক করিতে সাহস পাইতাম না। তাহার পরে একদিন কি কুক্ষণে তাহার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদের স্কুলের কাছে বাসা লইয়া বসিলেন। তখন আর সব জানতাকে পায় কে, তাহার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বাড়িয়া চলিল যে মনে হইতো বুঝি তাহার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশের পেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতে পারে না। স্কুলের ছাত্রমহলে তাহার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়া গেল যে আমরা কয়েক বেচারা যাহারা বরাবর তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়া আসিয়াছি একেবারে কোণঠাসা হইয়া রইলাম। এমনকি আমাদের মধ্যে হইতে দু একজন তাহার দলে যোগ দিতেও আরম্ভ করিল। অবস্থাটা শেষটায় এমন দাঁড়াইল যে স্কুলে আমাদের টেকা দায়। 10টার সময় মুখ কাঁচুমাচু করিয়া ক্লাসে ঢুকিতাম আর ছুটি হইলেই সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার একেবারে হাত এড়াইবার জন্য দৌড়াইয়া বাড়ি আসিতাম। টিফিনের সময়টুকু হেডমাস্টার মশায়ের ঘরের সামনে একখানা বেঞ্চের উপর বসিয়া অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশুনো করিতাম। এইরকমভাবে কতদিন চলিত জানি না, কিন্তু একদিনের একটা ঘটনায় হঠাৎ সব জানতা মহাশয়ের জারি জুরি সব এমনই ফাঁস হইল যে তাহার অনেক দিনের

0: খ্যাতিই ওই একদিনেই লোপ পাইল। আর আমরাও সেই দিন হইতে একটু মাথা তুলিতে পারিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। সেই ঘটনার গল্পটাই বলিতেছি। একদিন শোনা গেল, লোহারপুরের জমিদার রামলালবাবু আমাদের স্কুলে 3,000 টাকা দিয়েছেন একটা ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য। আরও শুনিলাম রামলালবাবুর ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন করেছে। কয়দিন ধরিয়া এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হইয়া উঠিল। কবে ছুটি পাওয়া যাইবে, কবে খাওয়া এবং কি খাওয়া হইবে, এই সকল বিষয়ে জল্পনা চলিতে লাগিল। সব জানতা দুলিরাম বলিল, যেবার সে দার্জিলিং গিয়াছিল সেবার নাকি রামলালবাবু তাহাকে কেমন খাতির করিতেন, তাহার আবৃত্তি শুনিয়া কি কি প্রশংসা করিয়াছিলেন, এ বিষয়ে সে স্কুলে আগে এবং পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পাইলে ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকেও নানা অসম্ভব গল্প করিত। অসম্ভব বলিলাম বটে, কিন্তু তাহার চেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করিতে একটু বাধাবোধ করিত না। একদিন টিফিনের সময় উঠোনের বড় সিঁড়িটির উপর একদল ছেলের সঙ্গে বসিয়া সব জানতা গল্প আরম্ভ করিল।
1: এই জানিস, একদিন আমি দার্জিলিং এ লাট সাহেবের বাড়ির কাছে ওই রাস্তাটায় বেড়াচ্ছি, এমন সময় দেখি রামলাল বাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন, তার সঙ্গে আবার একটা সাহেব। রামলাল বাবু আমায় বললেন, দুলিরাম তোমার সেই ইংরেজি কবিতাটা একবার একে শোনাতে হচ্ছে তো, শোনাও তো। আমি এর কাছে তোমার সুখ্যাতি করেছিলাম, তাই ইনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন। উনি নিজে থেকে বলেছেন, তখন আমি আর কি করি বলো, আমি সেই ক্যাসবিয়াঙ্কা থেকে আবৃত্তি করলুম। তারপর দেখতে দেখতে ভিড় জমে গেল, সবাই শুনতে চায়, সবাই বলে আবার করো আবার করো। এই মহা মুশকিলে পড়ে গেলাম, নেহাত রামলাল বাবু বললেন, তাই আবার করতে হলো।
0: এমন সময় কে যেন পিছন থেকে আসিয়া জিজ্ঞেস করিল,
2: এই রামলাল বাবু কে?
0: সকলে ফিরিয়া দেখি একটা রোগা নিরীহ গোছের পাড়া গিয়ে ভদ্রলোক সিঁড়ির উপর দাঁড়াইয়া আছেন। সব জানতা বলিল,
1: আরে রামলাল বাবু কে তাও জানেন না? আরে লোহারপুরের জমিদার রামলাল রায়।
0: ভদ্রলোকটি অপ্রস্তুত হইয়া বলিলেন,
2: হ্যাঁ তার নাম শুনেছি, সে তোমার কেউ হয় নাকি?
1: হ্যাঁ না না না না, কেউ হয় না কেউ হয় না, এমনি খুব ভাব আছে, প্রায় চিঠিপত্র চলে।
0: ভদ্রলোকটি আবার বলিলেন,
2: আচ্ছা এই রামলাল বাবু লোকটি কেমন?
0: সব জানতা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল,
1: এই চমৎকার লোক, যেমন চেহারা তেমন কথাবার্তা, তেমনি কায়দা দুরন্ত। এই
3: मार्केट के बारे में क्या
4: परफॉर्मेंस का बोलो,
3: बी द फ्यूचर
4: मार्केट ट्रेंड टेक
3: सुनने में आएगी,
5: आज की खबर में पहले ही बोला था ब्रो,
4: माय प्रेडिक्शन इज
5: आई हैव अ डिफरेंट ओपिनियन,
4: मेरे दोस्त ने बोला
6: देवी जी की सुनो।
7: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
8: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।

0: জিজ্ঞেস করিল, এই রামলাল বাবুকে? সকলে ফিরিয়া দেখি একটা রোগা নিরীহ গোছের পাড়া গিয়ে ভদ্রলোক সিঁড়ির উপর দাঁড়াইয়া আছেন। লোকটি অপ্রস্তুত হইয়া বলিলেন,
1: হ্যাঁ, তার নাম শুনেছি, সে তোমার কেউ হয় নাকি?
0: হ্যাঁ, না না না না, কেউ হয় না, কেউ হয় না। এমনি খুব ভাব আছে, প্রায় চিঠিপত্র চলে। ভদ্রলোকটি আবার বলিলেন,
1: আচ্ছা এই রামলাল বাবু লোকটি কেমন?
0: সব জানতা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল, এই চমৎকার লোক, যেমন চেহারা তেমন কথাবার্তা, তেমনি কায়দা দুরন্ত। এই ধরুন আপনার চেয়ে প্রায় আধ হাত খানেক লম্বা হবেন, আর ওই সেই রকম তার তেজ, হ্যাঁ সে তো বলতেই হবে। এই জানে না, আমাকে তিনি কুস্তি শেখাবে বলেছিলেন, আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম।
1: এই বলো কি হে,

0: আচ্ছা তোমার বয়স কত?
1: আমার বয়স আগে এইবার 13 পূর্ণ হবে।
0: ও বটে বটে, বয়সের পক্ষে খুব চালাক তো। বেশ তো কথাবার্তা বলতে পারো। হ্যাঁ, এই কি নাম তোমার?
2: সব জানতে বলিল,
1: আমার নাম এই দুলিরাম ঘোষ, জগদেবাবু ডেপুটি আমার মামা হন।
2: শুনিয়া ভদ্রলোকটি ভারী খুশি হইয়া হেডমাস্টার মহাশয়ের ঘরের দিকে চলিয়া গেলেন। ছুটির পর আমরা সকলেই বাহির হইলাম। স্কুলের সম্মুখেই ডেপুটিবাবুর বাড়ি। তার বাহিরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করিতেছেন। দুলিরামকে দেখিয়াই মামা ডাক দিয়া বলিলেন, দুলি এদিকে আয়, একে প্রণাম কর, এটি আমার ভাগ্নে হে দুলিরাম। ভদ্রলোকটি হাসিয়া বলিলেন,
0: হ্যাঁ এর পরিচয় আমি আগেই পেয়েছি।
2: দুলিরাম আমাদের দেখিয়া খুব আড়ম্বর করিয়া ভদ্রলোকটিকে প্রণাম করিল। ভদ্রলোকটি আবার বলিলেন,
0: আমার পরিচয় জানো না বুঝি?
2: সব জানতে এবার আর জানি বলতে পারিল না, আমতা আমতা করিয়া মাথা চুলকাইতে লাগিল। ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি মুচকি হেসে আমাদের শুনাইয়া বলিলেন,
0: আগে আমার নাম রামলাল রায়, লোহারপুরের রামলাল রায়।
2: দুলিরাম অনেকক্ষণ হা করিয়া দাঁড়াইয়া রহিল, তারপর মুখখানা লাল করিয়া হঠাৎ এক ধরে বাড়ির ভিতর ঢুকিয়া গেল। ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার উপর হো হো করে হাসিতে লাগিল। তারপরের দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব জানতে আর আসে নাই, তাহার নাকি মাথা ধরিয়াছে। নানা অজুহাতে সে 2-3 দিন কামাই করিল, তারপর যেদিন স্কুলে আসিল তখন তাহাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা,
1: এই কে রামলালবাবু চিরিপত্র পেলে
2: বলিয়া তাহাকে একেবারে ঘিনিয়া দাঁড়াইল। তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খেপাইতে হইলে বেশি কিছু করার দরকার হইত না, একটিবার রামলালবাবুর খবর জিজ্ঞাসা করিলেই বেশ তামাশা দেখা যাইতো।

আমরা শুনলাম আর জে দেবর্পিদের বলা গল্প। এবার আজ আমরা স্মরণ করব আরও একজন মানুষকে, যিনি শুধু একজন সমাজ সংস্কারকই নন, ছিলেন আধুনিক ভারতের নবজাগরণের পথপ্রদর্শক। তিনি রাজা রামমোহন রায়। তিনি ছিলেন অন্ধকারের বিরুদ্ধে আলোর কণ্ঠস্বর, কুসংস্কারের বিরুদ্ধে যুক্তির প্রতীক। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন 1772 সালের 22 মে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও কৌতূহলী। বাংলা, সংস্কৃত, পারসি, আরবি, ইংরেজি বহু ভাষায় তাঁর দক্ষতা ছিল অসাধারণ। তিনি শুধু পড়াশোনাই করেননি, আমাদের সমাজকে বুঝেছিলেন গভীরভাবে। তখনকার সময়ে সমাজে ছিল নানা কুসংস্কার ও অন্যায়, বিশেষ করে নারীদের অবস্থান ছিল অত্যন্ত করুণ। আর সেই সময়ই রাজা রামমোহন রায় প্রতিবাদ করেন এক ভয়ঙ্কর প্রথার বিরুদ্ধে, সতীদাহ প্রথা। তিনি বিশ্বাস করতেন মানুষের জীবন ও অধিকার এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। তাঁর দীর্ঘ আন্দোলন ও প্রচেষ্টার ফলে 1829 সালে সতীদাহ প্রথা আইনত বন্ধ করে দেওয়া হয়। এটা শুধু একটা আইন নয়, এটা ছিল মানবতার জয়। রামমোহন রায় মনে করতেন শিক্ষায় সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। তিনি আধুনিক শিক্ষার প্রচার করেন, বিজ্ঞান ও যুক্তিবাদের উপর জোর দেন। তিনি চেয়েছিলেন এমন একটি সমাজ যেখানে মানুষ প্রশ্ন করবে, ভাববে এবং সত্যকে গ্রহণ করবে। তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ। এর মূল উদ্দেশ্য ছিল মানবতা, একেশ্বরবাদ এবং সামাজিক সমতা।

সব ধর্মকে সম্মান করতেন এবং বিশ্বাস করতেন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, শুধুমাত্র ভালোবাসা ও সহমর্মিতা থাকা উচিত। শ্রোতা বন্ধুরা, আজ আমরা যে আধুনিক সমাজের কথা বলি, নারী শিক্ষা, স্বাধীন চিন্তা, সামাজিক অধিকার, এসবের পিছনে ওনার অবদান ছিল অপরিসীম। তাই তাঁকে বলা হয় ভারতীয় নবজাগরণের জনক। তাঁর চিন্তাভাবনা আজও আমাদের অনুপ্রাণিত করে। আজকের তরুণ সমাজের কাছে রামমোহন রায়ের জীবন থেকে অনেক কিছু শেখার আছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, শিক্ষাকে গুরুত্ব দেওয়া, নারী পুরুষ সমতার কথা ভাবা, যুক্তি ও মানবতার পথে চলা, এগুলোই ছিল তাঁর মূল বার্তা।

প্রিয় শ্রোতারা, রাজা রামমোহন রায় শুধু ইতিহাসের একটি নাম নয়, তিনি এক চেতনা, এক সাহস, এক পরিবর্তনের প্রতীক। আজ তাঁর জন্মজয়ন্তীতে আসুন আমরা প্রতিজ্ঞা করি, অন্ধবিশ্বাস নয়, মানবতা ও শিক্ষার পক্ষে এগিয়ে যাব। এতক্ষণ তোমরা শুনছিলে 101.6 মেগাহার্জের তোমাদের প্রিয় যুব অনুষ্ঠান যুববাণী, সাথে ছিলাম আমি আর যে সুনেত্রা। আজ এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে, গল্প হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

0: म्यूचुअल फंड्स में डटे रहो, म्यूचुअल फंड्स सही है।
1: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
2: प्रथमे আপনাদের জানিয়ে দিই সংবাদ শিরোনাম। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আজ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এক প্রতীকী ম্যারাথন বা ওয়াকাথন আয়োজন করা হয়। বন্দে মাতরম সঙ্গীতের পর সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের সূচনা করেন অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। এছাড়াও ছিলেন আকাশবাণী আগরতলার প্রধান জে বি চড়কপল্লী সহ অন্যান্য আধিকারিক, কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডিসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি ভারত সফরে এসেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। গতকাল নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে 91তম ও 92তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত 476 জন পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ের গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। গতকাল লেম্বুছড়ায় কৃষি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব রাখেন। আজ দুপুর 2:30 ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের কমন ম্যারিট পজিশন দেখতে পারেন। বিস্তারিত ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএল এ প্রথমবারের মতো চ্যাম্পিয়নের খেতাব পেল কলকাতার বড় দল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গতকাল কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে লিগের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল 2-1 গোলে ইন্টার কাশী দলকে হারিয়ে দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাত এর 134তম পর্ব। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে। আজ বজ্র বিদ্যুৎ সহ রাজ্যের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 5.8 মিলিমিটার। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন। আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বলছি তোমায় অনুষ্ঠানে। বলছি তোমায় অনুষ্ঠানে আজ কথা বলবো আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস নিয়ে। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস প্রতি বছর 22 মে বিশ্বব্যাপী পালিত হয়, যার মূল উদ্দেশ্য হল পৃথিবীর জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা, এর সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এই জীব বৈচিত্র্যকে রক্ষা করা বর্তমান সময়ে কতটুকু গুরুত্বপূর্ণ, জীব বৈচিত্র্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব কতটুকু, এ নিয়েই কথা বলুন 2326253 এই নাম্বারে ফোন করে। আর অবশ্যই আজ আপনারা যখন ফোন করবেন, আপনারা FM সেট থেকে একটু দূরে গিয়ে ফোন করবেন অথবা FM সেটের ভলিউমটা একটু কমিয়ে দেবেন। আজ কথা বলুন বিশ্ব প্রকৃতিকে রক্ষা করা অর্থাৎ জীব বৈচিত্র্যকে রক্ষা করা কতটুকু প্রয়োজন রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে।
3: और कुछ यादें

101.6 MHz-ই রয়েছেন বলছি তোমায় অনুষ্ঠানে। আর বলছি তোমায় অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা কথা বলছি জীব বৈচিত্র্য দিবস নিয়ে। আজ আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। এই জীব বৈচিত্র্যকে রক্ষা করা আজকের সময়ে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ, এ নিয়েই 2326253 এই নাম্বারে ফোন করুন। জীব বৈচিত্র্য বলতে পৃথিবীর সমস্ত জীব, উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং তাদের বাস্তুতন্ত্রের পারস্পরিক সম্পর্ককে বোঝায়। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা, খাদ্য উৎপাদন, ঔষধের উৎস, জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। জীব বৈচিত্র্য আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, যা একটি সুস্থ বাস্তুতন্ত্র গঠন করে। আমরা যদি ধরি গাছপালা অক্সিজেন সরবরাহ করে, প্রাণীরা পরাগায়ন ও বীজ বিস্তারে সাহায্য করে, আর অণুজীব মৃত জৈব পদার্থকে পচিয়ে মাটিকে উর্বর করে তোলে, ফলে কৃষি, বনজ সম্পদ, জলসম্পদ সব কিছুই জীব বৈচিত্র্যের উপর নির্ভরশীল। এই জীব বৈচিত্র্যকে কিভাবে আমরা রক্ষা করতে পারি, এ নিয়ে কথা বলুন 2326253 এই নাম্বারে।

101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে বলছি তোমায় অনুষ্ঠানে। আজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি টেলিফোন লাইনে, কিন্তু কথা বলার জন্যে আমার শ্রোতা বন্ধুদের সেই বিপ তেমনটা দেখতে পাচ্ছি না, তাই অনেকেই হয়তো আমাদের নেটওয়ার্ক কানেকশনের জন্যেই হয়তো এই মুহূর্তে টেলিফোন লাইনে বলছি তোমায় অনুষ্ঠানে নিজেদের অভিমত ব্যক্ত করতে অপারক হচ্ছেন। তাই আপনাদের জন্য এই মুহূর্তে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে আপনার অভিমত তুলে ধরতে পারেন। জীব বৈচিত্র্যকে রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনি আপনার অভিমত তুলে ধরতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9402169965। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আবারও বলে দিই, 9402169965।

5. এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অভিমত তুলে ধরতে পারেন, লিখতে পারেন, আর সেটি আমরা তুলে ধরব আজকের অনুষ্ঠানে। কেন জীববৈচিত্র্যকে রক্ষা করা দরকার।

বর্তমান সময়ে মানবসৃষ্ট নানা কারণে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বন উজাড় হয়ে যাচ্ছে অতিরিক্ত দূষণ, জলবায়ু পরিবর্তন, অবৈধ শিকার এবং নগরায়নের ফলে বহু প্রজাতি বিলুপ্তির পথে। এই পরিস্থিতি শুধু পরিবেশের জন্য নয়, মানব জাতির বিশেষত্বের জন্যেও বিপজ্জনক। কারণ জীব বৈচিত্র্যে ক্ষতি হলে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কমে যায়, তাকে রক্ষা করতে হবে। আর কীভাবে? এজন্যে আপনারা যেমন 2326253 এই নাম্বারে ফোন করে আপনাদের অভিমত জানাবেন, তেমনি

যদি আপনি ফোনে সেই অভিমত তুলে ধরতে অসুবিধে হয় তাহলে এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু খোলা আছে, সেখানে আপনার অভিমত তুলে ধরতে পারেন। দুই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9402169965।

এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার শ্রোতা বন্ধুরা কিন্তু মেসেজ করছেন, আর এই মেসেজটি পাঠিয়েছেন, দেখা যাক। নমস্কার, আমি পায়েল নমশূদ্র আগরতলা থেকে বলছি। মানুষের বেঁচে থাকার জন্য জীব বৈচিত্র্যের রক্ষা করা অতি প্রয়োজন এবং আমাদের দৈনন্দিন জীবনযাপন রক্ষা করার জন্য, জীব বৈচিত্র্যের রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া। কারণ দিন দিন যেভাবে রৌদ্রের তীব্রতা বেড়েই যাচ্ছে, তার থেকে রক্ষা পেতে গেলে আমাদের স্বাস্থ্য, অর্থনীতির সব কিছু সাম্যতা বজায় রাখতে গেলে জীব বৈচিত্র্যকে রক্ষা করা অতি আবশ্যক। খুব সুন্দর বলেছেন আর পায়েল দেবী, আর বন্ধু পায়েলের মতো আপনিও কিন্তু এই মুহূর্তে, যেহেতু আমাদের টেলিফোন লাইনে একটু অসুবিধে হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতে, তাই আপনারাও কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের অভিমত তুলে ধরতে পারেন। আজ আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, তাই জীব বৈচিত্র্যকে রক্ষা করা আগামী ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আপনার অভিমত তুলে ধরুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে দিই, 9402169965। তাহলে আপনার অভিমত তুলে ধরবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন। আর এই মুহূর্তে দেখা যাক টেলিফোন লাইনে কেউ রয়েছেন কি না। না, আমাদের টেলিফোন লাইনে আমার কোনো শ্রোতা বন্ধুর সঙ্গে সংযুক্ত হওয়া সম্ভব হচ্ছে না। তবে শ্রোতা বন্ধুরা, কিন্তু এই মুহূর্তে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জীববৈচিত্র্যকে রক্ষা করা আগামী ভবিষ্যতের জন্য কত

সংযুক্ত হওয়া সম্ভব হচ্ছে না, তবে শ্রোতাবন্ধুরা কিন্তু এই মুহূর্তে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জীববৈচিত্র্যকে রক্ষা করা আগামী ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই নিয়ে কথা বলতে পারেন। আর তার জন্যে আপনাকে যেভাবে হোয়াটসঅ্যাপ করতে হবে তার নাম্বারটি আবারও বলে দিই, 9402169965। আরও একটি মেসেজ রয়েছে, পাঠিয়েছেন জয়ন্ত সাহা মেলাঘর থেকে। আর তিনি যে কথা বলতে চাইছেন যে জীববৈচিত্র্যকে রক্ষা করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে FM উজ্জয়ন্তের সকল পরিবেশ প্রেমী বন্ধুদের জানাই শুভেচ্ছা। হ্যাঁ, সুন্দর, জয়ন্তবাবু আপনাকেও শুভেচ্ছা রইল। আর জীববৈচিত্র্যকে রক্ষা করতে গেলে আমাদের সবুজ প্রকৃতিকে রক্ষা করতে হবে সকলের আগে। আর কিছুদিন পরেই আমরা পালন করব পরিবেশ সপ্তাহ, চলুন সবাই মিলে পরিবেশ সপ্তাহকে সামনে রেখে গাছপালা লাগাই। আসলে সবুজ বনানী ধ্বংস না করে সবুজ বনানীকে রক্ষা করতে পারি যদি, আরও বেশি করে যদি সবুজ বনানী সৃষ্টি করতে পারি গাছ লাগানোর মাধ্যমে, তাহলেই জীববৈচিত্র্য রক্ষা পাবে, প্রকৃতি সুস্থভাবে থাকতে পারবে, আমরা ভালো থাকতে পারবো। খুব সুন্দর লিখেছেন জয়ন্তবাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আর ঠিক জয়ন্তবাবুর মতো আপনিও যদি আপনার অভিমত তুলে ধরতে চান আজকের অনুষ্ঠানে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি করতে পারেন। আর যদি সত্যি আমাদের এই জীববৈচিত্র্যকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে প্রকৃতি যদি ধ্বংসের দিকে চলে যায়, তখন আমরা ঘর থেকে বেরোতেই পারবো না, আমরা ঘরে আটকা পড়ব, আমরা ছুটতে পারবো না।

0: দেখতে পাচ্ছি আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা।
0: হ্যাঁ রবীন্দ্রবাবু, বলুন।
1: ভালো নেই দাদা?
0: হ্যাঁ ভালো আছি। হ্যাঁ বলুন।
1: আজকা টপিক খুব ভালো লাগছে, অনুষ্ঠান টপিক ভালো ভালো নিয়ে আনছে, এই লাগে আমি ধন্যবাদ জানাই দাদা।
0: আচ্ছা, তো আপনি কি কি মনে করেন কিভাবে আমরা জীব বৈচিত্র্যকে রক্ষা করতে পারি, প্রকৃতিকে রক্ষা করতে পারি?
1: আমি বলতো না, অনুষ্ঠান খুব ভালো লাগছে, এই লাগে আমি ফোন করছি দাদা।
0: আচ্ছা, হ্যাঁ যাই হোক, রবীন্দ্রবাবু শুধুমাত্র অনুষ্ঠান ভালো লাগছে তার জন্যই ফোন করেছেন, আর আমার অন্য শ্রোতারাও কিন্তু ফোন করতে পারেন এই মুহূর্তে। আর অবশ্যই আপনারা বলবেন এই প্রকৃতিকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, জীব বৈচিত্র্যকে আমরা কিভাবে রক্ষা করতে পারি এই নিয়ে। দেখতে পাচ্ছি আবারও আলো জ্বলছে, কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো, স্মৃতি দত্ত কৃষ্ণনগর আগরতলা থেকে বলছি।
0: হ্যাঁ স্মৃতি দেবী বলুন।
2: হ্যাঁ, আজ আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। ২০২১ সাল থেকে এটা আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত হয়ে আসছে।
0: ঠিক,
2: যাই হোক।

0: এবছর আমাদের যে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের ভাবনা, এটা হলো বৈশ্বিক প্রভাবের জন্য স্থানীয়ভাবে পদক্ষেপ, অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। তো জীব বৈচিত্র্য রক্ষা করা আমাদের বর্তমান সময়ে খুবই জরুরি, কারণ আমরা নিজেরাই সেটা, এটা কোনো বই পুস্তকের প্রয়োজন হয় না, আমরা নিজেরাই প্রতিদিন দেখছি, অনুভব করছি এই বৃষ্টি এই গরম। তো তার জন্য আমাদের প্রথমে যেটা দরকার, আমাদের প্রকৃতিতে যে সমস্ত জীব বৈচিত্র্য আছে সেগুলিকে রক্ষা করার, কারণ প্রত্যেকেই তো একে অপর উপর নির্ভরশীল। তো কাজেই তার জন্য প্রধান যেটা, সেটা যেমন আমাদের প্রকৃতির বিভিন্ন প্রাণীকে রক্ষা করা দরকার, ঠিক সেরকম আমাদের এখন গাছ, আমাদের যে উদ্ভিদ জগৎ সেটাকেও আমাদের রক্ষা করা দরকার। এইটুকুই শেয়ার করলাম, নমস্কার।
1: খুব সুন্দর বললেন, হ্যাঁ স্মৃতি দেবী, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আর হ্যাঁ ঠিক, স্মৃতি দেবীর মতো আপনিও আপনার অভিমত তুলে ধরতে পারেন কিভাবে আমরা জীব বৈচিত্র্যকে রক্ষা করতে পারি। আর জীব বৈচিত্র্যকে যদি সত্যিই আমরা রক্ষা করতে না পারি, পৃথিবী আগামী দিনে অনেকটা ঝুঁকির মুখে পড়তে পারে। আরও একজন রয়েছেন টেলিফোন লাইনে, কে আছেন? হ্যালো,
2: হ্যালো, নমস্কার নেবেন?
1: নমস্কার,
2: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
1: হ্যাঁ অবিনাশ বাবু বলুন।
2: তো জীব বৈচিত্র রক্ষা করার গুরুত্ব, তো দেখুন আমাদের জীবনে কিন্তু আমরা যদি মানব সভ্যতাকে বাঁচিয়ে যদি রাখতে চাই, পৃথিবীর যে কোনো প্রাণী হোক বা উদ্ভিদ, সেই জন্য কিন্তু আমাদের জীব বৈচিত্র্যকে রক্ষা করা সবার প্রথমে কিন্তু আমাদের দায়িত্ব, সেটা পড়ে। কিন্তু আমরা সেটা তো পালন করতে পারছি না, উল্টো আরো আমরা জীব বৈচিত্র্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরুন বাস্তুতন্ত্র যে শৃঙ্খলা বানানো হয়েছে প্রাকৃতিক ভাবে, সেটাকেও আমরা কিন্তু অনেকভাবে নষ্ট করে দিই। কারণ কারণ আমরা দেখেছি যে খাদ্য শৃঙ্খল যেভাবে তৈরি হয়েছে, যেমন একটা তৃণভোজী প্রাণী হোক বা যেমন ফরিং হোক, ফরিংকে খেয়ে ব্যাঙ বেঁচে থাকে, ব্যাঙকে খেয়ে সাপ বেঁচে থাকে, সাপকে খেয়ে ফেলে বাঁচ পাখি, তো সেখান থেকে যদি আমরা সাপটাকে মেরে ফেলি তাহলে কিন্তু সেই ব্যাঙের উপদ্রব কিন্তু আবার বেড়ে যাবে। তো তো এইভাবে কিন্তু বাস্তুতন্ত্রকে আজ আমাদের দেখতে পড়ে যে আমরা কীটনাশক ব্যবহারটা কমিয়ে ফেলতে হবে, আর বেশি করে মানে উদ্ভিদ জাতীয় মানে গাছপালা লাগাতে হবে, আর নিজের সচেতনতা বৃদ্ধি মানে আমরা আমরা করতে পারি। আর নিজেদের মধ্যে কিন্তু সচেতন না থাকি তাহলে কিন্তু বাস্তুতন্ত্র যদি নষ্ট হয়ে যায় তো জীব বৈচিত্র্য কিন্তু একবার যদি এমনিতে তো অনেক ক্ষতি করেই ফেলেছি, তারপরে যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের কাছে খুবই অন্ধকার। তো সেই জন্য কিন্তু আমাদের জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখা অন্তত পক্ষে আমাদের জন্য নিজের স্বার্থে কিন্তু সেটা অবশ্যই প্রয়োজনীয়।
1: বাহ খুব সুন্দর বললেন অবিনাশ বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আর সত্যি জীব বৈচিত্র্যকে রক্ষা করা আমাদের আগামী ভবিষ্যতের জন্য সত্যিই খুব দরকার।

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো,
1: হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামলবাবু, বলুন।
1: হ্যাঁ দাদা, আজকে তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসে জীব বৈচিত্র্যের রক্ষা করা এটা কতটুকু গুরুত্ব সেটা নিয়ে সত্যি কথা বলতে কি, এই উদ্ভিদ প্রাণী পশু পাখি মানুষ সবাই মিলে এই হচ্ছে জীব জগৎ। এই জীব জগতের প্রতিটি জীবের কিন্তু ভূমিকা রয়েছে এই এই জগৎটাকে রক্ষা করা, প্রকৃতিটাকে রক্ষা করার জন্য প্রত্যেকেরই ভূমিকা রয়েছে। সুতরাং এই জীব বৈচিত্র্যের বৈচিত্র্য বলতে এই কারণে বলা হয়েছে কত প্রজাতির জীব জন্তু পশু পাখি রয়েছে যাদের বাসস্থান হলো

0: গাছপালা, বন জঙ্গল ইত্যাদি, এবং
1: ঠিক
0: আমাদের আশেপাশে যে আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে বড় বড় গাছ, সেখানে পাখিদের বাসা, তো এদের যদি এইসব প্রজাতির পাখি পশু যদি সংখ্যায় কমে যায়, সরীসৃপ সব কিছু, চারিদিকে যে বড় বড় জলাশয় রয়েছে, জলাশয়ে যে বিভিন্ন জলজ প্রাণী, এদেরও এদেরও প্রচন্ড ভূমিকা রয়েছে প্রকৃতিটাকে রক্ষা করা। সুতরাং আমাদের জীবন ধারণের জন্য, জীবনের উন্নতির জন্য আমরা যা কিছু করছি প্রকৃতির উপরে নির্মম অত্যাচার করছি, যাতে করে কি হচ্ছে এই জীব জগতের বৈচিত্র্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বানর জাতি, বানরেরা দেখা যায় দক্ষিণ ত্রিপুরা বলুন, গোমতি বলুন, যে উত্তর এখানে কি হচ্ছে, তারা গাছপালা বড় বড় গাছগুলি নষ্ট করে দেওয়ার ফলে তারা মানুষের ঘর বাড়িতে এসে আক্রমণ করছে, কৃষি জমিগুলিতে এসে ফসল নষ্ট করে দিচ্ছে। কারণ তাদেরও তো খাবার জন্য, বেঁচে থাকার জন্য তাদের খাওয়ার প্রয়োজন আছে, সুতরাং তারা যাবে কোথায়? সুতরাং এটার কারণ হচ্ছে আমরা, এই যে বৈচিত্র্যটাকে আমরাই নষ্ট করছি। সুতরাং যা হয়েছে হয়েছে, আগামী প্রজন্মের জন্য যদি আমাকে চিন্তা করতে হয়, আমাদের নতুন নতুন স্যাংচুয়ারি তৈরি করতে হবে, মানে বন জঙ্গল যেগুলি তো আসে আছে সেগুলি তো রক্ষণ করতেই হবে, তারপরে আরো নতুন করে আবার তৈরি করতে হবে। আর আমাদের প্রতিটি বাড়ি ঘরে যদি কোনো জায়গা থাকে আম গাছ, কাঁঠাল গাছ, যে কোনো গাছ যদি আমরা লাগাই, এ করি, রাখি, তাহলে এতে করে কি হবে, এই যে আজকে এখন প্রচন্ড গরম, বাইরে থেকে এসে যদি একটা আম গাছের ছাওয়ায় নিজেকে দাঁড়াই, মানে এটা হচ্ছে প্রকৃতির এসি, এয়ার কন্ডিশন, এর থেকে আর ঠান্ডা হতে পারে না।
1: ঠিক,
0: তো সত্যি এটাই, মানে প্রকৃতির যে বৈচিত্র্যটা, এটা তো প্রয়োজন আছে। প্রকৃতিটা সুন্দর কেন, এত সুন্দর কেন, এই সমস্ত জীব জগতের রয়েছে বলেই।
1: ঠিক,
0: সুতরাং এই বৈচিত্র্য তো আমাদেরই রক্ষা করতে হবে, কারণ এই জীব জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো আমরা মনুষ্য জাতি। সুতরাং আমরা যদি সচেতন না হই, আমরা যদি না বুঝি প্রকৃতির উপরে আমরা অত্যাচার করি, তাহলে স্বাভাবিকভাবে যারা অবুধ জীব প্রাণী এরা এরা যাবে কোথায়? সুতরাং বৈচিত্র্য আজকে আন্তর্জাতিক যুব দিবসে প্রত্যেকের আমাদের শপথ করা উচিত, এই প্রকৃতিটাকে যদি রক্ষা করতে হয়, সমস্ত জীবের আমাদের যারা আছে, যেসব প্রজাতির আছে যারা আছে, তাদেরকেও রক্ষা করতে হবে, এটাই আমাদের স্বপ্ন দিতে হবে।
1: খুব সুন্দর বললেন, হ্যাঁ শ্যামলবাবু, সত্যি আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে। এই প্রকৃতিকে রক্ষা করতে গেলে জীব বৈচিত্র্য রক্ষা করা অত্যন্ত জরুরি। এর জন্য বন সংরক্ষণ, বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ, বন্যপ্রাণী সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নীতির অনুসরণ অপরিহার্য। আর তার সত্যতা আমাদের শ্রোতাবন্ধুদের কথা থেকে এবং অভিমত থেকেই কিন্তু আমরা পাই। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ বান্ধব জীবনযাত্রা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি ও জীবজগতের সুরক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং আমাদের প্রত্যেকের কর্তব্য। জীব বৈচিত্র্য রক্ষা করা মানে আমাদের নিজেদের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা সুনিশ্চিত করা। তাই আজ থেকেই আমাদের সবাইকে প্রকৃতির প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে, এবং সেই দায়িত্বপূর্ণ ভূমিকা 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তীর সকল শ্রোতাবন্ধুরা পালন করবেন, এ প্রত্যাশায় আজকের মতো বলছি তোমায় অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

0: চাই। শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
1: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
2: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
4: 101.6 মেগাহের্জ এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। অনন্যা সেই সমস্ত নারীদের অভিবাদন জানিয়ে থাকি যারা সমাজের প্রতিকূলতাকে ডিঙিয়ে প্রতিষ্ঠা অর্জন করেছেন এবং অন্যান্য নারীদের কাছে উদাহরণ হিসেবে দাঁড়িয়ে রয়েছেন, সেই নারীদের স্যালুটই জানিয়ে থাকি তুমি অনন্যা অনুষ্ঠানে। আজ ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুনীতি চৌধুরীর জন্মদিন। 1917 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই স্বাধীনতা সংগ্রামী। তাঁকেই আজকে তুমি অনন্যা অনুষ্ঠানে অভিবাদন জানাব, স্যালুটি জানাব। 1931 সাল, বিচার চলছে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী দুই কিশোরীর। কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্স হত্যার গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, তিনি সুনীতি চৌধুরী। এমন বন্দীদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় তা ভালো করেই জানে ইংরেজ সরকার, অর্থাৎ কঠোরতম নীতি। মামলার দ্বিতীয় দিনে তাদের বাসার জন্য কোনো ব্যবস্থাই রইল না, কিন্তু ইংরেজও চিনতে পারেনি দুই কিশোরীর অদম্য জেদ আর তীব্র আত্মসম্মানকে। পুরো মামলা জুড়ে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রইলেন তারা। শেষে হার মানতে বাধ্য হল প্রবল প্রতাপশালী ব্রিটিশ রাজও। মামলার শেষ দিন পর্যন্ত চেয়ারের বন্দোবস্ত করা হয়নি শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর জন্য, দাঁড়িয়েই রইলেন এজলাসে। এমন নিষ্ঠুরতার সঙ্গে লড়াই করেছেন ভারতকে স্বাধীনতা দেবার জন্যে, আমাদের স্বাধীন করবার জন্যে সুনীতি চৌধুরীর মতো স্বাধীনতা সংগ্রামীরা। তাই আজ সুনীতি চৌধুরীর জন্মদিনে তাকেই অভিবাদন জানাবো তুমি অনন্যা অনুষ্ঠানে।

0: 101.6 মেগাহের্জ FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি তুমি অনন্যা অনুষ্ঠানে।
1: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটা।

জীবন সংগ্রামে অনন্য নারী প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুনীতি চৌধুরীকে অভিবাদন জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আর যে কথা আমরা বলছিলাম, আজ সুনীতি চৌধুরীর জন্মদিন, আর তার বন্দি জীবনের কিছু ঘটনার কথা বলছিলাম, তার এজলাসের কথা সামান্য উদাহরণ মাত্র। মাত্র 15 বছর বয়সের মধ্যেই যে দুজন বন্ধির কথা বললাম, তাদের এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন যাতে ভয় ঢুকে গেছিল ইংরেজ শাসকের মনে। কুমিল্লার গণ্ডি পার করে বাংলার বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছিল দুই বীরাঙ্গনার কীর্তি। সময়টা উত্তাল 30-এর দশক। সমগ্র দেশ জুড়ে চলছে সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি। স্বাধীনতার বিপ্লবী টিকা কপালে নিয়েই বড় হয়ে ওঠা শান্তি ও সুনীতির। 1916 সালে জন্ম শান্তির। পিতা দেবেন্দ্রনাথ ঘোষ ও সরাসরি যুক্ত ছিলেন রাজনৈতিক কাজে, আর তার সহযোগী সুনীতি চৌধুরী। সুনীতি চৌধুরীর জন্ম 1917 সালে। আর তারপর কী করে

সংগ্রাম মুখর জীবনে ছুটে গেলেন, এই নিয়েই জানার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে।

101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্ততি রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ কথা বলছি প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুনীতি চৌধুরীকে নিয়ে, কারণ আজ তার জন্মদিন। সুনীতি চৌধুরীকে নিয়ে গল্প করতে গেলে আরেকজন স্বাধীনতা সংগ্রামীর নাম উঠে আসে, শান্তি ঘোষ। সুনীতি ও শান্তিকে নিয়েই স্বাধীনতা সংগ্রামের অনন্য ইতিহাস রচিত হয়েছে। শান্তি ঘোষ ও সুনীতা চৌধুরী দুজনেই কুমিল্লার ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাদের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায়, বর্তমানে বাংলাদেশের অংশ হলেও, দেশভাগ হয়ে গেলেও অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে অনন্য।

ভারতবর্ষকে স্বাধীন করবার জন্যে কতজন আত্মবলিদান দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম সুনীতি চৌধুরী। সুনীতি চৌধুরী ও শান্তি ঘোষ দুজনের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনে। প্রফুল্লনী ব্রহ্ম প্রথম বিপ্লবীর পথ দেখান দুজনকেই। কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিফেনকে 1931 সালের 14ই ডিসেম্বর বিপ্লবী সুনীতি চৌধুরী ও শান্তি ঘোষ দুজন মিলে হত্যা করেন। নাবালিকা এই দাবিতে বিচারে শান্তি ও সুনীতি চৌধুরী দ্বীপান্তর দণ্ড হয়। তারা হাসি মুখে কারাবরণ করেন, যদিও মেদিনীপুর জেলে তাদের তৃতীয় শ্রেণীর কয়েদি করে রাখা হয়েছিল। তার পিতার সরকারি পেনশন বন্ধ করে দেয়া হয়। তার পরিবারকে অবর্ণনীয় বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। তার দুই দাদার জেল হয়। ছোট ভাই অনাহারে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে এই হত্যার ব্যাপারে দুটি রিভলভার সহ গোপাল দেব ধরা পড়েন। বিচারে গোপাল দেবের আন্দামানে দ্বীপান্তর হয়। সুনীতি চৌধুরীর জীবন দিয়ে বয়ে যায় অনেক দুঃসহ যন্ত্রণা।

101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ আমরা অভিবাদন জানাচ্ছি সেই নারীকে যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনন্য ভূমিকা পালন করেছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, নিজের জীবনকে দুঃসহ যন্ত্রণার মাঝে ফেলে দিয়েছিলেন। সুনীতি চৌধুরী। সুনীতি চৌধুরী হিজলি বন্দি নিবাসে বন্দি ছিলেন, কারণ তিনি স্টিভেন্সকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে গান্ধীজির চেষ্টায় মুক্তি পান শান্তি ঘোষের সাথেই 1939 সালে। পড়াশোনা করে এমবি পাশ করেন এবং ডাক্তার হিসেবে জনদরদি কাজে আত্মনিয়োগ করেন সুনীতি চৌধুরী। নিঃস্বার্থভাবে দুস্থ ও দরিদ্র মানুষের সেবা ছিল তার ব্রত। 1947 সালে শ্রমিক নেতা প্রদ্যুৎ কুমার ঘোষের সাথে তার বিবাহ হয়। আর তার পরবর্তী জীবন এবং তার সংগ্রাম মুখর জীবন নিয়ে আরও কিছু জানার চেষ্টা করব।

0: খুঁজো ঘরে ঘরে।
1: প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুনীতি চৌধুরী ছিলেন এক অনন্য সাহসী নারী, যার জীবন সংগ্রাম ভারতীয় আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসাবে চিরস্মরণীয় হয়ে রয়েছে। 1917 সালের তৎকালীন ত্রিপুরা জেলার কুমিল্লায় জন্মগ্রহণ করা সুনীতি চৌধুরী অল্প বয়স থেকেই দেশপ্রেম, আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শিক্ষায় উদ্বুদ্ধ হন। সে সময় ব্রিটিশ শাসনের নির্মম অত্যাচার ও উৎপীড়ন তাঁর কোমল মনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি ছিলেন যুগান্তর দলের সদস্য, যা ছিল এক বিপ্লবী সংগঠন। তার সহযোদ্ধা শান্তি ঘোষের সঙ্গে তিনি ইতিহাসের এক দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ করেন, যার ইতিহাসকে আজ সশ্রদ্ধ চিত্তে আমরা স্মরণ করছি। আর এই রকম মহীয় সেই নারীকে আজও আমরা মিস করছি।
2: আদর্শ উপহার।

চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বাই আমি তোমাকে চাই, দেখা না দেখাই আমি তোমাকে চাই।

1931 সালের 14ই ডিসেম্বর, মাত্র 14 বছর বয়সী সুনীতি চৌধুরী এবং শান্তি ঘোষ কুমিল্লার ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট চার্লস জিওফ্রি ব্ল্যাক স্টিফেন্সকে গুলি করে হত্যা করেন। এই ঘটনা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে এবং সমগ্র দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। এত অল্প বয়সেই এমন সাহসিকতা ও আত্মত্যাগের নজির বিরল। এই ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, যা আমরা আগেই জেনেছি। কারাগারের কঠোর জীবনযাপন, নির্যাতন ও মানসিক যন্ত্রণা সত্ত্বেও তিনি তাঁর আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তার অদম্য মনোবল ও দৃঢ় সংকল্প তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।

সুনীতি চৌধুরীর জীবন কেবল একটি ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার সমগ্র জীবনে ছিল সংগ্রাম, ত্যাগ ও আদর্শের প্রতীক। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেন এবং দেশের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেন। তিনি প্রমাণ করেছিলেন যে নারী কখনো দুর্বল নয়, বরং সঠিক লক্ষ্য ও দৃঢ় মানসিকতা থাকলে নারীও ইতিহাস গড়তে পারে। তার জীবন আমাদের শেখায় যে বয়স কখনো সাহস ও দেশপ্রেমের মাপকাঠি হতে পারে না।

আজকের সমাজে যখন নারীরা ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়, তখন সুনীতি চৌধুরীর জীবন এক অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। তিনি ছিলেন একাধারে সাহসিনী, দেশপ্রেমিক এবং সংগ্রামী নারী, যার আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মকে পথ দেখাবে। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা সহজে অর্জিত হয়নি, এর পেছনে রয়েছে অসংখ্য বীর সন্তানদের ত্যাগ ও রক্ত। সুনীতি চৌধুরীর সেই বীর সন্তানদের অন্যতম, যার নাম ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাই তাঁকে অভিবাদন জানাই। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ককবুরক অনুষ্ঠান নিয়ে আপনাদের বন্ধু শর্মিলা স্টুডিওতে পৌঁছে গেছি, তাই আজকের মতো তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্তী।

মাধবী সিনহানি খরাঙ্গ খুনা থাকলে চাপুনি আগুলো তাবু খুনালায়নু এলেম করং বান্দা তিনি খানারে জগানু যিনি এলেম করং বান্দা ও মণিশঙ্কর মুরাসিং বাই কক সালাইমানি খরকসা ক্রিকেট থংকরং মণিশঙ্কর মুরাসিং বাই কক সালাইমানি এলেম করং বান্দা ও খানারে জগাই দোমো

0: অনুভৱ এবং শিকল জরা বেলা কোনো তামনি সানাই চলাব নাই থাক তাই ফিটনেস বা বেলা কাহাম কোনো গার্লফ্রেন্ড রোগ এতটা তং সাইমি ভাই গার্লফ্রেন্ড রোগ এতটা তং মনি সঙ্গ
1: গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তো তাই না তাও আগ তাক মেরিড সি আর যে গার্লফ্রেন্ড তোমার বাবা নাম কাজা খাতাবো
0: ও হো কাইসা কিছু পাই আগে হনি তো মানে ড্যাশিং পুরা তামনি সানাই বড় বড় রোগ খানজানে রোগলে তং না বনব হামজে কেরি না যে তং মানে হামজামন আবন কাইসা কি পাইকা তাং আজ দাদি কাইসা খা
1: দাদি কাজেমা হিমাকে রিলেশনশিপ তোমার আগে সিম রিলেশনশিপ তোমার কিন্তু তারপরে আনি আন বোমানে ব এক্সপায়ার রাখা তারপরে খেয়ে ফ্যামিলিও কিসা প্রেসারও ফাইকা যে নগ কেউ নাই নাই করি বা নাই নাই তংফানো আস সঙ্গ তো আগরতলা তোমার বাবা এম ফাজিং ক পাড়া তঙ হিগে সঙ্গ তাক নগ যে তোমার যে নাই নাই করি তাও নাই নাই তখন যদি চুনো দেখভাল খাই তোমাকে যে বরক মাসা বুড়ি নগ বুড়ি মাসা তোমার নাগো হিগে আপনি হোপফুলি যে নগ ডিসাইড খাই যে ঠিক আছে আন যদি গার্লফ্রেন্ড তো হিংকে কাজা পাইমান যাও আমি তো
0: প্রেসার হিগে নিয়ে আয়ংটি গবাং কোক তঙ্গা হাঙ্গে বুড়ি আয়ংটি প্রেসার করি দেখি সাপন কাজাকা দাদি দাদি কাইরে সিনে অম হাইরো
1: বুড়ি আয়ংটি বুড়ি আয়ংটি তংমানে নো মানে আপনি ইয়ং ফেজ আনে ইয়ংটি তঙ্গ হিংকে তো বুড়ি আয়ংটি তঙ্গ হিংকে আগে পরে কাজ নাই হিংকে বা কাজে ফাইক আগে দেশ তাড়াতাড়ি
0: নিনে ইংটু তো যে প্রেসার তো মানে আবং খানা কিসা বিয়াল ইংই তংখা নগ কে আবার বুড়ি বড় কেখা নিনা আমা নরনো খিবি একলাং থাকবে কে আংখা আমা হাইরো কানা নাঙ্গ অকং সাকাতে আং বুড়ি রংনি আইংটি হিনি সঙ্গা নিনি লগ নাই আংটি বুড়ি নাই আংটি কিসা অফাই হিংখানা প্রেসার ইংই তখন আরে মনি সঙ্গর মরা সিং সিদা মুংকো মামা বুড়ি রগ গলো কালাই তংখা বিয়াং বিয়াং অন্য বুড়ি রগ বাই কবুনি বুড়ি রগ বাই থাকবাই নিছে আবা হাইরো গিনি রগ প্রেসার ইংখা বতি সাইমালাই আবো তাম হিন অমা হাইরো দাংখানা আং হাইনো সাইনাই মাসে নংবে কাতাতে তাম হিন
1: আমি আমি তো আমি কোনো প্রেসার তো করে অন্য বা অন্য লাইন দিকে থাকানি আন তো ফোকাস আগেন সিভিং ক্রিকেট তোমানে তো আমি অন্য অ্যাঙ্গেল তো থাকানি প্রশ্ন করে তাও যে সে ফোকাস খাই মানে তাও তো অলরেডি মেরিট তাও যে সে ফোকাস খাই না ফোকাস খায় না ক্রিকেটও যেসে আগে খায় তাও সে তেও মা খাইনি তা হিমালয় তাক ফ্যামিলি দো ফ্যামিলি চিন্তাও খাই নাগো হিংকে আর নিজের কেরিয়ার দো হিংকে নিজের যে সে কেরিয়ার এস্টাবলিশ খাই মানে আসুন কাহামতা
0: ওয়াই সাইসু বিহিক বসাম হাই দাং লাইসা নিনি বিহিক বাই নংখান জাকা বো বুরি বেয়া বো তিনি আর নোক ব্লাস নো নাই আমার হেরো সে কক বাংলায় তামলে নিন্তু মূ বেলায় পিসার জাগ নিনি ফ্যান কাবা মা বুড়ি বুং তংমানো চালাবো তংমানো এবার অমাই বুং তংমানো যে নো কাজা খনি সাইমানি ফোন বাক্সা বাক্সা বেকারে হামদনাই ইংই মানো
1: আমি তো হাই জাস্ট ক আবো হাই ফোন সেঙ্গার ফোন থাকি নিয়ে হাই ফোন ওয়াই সাইসে সালাই আমি তো হাই কোনো নর্মাল নর্মাল কনভারসেশন যে আমি তো কোনো আমি করি সালাই ফোন তখন বউ সাবো আমি সাবো আবু কোনো ম্যাটার খাই আসি ওকে আবো নর্মাল কনভারসেশন সে আবু কোনো আমি করি
0: ওয়েল হিংকে খাই তোমার নর গজর মণি শঙ্কর মোরা সিং খরং আং দিন এমবিবি স্টেডিয়াম ফাইজাক অর ক্রিকেট নি যে স্টেডিয়াম তোমার অর ফাইজাক বিনি অর যে খতল তোমানি অর বিন খতল ফাইজাক বিন অর আসুগেছেন কক সালাই তোমার কবংমা বিনি লংমান কক নো টেব সালাই না বেলা বেলা খান হামাই জরা নর গাই সিং লগে তোমার বাকে তিনি পান্ডানা এনজয় খেয়ে হানাই না আং খাকাও আং থানাই মণি শঙ্কর মোরা সিং যে আগিনি পুইলানি আল লংমানো কিসে তাবো আং চেংনাই সঙ্গানি বনো পুইলা ভাই ভাইকে ক্রিকেটও শখ পাইকা ক্রিকেট ব উমনি সিমে নংসেং খানা থংনানি
1: ক্রিকেট আং ফার্স্ট তো আং ফুটবল না আং আগেন সাগা ফুটবল আনো রহকা ফুটবল রহমনে আং ট্রেনিং রখাইগা ফুটবল ট্রেনিং তারপর খে দুই বছর পরে খে আং ফুটবল নি আরো যে ট্রেনিং মারমনে আবি আকারে ফেবিকা ক্রিকেট থংন বাগে তারপর খে আং 9 ইয়ার 10 ইয়ার সে হইতে ক্রিকেট থংনা স্টার্ট খাইগা প্রথম বছর তোমার কি আং এন এস আর সি সব প্র্যাকটিস খাই আগে তাও যে জিমাসিয়াম তোমানে দিবা কর্মকার যে জিমাসিয়াম তোমানে আরও আছে আগে প্র্যাকটিস খাই আর এন এস আর সি কোচিং সেন্টার অঙ্গ তাও তো অন্য জায়গা আগে আর জায়গাটা ইকে আরও নহতে না আগে টেন ইয়ার নহতে সেরুনে সেরুতে সেরুতে আসতে আছে আগে তারপর খেতাই এজ লেভেল আন্ডার 12 থাকা আন্ডার 14 থাকা আমি খেয়ে আগো খাটা
0: নয় বছর নিশাকা আগে বউ ক্লাস রকম না 6 7 8 9 ক্লাস 3 রকম খানা তামিন
1: 3 4 4 নিশিমি রগ স্টার্ট খাইগা 4 5 নহতে স্টার্ট খাইগা 4 নহতে না স্টার্ট খাইগা
0: ক্লাস পুরো গঙ্গা পুরো স্কুল রগ থাকমানি কবাং কক ব্যাগ তালাই ওই কবাং কক নি ব্যাড রং মাংসে নং রুজি রুজি মা থাকা নাঙ্গা আপুরো তাম হিন
1: আবু তো কিসা অনলাইন সঙ্গ আগে তো মানে আসক ফেসিলিটিস বিক্রি বা ইয়াং ফুজিং গাড়ি রোগ করে এমতি রোগ করে হিংকে সঙ্গ যে যে তোমানে বাইক তোমানে বাইক হিংকে সাইকেল কে সাইকেল আবেন মাথাঙ্গা হিংকে আমি আমটিখানে চলি কাটা আমটিখানে প্রসেস আঙ্কাটা যে সে তোমানে বা
0: আপুরো ওয়ার ওয়ান সুনা নং কিসাপনো যে ইয়াং সাজা অমা হেঙ্গানা আং তিপ্রানি ক্যাপ্টেন হেঙ্গানা আং অমা হাইরন যে ট্রফি থেঙ্গে না বাইরো কিসাপনো ওয়ান সুমুং নিনি থানে ফরা পাইনা
1: এ আং যে যে সময় স্টার্টিং খাইকা থনানে আসময় আং মানে pura new no katal na saimena ang kuno ranji trophy ni bagi saimia tai quarter level ni bagi saimia ang just planning khaika cricket thangna jese improvement khaimana asang ta hinge tarbe ke as as as

0: তারপর কি যেসব 19 আন্ডার 15 পরে আন্ডার 17 থাকা 17 পরে আন্ডার 19 থাকা 19 থাকা মানে পরে খেয়া সাইমা খাটা যে রঞ্জি ট্রফি থাকা ইনকে নাই ইন্ডিয়া টিম রোগো চান্স মানে ইন্ডিয়া এর ফোন চান্স মানে ইনকে আং আন্ডার 19 ইন্ডিয়া ক্যাম্প রোগো তঙ্কা ইনকে আপন হইতে কি কিসা সেন্স পাই কাটা যে নাং যদি কোয়ার্টার লেভেল থাকা ইনকে মোল লেভেল কাম থাকা না নাই তো অবভিয়াসলি আপন
1: বুঝলে বুঝলে যেবর থাকা সঙ্গা যে ক্লাস থ্রি ফোর রোগো হিনি সাকা আপরো রোগো যত অঞ্চল কবাং কুকে চুবানাই নন সব ক্রিকেট থাকি
0: সুবানাই তো বাবু নঙ্কা তারপর খেয়ে আমা অঙ্কা আমার যেফর তোমার শুনো অনেক বাবু করে খেয়ে আমার নাই ইংয়ে তারপর খেয়ে তাই চিনি কোচ কোচ মাং নেই অঙ্কা শুনো কোচিং এর নাই রজতকান্তি সেন হিনি তো মাসা তাই মাসা সামল দাস হিনু হ্যাঁ তঙ্গ ব্রক নো শুনো ফুরঙ্গ আসামে ব্রক কোচ তো মানে তারপর খেয়ে আস্তে আস্তে যে যে বাইরে কোচ ফাইকা তারপর খেয়ে তাই চিনি ক্যামেরা অঙ্কা বাইরে কোচ ফাইকা আপনার হয়তো স্টার্ট খাই কিন্তু আনি ফুরঙ্গাই অঙ্কা ব্রক নো রজতকান্তি সেন বাই সামল দাস হিঙ্গে তাই তো বাবু তঙ্গ নগ
1: নিন বাবুকে তো পুলিয়া নাম সামনে ফুটবল বুঝলা নাই ফুটবল প্লেয়ার দা নন খাইনা নাইবেন না ক্রিকেট নো ওয়ান সো হইতাম নিন বাগে
0: একচুয়ালি ফুটবল ইয়া একচুয়ালি আনো বিনি মাইন্ডও এমন তখন আং সারেফর কিছু হেলদি রক তখন হেলদি মানে কাফি হেলদি তখন এনকে বখা খানা আর থাকে ট্রেনিং রক্ষাকে ফুটবল ট্রেনিং রক্ষাকে যদি হেলদিনেস কমও খাইকে তো অন্য থাই এনকে তারপর খেয়ে আরও ট্রেনিং খাইকা এনকে হেলদিনেস কম খা কিছু স্লিমও খা তারপর খেয়ে যেসব ফিটনেস ক্রিকেটে তখন আমার ফিটনেস তো ক্রিকেট নিয়ে আসুক কোনো লেভেল কটরে ফুটবল নিয়ে ফিটনেস এনকে কাম কাম ফিটনেস অনেক টাফ ফিটনেস ইংকে আরও খাইকে ইজি ক্রিকেট তো ইজি নো ইংকে তাও তাও শিক বই ফিটনেস আসে ইম্পর্টেন্ট খাগাবো ক্রিকেটও তেমনি আগে তো আসে ইম্পর্টেন্ট নিয়ে কিন্তু আং ফুটবল ফুটবল স্কুলও থামনি থামনি পরে খেয়ে সাইমা খাটা যে ই ফিটনেস খাই নেয় তারপর বডি স্ট্রাকচার ঠিক অঙ্গ নাহি নেয় তারপর খেয়ে আর নয় থেকে আং ফাইকা ফাই নেই ক্রিকেটে জয়েন খাইকা হিঁকে ইজি নাম খাটা আমন বাকি হিঁকে আমি চাখা বাবু রহমানে আবু আং মানে মাইন্ড তুই মানে রহ কার ঠিক আছে প্রবলেম করে তাও ক্রিকেটও ফাইকা কাহাম নো ফিউচার
1: খাই তো খানি তাকু কাতে বুঝুন সানাম সঙ্গ জরা নরগ এলম গ্রং পান্ডান খাই তো এলম গ্রং পান্ডব মণি শঙ্কর মুরা সিং বেলাই কেন মুং পিসার যাকে বেলাই কেন বিনি মুং সিন মুং মানজাকা ফিয়া সঙ্গ পুইলা যেপুরু ব চ্যাংমানি আজরানো তিনি কক সালাই তোলাই মানে তামহলে আবু বেলাই বেলাই কেন নাং মানে না কক মানে খানাই তোলাই কবং মা সরাই রক তাবু ই মান বড় থানানি মুসুং হুই দঙ্গ থানানি পুইলানি আবেরামো বাহে বাহেকে তাম তাম রক ইং তাম তাম রক ইং সু আপুরু আজরানো সঙ্গ সালাই তোলাই মানে তামহলে তাবু মণি শঙ্কর নি যে কক রং খানাই বাক্সা বাক্সা আইডিয়া মানে মানু যে পুইলা পুইলা ও হাই সিংরাবলা সঙ্গ হাই ইং দঙ্গ তাবু ও বব হাই ইং ফাইকাবলা আবাহে রক কক তাহলে মণি শঙ্কর আউন বাকি আজর অনেক কিসা গবান কোক সালাই তোমায় মানে আজর ক্রিকেট রক না নাই সাকি টিভিও সিনি যে ওয়ান ডে রক মানে যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যে ক্রিকেট ম্যাচ মানে ইন্টারন্যাশনাল আবার রক না নাই আজর নাই
0: আসময় তো সেরাই তোমার নগরসিন টিভি তোমার তো নাই আসময় সচিন সৌরভ জেসি যে তোমার সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার ব্রহ্ম ফলো ফলো খাই মানে আসুক সাইমিয়া কিন্তু ব্রহ্ম জেসি যে ক্রিকেট তোমানে ক্রিকেট তো নাই আগেন সিমিনো ক্রিকেট বাকি কবর হিঙ্কে নাই টিভিও যে অংমানে নাই হিঙ্কে তারপর খেতে আমি আমিখান চলি খাটা ক্রিকেট হিঙ্কে সঙ্গে আগে তো ফুটবল রক আসুক নাই ফানো ফুটবল ঠিক আছে কিসে মিসে সিও কিন্তু ক্রিকেট তো ইন্ডিয়াও ফেমাস বলে হিঙ্কে ক্রিকেট রক নাই জানি কিসা অবঙ্গ হিঙ্কে তাং নাই খা আস্তে আস্তে আস্তে আস্তে প্রসেসং খাটা
1: পুইলা বড় প্র্যাকটিস খাইখানি সাকম নাইসিং তাম মুহনি সাকম
0: এনএসআরসিজি
1: এনএসআরসিসি ও নইলা আরও ডিউজ প্র্যাকটিস খাইকা
0: আর
1: জরা প্র্যাকটিস মাখাই আপর বসুক জরা তুই মাখাই
0: আসময় সারব্রুম মানে সানডে সানডে খিবিনাই সিক্স ডে অঙ্গ দুইটা আড়াইটা নহতে স্টার্টং দুইটা আড়াইটা নহতে স্টার্টং হিঙ্কে তিনটা সময় নহতে খে যে খাই ক্যাচিং ক্যাচিং বোলিং ব্যাটিং ফিল্ডিং রক যে সিক আমার খামে যতন আসময় অঙ্গ মানে শারীরিক দিকে অঙ্গটা ফুং দিকে অঙ্গে শারীরিক দিকে অঙ্গ
1: কয় ঘন্টার প্র্যাকটিস মাখাই আপর
0: সঙ্গে থানা থানা দুইটা আড়াইটা নয় হয়তো যে থাকে ইংকে তিনটা নয় স্টার্ট হিঙ্গে তিনটা চারটা পাঁচটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তা আর সময় চারিফ্রব
1: ডেলি প্র্যাকটিস খাই থাকি নগ থাকি পরপরি না প্র্যাকটিস খাই মানে ওয়ানসুক
0: পরে না চারিফ্র আসে টাইডম খেতে কিসা মিসা থুনার নঙ্গ আসে পড়া দিকে কিসা পিছাই থাকা যদি আমার ক্রিকেট লগে পড়াশোনা তাই কিসা আমার খাইঙ্গে তাই কিসা চা খাবো কিন্তু কিসা কিসা পিছাই থাকা মানে আর সময় তাই কিসা এডুকেশন অঙ্কলগে যদি ক্লাই খাইঙ্গে চা খাবো
1: দবন কক সঙ্গে না তাও নয় প্র্যাকটিসও খাইকা সেটা চার পাঁচ ঘন্টা প্র্যাকটিস হমনি খাইও নাকা সানডে সিং সে গেপ মানুষকে সানডে সিং দা পড়ি না বজারা পড়ি কিসা সাই মানুষ
0: পড়ি না নিকে যে সময় মানে এক্সাম সঙ্গে শেখা গিয়ে ফের কিসা কিসা সাতটা আটটা হর হর দিকে কিসা এক দুই ঘন্টা পরীক্ষা তারপর টিভি নাই খা খেলা রকম খেলা নাই খা আসুন এক দুই ঘন্টা বেশি তো কোন জীবন ফোন পড়ি আকো
1: পাইছো গাঙ্গলে যে খানাই তোমায় বাসা বসা হইনি তখন অমস সঙ্গে হাইনি হইনি খা পড়ে আনু হই নাই হাই মানে কাইসা লাগে কাইসা সাহে সেন রা মসুঙ্গা না যে খানাই তোমায় রং না যে সেরা রক বরক টাবো ক্রিকেট ঠেঙ্গি তঙ্গো ক্রিকেট তুই ওয়ান সুই তঙ্গো পড়ি নাবো তো কিসা কিসা নালা নাই এবার নাকি সারিগো প্র্যাকটিস খাইবো ফুঙ্গো পরীক্ষা তাম হিন বাহি এং নবো
0: talk school.

0: स्कुल वाइज जेमन तब अनेक बड़ो प्रिफार खाई इंग्लिश मिडियम पढ़ने आं जैसे परीक्षा आप बेंगल मिडियम तो जो नदी दसटा दिखे स्कूल था इनके चारटा दिखे फायो जो मैनेज खाई सर जिन फिजिकल इंस्ट्रक्टर सर दंगने तो बनो जो सौने छुटी मानी फायो इनके जो न খেলার লগে লগে পড়াশোনা যদি খাই থাকে আমার সামনে ককসি তাই হলে কত লেভেল থাকে ইংলিশ স্পোকেন ওয়াইজ বড় বাই কক সারা বড় বাই ভাইকে বিহেভ খাইনি আবো অনেক ইম্পর্টেন্ট তো যদি খেলার লগে লগে পড়াশোনা তখনকে এডুকেশন হায়ার লেভেল যদি খাইবা খাইকে আমার খুব মানে অনেক সামান্য যদি খেলা থাকতে যদি স্পোর্টস কোটার চাকরি ফানা বা যে কোনো অন্য ডিপার্টমেন্টের চাকরি ফানকে পড়াশোনা কাম না ইনকে আং প্রিফার খাই এডুকেশন লগে লগে খেলাধুলা থাকা ইনকে অনেক কাম
1: আবার কৌনো মনেসংগর যে সামনে গোবাম আমি নগো না ওয়ার্ল্ড কাপ রোগও নাইখানকে বাকসা বাকসা ফাতারনি যে হানি টিম রোগ ফাইখানকে বাকসা বাকসা আমি হইবো ম্যান অফ দ্য ম্যাচ মানে রেখা তাও ইংলিশ মাইয়া ম্যান অফ দ্য ম্যাচ মানে কক কিসালে মাসানাই ইংলিশ মাইয়া তাও কক মাসাও বিনি সাক বাই থাকে যে আ কক রোগ মাসাও হাই রোগ নুকজাগো তা আমি হিনো আমি আমার বাকি পড়ালেখা নামসুগো রা হানি ওয়ানসুক নাম
0: আমো নবো পড়াশোনা পড়ালেখা তো নাঙো ইংলিশ মানথং মায়াতো জেসে নিনি এডুকেশন লেভেল হায়ার লেভেল তলানো আসুন সও ইংলিশ মানথং মায়াতো আবো কোনো ম্যাটার খায় তাও হিন্দি বাইসা নিজের ল্যাঙ্গুয়েজ বাই সানা ইনকে নিজের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাই সানা ইনকে হিন্দি বাইসা মানে আমার কোনো ম্যাটার খায় কিন্তু ইংলিশ মাখে আং খাগাও যে বেটার ফিল খাই ইয়া ফির অন্য জায়গায় থাকে ক এক্সট্রা আবং নাই নি কনফিডেন্স লেভেল এক্সট্রা আবং নাই তো আমো খাইগেনকে চাওতা
1: তোমন ক্রিকেটার ই মাইনা গেলাং মতাই তামর কংখাম নং
0: ক্রিকেটার অং মে এঙ্কে একচুয়ালি আং আবার চিন্তা শিখাই দিয়া মেন কোখে আনি আনি আমো আগেন সিম ক্রিকেটার অং তামনে কিন্তু আং ক্রিকেটার সারা ক্রিকেট থংনে সারা আং কোনো চিন্তা শিখাই দিয়া আং তাম খাইবনে আং তাও আননি জব খাই দো কিন্তু জব খাইতে খাইতে জব খাই ফানো আং আসে জব আসে কনসেন্ট্রেট খাইমি তাই হল আং ক্রিকেট থানান বাকে সে জব মানো হিংকে তা ও ক্রিকেট নিয়ে থাকি দাও আং জব সে কিসা কসারমান জব ব্রেক খাই নে তারপর ক্রিকেট থ তো আমি আং ক্রিকেট সারা তো তাও পদন্ত মাইন্ড চিন্তা খাই যদি ক্রিকেট সার সারমান পরে তাও তাও খাই আমো
1: ও লঙ্কে তাকে আং নন সঙ্গে আবার সঙ্গে চাইগা নিনি লংমানি অংনা মুসংমান দামো অবভিয়াসলি ক্লাস থ্রি ফোর নিসিমিসে নিনি যে নাহার মনো নাহার নিসিমসে খাই ফাইকে আং আংকে বা আবার সঙ্গে নাংলিয়া তাই আবনো কারিবা তাবো ক্লাস থ্রি ফোর পরি তোমা জরা লগলা তাই নাহার মন কতলে তা মংনাই মনিসংকর অ কোনো নসাকা খাই দোকান আনি খাই তাকু গাতে বুক সঙ্গ অজরা আনি খরং তাই মনিশঙ্কর মুরা সিং বিনি খরং নন খাই দো বাকসা বাকসা সিনিয়া অংই মানো বাকসা বাকসা সাইমানিয়া অংই মানো কবমা কবমা থমু রগব বিনি মুং নো পিসার জাক রঞ্জিত ট্রফি হিন্দি কবমা কবম অমাই ট্রফি যে হাই প্রোফাইল যে কটর কুক সিনি বারো থাক কটর যে ক্রিকেট নি থমু টংমানি আরো বিনি কবমা কবমা রেকর্ড খাইজাক তাপসাক জোরা বসুক রান রো খাইকা না
0: আং তাও রঞ্জি ট্রফিও খাইকা রঞ্জি ট্রফিও রান তোমনে 2600 রান না 60 ম্যাচ উইকেট তো 159 60 ম্যাচ তো আমনো রঞ্জি ট্রফি কে আসক ইং তাই বাকি বাকি টি 20 ওয়ান ডে স্টেটস আমো ক্রিক ইনফো আং তাও আসক চেক খাই যা রঞ্জি ট্রফি নি কিছে চেক খাই যা তো ইং কে আং আসক থাইমনো
1: দো ইং কে আমো তো সিং খানা লাগে পুইলা বেরম বো বাই বাই কে চেংকা বাই বাই কে তাম তাম উংখা বেলাই কোঠুক খানাই নাই কাং কে ক্লাস 3 4 নি সিমিং আসক তাম না বিনি সরং মানি পড়া লেখন কিসা সাইড খাই নাই আমনি ইয়া গলো বো বিনি ক্রিকেট নো আসক জরা তুই ফাইকে হাইকে তুই ফাইনো বো তাও সে জরা হাইকে তংই মানো সিনি জাগি তংই মানো তাব থাংলাই না থং মুঙ্গো থং মুঙ্গো থাংগা গাং সিনা মুজুঙ্গো জে ব্যাটিং দা কবাং কোক নি
0: আবো আং তো অলরাউন্ডার হিসেবে থাকবো তাও বোলিং দেখা ব্যাটিং দেখা আমাকে সিচুয়েশন আমার ডিমান্ড খাই তাও আং যদি ব্যাটিং না খাইকে ব্যাটিং খাই আইকে বিখাক অনেক ব্যাটিং করাক তাক বোলিং না খাইকে বোলিংও উইকেট মান খাইকে বিখাক অনেক বোলিং করাক তাও আনি যে সিচুয়েশন ডিমান্ড খাই আবনো আনি আমতা তাও আং সাইমিয়া যে বোলিং দেখা ব্যাটিং দেখা যে কাহাম খাই মানে আবনো বই খাগানাই ইংকে তাও আং অলরাউন্ডার হিসেবে মানে কাহিনি মা খাই নাই
1: ব্যাটিং খাই মানে পুলিয়ান দো অংখর না উলগ অংখর বো বেসিক নাম্বার অংখর
0: সেভেন নাম্বার অংখর সিক্স ডাউন অংখর সিক্স সেভেন এইট এইট নাম্বার সিক্স সেভেন এইট আর তিনটা নাম্বার অংখর যে কোনো সময় তিনটা নাম্বার
1: ওপেনিং খাইয়া
0: হ্যাঁ ওপেনিং খাই ওপেনিং আং পেস বোলার সে খাই আং ওপেনিং খাই মানে কি সব বই বই দং ওপেনিং খাই বাকি আং ওপেনিং খাইয়া
1: বোলিং লে ভাই স্পিনার দা না বসে হাকসাং নিছি মিনং খাইছি থাকি নি নি বল নো খিদার
0: আং তো স্পিনার ইয়া আং তো পেস বোলার মিডিয়াম পেস বোলার আং খারছি মানে ইংকে তো অনেক 30 ইয়ার্স নিয়ে হয়তো খারছি গো যে ক্রিকেট সাই মানে 30 ইয়ার্স বসে ইংকে বড় সাই মানে 30 ইয়ার্স কিসা 30 পেস বোলার বা কিসা কাসাম
1: পেস বোলার তাম পেস বোলার আবু তো ইংরেজি বাই মুং বাক্সা বাক্সা খানি জানা পেস বোলার আবু তাম জানা খান সং পারা নগর তো আসে গা বড় সাই মিয়া আং ইমানো যে খানাই তো নরে বিছং তাম

0: পেস বোলারিংকে তাও যে ফানকে খিতা নাই বরং পেস বোলারিং তাও স্পিনার যদি ফানকে খিতা নাই আবার নতুন নন পেস বোলার হিং লাগবে স্পিনার কারণে যদি খিতার খাইকে মনে স্পিনার দেখি নাই নাকি যদি কচাল হইতে খারি যদি খিতা নাই বন তোর ক মানে ফানকে ফানকে খিতা নবন পেস বোলার হিংটা
1: স্পিনার হ্যাঁ বব বল না হাইকে যাইছি ভাই মথরই ধর আপনার স্পিনার না তাম ভাই আব
0: আমি তো স্পিনার তো অনেক অনেক অনেক টাইম নিত ফিঙ্গার স্পিনার তঙ্গো হিঙ্গে তাই রি স্পিনার তঙ্গো হিঙ্গে তাক তো অনেক অনেক চাইনাম্যান বুত চাইনাম্যান রি স্পিনার খাই হিঙ্কে লেফট হ্যান্ড স্পিনার বুত হিঙ্গে জুতন অফ স্পিনার হিঙ্কে ইয়াসি বে খাইও হিঙ্গে যে লেগ স্পিনার হিঙ্কে বুত রিস যে রিস তঙ্গো না ইয়াং রিস আমি খাইও আমি তা
1: তবু ফার্স্ট বোলিং যে খাইকে নো হাকচাল জিম খাইছি ফাই নাই খাইছি মাসে ফান থাকা না বল খিদানপুর ফান্দা দরক সাতাম হেন
0: আবো ফিটনেস রক যেসব ফিটনেস খাইনাই আসুন কাহাম নাই তাহলে সবচেয়ে ক্রিকেট বই বুঝি খুব খানা খানা বা ক্রিকেট রক ফলো খাই সাইমান না যায় বড় রক ফার্স্ট বোলার অংখা ক্রিকেট নিবি সবচেয়ে টাফেস্ট জিনিসটা নিনি এজিলিটি নাংনায় ফিটনেস নাংনায় স্ট্রং নাংনায় নিন বডি ফিটনেস নাংনায় এখানে নিনি মাসল পাওয়ার বসে আবো জুতনো মানে জুতনো নাঙো আরো ইকে আবো ক্রিকেট বিশ্ব সবচেয়ে টাফেস্ট হিঙ্কে পেস বোলার তাই ইন্ডিয়াতে পেস বোলার মানে টাফ তাও আজকাল
1: আং তা কিছু নমানি মনে সঙ্গে আংবো ক্রিকেট নিলে যতন মানে সালসা আং সরাইফুর সিমরক সঙ্গে আগে কিসা সাইতোগা থাকে ডিউস রক বাই থা গানকলে আং ইয়ং তাও আন প্রফেশনও করে হিঙ্গাকলে নাই মালাই রসে তোলাই দেখামু সিনে লাইতে খামু আজরা অম হাইতো মানে সঙ্গাইন থাকে তাবো নগ রগ এবার সিনি যে তোমা জাগা রগ থাকে আমার হেন ফার্স্ট বল আনকে আমি ফার্স্ট বোলিং খাইতে রো আমার আজর রগ ফার্স্ট বোলিং খাইনি থাকিনাই বল খিতাপ্রক এই নল খিস খিতারো আমার হিকে ইয়ে তাম কাহা দো আবো বল নাইরেক্ট খিতারি মানি আপনার তাম ইয়া গুরুরি মার হর আবো কিসা তামনে জানাই সরাই সরাই ইয়া কক বাহাই বক্তি আবুনি রায়দা
0: আমা নাও বাক্সা তো খারি খিতার ফোন যেমন যেন টেনিস রক থংপুর অনেক সময় খারিনে মানে খিতারো ইয়াক গুড়ি খিতারিয়া ইয়াক সবাই খিতারো আমাকে থ্রো বল হিনো চাক মানে ক্রিকেট নি বুঝে চাক বল হিনো ইংকে যেন তাবো যদি ক্রিকেট থাকে হিঙ্কে ইয়াক গুড়ি খিতার নাই ইয়াক গুড়ি ইন দ্য সেন্স তাবো পুরানি ফুল আর্ম রোটেশন খাই মাখানে আর্ম রোটেশন যদি আমি হিঙ্কে নিন যদি ব্যান খাই খিতার খাই হিঙ্কে সবাই খিতার খাইকে নি আবো চাক বল হিনাই মানে আবো ক্রিকেট এলাউ করিতা
1: তামনে ভাবি অম হাইকে রায়দাস সনাম যাখনা যে ই নি নি ইয়াক না হাইকে ওয়াই নি ওয়াই থাম ওয়াই বুঝুক যেন আবো গুরুরে সাইমি আবো হাইকে মা খিতার নাই ডাইরেক্ট ইয়াক হাইকে খিতার মাই আবো তামনে ভাবি অম হাইকে রায়দা খাই যাখনা
0: রুলস রুলস তো আগে এমসিসি খাই হিনকে আগে হয়তো নো ব্রক নাই খানা যে ইয়াক সবাই খিতার খাইকে ফানকে থাঙ্গো ইয়াক গুরি খিতার খাইঙ্গে গিসা স্লোকে থাঙ্গো হিঙ্গে যদি ইয়াক গুড়ি যদি ফানকে খিতার মাকে খিতার দি যদি যদি ইয়াক গুড়ি যদি ফানকে খিতার কিসা কমকে খিতার মা খাইঙ্গে নাও খিতার মনে কিন্তু থ্রো বল এলাউ করি থ্রো যদি ইয়াক সবাই যদি খিতার খাইঙ্গে নাও নো বল নেই জানে রুলস যে সামানে আগে যে রুলস সামানে আবু তাও ইমপ্লিমেন্ট খাই যাবো এনকে তাও আজকাল তাও স্পিনার রাখবো অনেক ইয়াক গুড়ি মানে আগে কচারমান যাও এমন খাজে মানে বাক্সা তঙ্গো ইয়াক কিসা বেনঙ্গে খিতারো হিঙ্কে ব্রক নব কিসা চাক রকম দেখা ইয়াক গুড়ি খিতার হিনি চাক রকম দেখা তাও ব্রব কারেকশন খাইকাটা আমি হিনে হিঙ্কে তাও যে আপন রুলস আগে যে রুলস তমনে তাও ফলো খাই বই আপন ফলো খাই চলি দমটা
1: নপুর বল খাইনে থাকা কাইসাও বড় তাম হই ওয়ান্স উইনি বল খাইনা যে ওয়াই এসে মিডল স্টাম সকাগ্রানি আমাই ওয়ান্স উক না ও ব্যাট থাই তিনি বনকে রাগানা ওয়াই এসে বক্রগো ফনাঙে আমাই ওয়ান্স উক না বুর হইনাই বন ক্যাচ কারহিনে ক্যাচ রংরে আউট খাইনানি না রান আউট খাইনানি আমাই টার্গেট কবং কক তাম রং নরক ওয়ান্স উইনাই খাইনা
0: আগে আগে যে সময় সঙ্গ স্টার্টিং খাইকে মানে ইয়াং যেফর তখন 15-16 বছর 17 বছর যেফর তখন আসলে আমি তো কিসা মানে এগ্রেসিভ মানে তাও মনে যদি চার কাছে তগি রেখা বা ছয় কাছে তগি রেখা মনে মনে বাউন্সার নাই বিন বকরাও ফোনা নাই বিন বড়িও ফোনা নাই আমি দেখে চলি তো মানে মানে যেফর সঙ্গে কেতাল কেতাল থাকা হাঁপুর যেহেতু রাইজফর আসলে তো কিসা এগ্রেসিভ হম বলে বুঝি তো কিসা এগ্রেসিভ হিঙ্গে সঙ্গে ক্রিকেটও আমি ফোনো হিঙ্গে তাও যে কিসা কিসা থাকতে থাকতে থাকতে কিসা এক্সপিরিয়েন্স বাড়িতে বাড়িতে মানে আর জিনিস না কম খাইগা কম খাইগা তাবো তাবো ব্যাটসম্যানও প্ল্যানিং খাই আউট খাই নাগো তা এই ব্যাটসম্যান তাম থাকি দা বল লেগ দ স্ট্রং অফার দ স্ট্রং বুঝাগা স্ট্রং বন নাই নাই এনালাইজ খাই নাই তারপর আজ আগে মনে বল খেতারো হিঙ্কে আমি থেকে প্ল্যানিং মানে প্ল্যানিং খাই মেন খে তাও প্ল্যানিং খাই খেতারো তাও আনে এই যেও হিঙ্কে তো প্ল্যানিং খাই খেতা না নাই তাই কিসা এজ কম কম রক হিং কিসা এগ্রেসিভনেস কবাংটা
1: আও সেরাই জোরা রক সঙ্গে সঙ্গে তো সকার বুড়ে যাকা হিঙ্কে তা আবু নন নাই দি বিশ মাও তামকে ফানাঙ্গে মানে আমার রকম আকো সানা নাই গানা নাম হেন
0: আমতি নামতি না ওয়া
1: দো নং যেপুর ফিল্ডিং উঙ্গো যেপুর বোলিং ন করে ফিল্ডিং পজিশন ন বাসানা নাকা বো পজিশন ন বাসা কল থংকুক
0: আং ক আং ক্যাপ্টেন

0: টম ফ্রোতো ক্যাপ্টেন তাও টম ফ্রোতো আং মিড অফ মিড অফ মিডন ও নম্বা চাবো বেশিরভাগ মিড অফ মিডন হিঙ্কে তার পক্ষে আর নহয় তেখে কিসা ইজি অঙ্গ মানে ফিল্ডিং সাজন মানে ইয়া বলার বে কক সারান বাগে
1: মিড অফ মিডন বজাগা না হন আবু কিসা কক বড় ইসারাই সারাই কাছে বজাগা বিয়াং ফাইসিং হবো যে অ আম্পায়ার নি উকলক ফাইসিং দা না বসকাং ফাইসিং ইয়াং দেবরা ইয়াগরা বিয়াং ফাইসিং হবো
0: তাও যদি মিড অফ ফিঙ্গে নেন তাও আম্পায়ার যে একটু বল খেতার তো আম্পায়ার নি দেবরা দিগে বলার নি দেবরা দিগে ব্যাটসম্যান নিখে ইয়াগরা দিগে হিঙ্কে তাক মিড অন হিঙ্কে আম্পায়ার নি ইয়াগরা দিগে বলার নি ইয়াগরা দিগে নেন যদি রাইট বলার অঙ্গি তো হিঙ্কে ইয়াগরা দিগে তার পক্ষে ব্যাটসম্যান নি দেবরা দিগে আমতে হঠা হিঙ্কে স্টাম্প নি ইয়াং দিগে মিডল স্টাম্প নেন যদি বল খাইগা হিঙ্কে মিডল স্টাম্প নি দেবরা দিয়ে হিঙ্কে না মিড অন মিড অফ অঙ্কা মিডল স্টাম্প নি ইয়াগরা দিয়ে হিঙ্কে না মিড অফ অঙ্কা আমতে তার সুতা সুতি
1: বেশি বেশি কিনখা নাম ক্যাপ্টেন নাম মানে তীব্র নি
0: আং লাস্ট ক্যাপ্টেন অঙ্কা 2016 3-4 বছর অঙ্কা তাবুক আং ই বছর আং রঞ্জি ট্রফি করে ওয়ান ডে হিঙ্কা আং ইঞ্জিন বাকি থাকা হিঙ্কে টি টুয়েন্টি ক্যাপ্টেন থাকবো হিঙ্কে রঞ্জি ট্রফি থাকা রঞ্জি ট্রফি ক্যাপ্টেন নিয়ে তাই মশা ক্যাপ্টেন হিঙ্কে আং টি টুয়েন্টি ক্যাপ্টেন সায়দ মুস্তাক আলিও
1: ক্যাপ্টেন নি সামুং তাম ব ফিল্ডিং রক বড় সাব বাসানাই অমহাই রক ব্যাবন মানায় না ব ফিল্ডও থাকে হাইদাং কানা
0: ক্যাপ্টেন নি সামুং হিঙ্কে ক্যাপ্টেন হিঙ্কে তো টাফ বহুত টাফ মানে নি প্রেসার দঙ নং টিম যদি পায় হিঙ্কে প্রেসার হিঙ্কে তার পক্ষে তাই নাং বলার ন বু সময় বু বু বলার নর না আবু সানা সিনা নাঙ্গো হিঙ্কে ফিল্ডিং প্লেসমেন্ট তার পক্ষে নাং টিম টিম নি বড় রোগ বাই টিম নি প্লেয়ার বাই ভাইকে কক সানায় আবু অনেক ইম্পর্টেন্ট হিঙ্কে নাং যদি রুট লিপিসি বিহেভ খাই তো হিঙ্কে অনেক বড় খাগো বড় রুট লিপিহেভ খাইও হিঙ্কে তাই সিলেক্টর কিসা যদি কক সানা নাঙ্গে সিলেক্টর কক সানা হিঙ্কে সিলেক্টর বে কক সানা নাঙ্গো হিঙ্কে কোচ বাই ইম্পর্টেন্ট হিঙ্কে কোচ দঙ্গো কোচ বাই কক সানা নাঙ্গো ভিডিও অ্যানালাইসিস বাই কক সানা নাঙ্গো হিঙ্কে ফিজিও বাই কক সানা নাঙ্গো ই প্লেয়ার আনি যে খানা থাকায় ফিট দেয় ফিট দেয় যত বেশি মানে এক কাইসা নিনি মানে কোচ কোচ কাম প্লেয়ার আমি কাহিনী হঠাৎ নাম ক্যাপ্টেন হেঁকে পুরা যত নাই নাঙ্গো মেন কোকে আমো
1: ওয়াইস উইস অম হেডং খান ক্যাপ্টেন এঙ্গি নাই জেফর থাই না অঙ্কর কাঙ্কে অম হাই জাগা রক সাইনাও নং আ জাগাতে কিসা বল রক বিসি গবাং কো লাইসিয়া কিসা ইজি অম হাই জাগা ক্লাই জাগা রক নিনি জাগানো কইছন সাইনা কা থঙ্গা মাই রক খডা খাইছ নং ওয়াইস উইস
0: আমি অঙ্গো আং তাহিম হলে আং তো পেস বোলার হিঙ্গে যদি নাম 5 ওভার 6 ওভার খাইমান পরে নাম যে টাইডং খাইকে আমি জায়গা তোমার নাই নাই নাম তাহিম হলে নিন বডি কিসা রেস্ট নাও 5-6 ওভার 7 ওভার সব রেস্ট নাও হিঙ্কে নাম আমি জায়গাও নিনি নাম তংফানো নিন কোনো হামে ইয়া নাম যদি রেস্ট মাংখা আরো তঙ্গি রেস্ট মাংখা নেক্সট স্পেলে যদি নাম বল খাইনি ফেঙ্কে আসামে তেও এফার্ট নাই নাম নাই আমার মানে নাম আবো আবো যে কোনো বলার নি ক্ষেত্রে সঙ্গে আবো খেলাইও যদি বদি টাইডং থাকে এমন সেফ জায়গাও তনে রোজে জায়গা বল কম ফাইনাই হিঙ্কে আজ আগে তনি রক ব ফ্রেশ হঙ্গে তাই ফিল্টার বল খাইবেন আমি ঠিকই তনি রো আবো কোনো নেসেসারি আবো কোনো আবো করি যে ব বুঝি চাদাক নাই বুঝি চাদে গিয়ে আমি করি আসেন জেসিক যদি গ্রাউন্ড বিশিং ও জেসিক সামানে আসুন খাই না এটা
1: বোলিং খাইনা থাকি সকারক সাইরক বুঝা খাঙ্গা আঙ্কে যেবর সকারক বুঝা খাঙ্গা আপুরো জোরে জলি থানজি রেখা সাকড়ি দাও
0: সকা সাইড বুঝাকে তো আমি তো জল নেই নো আমি তাহি হলে নিন আবো ন্যাচারেল নো নাম যদি কেউ কাহাম বল খাই তঙ্কা বা কাহাম কাহাম খেতারি তখন নাই উইকেট মারি তখন কে ফাইনে সকা তগি রেখা বা চারি তগি রেখা মানে কিসা জল নেই তা মানে যে বো ভাইকে তগি রেখা নেক্সট বল আংটাম খাইনি তেও কাহাম খাই না এই আমি দেখে চিন্তা খাই তা আবু তো অবভিয়াসলি যে কোনো বলার আমি জল নেই নো না সকা তখা চারি তখা আমি জল নেই নো আমি কোনো আমি ঠিক রে
1: ব্যাটিং খাইও নাই ব্যাটিং ও বো নিনি গবং মা স্কিল তো তো না কে ব্যাটিং ও কে বো শর্ট নং যত ছিলে থংনা চাজা কো থংনা রংকু কাবো নং হামজা গো শর্ট কাইছালে আং বেলাই খানো আনি ফেভারিট শর্ট বাহাই বপি আবো
0: ফেভারিট শট তো করে হিউ আং বেশিরভাগ থাকে নো 4-5টা শট থাকো আমো আমি কন্টিনিউসলি খেলাই থাকো ফেভারিট শট হিমানে আমি করে বুঝি দফানো আনি করে যে বল বল যেখে পাই আমি দেখি থাকা নাঙো হিঙ্কে তো আবো যদি অন মানে আনি ফেভারিট শট রক থাকা থাকে আউট থাকে হিঙ্কে আমি তো চায়া হিঙ্কে আর নর্মেল নর্মেল থাকো আসে কোনো বই কাহাই ইমো থাকা থাকো রিভার্সিপ হুক সুইপ এমতি হুইক হুক আবো রক আমি রক থাকে নর্মেল থাকো
1: থাকবো তো গবং কোক অমহাইনে অঙ্গো তাহলে ওয়াইস উইস জেফর চেনি থাকে সাক সাক বো জলি থাকো থামছি সাক সাক সাকাও বো ফাই ওয়াইস উইস অমাহের গবং কোক জেফর নুন ব্যাটিং খাইফর বো আউট হাঙ্কে বাহাইকে আউট হাঙ্কে জলে সাক সাক নুন জলি কোক না
0: আউট হাঙ্কে তাও নুন যদি সেট দঙ্গি তঙ্কা সেট ইন দ্য সেন্স নুন তাও 30-40-50 রোগো থাকি তঙ্কা থমান পরে নাম এমন শর্ট কাহা তগি রেখা যে শর্ট নুন আউট দঙ্গি থাকা আর সময় নুন জলি নাই তাই হিমালে নুন 15 পরে নাম 70-80-100-200 ফান খাইমানো হিঙ্কে নাম যদি আসময় যদি সেট অঙ্গি থাকি আউট অঙ্গ খাই কিসা জলিও আসময় হিঙ্কে শুরু শুরুও যদি নাম 1-2-3-10 রকম তখন আউট অঙ্গি থাকে আসে मेटर खाया जो नंग हामिया शर्ट टोगी जो आउट खाके आसम जल नाइ किसा जो नंग कहम बोलों थका आउट थका आम तो मेटर खाया जो कहम बोल अंगी मानो नंग आउट खाई बहुत फायो आंग फायो
1: आंगा सैमान मजबूत मानी मनी संगे तो मास्क सिंह टीवी रोग बनाए।

0: পদের বট খেয়ে আউট হুকু কেউ বা রান আউট হইনি থাকুক কেউ বা ইয়ং স্লিপার ইয়ং ক্যাচ আউট হইনি থাকুক কেউ বা ক্লিন বল হইনি থাকবাই হ্যাঁ কবং কুক বাই কে আউট হাকে সাক সাক লাইসি কুক না রান আউট খাই লাইসি কুক না না ক্যাচ আউট হইনি রেখা না বল হইরবা একদম তামনি সানা বাই কে লাইসি না বো বাই কে আউট হে কবং কুক
1: লাসিনান তো করেই ন লাসিনান হিমন্ত দোষ করেই তাহলে যে কোনো সময় যে কোনো বলার আউট খাই মন মেইন খে রান আউট অংখাইকে কিসা ফ্রাস্ট্রেট অংতা মানে নিজের কল অফ ফান আউট অংখাইকে বা বইনি কল অফ ফান আউট অংখাইকে আসমে কিসা জলিমান কাহিবঙ্গো যে আং কল রইনে আং নিজের রান আউট অংখা ইংকে তাই ব কল রইনে আং থাঙ্গিয়া বা ব ফাইলিয়া আং রান আউট অংখা ইংকে বন ফান জলিমানো আং নিজের ফান জলিমানো আমি তা রান আউট হিঙ্গে কিসা ফ্রাস্ট্রেট অংতা আসম
0: হান্ড্রেড বেশি খাইকে না তাও সবজোর রান
1: রঞ্জি ট্রফি তো আং রঞ্জি ট্রফি কানি কানি সেঞ্চুরি দো আনি তাই নাইনটিনও কাইনি কাইথামসুক দো না আসুক আইডিয়া করি খা নাইনটিন থাকবেন বালকা আং টু থাউজেন্ড টেন টু ইলেভেন থাকা নাইনটিন তারপরে সাইমিলি আবন পরে আইডিয়া করি খা রঞ্জি ট্রফি নিয়ে মুই তো দো কানি সেঞ্চুরি খাইলে দো আনি
0: লাইফ হলে কাইবসে খাইকে না বলতে তে মুই তো করি খেনা খাটা খাইকে না মাইকে সিডা সকা সাই সকা হাইন বুই না হাইন রো জেস বোলার ফোন ফাইদে আম হেরো গডান কা সাগড়ি দাও
1: ই আমতে খেতো তখা তাই হলে আং যে সময় ব্যাটিং খাইন থাঙো আ সময় কিসা মানে চান্স কম তা তাই হলে আং সা ছয় নাম্বার সাত নাম্বার সাত নাম্বার আট নাম্বার স্পেশালি বেশি থাঙ্গো হিঙ্কে আসময় তলানি বেসম উতঙ্গো হিঙ্কে একশো খাইনি কিসা টাফ হিঙ্কে আনি আন লাইফে একশো আস করি হিন সাইমন করি মানে রম দি তাও ক্লাব লিগ এমতি এমতি গনি নেই নয় দশ তারিখ অং নঙে আবু সাইমিয়া কিন্তু যে আনি দশ বল পনেরো বল বিশ বল যেসে তোমানে আবু ভাই ডাবল রান খাই আঙ্কে আনি ক্রেডিট আ জগা বেশি কবাং তা বরং চাই নং যদি একশো খাই একশো খাই একশো খাই নাই নয় যদি অলরাউন্ডার থাকি তো ইঙ্কে একশো খাই কোনো আমি তো কাহাম কম নয় যদি সাকাও থাকি পাঁচ নম্বরও থাকি চান্স মানা একশো খাইকা নয় এপ্রিসিয়েট খাই যাক নয় আসমে
0: ব্যাটিং লে তো লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড
1: লেফট হ্যান্ড লেফট হ্যান্ড
0: তাই বোলিং কে
1: বোলিং কে রাইট হ্যান্ড
0: আবুকে তো মিল লাইল ইয়াঙ্কে লেফট ইয়াঙ্কে রাইট হ্যান্ড থাকবে কে ভাই আবো
1: আবুকে সাইমেলে আন আগে তো ফলো খাইব নেই গাঙ্গুলি রং ফলো খাই কে ইউবরাজ সিং আন ফেভারিট ক্রিকেট ইউবরাজ সিং বনো ফলো খাই ইঙ্কে লেফটি আগেন সিমিন লেফটি লেফটি খেয়ে থাকবো ইঙ্কে বা লেফটি নাম ঘটা আর ইঙ্কে রাইটে ইঙ্কে আগেন ফান ইয়াকরা দিকে ফান ইঙ্কে লেফটি খাইকে ইয়াকরা দিকে ফান না না ইঙ্কে বলবো আমি থেকে খাই কেনা
0: ইয়াং দেবরাও থাকবানো ইয়াগরাও থাকবানো হাইজেন খানা নাকি কাকে
1: বল খেয়ে ইয়াগরা দিয়ে খেতে আরো ইকে তাই ব্যাটিং কে তো দেবরা দিয়ে তগো এই আসুন তাই ইয়াগরা দিয়ে খেয়ে ব্যাটিং খাইমিয়া
0: খানাই তোমায় আনি খানি তা কো কাতে বুকসং সানো মুসং আনি লগই তো মনি শঙ্কর মুরা সিং বেলাই ক্রিকেট থাকনা করেন ক্রিকেট থাকমুগো বেলাই খানো মুং অফিসার জাগা বিনি তাই আং তিনি আলম করেন আপানো ফাইজাক ইয়াং এমবিবিএস স্টেডিয়াম ইয়াং সাকা নি সিমি আং নাইকলাই তো ইয়াং যে ফিল্ড তোমানি যে থাকজানাই জাগারক বেলাই থাস অরব গ্যালারি রোগ বেলায় থাসকের জায়গা আঙ জরা বিনি কিসা জরা মাংকা হাইনে কবং কক বিনি লংমানে কক রং সং খানালা এ ফিউ ওয়ান তাবো গা তির তির নরকা খানাই দং লগি দং আঙ্কা কক নরকা তিনি নি পানানো এনজয় খায়ন তে কবং কক ববে কক সালায়ন তাবো সং কবং কক নগো সিনি তিব্রা হাসিয়ানো আসে কবং কক জায়গা থাঙ্গি নে কাহাম কাহাম পারফরমেন্স খাইমি আবো তামনি বাগাই অমা হেংনা
1: তামনি বাগাই হিমাঙ্কে সিনি রো ফেসিলিটিস যে তঙ্গনি ফেসিলিটিস আসে বুনি স্টেট নি তুলনে করে তারপর খেতে প্লেয়ার নি প্লেয়ার আসে করে প্লেয়ার অন্য স্টেটে যদি রঞ্জি ট্রফি নিয়ে ট্রায়াল আঙ্কে একশো জন ফাইভ এরা ত্রিশ জন আছে দঙ্গ এখানে নো ত্রিশ জন বেশি ঘুরি ফিরি থাকবে নাগো তাই এটা গেছে মেইন কখন খাঁকে সিনির যে সাপ্লাই লেভেল যে চ্যালেঞ্জ সিম যে থাকি ফাইনাল আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আমু কম ইকে ও চিনি যে প্লেয়ার ক্যাটেগরি তোমানে আ ঘুরি ফিরি হয়েছে আ ত্রিশ জন চল্লিশ জন থাকো ইকে প্লেয়ার নিবু কম হিঙ্কে তাই চিনি ইরুন উইকেট কিসা টাফ উইকেট মানে আসে ইজি উইকেট ইয়া যেমন নয় মুম্বাই কর্ণাটকা তামিলনাড়ু রো থাঙা ইঙ্কে দিল্লি রো থাঙা ইঙ্কে উইকেট কাহাম মানো ফ্ল্যাট উইকেট মানো ইঙ্কে চিনি রক্ষে কিছু সুইমিং কন্ডিশন মানে কিছা ময়শ্চার রোগ তঙ্গো ইঙ্কে বল সুইং অঙ্গো সিম অঙ্গো জুতো নঙ্গো ইঙ্কে কিছা আমনো কিছা ফ্যাক্টর খাইও তাই তাই ক্ষেত্রে ফেসিলিটিস কিছা কম সিনি ওয়াটিকলাই তো চার মাস পাঁচ মাস ওয়াটিকলাই ইঙ্কে সঙ্গে প্র্যাকটিস খাই বা কিছুনি আর পিছিয়ে করি সঙ্গে ইন্ডোর থাঙে প্র্যাকটিস খাই নয় ইঙ্কে ইন্ডোরনি প্র্যাকটিস খাইবানো নয় বাইরে আউটডোর প্র্যাকটিস বা ইন্ডোর প্র্যাকটিস অনেক ডিফারেন্ট তো আমি বই কিসা অনেক থাকবো আনতে
0: নাকা প্লেয়ার কম হইনে বাইকে আংকে মা ওয়ান সুগুর প্লেয়ার কম থাই কম না সিন বড় নয় বিশ থাকা মুসংগে আসে শখ করে প্লেয়ার নাই নাই খাঙ্কে তো তারমানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জরা অঙ্গ অব এবার তাও সাক জরা ফোন তীব্রানি কেবল থাকাই সগিয়াকো ওয়ান ডে রগো এবার যে ইন্টারন্যাশনাল আরও রগো সগিয়াকো ইঙ্কে তাই আবনু কারি সিন বড় নয় বিশ নামো ওয়ান সুখ যে সিন বড় বিশ যে অবনতি ওয়ান সুখনাই করি অবনতি খাকানাই করি মুসংনাই করি থাই করি আমাই দে ওয়ান সুখ তাম হিন
1: সিন বড় বিশ খাখানাই দো আংখে আং যেসে আমি ফ্রেন্ড সার্কেল

পানো গুরিন আইখা থানলে মুসং ও কিন্তু ব্রংনি ফ্যামিলি বু অনেক সময় সাপোর্ট খায়া তাফির ইয়াং ক ফাইন্যান্সিয়ালি বি আছে আমো স্ট্রং ইয়া কে আমন বাকি বং মানো হিং তাই ব্যাংক তে থাঙ্গাইং কে ব্রো স্টার্ট খাইগাইং কে ব্রো থাই আবার ও কিছু

0: हम क्रिकेट होंगे क्वांट काउंटी क्रिकेट होंगे बाप रो इंटरनेशनल क्रिकेट होंगे ये अब वांग प्लानिंग खाई तो नेक्स्ट ईयर काउंटी थंगे थंगे जाने अब होपफुली नेक्स्ट ईयर थंगा ना आमते प्लानिंग खाई तो
1: मोनिसों को ताऊ सक जरा प्रैक्टिस लोग खाई तो होना ताऊ बो ताऊ के सालो बसक घंटा बसक जरा प्रैक्टिस लोग खाई नंग
0: प्रैक्टिस तो ताऊ वाटिन सीजन के आसक खाई जगह माने जिम स्ट्रेंथनिंग खाई हो ताई रिहेब खाई हो उनके तार बगे ताई बैटिंग ड्रिल्स रॉक ताऊ खाई जगह किंतु सीजन इसे कांग दौर ना सीजन ताऊ 3 months से कांग उम्मीद हो इनके ड्रिल्स रॉक आसो में खाई हो माने बैटिंग खाई अपने ड्रिल्स खाई हो जान तम तम नांगने अने तम तम वीक पॉइंट होंगे तो भाई के रन खाई इनके बूंद ड्रिल खाई के रन खाई मैंने अमो खाई दो ताई बाद बगे ताऊ मैच चली दो आसक प्रैक्टिस खाने में समय करे तो अमन चली दो
1: फिटनेस नारंगन भाई तम तम रोक सान
0: ফিটনেস সান বাকি মেইন তো আং তাও লাস্ট 2-3 বছর জোরা ফিটনেস অনেক আব ফোকাস খাইতাম তাহলে আং লং যদি কচাল থাকে হিংকে আং ফিটনেস মেইনটেইন মা খাই তাও আং ডায়েটও চলিত মানে মায়ের বড় খাইজাও না কেসে কেসে চাফানো মানে দুপুর চাফানো হর খেসায়া হর সাত আটটা নিশান চাই পাই হিংকে তার পক্ষে প্রোটিন প্রোটিন শেক প্রোটিন শেক রক প্রোটিন পাওয়ার চাই তো হিংকে তার পক্ষে ড্রাই ফ্রুটস যে শিখ দিতাম মানে আমার চাই তো মোটামুটি জুতো কিছু না মেইনটেইন মা খাইতাম
1: টাইম পাস তামকে খাই জপুরু হাইন তো জরা তামকে লাইরে ন
0: মোবাইল মোবাইল তো টাইম পাস নি তো তাও মোবাইল ন ইনকে
1: মোবাইল লিকো ফেসবুক হোয়াটসঅ্যাপ আম হেরক খানা তা নিউজ টিউজ আম হেরক
0: ফেসবুক ইনকে তো কম ন খলো গাং ফেসবুক আস খলো জায়গা ইন
1: ফেসবুক রতু গুই নাই খানি নি মনি সংগর আং ন ন মনি সংগর মোনা সিং নি সিদা টাইপ খাই নাই সুকে ফেসবুক রতু গুই মালিয়া ন ন
0: ফেসবুক মনি সংগর মোনা সিং নি জি রজাগা মোনা সিং হেনি জাস্ট সারনেম সিং রজাগা
1: আহা আবু তাম বাক্স বাক্স বলে বুড়ি রোগ মেসেজ রহজাক না হাই এনে সঙ্গে ওয়াইস বিচু কম হাইকে হাইট খাই মা দোনো খগি রোগ মা দোনো ওয়াইস বিচু আম হেরক দাং খানি আঙ্কা ওয়ান সঙ্গে মনি সঙ্গে মনে সিং তল তো না হাইট ও খাইজাক আঙ্কা ওম হাই সিন খাই মি আম হেরক
0: আমি আগেন সিমিন আগেন সিমিন যে ফার্স্ট টাইম খুলো পুন সিমিন আং মুরা সিং হিনে রাজাক মানে পুরা পুরা বুং রে বুং কলক বলে আমি বাকি শর্ট খেরে রাখা যে বরক সিন মানে আমি খেরে কাটা
1: নিন মুংসাম নারক বাকি
0: আগে তো বাবা না রাখো আবো কুসু আবো সাইমালে আঙা সুখ সুখ যাই মানে ব্রাহ্মণ রকম না রাখো না আগে ব্রাহ্মণ রক তুমি পারা নি আমি ঠাকুর না
1: বিন ঠাকুর খুব মণি শঙ্কর মুরা সিং অঙ্কা এম এস এম ইংা দা বেলা বেলা কেন হামবাই মণি শঙ্কর মণি নাম মণি সি না তো মণি তো তার মণি তার নিশানা আবো রাংসা খাই মণি ই রেজা মূর খেড়া খেড়া ফিল্ম রক না নাই ন
0: মুভি তো নাইজাগ মুভি তাও থিয়েটার রক অংশনি হিংকে মুভি রক কিছু মিশা নাইজাগ উইকলি নাইজাগ রিভিউ রক নাই নাই যে মুভি কাহামাবো নাইও
1: নায়ক সাবনি নি যে ইন্ডিয়ান ফিল্ম বলিউড নি তমনি নায়ক নায়িকাও বো জন একদম জবরদস্ত জগ আদিন খেলা নাই আপন তমন আং আদিন খেলা থিংয়া আপন তমন বিনি হল তিনি ফার্স্ট দে ফার্স্ট শো মানা নিয়াম হেরো গেড়া তো তো সাগড়ি দ
0: তংফানো ক্রি তং তং বহিমানো ক্রি বিহান তাক তো সালমান খান তং সালমান খান নাইও তাই বাদ বাকি মোটামুটি ঠিক দাম সালমান খান বেশি নাইছে নাইজাকটা
1: ওয়েল সালমান খান তো বেলায় বেলায় কেন তো আমরা পপুলার আছি নি ইন্ডিয়া ও তো আমি ইন্ডিয়া সিম গিয়া অল ওয়ার্ল্ড বেয়ক যাগ না বেলায় কেন পপুলার মনে নং অম হাই নি নি মুংসাস উইকনেস তোর তং যে থা জাগা আং আবনি বাকি বেলায় কেন ও জাগা হাঙ্গাকে মান যা থা রিঙ্গা অম হাই রক হিসেব মিশা
0: উইকনেস উইকনেস তো তঙ্গ নজু তো তঙ্গ আবো আনবি তো নাই যে কোনো বড় নো উইকনেস তো নাই যে এমটি এমটি মানে যে কোনো সেক্টর তো নাই নং আবো জব রক খাইব নি জব রক নিবো তো নাই বা আমি তঙ্গ জুতন কিছু তো কিন্তু জেসিক যে উইকনেস না কম ফ্রম নাই আসলে বেটার নিজের বাকি বেটার বা বুঝি যে আনে অপোনেন্ট টিম থাকি তো নাই বরক জেসিক যে সিয়া আসলে আন বাকি বেটার দা উইকনেস তো তঙ্গ
1: ওয়েল বেলায় বেলা খান হাম ভাই মণি শঙ্কর নাতে খেনাই তো নাই সানামু সঙ্গে মণি শঙ্কর মুরা সিং আন লগি হে ক্রিকেট থাকা কেন বেলা খেন মুং পিসার যাক তিপ্রা তাই তিপ্রা হাস্তি নি ফাতার হবো পাইথাক পাইসিং সিং থাং দং তর তরকে পান্না পাইনা নাইকা পাইনা নি সেখান তাই কিসে ববে কক সালাই না তাবো ক্রিকেট নং কবং মা থাকা তাও সাক জড়ত তিপ্রা ও যে সিন বরক বুইনি বরক যে বরফ নংখানা তিপ্রা ও যতন ছিল ক্রিকেট থাই নং ন যতন ছিল ম্যাচ কবং রক ওখানা সয়জা সাদে হবো
0: হ্যাঁ আনছে তঙ্গ মাংনি তো রানা দত্ত হিনী মাসে তো তিমি চন্দ্র হিনী মাসে তো তিমি তিমি চন্দ্র তো বোতাও রিটায়ার অংখা রিটায়ার অং মানে আংবাও থা রিটায়ার অং মানে বালুকা 3-4 বছর অংখানা 3 বছর 3-4 বছর অংখানা কে রানা তো চিনমি চিনছে কিসা 1 বছর 2 বছর চিনে আপ্রক বিনি কিসা ম্যাচ কমা
1: মনে সঙ্গে রাং যে ক্রিকেট ম্যাচ নর থাকবেন আবার উনি ফি রকে ভাই বুসুক রকে মান
0: ফি তো বিসিসিআই তাও যে ডিসাইড খাই মানে ফি তো যিনি ফি
1: আবো রেট তো কাহে খাজাক তো না রায়দা তো না আসে আসে মাঙ্গো পার ম্যাচ অবনি হিংকে গম হাই রঞ্জি ট্রফি নিকে অম হাই এবার সিনি স্টেট নি গম হাই আবো হাই তো কাছে তল তো না
0: রঞ্জি ট্রফি নি হিংকে তো রঞ্জি ট্রফি নি তো ওয়ান ডে নি

0: ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডি সঙ্গীত নাটক একাডেমি শকাত মাঞ্জা, তরুবালা দেবরমা বাই কক সালেমানি কক্কিসা।
1: আকাশবাণী আগরতলা কক্রংনি পান্না আং রাকেশ তিনি বানাও সঙ্গ অল ইন্ডিয়া রেডিও বিসি সুকুসি এবার 90 ইয়ার্স পুমানরগী ককথাইসে থাইনাই খনালাইনাই আও কক্রক্তাই হুকমু আওয়াইথানি আওয়াইখক এবার রেডিওনি বেলাইন শুভামং দো সঙ্গিনী খরকসা হুকমু মুকুমু বাই গেডাল যা ফোক ড্যান্স এন্ড ফোক সংনি সঙ্গীত নাটক একাডেমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডি বরম গনাংজ তর বালা দেববর্মা ম্যাডাম ন মানখা ম্যাডাম ন পুইলানো লামসগ তৈ খুলুমখা রেডিও ভারত হাক্তর সংসারজাংমা বিশি সুকুচি এবার 90 ইয়ার্স কাউই থাকা পুইলানি সিমি তাবুকসাক জরা আওয়াইখক সিনি হুকুমু মুকুমু ন সচা থানি এবার রমইনার থানি নিনি মকল বম হাইকে নুক ম্যাডাম অবনকিচা সাউই খনারে দি
2: আও তাকুক নিন সুমু বেলাই খেন নামমানী তামনি হেমালে আওয়াইখক এবার রেডিও আপন কারই ওয়ান সুকুই সিমাইয়া সিনি হুকুমু মুকুমু রামু মশামু রমদি থুংনুক নিনি ককটাং ককলব যত চিনি আগে নি ট্রেডিশনাল ফানুংখা মডার্ন ফানুংখা যত রামু চঙ্গ রেডিওনি বিং তিন পিরনানি এবা বুঝ আওয়াই খাইনি সেপ মানখা কাইসা ইয়াখলি অবাহাই প্লেটফর্ম কড়ি হিংকা কাইছেন অমসুক জরা সদা সক পাই খামু আবনো ওয়ান সুকাইছে ওয়ানামা ফাইও তামনি হিমালে আ জরাব দাবুনি হাই যতনি ইয়াগো মোবাইল কড়ি খো আ জরাব হিংকে টিভি রক শুধু নকরি খো আ জরাব আং আনি যে সীমানি নুকমানি মানজাগে ফাইমানি বন আং আনি আওয়াইলাম হই লগে মানমানি 1975 নি সিমি আং এজ এ চাইল্ড আর্টিস্ট অঙ্গই ও রেডিও রেজাবই ফাইমানি আ জরাও হংকে গ্রুপ এবা বদল আনি উস্তাদ বব ন্যাশনাল অ্যাওয়ার্ডিনো রাষ্ট্রপতি পুরস্কার মানজাক তাবুত করিজাখা সুবোধ দেববর্মা খুলুং ইয়াফারো বরকনি ইয়াক্রমই চরাইনি সুনাং রেডিও মার চাফায়ু বরক বাই আ জরাও আনি উমর কায়াখো উলো আং 80 রগ উমর কায়াসিনি আং সলো রামুং রক মার চাপকা সলো সং গাই আবহাই জরাও অবহাই কাশা থাই মানমানি অবহাই কাশা চুবা মং মানমানি আব থাক নগি মানিয়া হুকে আ জরা নি সিমি তাবুক জরা গবা মা নাই মং ফাইকিয়া গবা মা কতাল কতাল সং তেব চুবা মং মানখা বাইকে হেমালে তাবুক সং তাম মানি ইন্সট্রুমেন্টাল মিউজিক রব পদরে পদ সং ওয়েস্টার্ন মিউজিক রব সাপলই দালগই সিনি মডার্ন সং রগ রেসাবনানি সেপ রং মানখা আ জরা সং দুলুক এবার দুলুক খন্তা সং আপন বইকে ঢুলক রা দুলু ফন্তা আবরক বাই সিমিন সং সাক সাক ন লিরিক রসামুং নি ককথেরক বানু গই সুয়ই নিজি ন বাই থাং ন রাঙ্গিনি রুই রেচাবই ফাইমানি আফরু আফরু রগাস রেকর্ডিং রক খাইনানি সেব বো মাইয়া সং খাতিউ তনানি বেলাই খেন কুতুক জরালাই ফাইকা সং হংকে আ জরানি সিমি তাবুক জরা ফাইমানি বেলাই খেন কলাই বেলাই খেন কলাই হাইমা তঙ তামনি হিমালে চুবানানি গবাং মা চুবা মুং নি লামা তঙ তাবুক সং তাবুক আচমসা আনি বখাও কাসা কাও বাহাই রাঙ্গিনি সেট ফানংখা রোমান্টিক ফানংখা কেকে ট্রেডিশনাল নি যে স্টাইল আপ হাই ফানংখা কাই সিং ফাট সাকাই মোবাইল ফানো তিসাইনার গই মানু আজরাও আপতি রব করে বেলাই খেন সং কুতু লামাতেই লাই ফাইকা আজরাও চুবা মুং রেখা চিনি রেডিও রেডিও নি বিসিং তে সিং পদরে পদ থুং রক খনাওই পদরে পদ চিনি কক তোমারক বজাগা ব তামংখা আফ্রুত নুকনানি সেব করে খনা মাংনো তাবুক তো সং জানি যাই আগুনো নুগুই মানো চিনি হায়ং গনাংনি কক তোমারক খায় আজরাও সং রেডিও নাসিংি মা তঙ ককটমা বুফরু ফাইন হইনকে ককটমা খনা কাইছে তামো বমতেই কাহামদা হামিয়া যতন খনাওইছে সং রংনানি সিনানি অবহাইতা আজরাও হংকাকাই আবহাই আওয়াইলাম আবো মাফা মাফা বাই বাকসানো সং চিনি রংমানি যত বরং নি থানি নতঙ্গ কেবা রসামুগ কেবা একটিং আবো থুংনুক নি বিং তিন নুংমা সক কাইন সং থুংনুক রক খনাওই বসক সতংক জরা জরকাই মুক্তি মাকলায়ু আবো হাই দিবা হিঙ্গাকাই নিনি আবো সিমিয়া হোক বার নি রাইদা রক হিঙ্গাকাই রমদি গবাং মা স্টোরি সিনা আগি রক নি সিরি সিটিনি কেনা কথমা রক সালাইনানি হিঙ্কাই রমদি বাজার হাতিনি মিখিতংনি মানিনি মরক মারক বরক কমা মারক পত্রে পদ অ আওয়াইলাম তিমাং ন খানানি সেপ দো আপুরু হিঙ্গাকাই চং খানানা তো যত ন কক বরক নিজি নি মানি কক বুঝিও বাক্সা বাক্সা পত্রিকা বা কক তো নক পড়ে নারিয়া ফানো রেডিও কক খনাওই সরাই সরাই অঙ্গ

0: আসকজরা আকাশবাণী বিশ্ব চুকুচি পুমানুরগী ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডি তরুবালা দেববর্মা বাই বিনি নগতাঙ্গি কক লামসালেমানি খনার জাখা হাইকে তাকুতে পুকুক তাবু হাচুকনি রচাপমুং খানানানি জরা ফাইদি পুইলাবন খানালায়ানো কনিকা মারাকনি খরাঙ্গ রচাপমুং
1: সঙ্গে

พระที่หลวงนโย

Aku kok ngambil kurang tadi. Iru sunajok tongasang deh.

কাপানিতা দেবী খুকসং নরক্ষণা ওইতং জাদুনি খরাং রিজাব মংনি পান্দা আশুক জরা রিজাব মংখানা রিজাকা তাবুকতে তাংস রিজাব মংখানা রিজাকাই আবংখা মায়া লক্ষ্মী দেবরমানি খরাঙ্গ

কমলা রমাত মানে খোলা সানো।

তো কই সঙ্গলে কলম তে কাগে খুলসানো না খুলসা।

Sen kazanma yoye kula seno.

মায় লক্ষ্মী দেবর মানে খরাঙ্গ আসুক জরা খানা রেচাখা জাদুনি রেচাপমু তাবুকতে থাংসা জাদুনি রেচাপমু খানা বাইদি অনিল দেবর মানে খরাঙ্গ

0: আশোক জরা রেচাপমুং জাদুনি রেচাপমুং খনা রেচাখা অনিল দেববর্মানী খরাঙ্গ ফাইদিহিংকে চাবু খনালাইনিয়ানু খনা থথক রেচাপমুং ককপ্রক রেচাপমুং কতাল রকন চিং খনালাইনাই ও পান্ডানি বিশংতে
1: আজকে ভিডিও মে আপনি সারি

আবহাই খাইন শাইরিক নি শাল কর্ম লালা খাই হাবি দমফুরু বখাও ককথাই ফায়ো বখা দংথগৈ ফায়ো খাপাং বরকন খাতাং ফায়ো আবহাই খাইন রচাব মঙ্গা চাই থাঙ খাও ককথাই রক খাবো থাই খুম্ব তাং হাইকে আবহাই কেন আচায়ো খাপাং খাতংমা হাইন হাই তেতংসার জাপমু সকাং দেব বর্মা তাই বারোমিটানী খরঙ্গ খনার জাগো

salhap tetei jarawo salang bekhano phai pinai nini hamchak mani boro abo hai keno salhapui tong mani no nahar tetei khapang borok no khatang tetei bini phainani jorana naisingi tongo abo hai klai no hamchak mani karak tong khangke bekhao সাউই মানক রাখলাই নিংলে আনি বাকি সিমিন হনে

0: জেসিন্থ বাই সুরভি দেবর মানে খরান রেজাবমু খানা রেজাখা হাইন হাই তেতং সা রেজাবমু জং নাইলেন সবনি খানা ইমান
1: রুমি মুরা শিংনি খরাঙ্গ তাবুকনি অরজাবমু

শহরের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে, কিন্তু রিয়েল ফিল 40 পেরিয়ে গেছে। অত্যাধিক গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনের, কিন্তু ভয় শুধু রোদে নয়, আর্দ্রতাও আপনাকে অসুস্থ করে তুলতে পারে। অর্থাৎ চিন্তা শুধু তাপমাত্রাকে নিয়ে নয়, বাতাসের আর্দ্রতাও ব্যাপক প্রভাব ফেলে শরীরে। তাই এই মুহূর্তে সুস্থ থাকাও একটা বড় চ্যালেঞ্জ। এমনও পেশা রয়েছে যেখানে রুটি রোজগারের জন্য এই তাপপ্রবাহের মধ্যে ঘর থেকে বেরোতে হবে, তার জন্য চাই বাড়তি সতর্কতা। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দ্বিপ্রহরের আরও একটি নতুন আসর, নতুন অধ্যায় দিয়ে আমরা আজকে শুরু করছি আমাদের শুক্রবারের আসর। শুক্রবারের আসরে এফএম উচ্চান্তর রয়েছে চিরায়ত পর্ব। চিরায়ত পর্ব পেরিয়ে 3টে থেকে সফরনামা, তারপর 3টে বেজে 58 মিনিটে সংবাদ শিরোনাম, 4টা থেকে সিনেমা, 5টা থেকে আমাদের অন্য আরেকটি অনুষ্ঠান রয়েছে। যাই হোক, চলুন একে একে একটা একটা ধাপ তো পার করি। আজ আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী অনিন্দিতা। ঘড়ির কাঁটায় 2:34:48। তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর।

চিরায়তপর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা গল্প শুনতে ভালোবাসেন, গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্যই আমাদের এই পর্ব। আজকে চিরায়তপর্বে শ্রদ্ধেয় তারাপদ রায় মহাশয়ের লেখা থেকে একটি ছোট গল্প আপনাদের পাঠ করে শোনাবো। আর গল্পটি এত মজার যে আপনি গল্পটা শুনলে বুঝতে পারবেন। তো গল্প শুনুন, হাসতে থাকুন, আর অবশ্যই গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না।

গল্পের নাম দেখ কেমন লাগে। সে এক মহাদুর্যোগের রাত, মাঘের মধ্যে রাতে অঝোরে বৃষ্টি, বইছে কনকনে ঠান্ডা ঝড় হাওয়া। বৃদ্ধ ডাক্তার লেপ মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় নিয়তির মতো ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। ক্রিং ক্রিং ক্রিং। বেশ কিছুক্ষণ বাজার পর ডাক্তারবাবুর ঘুম ভাঙল। তিনি জড়ানো চোখে হাতড়িয়ে হাতড়িয়ে ফোনটা ধরলেন। হ্যাঁ, যা ভেবেছিলেন ঠিক তাই। এই দুর্যোগের ক্ষণে তার এক রোগীর মরমর। তারই বাড়ি থেকে ফোন।

এই ঝড় জল ঠান্ডার রাতে, বিশেষ করে রোগীর বাড়ি যখন তার বাড়ি থেকে 10 মাইল দূরে, সেই সল্ট লেকের শেষ মাথায়, ডাক্তারবাবু রীতিমতো দমনা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নীতি ও বিবেকের শাসনে এবং ফোনের ওপার থেকে মুমূর্ষ ব্যক্তির স্ত্রীর করুণ আর্তনাদে তাকে সাড়া দিতেই হলো। একটা অতি পুরনো বিলেতি গাড়ি ডাক্তারবাবুর, খুব সম্ভব রোভার, ওই ঠান্ডায় সেটা সহজে স্টার্ট নিতেই যায় না, তার ওপর কখন কোথায় যে থেমে যায় তার কোনো ঠিক নেই। এদিকে ড্রাইভার বেচারি আজ কদিন হলো ম্যালেরিয়ায় ভুগছে। অবশেষে রোগীর স্ত্রীকে আসছি বলে ফোন নামিয়ে ডাক্তারবাবু তৈরি হলে, তারপর গ্যারেজের দরজা খুলে জয় দুর্গা বলে অকুস্থলে রওনা হলেন। বৃষ্টির বেগ এবং হাওয়া তীব্রতর হয়েছে, কনকনে বরফ জমা শৈত্যপ্রবাহ ঝাঁপিয়ে পড়ছে কলকাতা মহানগরীর নির্জন রাতে। রাস্তায় জায়গা জায়গায় জল দাঁড়িয়ে গেছে হাঁটু অবধি, মনুষ্য জন্তু দূরের কথা, একটা কুকুর পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না। রাত 1:30 বেজে গেছে, কাকুরগাছির পরে কাউকে কিছু না বলে রোভার গাড়িটা থেমে গেল। এক হাঁটু জলের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গাড়ি সারানোর আনারই চেষ্টা না করে এইবার ওই বৃষ্টির মধ্যে ডাক্তারবাবু দ্রুত পদে বেরিয়ে পড়লেন। আরও যেন বৃষ্টির বেগ বেড়ে গেছে, প্রায় অচেনা সতলেকে অনেক ঠান্ডা, অনেক বৃষ্টি এবং অনেক ঘোরাঘুরির পর ডাক্তারবাবু বাড়িটা খুঁজে পেলেন। দেখেই বুঝতে পারলেন এটাই রোগীর বাড়ি। একতলার বাইরের ঘরে আর দোতলার সবকটা ঘরে আলো জ্বলছে, কাঁচের জানালা দিয়ে আরও ডাক্তারবাবুকে দেখতে পেয়ে, তারাও ডাক্তারবাবুকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে এসে দরজা খুলে দিল। একটা শুকনো তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ডাক্তারবাবু রোগীর শয়ন কক্ষে চলে গেলেন। রোগী তখন একটা তাকিয়াতে ঠেস দিয়ে খাটে বসে হরলিক্স খাচ্ছেন। ডাক্তারবাবু একটু বিরক্ত হলেন। আপনার কি হয়েছে? জিজ্ঞেস করলে ডাক্তারবাবু। রোগী বললেন, দুপুরে একটা নিমন্ত্রণ খাই, বিকেলের দিকে পেটটা কেমন ফুলে গেল, রাতে খেতে বসে খুব আইডাই করতে লাগলো, মনে হচ্ছিল বোধহয় দম বন্ধ হয়ে যাবে, শোয়ার পর খুব ভয় করতে লাগলো, তাই আপনাকে ডেকে পাঠালাম। অবশ্য এখন একটু ভালো বোধ করছি। ডাক্তারবাবু বাক্য ব্যয় না করে রোগীর বুক পিঠে স্টেথো দিয়ে পরীক্ষা করতে লাগলে, তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠতে লাগলো। প্রেশার নিলেন 3-4 বার ঘুরিয়ে ফিরিয়ে, নাড়ি ধরেও বসে থাকলেন কয়েক মিনিট। অনেকক্ষণ চুপ করে বসে থেকে গম্ভীর গলায় ডাক্তারবাবু রোগীর স্ত্রীকে বললেন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কে কোথায় আছেন সব খবর দিন। রোগীর স্ত্রী চোখে আঁচল চাপা দিয়ে ডোঁ করে উঠলেন, আমার কি হবে ডাক্তারবাবু? রোগী ইতিমধ্যেই শয্যাশায়ী হয়েছেন, গেলাসে হরলিক্স অর্ধেকটা পড়িয়েই আছে। ডাক্তারবাবু বললেন, আমি তো আছি, এখন সবাইকে তাড়াতাড়ি আসতে বলুন, বাইরে তখন বৃষ্টির তোড় দ্বিগুণ, বাতাসের বেগ চতুর্গুণ, শো শব্দ আর হাড় হিম করার ঠান্ডা। একে একে ফোন যেতে লাগলো কাছে দূরে, এক একটা পরিবার স্বামী স্ত্রী কাচ্চা বাচ্চা নিয়ে সারা রাত ধরে ঝড় জলের মধ্যে আসতে লাগলো, কাকের বাচ্চার মতো ভিজে চুপসে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে।

সকাল হতে বৃষ্টি জল সব কেটে গেল। ডাক্তারবাবু এতক্ষণ রোগীর পাশেই এক ইজি চেয়ারে ঘুমিয়েছিলেন, এবারে উঠে বললেন, এবার আমি যাই। উদ্বিগ্ন আত্মীয়রা জিজ্ঞেস করলেন, আপনি চলে যাবেন, কিন্তু উনার কী অবস্থা? ডাক্তারবাবু বললেন, উনার তো কিছু হয়নি, একটু বদহজমের মতো হয়েছিল, সেটা কেটে গেছে, সেজন্য নয়। ঝড় জল ঠান্ডার রাতে বাড়ি থেকে মিচিমিচি বেরোতে কেমন লাগে সেটা বোঝানোর জন্য আপনাদের ডেকে পাঠিয়েছিলাম, এবার যাই, কেমন, ধন্যবাদ। চিরায়ত পর্বে শুনছিলেন শ্রদ্ধেয় তারাপদ রায় মহাশয়ের লেখা থেকে এই কাল ছোট গল্পটি, দেখ কেমন লাগে।

শুনলেন এতক্ষণ তারাপন্ত রায়ের লেখা ছোট গল্প, দেখ কেমন লাগে। সল্টলেকের বাড়িতে তারাপন্ত রায়ের বসার জায়গার পেছনে লেখা অবসর গ্রহণ নিয়ে কোনো কথা না, এটার মানে তারাপদবাবু বললেন, আমার অবসর গ্রহণ নিয়ে লোকে যে এতটা চিন্তিত, তাদের যে এত বক্তব্য, তা দেখে শুনে আমি ক্লান্ত। সেদিন এক ভদ্রলোক এসে যাতে আমার মন খারাপ না হয় সে ব্যাপারে অনেক জ্ঞান গর্ভ কথা বলছিলেন। অভিধানের পাতা উল্টে উল্টে বিরক্তির সমার্থক বোধ শব্দ কী কী খুঁজতে লাগল। মানুষকে কষ্ট পাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এই নোটিশ, তো ভাবুন কতটা রসিক ছিলেন তিনি। আসলে তারাপদ রায় সম্পর্কে কিছু বলতে যাওয়া একটা ভীষণ বড় সমস্যা, কোথা থেকে যে শুরু করব। 1968 থেকে 2007 এই দীর্ঘ 39 বছরে এমন অনেক স্মৃতি, যে স্মৃতিগুলো ভিড় করে আসে মাথায়, তা ভাবতে ভাবতে মনে হয় কিছুক্ষণ মাথায় নামিয়ে চুপ করে বসে থাকি। তারাপদ রায়ের অনুকরণীয় সংলাপ মনে পড়লেও মুচকি হেসেও ফেলি। উনার বিদ্যালয়ের শেষ পর্যায়ে যখন কবিতার হাওয়ায় সে মাথায় ঘুরপাক খেতে লাগলো, তখন দু একজন রায় কবি আমাদের মানে উনাকে বেশ কব্জা করেছিল। তার মধ্যে একজন ছিল তুষার রায়। বিদায় বন্ধুগণ গনগনে আঁচের মধ্যে শুয়ে এই শিখার রুমাল নাড়ানি ভেগাল, ছাই ঘেটে দেখে নেবেন পাপ ছিল কি না। এমনই ছোট ছোট তখন এক দুলাইনের কবিতা উনারা লিখতেন। এইসব কবিতা তাদের পাঠ্যপুস্তকের কাঁটা তার থেকে অনেক দূরে দূরে শেষ কৈশোরের চাপল্যকে অনেকটাই উস্কিয়ে দিয়েছিল কাঁধে হাত রেখে। তারাপদ রায়ের প্রথম বই ছিল তোমার প্রতিমা, সেটি প্রকাশিত হয়েছিল 1960 সালে। আর এরপর তো সাহসিনী একটি কবিতার উনার বই রয়েছে, যেইখানে মানে অবাক হতে হয়, মানে সেই বইয়ের এমন আশ্চর্য বই আর কি, মনে হয় কোথাও দেখিনি। ছিলাম ভালোবাসার নীল পতাকা তলে স্বাধীন। এই যে শুনলেন সেটা সাহসিনী কবিতার বইয়ের। আর আসলে আরেকটি কবিতার মানে আপনাদের উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না। কাঁসার গ্যালাসে লিখে রেখেছিলে নাম, পুরনো ধাতুর দাম, সে গ্যালাস কবে একেবারে বিক্রি হয়ে গিয়েছে বাজারে, আজকাল কারা পান করে তোমার নামের জল

কার ঘরে? ১৯৬৮ সালে তারাপদ রায় এক আশ্চর্য পত্রিকা প্রকাশ করেন। নাম সে পত্রিকার ছিল কয়েকজন, সম্পাদিকা ছিলেন মিনতি রায়। পত্রিকার লেখালেখি শুরু প্রচ্ছদ থেকেই। এই কয়েকজন যে মানে পত্রিকাটি উনি শুরু করেছিলেন, দপ্তর থেকে সেখানে কাজ করার জন্য যারাই এসেছিলেন, তাদের যদিও এই কয়েকজন পত্রিকার তৃতীয় সংখ্যাও ছাপা হয়ে গিয়েছিল, যারা ওনার সঙ্গে কাজ করেছেন ওনারা মানে খুব বলতে পারবেন, সবাই বলছে যে তারাপদ দারুণ কবিতা, দারুণ কবিতা। তখন তারাপদ রায় তার বয়সের খোলস সরিয়ে আবেগ স্পন্দিত গলায় বললেন, বলছো? তারপর সকলকে বসিয়ে উনি বেরিয়ে গেলেন। সেদিন যারা ছিলেন পরবর্তী সময়ে স্মৃতিচারণায় উনারা যে কথাগুলো বলছেন সেটা খুবই মজার একটা ঘটনা। আজকে তো সময়ে এই যে বললাম না, কোন কোন জায়গা থেকে তারাপদ রায়কে শুরু করবো আর কোথায় এনে শেষ করব, বেশ গোল পাকিয়ে যায়, অনেক কিছুই বলার ছিল। তবে হ্যাঁ, উনার উপস্থিত বুদ্ধি কিন্তু অসাধারণ ছিলেন। সেই সঙ্গে পড়াশোনার উনি যে পড়াশোনা করতেন সে পরিধিও ছিল বিস্তৃত। তার গদ্যের যে ভাষা সেটা ছিল ঈর্ষণীয়। নিশ্চয়ই আপনারা তারাপদ রায়ের অনেক কবিতা গল্প এগুলো পড়েছেন, ওনার সম্পর্কেও অনেক কিছু জানেন। উনি চলে যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র ৭২। উনি চলে গেছেন, ওনাকে নিয়ে কিছু বলতে গেলে কোথায় থাম, কোন জায়গা থেকে শুরু করব, এমন একটা ব্যক্তিত্ব উনি, কিছুই বুঝতে পারি না আসলে।

একটা উদ্ধৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে খুব ইচ্ছে করছে। নিশ্চয়ই শুনেছেন, অনেক দিন দেখা হবে না, তারপর একদিন হঠাৎ দেখা হবে। দুজনেই দুজনকে বলবো, অনেক দিন দেখা হয়নি। এভাবেই কেটে যাবে দিনের পর দিন আর বছরের পর বছর। তারপর একদিন হয়তো জানা যাবে কিংবা জানা যাবে না যে তোমার সাথে আমার অথবা আমার সাথে তোমার আর কখনোই দেখা হবে না।

তারাপদ রায় বাংলা সাহিত্যের এক অনন্য জনপ্রিয় কথা সাহিত্যিক, প্রাবন্ধিক এবং কবি। হাস্যরস, শ্লেষ ও গভীর বিষাদের চমৎকার মিশ্রণে তার লেখাগুলো আজও পাঠকদের মুগ্ধ করে একই রকমভাবে। আজ ছিলাম তার একটি ছোট গল্প নিয়ে, দেখ কেমন লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন আমাদের পরের পর্বের জন্য তৈরি হতে হবে। আমাদের পরের পর্বে কথা হচ্ছে খুব শীঘ্রই। আমাদের পরের পর্ব সফরনামা।

সাফরনামার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে 22শে মে। ভারতীয় সিনেমার মাতৃত্বের ছাঁচ এবং এক অনন্য অভিনেত্রী রিমা লাগু, মনে আছে হম আপকে হ্যাঁ কন ছায়াছবিতে আপনারা নিশ্চয়ই ওনার কথা মনে থাকার কথা। গত 18ই মে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রিয় ও স্নেহময়ী মা রিমা লাগুর প্রয়াণ দিবস ছিল। আর এই বিশেষ দিনে তার অনবদ্য অভিনয় সফর ও রূপালী পর্দায় মা চরিত্রের বিবর্তনকে তাই শ্রদ্ধা জানিয়ে আজকে বিশেষ নিবেদন। একটি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হল মা ও সন্তানের, আর এই চিরন্তন সম্পর্ক যুগে যুগে আমাদের শিল্প, সংস্কৃতি ও সিনেমাকে অনুপ্রাণিত করেছে। ভারতীয় চলচ্চিত্রে মা চরিত্রটি বরাবরই এক অপরিহার্য অংশ। সমাজ যেমন পর্দায় প্রতিফলিত হয়, তেমনই সিনেমায় মাও হয়ে উঠেছেন বাস্তব জীবনেরই এক প্রতিচ্ছবি। সদা ত্যাগী, সরল, যুগের পর যুগ ধরে বলিউডে এই ফিল্মি মায়ের একটা নির্দিষ্ট ছাঁচ তৈরি হয়েছিল এবং পরিচালকেরা সবসময় সেই ছাঁচে মানানসই অভিনেত্রীদের খুঁজেছেন। আমরা পেয়েছি দুর্গা ঘোটে, নিরুপমা রায়, সুলোচনা লাটকার, অচলা সচদেব, নূতন, রাখি এবং রিমা লাগুর মতো কিংবদন্তীদের। তবে একটা গানের পর আসছি

সফরনামার আজকের পর্বে কথা হচ্ছে রিমা লাগুকে নিয়ে। হ্যাঁ, আমরা পেয়েছি দুর্গা খোটের নিরুপমা রয়, সুলোচনা লাটকার, অচলার সাচ্চদেব, নতুন রাখি ও রিমা লাগুর মতো কিংবদন্তীদের। তবে প্রতিটি অভিনেত্রী এই চিরাচরিত ছাঁচ ভেঙে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছেন। মাদার ইন্ডিয়া ছবিতে যখন সুনীল দত্ত অভিনীত নিজের

সন্তানকে মা নিজেই গুলি করেন, তখন প্রথমবার এই চেনা ছাঁচ বড়সড় ধাক্কা খায়। আর তার বহু বছর পর সেই ছাঁচকে চিরতরে ভেঙে চুরমার করে দেওয়ার দ্বিতীয় বড় ধাক্কাটি আসে মহেশ মঞ্জরেকারের বাস্তব সিনেমায়, যেখানে নিজের ছেলের সঞ্জয় দত্ত অর্থাৎ যন্ত্রণাদায়ক জীবন শেষ করতে রিমা লাগু নিজেই ওর ওপর গুলি চালিয়েছিলেন। 1958 সালের 21 জুন মুম্বাইতে জন্ম নেন রিমা লাগু। তার আসল নাম ছিল নয়ন ভদভদে। মা মন্দাকিনী ভদভদে ছিলেন মারাঠি মঞ্চ ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। মায়ের অনুপ্রেরণাতেই খুব ছোট বয়সে শিশু শিল্পী হিসেবে হাঁ মাঝা মার্গে কেলা এবং দুর্গাখোটের মাস্টারজির মতো মারাঠি ছবিতে তার অভিনয় জীবন শুরু হয়। পুনে হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষে মুম্বাই উইলসন কলেজ থেকে তিনি স্নাতক হন। মঞ্চ এবং রুবুলি পর্দা সব কিছু নিয়ে আসছি এই গানটির পর।

মঞ্চ থেকে রুপলি পর্দা। একজন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার কেরিয়ার শুরু হয় মারাঠি থিয়েটারের হাত ধরে, যা তার অভিনয়ে এক গভীরতা এনে দিয়েছিল। পি এল দেশপাণ্ডের বিখ্যাত নাটক দি ফুলরানিতে তার কাজ দারুণ প্রশংসিত হয় সেই সময়। 1979 সালে সিংহাসন ছায়াছবির মাধ্যমে মারাঠি সিনেমা জগতে তার প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে ডেবিউ হয়। 80-এর দশকের সেই সময়টা 1981 সালে গোবিন্দ নীলানির আক্রোশ ছবিতে একজন তামাশা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেন তিনি, যেখানে তার উপর তু এসা ক্যাসা মর্দ গানটি চিত্রায়িত হয়েছিল। এরপর শ্যাম বেনেগালের কলিযুগ ছবিতে কুলভূষণ খারবান্দার বিপরীতে অভিনয় করেন। জাতীয় স্তরের স্বীকৃতি ও নতুন যুগের মা 1988 সালে মনসুর খানের ক্যামত সে ক্যামত তক ছবিতে জুহি চাওলার মায়ের চরিত্র অভিনয় করে তিনি দেশ জুড়ে পরিচিতি পান। এরপরই আসে তার কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট ম্যান হি প্যার কিয়া। সলমান খানের চেয়ে বয়সে মাত্র 7 বছরের বড় হওয়া সত্ত্বেও তার মায়ের চরিত্রে এমন দুর্দান্ত স্নেহশীল অভিনয় করেছিলেন যে তিনি ফিল্মফেয়ার সেরা সহ অভিনেত্রীর মনোনয়ন পান। সেই ছবিটির পর থেকেই রিমা লাগু বলিউডে এক আধুনিক অনুভূতিশীল এবং বুঝদার মায়ের প্রতীক হয়ে ওঠেন। এরপর মহেশ ভাটের আশিকি ছবিতে রাহুল রায়ের মায়ের চরিত্রে অভিনয় করে দ্বিতীয়বার ফিল্মফেয়ার মনোনয়ন পান তিনি।

নব্বইয়ের দশক ছিল রিমা লাগুর কেরিয়ারের মধ্যগগন। একের পর এক ব্লকবাস্টার ছবিতে তার উপস্থিত ছিল বাধ্যতামূলক প্রতিবন্ধেনা, সাচেন পত্থর কে ফুল, শোলা ও শবনম। 1993 সালে গুমরা ছবিতে শ্রীদেবীর মায়ের চরিত্রে তার অভিনয় ছিল নজর কাড়া। আর 1998 সালে সুরজ বরজাতিয়া হম আপকে হ্যাঁ কন ছবিতে মাধুরী দীক্ষিতের মায়ের চরিত্রের জন্য আবার রিমা লাগুকে বেছে নেন। এই ছবির বিপুল সাফল্য উদার অভিনয় তৃতীয়বারের জন্য ফিল্মফেয়ার মনোনয়ন এনে দেন এবং তার বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য মা হিসাবে তাকে প্রতিষ্ঠা করে। অবশেষে বাস্তব ছবিতে সঞ্জয় দত্তের মায়ের চরিত্রের সেই অনবদ্য শক্তিশালী অভিনয় তাকে এনে দেয় কাঙ্ক্ষিত ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর সহ পুরস্কার। শুধু সিনেমা নয়, ছোট পর্দাতেও রিমা লাগু ছিলেন সমান জনপ্রিয়। শ্রীমান শ্রীমতী এবং থুতু ম্যামের মতো সুপারহিট সিটকমের মধ্যে তার কমেডি টাইমিং এবং অনস্ক্রিন উপস্থিতি দর্শকদের হাসিয়েছিল, মন জয় করেছিল। 1978 সালে তিনি অভিনেতা বিবেক লাগুকে অভিনয় করেন এবং রিমা লাগুর নাম গ্রহণ করেন, যদিও পরবর্তীকালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 2017 সালের আজকের এই দিনটিতে, অর্থাৎ আজকে নয়, 18ই মে, সেই দিনটিতে মাত্র 59 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলচ্চিত্র জগৎকে কাঁদিয়ে বিদায় নেন এই মহিষী অভিনেত্রী। রেখে যান তার অভিনেত্রী কন্যা মৃণ্ময়ী লাগুকে।

0: अच्छी नाचती है। लड़की भी अच्छी है। नाचने के बाद क्या करेगी?
1: बाकी मैं रख लूंगा।
2: আঠারোই মে রুমালা ঘোষ প্রয়াণ দিবসে আমাদের সফরনামার আজকের পর্বের কিছুটা সময় ছিলাম তাকে নিয়ে। এবারে অসাধারণ একটি গল্প নিয়ে কথা হবে সফরনামার আজকের পর্বে। শুনতে থাকুন এই গানটি, তারপর আসছি বাকি কথায়।

সফরনামা এই মুহূর্তে আন্ধির নেপথ্যে। আশা করি গান শুনেই আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, পুরোটাই নির্ভর করছিল সুচিত্রা সেনের ওপর, তিনি কি রাজি হবেন। আশঙ্কা ছিল দুটি কারণে, এক, স্বেচ্ছায় তিনি ছবির সংখ্যা কমিয়ে ফেলেছেন, দুই, বয়সটাও তার ঠিক নায়িকা হওয়ার জায়গায় আর দাঁড়িয়ে নেই। তবু তিনি রূপসী, ব্যক্তিত্বময়ী, জনপ্রিয়তায় টান ধরেনি। গুলজারের সঙ্গে সুচিত্রা সেনের আলাপ ছিল কেরিয়ার শুরুতে, তিনি একটা ছবি করতে চেয়েছিলেন তাঁকে নিয়ে, কোনো কারণে ছবিটা হয়নি, কিন্তু কথা দিয়েছিলেন সুচিত্রা সেন আবার যদি সুযোগ আসে তিনি কাজ করবেন, তবে ছবির চিত্রনাট্য এবং পরিচালনা দুটোই হতে হবে গুলজারের। সুযোগ এলো, গুলজারের তখন আঁধি করবেন বলে ঠিক করে নিয়েছেন। শুরু হয়েছে চিত্রনাট্য লেখার কাজ, পুরো পরিকল্পনাটা তিনি জানালেন সুচিত্রা সেনকে, এবং এও বললেন একমাত্র আপনি করলে তবেই হবে, না হলে নয়। ততদিনে অবশ্য আঁধির প্রযোজনা সংক্রান্ত কথা হয়ে গেছে যে ওমপ্রকাশের সঙ্গে, সঞ্জীব কুমার নায়ক। সঞ্জীব কুমার ভীষণভাবেই চেয়েছিলেন সুচিত্রা সেনের সঙ্গে কাজ করতে। প্রযোজক ওমপ্রকাশ চাইলেন এমন একটা চিত্রনাট্য যেখানে সঞ্জীব সুচিত্রা দুজনকে জুটি করে এগোনো যায়। আঁধির কাহিনী ভাবনা পছন্দ হয়েছিল এবং ওম এবং সঞ্জীব দুজনেরই, তারা ধরেই নিয়েছিলেন এই ছবিতে কাজ করতে সুচিত্রা সেন হয়তো আপত্তি করবেন না। আপত্তি করলেন না সুচিত্রা। প্ল্যান হলো, শিল্পী নির্বাচন হলো, শিল্পীদের ডেট নেওয়া হলো, টানা শুটিং, চিত্রনাট্যের সঙ্গে মিলিয়ে লোকেশন খুঁজে পাওয়া গেল বেঙ্গালুরুতে, ওয়েস্টার্ন হোটেল, এটাই হলো ছবির মূল লোকেশন। সুচিত্রা সেনের সঙ্গে সঞ্জীব কুমারের জুটি বাঁধাকে অনেকেই দেখতে শুরু করলেন বাঁকা চোখে। তারা বলতে লাগলেন দুজনের বয়সের তফাত অনেক, ধরা পড়ে যাবে পর্দায়। কিন্তু অবিচলিত গুলজার 39 বছর বাদে একই প্রসঙ্গে ফিরেও এতটুকু বিরক্ত নন। তখনও বলেছিলাম, এখনও বলছি, ভালো অভিনেতাদের কাছে বয়সটা কোনো বাধা নয়। হরিভাই অর্থাৎ সঞ্জীব কুমারের মতো এত বড় অভিনেতা আমি আমার জীবনে কমই পেয়েছি। সুচিত্রাজি হয়তো ওর চেয়ে কিছুটা বড় ছিলেন, তবে সে ব্যবধান খুব বেশি বলে মনে হয়নি। পর্দায় কি ধরা গেছে? আসলে অনেকেই হয়তো জানেন না, সঞ্জীব কুমারের আসল নাম হচ্ছে হরিভাই, এবং হরিভাই যখন 23 বছর বয়স, ওই বয়সেই উনি লীলা চিটনিসের স্বামীর ভূমিকায় অভিনয় করতো ইব সেনের অল মাই সন্স ওয়াইন্স নাটকে। সে অভিনয় যারা দেখেছেন ভুলতে পারবেন না কোনো দিন। ছবিতে সঞ্জীব কুমারের বড় ভূমিকা থাকলেও আঁধি মূলত নায়িকা প্রধান ছবি। আঁধি এবং আরতি প্রায় সমার্থক হয়ে আছে দর্শকের কাছে, তুলনায় যে কি গুরুত্বপূর্ণ হয়ে গুরুত্বহীন। শুটিংয়ের সময় মজা করিয়ে ব্যাপারটা নিয়ে সঞ্জীব খ্যাপাতেন গুলজারকে, বলতা রেহতা হ্যায় বেরি পিকচার হ্যায়, বলতা হ্যায় হিরোইন কি আর বানাতা হ্যায় হিরোইন কি। ছবিতে শেষ পর্যন্ত আরতি দেবেরই হয়ে গেছিল। সুচিত্রা সেনের আরতি এক অর্থে ইন্দিরা গান্ধীর ছায়া বটে। সুচিত্রা সেন তার হাঁটা চলা, কথা বলা, পোশাকের স্টাইল সব কিছুই ভীষণভাবেই ইন্দিরা গান্ধীর অনুকরণ করেছিলেন। আসলে এই রকমটাই চেয়েছিলেন গুলজার। রাজনৈতিক নেত্রী হিসেবে সে সময় ইন্দিরা গান্ধী ছাড়া কাউকে কল্পনাও করতে পারেননি তিনি। ফলে ছবিতে আরতির রোল মডেল হিসেবে বারবার ঘুরে ফিরে এসেছে ইন্দিরা গান্ধীর প্রতিচ্ছবি। নিজের রাজনৈতিক কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে আরতি তুচ্ছ করেছিল নিজের বিবাহিত জীবন। আর একদিকে স্বামী, অন্যদিকে বাবা, একজন তাকে টানছে সংসার পানে, অন্যজন টানছে সংসার থেকে বেরিয়ে সে নিজের কেরিয়ার সম্পর্কে সজাগ।

শিক্ষক দুয়ে টানা পড়ে নে ক্ষতবিক্ষত আরতির আঁধির আরতি। একটা মূর্ত হয়ে উঠেছিল সুচিত্রা সেনের অভিনয়। শুটিং যতই এগিয়েছে সুচিত্রা একান্ত হয়ে গিয়েছেন চরিত্রের সঙ্গে। তবে আঁধিকে রাজনৈতিক ছবি হিসেবে দেখতে চান না গুলজার। রাজনৈতিক প্রেক্ষাপটে

গুলজার, গুলজার জি, এই সিনেমাটিকে একটি রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে উনি এই সিনেমাটি দেখতে চান। অথচ রাজনীতির কারণে একসময় ব্যান করা হয়েছিল আন্ধিকে। 1975 সালে দেশ জুড়ে চলছে জরুরি অবস্থা। তারই 22 সপ্তাহ আগে একসঙ্গে সবকটা বড় শহরে মুক্তি পেয়েছিল আন্ধি, চলছিল হই হই করে। এমন সময় মাদ্রাসে একটা হোর্ডিংয়ে লেখা হলো সি দ্য স্টোরি অফ ইন্দিরা গান্ধী। সেটা নিয়ে খবরগুলো ইংরেজি এক সাপ্তাহিক সরকারি টনক নুলো, আটকে দেওয়া হলো ছবি। গুলজার তখন মস্কোতে গিয়েছেন ছবিটি নিয়ে। সেখানে বসে শুনলেন সরকার সব হোর্ডিং বিজ্ঞাপন শুনিয়ে নিতে বলেছে, এবং সেই খবর বেরিয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায়। দেশে ফিরলেন গুলজার, সামান্য কয়েকটি দৃশ্য আর একটা গান সালাম কি জিয়ালি জানাবাই হে বাদ দেওয়া হলো। এরপর আবার মুক্তি পেল ছবি এবং দ্বিগুণ উৎসাহে প্রেক্ষাগৃহে ঝাঁপিয়ে পড়লেন দর্শক। ছবিটি চলল টানা 75 সপ্তাহ। সেই বছরের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে আঁধির জন্য গুলজার পেলেন সেরা পরিচালকের স্বীকৃতি। ছবি চিত্রনাট্য সংলাপ ছাড়াও গান লিখেছিলেন গুলজার। গানের বিক্রি তার আগে 10 বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। আরও একটি ব্যাপার ঘটেছিল, আঁধি হলো প্রথম ছবি যার চিত্রনাট্যের উপর ভিত্তি করে লেখা হয়েছিল একটি উপন্যাস। এতকাল উপন্যাস থেকেই তৈরি হতো চিত্রনাট্য, কিন্তু আঁধি ছায়াছবির ওপর উপন্যাস লেখা হয়েছিল এবং তার নাম ছিল কালা আঁধি, লিখেছিলেন কমলেশ্বর। শুনলেন সফরনামার আজকের পর্বে আঁধির নেপথ্যে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় যেন বাংলা ঘোরা। হ্যাঁ, সময় বলছে আমাদের, কিন্তু এই মুহূর্তে সিনেমা পর্বে ঢুকে পড়ার সময় হয়ে গেছে। সিনেমা পর্ব একেবারে শুরু থেকেই রয়েছে, যেখানে আমরা বলিউড টলিউডের সব হাড়ির খবরাখবর আপনাদের শোনাই, সেই সঙ্গে কথা গান সব কিছু রয়েছে। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আদিন্দিতা, শুনছেন এফএম উজ্জ্বলন্ত 101.6 MHz প্রচার তরঙ্গে। চলুন ঢুকে পড়ি সিনেমা পর্বে। আজ যে অভিনেত্রীকে নিয়ে কথা বলবো, উনি সকলের পছন্দের, সকলের ভালো লাগার, আর ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না।

सैया दिल में आना रे, आके फिर ना जाना रे। ষাট সত্তরের দশকে পুরুষ হৃদয়ে হিল্লোলা, নারী মনে চমক মেশানো সম্ভ্রম। এই দুই মানদণ্ড দিয়েই যদি নাম ভাবতে হয়, তবে যে কটা নাম মজুদ রয়েছে রুপুলি পর্দায়, রুপুলি দুনিয়ায়, তার মধ্যে অন্যতম এই মাদ্রাজি কন্যা। মুম্বাইকে দেওয়া দক্ষিণ ভারতের এই গিফট গার্লকে নিয়ে আজও নস্টালজিক তুঙ্গে আমাদের সিনেমা সিনেমা আজকের পর্বে। এই গিফট গার্লকে নিয়ে, গিফটেড গার্ল, সরি।

এই গিফটেড গার্ল নস্টালজিক, তবে যে শুধু অভিনয় দিয়ে বিচার করলে তা তো ভুল হবে। নাচের তালে সুরের বিভঙ্গে বলিউডকে মাতিয়ে রাখা এই অভিনেত্রীর রক্তেই ছিল অভিনয়। মায়ের অভিনয়ের জিন তাঁকে তাঁরা করে বেরিয়েছে আজীবন। নাচ আর অভিনয়ও তাকে ফিরিয়ে দিয়েছে অনেক। খ্যাতি যশ অর্থ যেমন এসেছে, তেমনই পাল্লা দিয়ে জমেছে মুগ্ধতার মৌতাত। পরের গানটি সেই মৌতাতেরই ছোঁয়ায়।

সেই মুগ্ধতার রেশ এমনই প্রচলিত বাংলার রসিকতাতে উঠে এসেছে তার নাম। জনৈক বাড়িওয়ালার প্রতি ভাড়াটের নানা অভিযোগের উত্তরে বাড়িওয়ালার সবার জবাব, এত কম ভাড়ায় মাথার উপরে অন্য ভাড়াটেই নাচবেই, এই টাকায় তো আর বৈজন্তীমালাকে আনতে পারবো না। হ্যাঁ, বৈজন্তীমালা বালির কথাই হচ্ছে, যার গুণমুগ্ধ ছিলেন উত্তম কুমারও। ভারতনাট্যমের গুণীশিল্পী, কর্ণাটকী গায়িকা, চলচ্চিত্র অভিনেত্রী, নৃত্য নির্দেশিকা ও সংসদের সদস্য, জীবন তাকে নানা পরিচয়ে পরিচিত করেছেন। 1936-এর 13ই আগস্ট মাদ্রাস প্রেসিডেন্সির ত্রিপলিকান এলাকায় এক তামিল পরিবারে জন্ম হয় বৈজন্তীমালার। বাবা MD রমন, মা বসুন্ধরা দেবী। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার অদম্য টান। মাত্র 4 বছর বয়সে ভারতনাট্যমে এমন দক্ষ হয়ে উঠেছিলেন তিনি যে 1940 সালে ভ্যাটিকান সিটিতে দ্রৌপদী নৃত্য পরিবেশনের জন্য মনোনীত হন। সঙ্গে পড়াশোনাও চালিয়ে যান চেন্নাইয়ের চার্চ পার্কের সেক্রেড হার্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।

মাত্র 13 বছর বয়সে তামিল চলচ্চিত্র জগতে পা রাখেন বৈশান্তিমালা। পরিচিত হতে শুরু করেন তার পরের বছর 1950 সালে তেলুগু চলচ্চিত্র জীবিথামে অভিনয় করে। ওই সময় বলিউড ও তামিল ইন্ডাস্ট্রির নানা ছবিতেই নাচ অভিনয় করেন বৈজয়ন্তীমালা। নৃত্য সহযোগে অভিনয়ের কারণে বলিউড তাকে টুইঙ্কল টোস নামে ডাকতে শুরু করে।

1954 সালে নাগিন বলিউডের বক্স অফিসে হিট করল আর বৈজন্তীমালা নিজের নামটিকে তৎকালীন বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে খোদাই করে ফেললেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধু বলিউড নয়, তামিল তেলেগু সব ইন্ডাস্ট্রির প্রযোজকই তার ডেট পেতে অপেক্ষা করতেন তখন।

সঙ্গম ছায়াছবি থেকে এই গানটি। দেবদাসের চন্দ্রমুখীর ভূমিকায় তার অভিনয়ের নাড়া দেয় সকলের মন। তবে এই ছবি কিছু বিতর্কেরও জন্ম দেয়। চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করে বৈজয়ন্তীমালা সেরা সহ অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হলে তিনি সেই পুরস্কার নিতে অস্বীকার করেন। তার যুক্তি, তিনি কোনো সহকারী অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেননি, নায়িকার ভূমিকাতেই করেছেন। তিনি প্রথম ব্যক্তি যিনি পুরস্কার প্রত্যাখ্যান করেন। এরপর নিউ দিল্লি, সাধনা, নায়াদর, মধুমতি, আশা একের পর এক ব্লকবাস্টার উপহার দেন বৈজয়ন্তীমালা। এবার 1959-এ সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে আসে তার।

আমরা আজকে রয়েছি সিনেমা সিনেমা পর্বে, সেই গিফটেড গার্লকে নিয়ে, অর্থাৎ বৈজন্তীমালাকে নিয়ে। খটির কাঁটায় 4:48 হয়ে 20 সেকেন্ড, পরের গানটি শুনবেন উনারই একটি জনপ্রিয় ছায়াছবি থেকে।

1950 থেকে 1960-এর দশকগুলো, এই দুই দশক ধরে বিভিন্ন ছবিতে তার উজ্জ্বল উপস্থিতি ছিল নাচের জেরে। বিক্রি হয়ে যেত তার ফিল্মের বেশিরভাগ টিকিট। বক্স অফিস ধরে রাখার এই ক্ষমতার জন্য তাকে নুমেরো ইয়োনো অভিনেত্রী বা সেরা বর্ণাঢ্য অভিনেত্রী হিসেবেও মনে করা হতো। দিলীপ কুমার রাজেন্দ্র কুমারের সঙ্গে তার উত্তাল প্রেম থাকলেও কোনো প্রেমই পরিণতি পায়নি। অবশেষে 1978 সালে চিকিৎসক চামলাল বালিকে বিয়ে করেন, বৈজয়ন্তীমালা ছেড়ে দেন চলচ্চিত্র জীবন, বরং বেশি সময় কাটাতে থাকেন নাচু পছন্দের গলফ খেলা নিয়ে। সংসার ও তাঁদের সন্তান সুচিন্দ্র বালিকে সময় দিতে ব্যস্ত থাকেন তখন। চলচ্চিত্র জীবন শেষ হওয়ার পরেও ভারতনাট্যম নিয়ে তার ভাবনা কমেনি। 1982 সালে শিল্পকলায় অসামান্য অবদান রাখার জন্য সর্বোচ্চ ভারতীয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন তিনি। অভিনেতা দেবানন্দের সঙ্গে বৈজয়ন্তীমালার সম্পর্ক একেবারে পারিবারিক ছিল। তাকে পাপা বলে ডাকতেন দেবানন্দ, পাপা অর্থাৎ প্রিয় বন্ধু বা পরিজন। দেবানন্দের মৃত্যুতে সেই স্মৃতিচারণার কথাই উনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। 80-এর দশকের মাঝামাঝি বৈজয়ন্তীমালার রাজনৈতিক জীবন শুরু হয় এবং 1984-তে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী রূপে তামিলনাড়ুর সাধারণ নির্বাচনে দক্ষিণ চেন্নাই সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সেইবার লোকসভায় প্রথমবারের মতো অভিষেক ঘটার পর 1985 সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ভারতীয় সংসদের নিম্নকক্ষে সরাসরি নির্বাচিত হন তিনি। নানা বিতর্ক, প্রেম, সুখী সংসার, নাচ, অভিনয়, রাজনীতি সব কিছু নিয়েই বৈজয়ন্তীমালা আজও তৎকালীন তরুণদের হার্টথ্রব হয়ে রয়েছেন। পুরস্কারের দুটি প্রশংসা স্বীকৃতি ছাড়িয়ে সে মুগ্ধতা আজও উজ্জ্বলতর। আজকের সিনেমা পর্বে আমি অনিন্দিতা আপনাদের মধ্যে ছিলাম বৈজয়ন্তীমালাকে নিয়ে। শুনুন এই আসরের শেষ গান এই মুহূর্তে।

ঘড়ির কাঁটা বলছে আমাদের সিনেমা সিনেমা পর্ব এখানেই শেষ করতে হবে। তাহলে চলে যাব পরের পর্বে, জলসাঘর। হ্যাঁ, জলসাঘর থাকবে 5:10 পর্যন্ত, কারণ 5:10 থেকে আপনারা শুনতে পাবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান।

আমরা রয়েছি জলসা ঘরের আসরে বাংলা আধুনিক গান নিয়ে। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণ সময় আমরা কয়েকটা গান শুনব, তারপরেই 5:10 থেকে আপনারা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান।

এতক্ষণ আপনারা শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশবাণী এফএম উজ্জয়ন্তের জলসাঘরের আসরে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আধুনিক বাংলা গানের আসর জলসা ঘরে, আর সঙ্গে রয়েছি আমি আপনাদের শ্রবণ সঙ্গী অনিন্দিতা। স্টুডিওর ঘড়ির কাঁটায় 6:15 হয়ে 21 সেকেন্ড। চলুন এবারে শুনি মান্নাদের কণ্ঠে কয়েকটা আধুনিক সেরা বাংলা গান।

সুরের মাঝে কি জাদু আছে কে জানে, কেউ সুরের এই জাদুর মোহে পড়ে হারিয়ে যায় অজানায়, আবার কেউ কেউ নিজেকে খুঁজে পায় এই সুরের মাঝেই। সেই অনাদিকালের শুরু থেকে মানুষের সুরের মূর্ছনায় হারাতে শিখেছিল, লক্ষ কোটি বছর পরেও সেই হারিয়ে যাবার আগ্রহে মানুষ সুরের পেছনে অন্ধের মতো ছুটে বেড়ায়। খড়ির কাঁটা বলছে আমাদের জলসা ঘর, আর একটা গান মনে হয় আপনাদের শোনাতে পারবো। আমি এতক্ষণ অনিন্দিতে আপনাদের সঙ্গে ছিলাম, আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে ফিরবো শীঘ্রই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন FM উজ্জয়ন্তের। শুনছেন FM উজ্জয়ন্ত 101.6 MHz প্রচার তরঙ্গে।

0: বোন প্রসেসিং হতে এত দেরি? এসব না, তোমার দ্বারা হবে না।
1: তাহলে তুমি করে দেখো।
0: দেখো, চুপ করো, বলেছি না।
2: এদিকে এসো। কি ব্যাপার?
3: ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
2: দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
3: বাবা, এটা কত সোজা।
2: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন,
3: সতর্ক থাকুন।

নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আপনাদের সকলকে আজকের এএফএম উচ্চান্তের সান্ধ্যকালীন আসরে। আমি আজ নিবেদিতা, আজ আপনাদের সঙ্গে রয়েছি, থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। শুরু করছি আমাদের অনুষ্ঠান উজ্জ্বল স্বপ্ন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত বিভিন্ন রকমের অনুষ্ঠান নিয়ে। আর এই মুহূর্তে যে অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেটা হলো উজ্জ্বল স্বপ্ন। আপনারা জানেন যে উজ্জ্বল স্বপ্ন অনুষ্ঠানটি মূলত আমরা বিভিন্ন স্কিম বা বিভিন্ন প্রকল্প নিয়ে আপনাদের জন্য সাজিয়ে রাখি, আর আজ তার কোনো ব্যতিক্রম নয়। আজ আমি যে স্কিম বা যে প্রকল্পটি নিয়ে কথা বলবো সেটা হলো আয়ুষ্মান ভারত। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো শুনেছেন এবং অনেকেই এই প্রকল্পের অনেক বেনিফিট পেয়েছেন। আবার এরকমও হতে পারে আমাদের অনেক শ্রোতা বন্ধু হয়তো এই প্রকল্পের ব্যাপারে খুব একটা ভালো জানেন না, তাই সকলের জন্যই আমাদের এই আয়োজন আয়ুষ্মান ভারত নিয়ে আজ আমি কথা বলবো ঠিক সন্ধে 7:25 পর্যন্ত। শুরু করি আয়ুষ্মান ভারত। আপনারা অনেকেই হয়তো এই প্রকল্পটিকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প হিসেবে চিনেছেন বা শুনেছেন। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি দ্বারা পরিচালিত হয় এই প্রকল্পটি, অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাটি। এই প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে প্রতি পরিবারে বছরে 5,00,000 পর্যন্ত নগদবিহীন অর্থাৎ ক্যাশলেস হাসপাতালে ভর্তি চিকিৎসার সুবিধা প্রদান করা, যা মাধ্যমিক এবং তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবাকে অন্তর্ভুক্ত করে। শ্রোতা বন্ধু, আপনারা আজ যে অনুষ্ঠানটি শুনছেন, এই মুহূর্তে যে অনুষ্ঠানে আপনারা আমার সঙ্গে রয়েছেন তা হলো উজ্জ্বল স্বপ্ন। আর উজ্জ্বল স্বপ্নে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সরকারের বিভিন্ন রকম স্কিম বা প্রকল্প নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের উদ্দেশ্যে আমরা চেষ্টা করি যে সেই প্রকল্পের সমস্ত তথ্য আপনাদের জন্য তুলে ধরতে। আর এই মুহূর্তে আমি কথা বলছি আয়ুষ্মান ভারত নিয়ে, যা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আমরা জানি যে এই প্রকল্পটি 2018 সালের 23 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রাঁচিতে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের লক্ষ্য হল স্বাস্থ্যসেবাকে খণ্ডিত ও সীমাবদ্ধ পদ্ধতি থেকে বের করে এনে মানুষের প্রয়োজন ভিত্তিক এবং সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। শ্রোতা বন্ধু, এই প্রকল্পটি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় স্তরে প্রতিরোধমূলক, উন্নয়নমূলক এবং চিকিৎসামূলক পরিষেবাকে একসঙ্গে অন্তর্ভুক্ত করে সামগ্রিক স্বাস্থ্যসেবা প্রদানের চেষ্টা করে। আমরা কথা বলছি আয়ুষ্মান ভারত নিয়ে। আর আয়ুষ্মান ভারত প্রকল্পটি মূলত দুটি পরস্পর সম্পর্কযুক্ত অংশ নিয়ে গঠিত। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আপনারা উজ্জ্বল স্বপ্নে।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন অনুষ্ঠান উজ্জ্বল স্বপ্নে, আর এই মুহূর্তে শুনছেন আমার সঙ্গে এফএম উজ্জয়ন্তী। কথা বলছিলাম আয়ুষ্মান ভারত প্রকল্পটি নিয়ে। আয়ুষ্মান ভারত প্রকল্পটি মূলত দুটি পরস্পর সম্পর্কযুক্ত অংশ নিয়ে গঠিত, আর সেই অংশগুলো হলো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার অর্থাৎ HWC, আর একটা হলো PMJAY, যেটা আমরা খুব সহজেই সবার মুখে মুখে শুনে থাকি, যেটা হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। প্রথমেই বলি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নিয়ে, যে এই কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণত মানুষের বাড়ির কাছাকাছি বিস্তৃত প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, রয়েছে অসংক্রামক রোগের চিকিৎসা, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান, তার পাশাপাশি ডায়াগনস্টিক পরিষেবা। এছাড়াও এই কেন্দ্রগুলি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যেস গড়ে তুলতে উৎসাহ দেয়, যাতে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে। আরেকটা যে বলেছিলাম, যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, হ্যাঁ আমরা সকলেই এই PMJAY নামটি বা এই কথাটি শুনে থাকি, অথচ অনেকেই হয়তো এর ব্যাপ্তি বা বিস্তারটা ঠিক কতটা বা সে কী কী কাজ করতে পারে সেটা জানি না। এই যেমন আয়ুষ্মান ভারতের দ্বিতীয় অংশ হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলিকে প্রতি

বছর প্রতি পরিবারে 5 লাখ পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বিমা সুবিধা প্রদান করা হয়, যা মাধ্যমিক ও তৃতীয় স্তরের হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য সত্যি প্রযোজ্য। আর হ্যাঁ, অনেকেই জানতে চাইবেন যে আর্থিক স্বাস্থ্য বিমা কভারেজটা ঠিক কতটা। অবশ্যই রয়েছে, হ্যাঁ অবশ্যই জানাবো। তবে একটু গান শুনিনি তার আগে।

শ্রোতা বন্ধু, কথা বলছিলাম আয়ুষ্মান ভারত নিয়ে। বার্ষিক হাসপাতালে প্রতি পরিবারে ভর্তি কভারেজ থাকছে, প্রতি পরিবারে বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা। এই যেমন সমগ্র চিকিৎসা ব্যয়ের কভারেজ, সেটাও কিন্তু আয়ুষ্মান প্রকল্প বা আয়ুষ্মান ভারতের এই প্রকল্প প্রদান করছে। যেমন চিকিৎসকের পরামর্শ, ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষা, অস্ত্রোপচার, আইসিইউ, ইমপ্ল্যান্ট, হাসপাতালে থাকার ব্যবস্থা এবং খাবারের খরচটাও তার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং পরে যে সহায়তা, সেটাও কিন্তু এই প্রকল্পের অধীনেই রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন আগে এবং ছাড়পত্রের 15 দিন পর পর্যন্ত চিকিৎসা ব্যয় কভার করা হয় এই প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য।

আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে। তাছাড়া চিকিৎসাজনিত জটিলতার যে সমস্ত রয়েছে সেগুলো, তার যে ব্যয় সাপেক্ষ রয়েছে, সেই সবটাই কিন্তু আমাদের এই প্রকল্প অর্থাৎ PMJY বহন করছে। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রথম দিন থেকেই সমস্ত পূর্ব বিদ্যমান রোগ এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত, বয়স, লিঙ্গ বা পরিবারের সদস্য সংখ্যার উপর কোনো সীমাবদ্ধতা কিছু নেই। ভারতের যে কোনো অনুমোদিত হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, অর্থাৎ ভারতের বা ভারত সরকার

অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রয়েছে বর্তমানে। আর গ্রামীণ উপভোক্তরা যারা রয়েছেন, আপনারাও কিন্তু আপনাদের নির্দিষ্ট এলাকায় এর জন্য আবেদন করতে পারেন। আপনাদের খুব কাছাকাছি যে সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু আপনারা এর জন্য আবেদন করতেই পারেন। আমরা অনেকেই হয়তো এই প্রকল্পের আওতায় চলে এসেছি, আবার অনেকেই হয়তো এখনও ভাবছি বা একটু জানার চেষ্টা করছি যে আদৌ কি আমরা এর মেম্বার হতে পারবো কি না। মনে কোনো কনফিউশন না রেখে আপনি অবশ্যই এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। গ্রামীণ এলাকার জন্য কিন্তু নির্ধারিত মোট 7টি বঞ্চনা সূচকের মাধ্যমে PMJY সেই সমস্ত পরিবারকে অন্তর্ভুক্ত করেছে যারা এই 6টি বঞ্চনা মানদণ্ডের অন্তত একটি আওতায় পড়ে। এছাড়াও যেমন স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির কিছু মানদণ্ড রয়েছে, যেমন আশ্রয়হীন, ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার বা আদিম জনগোষ্ঠী জাতি, আইনত মুক্ত বন্ধকের শ্রমিক ইত্যাদি ইত্যাদি। এই যে বললাম মানদণ্ডগুলো, যে অন্তর্ভুক্তির মানদণ্ড সেগুলো হলো যেমন ধরুন মাত্র একটি কক্ষ বিশিষ্ট কাঁচা দেওয়াল বা কাঁচা ছাউনি বা ছাদের ঘর, পরিবারের 16 থেকে 59 বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই তাদের ক্ষেত্রে, পরিবারের 16 থেকে 59 বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে এবং কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তপশিলি জাতি বা তপশিলি উপজাতি অর্থাৎ SC ST পরিবারকেও কিন্তু এর অধীনে রাখা হয়েছে, ভূমিহীন পরিবার জাতির আয়ের প্রধান উৎস দৈনিক শারীরিক শ্রম তারাও কিন্তু এই প্রকল্পের অধীনেই রয়েছেন। আর স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত পরিবার যেমন আশ্রয়হীন পরিবার, ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল পরিবার, আদিম জনগোষ্ঠী ইত্যাদি ইত্যাদি আপনারা বলতেই পারেন। আপনারা সকলেই কিন্তু এই প্রকল্পের অধীনে আসতে পারেন। ভারত সরকার আমাদের সকলের জন্য এই প্রকল্পটি একেবারেই মুক্ত বা স্বাধীনভাবে প্রস্তুত করে রেখেছে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে এই মুহূর্তে উজ্জ্বল স্বপ্ন অনুষ্ঠানটি নিয়ে। আমরা কথা বলছি আয়ুষ্মান ভারত প্রকল্পটি নিয়ে, হ্যাঁ, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। শ্রোতা বন্ধু, শহর অঞ্চলে 11টি পেশাগত শ্রেণীর শ্রমিকরা কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন। তারা হলেন যারা র্যাক পিকার আছে, অর্থাৎ আবর্জনা সংগ্রহকারী যারা রয়েছেন, যারা ভিক্ষু, গৃহকর্মী, রাস্তার হকার, মুচি বা ফেরিওয়ালা, বা ধরুন রাস্তার অন্যান্য পরিষেবা প্রদানকারীরা, নির্মাণ শ্রমিক রয়েছেন, ওয়েল্ডার, প্লাম্বার, রাজমিস্ত্রি, কুলি এবং অন্যান্য ভারবাহী শ্রমিকরা কিন্তু এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন। তার পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মী বা স্যানিটেশন কর্মী বা মালি যারা রয়েছেন, গৃহভিত্তিক শ্রমিক, হস্তশিল্প কর্মী, দর্জি, পরিবহন কর্মী, ড্রাইভার, কন্ডাক্টর, সহকারী, তারপর রিক্সা চালক যারা রয়েছেন বা ইলেকট্রিশিয়ান, মেকানিক, তারপর ছোট ছোট প্রতিষ্ঠানের পিয়ন, হেল্পার, ডেলিভারি সহকর্মী যারা রয়েছেন বা ধোপা কিংবা চৌকিদার যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু, অর্থাৎ এই সবকটি পেশাগত শ্রেণীর শ্রমিকরাই কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত বলা হয়। আর এটি কিন্তু আমাদের ভারত সরকার এই আয়ুষ্মান ভারত প্রকল্পে সবার জন্য মুক্ত করে দিয়েছেন। যাদের ধরুন 2-3 চাকা বা 4 চাকা যানবাহন কিংবা মোটরচালিত মাছ ধরার নৌকা রয়েছে, যাদের যান্ত্রিক কৃষিযন্ত্র রয়েছে, যাদের কিষাণ কার্ডে 50,000 পর্যন্ত ঋণ সীমা রয়েছে, কিংবা যারা সরকারি চাকরিতে নিযুক্ত, যারা সরকার পরিচালিত অকৃষি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, বা যাদের মাসিক আয় 10,000-এর বেশি, যাদের ফ্রিজ ও ল্যান্ডলাইন টেলিফোন রয়েছে, যাদের পাকা ও সুদৃঢ় বাড়ি রয়েছে, 5 একর বা তার বেশি কৃষি জমি রয়েছে, তারাও কিন্তু এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতেই পারেন। আমাদের এই আরোগ্য মিত্র, অর্থাৎ এই আয়ুষ্মান ভারতে অধীনে যারা রয়েছেন উপভোক্তরা, তাদের নাম, অবস্থান এবং রেশন কার্ড নম্বর বা মোবাইল নম্বর অথবা RSBI URN এর মতো তথ্য ব্যবহার করে কিন্তু উপলব্ধ উপভোক্তা যারা রয়েছেন তাদের তালিকা কিন্তু অনুসন্ধান করে থাকেন। এরপর BIS অর্থাৎ বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন সিস্টেমে উপভোক্তাকে খোঁজা হয়, ব্যক্তির পরিচয় যাচাই করা হয় এবং স্ক্যান করা বৈধ পরিচয়পত্র কিন্তু আপলোড করা হয়। নিজের এবং পরিবারের জন্য PMJY কার্ড পেতে সম্ভাব্য উপভোক্তাকে কোনো হাসপাতাল অথবা কমিউনিটি সার্ভিস সেন্টার, অর্থাৎ CSC সেন্টার বলে যেটা আমরা জানি, সেখানে গিয়ে আপনারা কিন্তু পরিচয় যাচাইকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। এবং বেশ কিছু ধাপ, বেশ কিছু স্টেপ কিন্তু রয়েছে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেঘার সেফ এম প্রচার

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাজ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি, আজ আপনাদের সঙ্গে থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে। আর এই মুহূর্তে আপনারা শুনছেন উজ্জ্বল স্বপ্ন। উজ্জ্বল স্বপ্নে আমরা ভারত সরকারের অনুমোদিত বিভিন্ন প্রকল্প নিয়ে আপনাদের বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি। আর আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। আজ আমরা রয়েছি আয়ুষ্মান ভারত প্রকল্পটি নিয়ে, যেটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হিসেবে সবার কাছে খুব সুখ্যাতি পেয়েছে। আর এখন একটু ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই যে এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে হলে আপনাদের ঠিক কী কী ধাপ অনুসরণ করতে হবে। প্রথমেই প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে, যেমন সম্ভাব্য APPMGO উপভোক্তাকে PM লেটার বা রেশন কার্ড নম্বর বা মোবাইল নম্বর জমা দিতে হবে, অপারেটর বা আরোগ্য মিত্র উপভোক্তার নাম, অবস্থান, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর অথবা RSBI URN ব্যবহার করে কিন্তু তালিকায় অনুসন্ধান করেন। তারপর একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্টেপ রয়েছে, সেটা হলো BIS অ্যাপ্লিকেশনে অনুসন্ধান। অপারেটর সম্ভাব্য উপভোক্তাকে ACCC, RSBI, রাজ্য স্বাস্থ্য প্রকল্প এবং এডিশনাল ডাটা কালেকশন ড্রাইভের ডাটাবেসে কিন্তু অনুসন্ধান করে থাকেন। তারপর ব্যক্তিগত পরিচয় যাচাইকরণ, যদি নাম তালিকায় পাওয়া যায় তাহলে পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়। এর জন্য আধার কার্ড বা অন্য কোনো সরকারি পরিচয়পত্র এবং রেশন কার্ড বা বিকল্প পারিবারিক পরিচয়পত্র কিন্তু প্রয়োজন হয়, যা সিস্টেমে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এরপর স্ক্যান করা নথিপত্র আপলোড করা হয়। আর তার ঠিক পরেই যে স্টেপটি আমাদের ফলো করতে হয় সেটা হলো পরিবারের পরিচয় যাচাইকরণ। আরোগ্য মিত্র রেশন কার্ডের মাধ্যমে পরিবারের তথ্য যাচাইকরণ এবং সংশ্লিষ্ট স্ক্যান করা নথি আপলোড করেন। এরপর ব্যক্তি ও পরিবারের রেশন বা রেশন কার্ড ছাড়া রেকর্ড অনুমোদনের জন্য ট্রাস্ট বা বিমা কোম্পানির কাছে পাঠানো হয়। আর তারপর প্রত্যাখ্যান বা অনুমোদনের জন্য স্বাস্থ্য বিমা কোম্পানি বা ট্রাস্ট জমা দেওয়া আবেদন অনুমোদন করতে পারে অথবা প্রত্যাখ্যানের সুপারিশও করতে পারেন কিন্তু। আর ওই যে ই কার্ড যেটা আমরা সকলেই পেয়ে থাকি, সেটা কিন্তু বিমা কোম্পানি বা অ্যাসিজে ট্রাস্টের মাধ্যমে আমরা অনুমোদনের পর উপভোক্তাকে একটি PMJY কার্ড প্রদান করি। আপনারা যারা PMJY এর ই কার্ডটা পেয়েছেন, আশা করছি আপনারা সকলেই আমার সাথে কিন্তু আপনাদের সেই প্রক্রিয়াটা মেলাতে পারছেন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিই যে আপনার কিন্তু এই প্রকল্পটি যে অমুল অ্যাপে রয়েছে সেখানেও কিন্তু আপনারা সেই প্রকল্পের অধীনস্থ হতে পারেন। ঠিক ছোট্ট করে জানিয়ে দিই যে আমরা এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি কীভাবে নিজেরা নিজেদের মোবাইলে বা আমাদের ডেস্কটপে আমরা করতে পারবো, কীভাবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে পরবর্তী সব কটা স্টেপ আমরা এগিয়ে যেতে পারি। উমঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যেতে পারেন, সেখানে হোম পেজের উপরে ডান দিকে থাকা রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এরপর আপনি সেখানে একটি পেজ পাবেন যেটা হলো রেজিস্ট্রেশন পেজ। সেখানে আমরা যারা নতুন বেনিফিশিয়ারি রয়েছি তাদের জন্য আগে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের পর একে একে আপনারা সেই স্টেপগুলো দেখতে পাবেন। তারপর মোবাইল নম্বর যাচাইকরণ বা এমপিন তৈরি করা হয়। আপনাকে মোবাইল নম্বর যাচাইকরণ পেজে গিয়ে সেখানে নিজের মোবাইল নম্বর প্রথমে লিখে সেখানে একটা ওটিপি আপনারা পাবেন। সেই মোবাইলে যেই নাম্বারটি আপনি ডায়াল করবেন সেই নাম্বারে আপনাকে নির্দিষ্ট ওটিপি যাবে, এবং সেই নির্দিষ্ট ওটিপির মাধ্যমেই কিন্তু একটি এমপিন তৈরি করে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। তারপর আপনি উমঙ্গের হোম পেজে পৌঁছে যাবেন। তারপর দেখবেন আপনার মোবাইল নম্বর এবং এমপিন ব্যবহার করেই আপনি লগ ইন করতে পারছেন। সেটা আপনি তৎক্ষণাৎ করতে পারেন কিংবা পরবর্তী সময়েও করতে পারেন। পেজের নিচে থাকা বিভিন্ন ট্যাবের মধ্যে অল সার্ভিসেস ট্যাবটা সেখানে ক্লিক করবেন। আপনি যে পরিষেবার জন্য আবেদন করতে চান সেটি নির্বাচন করুন। এরপর আপনাকে অনলাইন আবেদনপত্র নিয়ে যাওয়া হবে। আবেদনপত্র পূরণের জন্য সমস্ত বাধ্যতামূলক তথ্য পূরণ সংগ্রহ করবেন এবং

তাহলে তো ফরম্যাট এবং সাইজ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় নথিপত্র সেখানে আপনাকে আপলোড করতে হবে। পর্যালোচনা এবং নিশ্চিতকরণের জন্য দেওয়া সমস্ত তথ্য এবং আপলোড করার নথিগুলি ভালোভাবে আপনাকে সেখানে রাখতে হবে। প্রয়োজন হলে কোনো রকম এডিট বা সংশোধন করে নিতে পারেন। এরপর শর্তাবলী বা ঘোষণা বা গোপনীয়তা নীতিতে সম্মতি জানাবেন। সাবমিট অথবা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র জমা দিতে পারেন। আবেদন সফলভাবে জমা হলে আপনি একটি নিশ্চিতকরণ বার্তা বা কনফার্মেশন মেসেজ পাবেন। ঠিক তারপরই আপনি সেই ই কার্ড পেতে পারেন। শ্রোতাবন্ধু, আপনারা এতক্ষণ যে প্রকল্পের বিভিন্ন তথ্য শুনছিলেন সেটি হলো আয়ুষ্মান ভারত প্রকল্প, অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এর কথা, এর বিভিন্ন সুবিধা আমরা অনেকেই কিন্তু পেয়েছি, আবার অনেকেই পাইনি এখনও পর্যন্ত। কারণ কোথাও গিয়ে আমাদের একটা কনফিউশন ছিল যে আমরা এটা করতে পারবো কি না, আমরা এর মেম্বার হতে পারবো কি না। সেজন্য কিন্তু আমাদের এই উজ্জ্বল স্বপ্ন অনুষ্ঠানটি আমরা এই দিনটিতে রাখি আপনাদের জন্য, বিভিন্ন ভারত সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে। আর আজ আমি এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি আপনাদের জন্য রেখেছিলাম, রেখেছি বিভিন্ন তথ্য। আশা করছি আমার এই ছোটোখাটো কিছু তথ্য থেকে আপনাদের অনেকটা সাহায্য হবে, অনেকটা বেশি আপনারা রিলেট করতে পারবেন যে কীভাবে আমি সেই পেজটা খুলে বা সেই ওয়েবসাইটে গিয়ে কীভাবে লগ ইন বা রেজিস্টার করতে পারবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আপনাদের সবার প্রিয় এফএম জয়ন্ত।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে শুরু করছি অনুষ্ঠান সেরা কথা।

শ্রোতা বন্ধু, আজকের এই সেরা কথা পর্বে যার কথা, যার গল্প আমি আপনাদের শোনাব, তিনি হলেন চার্লি চ্যাপলিন। অনেক মানুষ আছেন জানেন তো যারা আমাদের হাসিয়েছেন, কিন্তু খুব কম মানুষই আছেন যারা নিজের কষ্ট লুকিয়ে পৃথিবীর মুখে হাসি ফোটাতে পেরেছেন। আজ এমনই একজন মানুষ

আজকে নিয়ে সেরা কথা পর্ব আমি আপনাদের জন্য সাজিয়েছি। একটা ছোট্ট টুপি, হাতে লাঠি, অদ্ভুত হাঁটার স্টাইল আর মুখে এক চিলতে হাসি। পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে দেখে হেসেছে, কিন্তু জানেন কি, যিনি মানুষকে এত হাসাতেন তার নিজের জীবনটা ছিল গভীর কষ্টে ভরা। চার্লি চ্যাপলিন ছোটবেলায় খুব দারিদ্র্যের মধ্যে বড় হয়েছিলেন। অনেকদিন এমন গেছে যখন ঠিকমতো খাবারও জোটেনি। তার বাবা ছোটবেলাতেই দূরে চলে যান, মা অসুস্থ হয়ে পড়েন, ছোট্ট চার্লিকে কখনো আশ্রয় কেন্দ্রে, কখনো বা রাস্তায় দিন কাটাতে হয়েছে। কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এখানেই, কষ্ট মানুষকে ভেঙেও দেয় আবার তৈরিও করে। চ্যাপলিন কিন্তু ভেঙে পড়েননি, বরং নিজের কান্নাকে মানুষের হাসিতে বদলে দিয়েছেন। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন সেরা কথা, আর এই পর্বে আমরা সবসময় চেষ্টা করে থাকি এমন কিছু কথা, এমন কিছু গল্প আপনাদের শোনাতে যা সত্যিই সেরা। তিনি একবার বলেছিলেন যে এ ডে উইদাউট লাফটার ইজ এ ডে ওয়েস্টেড, অর্থাৎ যেদিন আমরা হাসতে পারলাম না সেই দিনটা যেন সত্যিই বাঁচা হলো না। কথাটা খুব ছোট, কিন্তু ভাবুন তো আজকের দিনে আমরা কত দুশ্চিন্তা নিয়ে বাঁচি, কাজের চাপ, সম্পর্কে টানাপোড়েন, ভবিষ্যতের চিন্তা, এর মধ্যেও যদি একটু হাসতে পারি, একটু আনন্দ খুঁজে নিতে পারি, তাহলে জীবনটা অনেক হালকা হয়ে যায়। চার্লি চ্যাপলিন শুধু অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন জীবনের শিক্ষকও। তিনি বলেছিলেন, নাথিং ইজ পারমানেন্ট ইন দিস ওয়ার্ল্ড, নট ইভেন আওয়ার ট্রাভেলস, অর্থাৎ এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, এমনকি আমরা যে এত দুঃখ, এত কষ্ট নিয়ে বেঁচে থাকি সেই দুঃখগুলিও নয়। আর যে মানুষটা কষ্টে আছে হয়তো কাল সেই হাসবে, আর যে মানুষটা হারিয়ে গেছে বলে মনে হচ্ছে কাল সেই নিজের পথ খুঁজে পাবে। এই কথাগুলো কেন এত সত্যি জানেন? কারণ এগুলো বইয়ের কথা নয়, জীবনের কথা। একজন মানুষ নিজের জীবনে কষ্ট পেয়ে তবেই এমন কথা বলতে পারেন। শ্রোতা বন্ধু, আমরা অনেক সময় ভাবি যে সফল মানুষদের জীবনে কোনো সমস্যা ছিল না, কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। সে কি বলছে? যে যারা বড় হয়েছেন তাদের অনেকেই গভীর অন্ধকারের মধ্য দিয়ে হেঁটেছেন। চার্লি চ্যাপলিনের জীবনে অর্থের অভাব ছিল, অপমান ছিল, একাকিত্ব ছিল, কিন্তু তিনি নিজের ভেতরের আলোটা নিভতে দেননি। আর এটাই তার সবচেয়ে বড় আদর্শ, পরিস্থিতি নয়, মানুষ নিজের মন দিয়ে বড় হয়। তিনি মানুষকে শিখিয়েছেন জীবন যত কঠিনই হোক মুখের হাসিটা হারানো যাবে না। তিনি আরও বলেছিলেন, ইউ উইল নেভার ফাইন্ড এ রেইনবো ইফ ইউ আর লুকিং ডাউন, অর্থাৎ সবসময় নিজের দিকে তাকিয়ে থাকলে রংধনুটা দেখা যায় না। কি অসাধারণ কথা! আমরা যদি শুধু নিজের ব্যর্থতা, দুঃখ আর অভাব নিয়ে ভাবতে থাকি তাহলে জীবনের সুন্দর জিনিসগুলো কখনোই দেখতে পাবো না। জীবনে আশা দরকার, স্বপ্ন দরকার, আর দরকার একটু আলো খোঁজার চেষ্টা। চার্লি চ্যাপলিনের সিনেমাগুলোতে একটা বিষয় খুব দেখা যায়, সাধারণ মানুষের গল্প, গরিব মানুষ, শ্রমিক মানুষ, একা মানুষ, কারণ তিনি জানতেন যে সাধারণ মানুষের কষ্টটা ঠিক কেমন হয়। তাই তার অভিনয় এত বাস্তব ছিল, মানুষ নিজেদের জীবনকে তার মধ্যে খুঁজে পেতেন। আজকের দিনে দাঁড়িয়ে চ্যাপলিনের জীবন আমাদের একটা বড় শিক্ষা দেয়, মানুষকে ছোট করে দেখা যাবে না, কারণ হাসি মুখের আড়ালেও হয়তো অনেক যুদ্ধ লুকিয়ে থাকে। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব আনন্দে থাকে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তাই কাউকে বিচার করার আগে তার কষ্টটাও বোঝার চেষ্টা করা উচিত। চ্যাপলিনের জীবন আমাদের মানবিক হতে শেখায়। তিনি একবার বলেছিলেন, লাইফ ইজ এ ট্র্যাজেডি ওয়েন সিন ইন ক্লোজ আপ বাট এ কমেডি ইন লং শট, খুব কাছ থেকে দেখলে জীবন অনেক কষ্টের মনে হয় কিন্তু সময় পেরিয়ে গেলে সেই ঘটনাগুলোই কখনো কখনো হাসির স্মৃতি হয়ে যায়। সত্যিই তো, আজ যে কষ্টটা খুব বড় বলে মনে হচ্ছে, কয়েক বছর পরে হয়তো সেই ঘটনায় আমাদের অনেক কিছু শিখিয়ে দেবে। তাই জীবনে হার মানা যাবে না। শ্রোতা বন্ধুরা, চার্লি চ্যাপলিন আমাদের শুধু হাসতে শেখাননি, তিনি বাঁচতে শিখিয়েছেন। তিনি বুঝিয়েছেন গরিব হওয়া লজ্জার নয়, কাঁদা দুর্বলতা নয়, আর কষ্ট পাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। জীবন যতই কঠিন হোক মানুষের ভেতরের আলোটা বাঁচিয়ে রাখতে হয়। আজকের সেরা কথা পর্বটা ঠিক তাই আমি সাজিয়েছি, চার্লি চ্যাপলিনের জীবন কাহিনী, ওনার বলা সেরা কিছু কথা, ওনার জীবনের কিছু ইতিহাস, ওনার জীবনযাপন, সে সব কিছু নিয়ে। কারণ এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সেই সব কটাই ক্রমানুসারে আমাদের জন্য সেরা কথা হয়ে উঠেছে। আজকে সেরা কথা পর্ব শেষ করার আগে চ্যাপলিনের একটা অসাধারণ কথা বলি, স্মাইল দো ইউর হার্ট ইজ অ্যাকিং, অর্থাৎ হৃদয়ে কষ্ট থাকলেও হাসতে শেখো।

কারণ হয়তো সেই হাসিটাই একদিন নতুন করে বাঁচার শক্তি দেবে। ধন্যবাদ শ্রোতা বন্ধু, ভালো থাকুন, হাসি খুশি থাকুন, আর জীবনের অন্ধকারের মধ্যেও ছোট্ট আলোটা খুঁজে নিতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উজ্জয়ন্ত।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সাইপ্রাস সন্ত্রাসবাদ দমনসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানেই কেবল দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্যের 24টি রাজ্যসভা আসনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। গত এক দশকে সাইপ্রাস ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাইপ্রাস কে ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি আর এগ্রিকালচার সেক্টর মে ভারতীয় কোম্পানিজ কে লিয়ে নয় অবসর প্রদান করেগি আর ভারত কে তেজি সে বড়তে শিপিং আর ম্যারিটাইম ক্ষেত্র মে নয়া নিবেশ লেকর আয়েগি। হম সাইপ্রাস কে সাথ মিলকর গিফট সিটি কো এক গ্লোবাল ফাইন্যান্সিয়াল আর

0: प्रोसेस हब बनाने के विजन को गति देंगे और दोनों देशों के इनोवेशन और स्टार्टअप इकोसिस्टम के बीच कनेक्ट बढ़ाएंगे।
1: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে।
0: Cyprus India relations are rooted in a shared historical experiences and common values. They were forged through common struggles for freedom and the right of peoples to self-determination. And those relations are consistently strengthened through our shared commitment to peace, democracy, and respect for international law.
1: উল্লেখ্য, সাইপ্রাসের রাষ্ট্রপতির এটি প্রথম ভারত সফর। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখন অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে। নতুন দিল্লিতে আজ বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
2: एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। बड़ी शांति से, निश्चिंत मन से आपको कह रहा हूं कि अब त्रिपुरा, आसाम और पश्चिम बंगाल तीनों जगह ऐसी सरकारें हैं जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন, পশ্চিমবঙ্গকে বিকশিত করে গড়ে তোলার জন্য তিনি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী অধিকারী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। শ্রী সিং বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতি ও আইনসভা ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। শ্রী অধিকারী পশ্চিমবঙ্গকে আরও উচ্চতর শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোকালিঙ্গম আজ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরের কথা ঘোষণা করেছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি আজ জানান, রাজ্যের 9,86,00,000 ভোটারের তথ্য যাচাইয়ে প্রায় 1,00,000-এরও বেশি আধিকারিকদের কাজে লাগিয়ে জুন মাসের 20 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখ অবধি এই সংশোধনী প্রক্রিয়ার কাজ চলবে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথি সফলভাবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভার সঙ্গে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই সংযুক্ত স্বাস্থ্য নথির সংখ্যা ছিল 50 কোটি। মাত্র 15 মাসের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে 100 কোটিতে পৌঁছেছে, যা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাত ও কর্ণাটকে 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাদের মেয়াদ শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনীত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোটগ্রহণ 18 জুন, একই দিনে ভোট গণনাও করা হবে। এছাড়া নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর 1টি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনও ঘোষণা করেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার এবং এআইএডিএমকে সাংসদ সি ভি সানমুগম সম্প্রতি রাজ্য বিধানসভায় নির্বাচিত হওয়ায় তাঁদের আসন দুটি শূন্য হয়েছে। এই উপনির্বাচন 18 তারিখ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও 1 দিন বাড়িয়ে এই মাসের 24 তারিখ পর্যন্ত করেছে। এর আগে উত্তরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামীকাল পর্যন্ত। গত কয়েকদিন ধরে সিবিএসইর ওয়েবসাইটে ব্যাপক চাপ পড়ার দরুন ওয়েবসাইটে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত। 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ উমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট

তিন দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ পয়লা জুন থেকে তেসরা জুন পর্যন্ত তাঁর শর্ত সাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। খালিদ তার প্রয়াত কাকা চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তার মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করবেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় কূটনৈতিক অগ্রগতির বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দেওয়ায় আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 2.5 শতাংশেরও বেশি বেড়ে ব্যারেল প্রতি দাম হয়েছে $105.11। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম 1.7 শতাংশ বেড়ে ব্যারেল প্রতি $98 হয়েছে। মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় দুই ভারতীয় পর্বতারোহী অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে প্রাণ হারিয়েছেন। নেপালের পর্যটন দফতর জানিয়েছে, শৃঙ্গ জয় করে তাঁরা দুজনেই নেমে আসছিলেন। গাইডদের প্রচেষ্টা সত্ত্বেও তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। দুজনেই গতকাল এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এই মরশুমে এই নিয়ে 4 জন মারা গেলেন। আফগানিস্তানের কান্দাহার, হেরাত, ঘোর এবং তাখার প্রদেশে গত রাতে প্রবল ঝোড়ো হাওয়া ও বজ্রপাতে 6 জন নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে একাধিক রাস্তাঘাট জলমগ্ন, বিপুল পরিমাণ কৃষিজমি, গাছপালা ক্ষতিগ্রস্ত, শতাধিক সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে, অন্তত 20টি বাড়ি ভেঙে পড়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, সানরাইজার্স হায়দ্রাবাদ 3 ওভার 1 বলে 37 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সাইপ্রাস সন্ত্রাস দমন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000েরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।

0: আকাশনী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককটুমা ববাগ্র পুঙ্খা তিনি দিল্লি কটাল ভারত হাকতর বাই সাই প্রাজনি বিশিং কিজাস কক খালাইমুঙ্গ মূ সৈর লেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা ভিডিও কনফারেন্স বিশিংটৈ ফিলচুচুকু রোজগার বাণীক খরক চিবা সাইনি গবান গতাল সেবুক মানাই সিকলারনো অফার ইয়াফারনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমজগুংনি অংকারে তিনি কারিজাক্ষা আকাশবাণী বিচি চুকু চিপুমান রগৈ তিনি আকাশবাণী আগরতলা বখাক্তৈ কাইসা ম্যারাথন যোগালি জাক্ষা তাবো ককটমা শুক্রবৈ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি দিল্লি কটাল সাইপ্রাসনি রাষ্ট্রবক্রকনি কুশ ক্রিস্টু ডুলিডেস বাই ককলাম সালাইমেও আচুখা বরক জুদা জুদা মানজাক মঙ্গ ফারমানি সুবা মুং নখবই আম চাইটাই হাকতর ফাতানি জুদা জুদা বাবাইনে তে ককলাম সালাইকা ককলাম সালাইমে উল কেস কক খালাইমঙ্গ মুং সৈরিলাইকা বাদ জানমামনা উল রাষ্ট্রপক্ষ তাবুন পুইলা ভারত বেড়াইনা ফাইমা
1: সাইপ্রাস ভারত কে টপ 10 ইনভেস্টর মে সে এক হ্যায় পিছলে এক দশক মে সাইপ্রাস সে ভারত মে নিবেশ লগভগ ডবল হুয়া হ্যায় দোনোঁ দেশোঁ কে বীচ ট্রাস্ট বড়া হ্যায় ভারত ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সে তমাম নয়ী সম্ভাবনায় বনী হ্যায় ইসকা লাভ উঠাতে হুয়ে হাম আগলে পাঁচ বর্ষোঁ মে ইস ইনভেস্টমেন্ট কো ফির সে ডবল করনে কা লক্ষ্য রখ রহে হ্যায়
0: আবনি সুকাং তিনি পুঙ্গ ভারত হাকতনে বৈহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাইপ্রাসনি রাষ্ট্রপক্ষ বাই মালাইকা তাই হদানি লামতেই হাকতর কাইনি বিশিং সুবালৈমুং হালক তাইব কাহাম অঙ্গানে খাকলাইজাগো কেন্দ্রনি

পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাকা হা কত যত আরে আমি তাইব কাহাম খাইতি সানাবগে হাপাং স্মার্ট বর্ডার প্রজেক্ট চল খাইয়ে না তিনি দিল্লি কটালো বিএসএফ নি পান্ডা কাছ কক নারখনি মুচাং সা ছাকা অ তাং বুতাং দ্রুন রাডার ক্যামেরাতাই কুবনি তাং সেপ গুনাং দোগেন বটাইব ছাকা বুসকাং বিচি কাছেন বিচিং স্মার্ট বর্ডার কনসেপ্ট নি বিচিংগ আরে আমচাই নাই মতাং তাইব বেক্রেপ হামক্রাই গনাং নি সামু তাংজাগেন মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খানা ভিডিও কনফারেন্স নি সেববাই ফিল চিচুকু রোজগার বাণীক খরক জিবা সাইনি গবাং কতাল সেবুক মানাই শিকলার নপার ইয়াফারেন তাই আবনারগী সংজাক পান্ড মন্ত্রী বখরক কক নারগেন হা কতনি কাই ব্রিচিসিনি থায় সংজাক অ রোজগার বাণীক রেল সাকাম স্বরাষ্ট্র রংটং সেপ্তাই কুচুগ্রং বেডক ন খুবই জুদা জুদা হাপংনে নাইকুঙ্গ সেবুক মানাই রক ব অ পান্ড মানজাগেন খোচাটাই ক্লাইও টাবুকসুক জরা হা কতর গনাঙ্গই সংজাক কাইচিচা রোজগার বাণীকনি সেববাই চিনই রাছাই অপার লেটার বাকজাকা চংবরী কমিশন তিনি হাস্টে কাইচিনি রাজ্যসভানি নৈচিবরী আচুক থাইনি চংবরী জরবুতাং সাকলাইকা আগিনি

চামুক তংজাগন মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খা ভিডিও কনফারেন্স নি সেবাই ফিল চিচুকু রোজগার বাণীগ খরক জিবা সাইনি গবং গতাল সেবুক মানে সিকলার নপার ইয়াফারণ তাই আবনারগী সংজাক পান্ডব মন্ত্রী বক্রক কক নারগান হা কতনি কাই ব্রিচিসিনি থায় সংজাক অ রোজগার বাণীগ রেল সাকাম স্বরাষ্ট্র রংটং সেপ্তাই কুচুগ্রং বেডক নখবই জুদা জুদা হাপংনে নাইকুঙ্গ সেবুক মানাই রক ব অপান্ডব মানজাগান খোচাটাই ক্লাইও টাবুকসুক জরা হা কতর গনাঙ্গই সংজাক কাচিচা রোজগার বাণীকনি সেববাই চিনই রাছাই অপার লেটার বাকজাকা চংবরি কমিশন তিনি হাস্টে কাইচিনি রাজ্যসভানি নৈচিবরী আচুকথাইনি চংবরি জরবুতাং সাকলাইকা আগিনি মন্ত্রী বক্রক এস ডি দেবগুড়া কেন্দ্রনি মন্ত্রী জজ কুরিয়ান তাই রবনীত সিং নখবই কিয়াসুক আদংনি জরা বসকাং তালন পাইসুগান কমিশনের বিখাক্রী সাকলাইজাকা বসকাং জুন তালনি পৈলা সালন ককমুং কারিজাগান তাই জুন তালনি সালচিচারণ বুট নাহারজাগান অ সালন বুট ব লেখা জাগান ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমজুমনি খারি তিনি কারিজাকা আগরতলা রং ববন ককটমা থুমদারণ থুম্ব ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডনি চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল সাকা কার্ড অফ মার্ক যুগই পিসিএম গ্রুপনি লিস্ট টঙ্গ খরক সা সাই চিনিরা ব্রচিবা তাই পিসিবি গ্রুপনি লিস্ট টঙ্গ খরক থাম সাই ডগ্রা চারচি ব্রই পিসিএম গ্রুপ পৈলা অংখা শ্রীকৃষ্ণ মিশন রংরকনি অর্ঘজ্যোতি সাহা সেকেন্ড অংখা বিলুনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম রংনকনি অনিমেশ সরকার তাই থার্ড অংখা শিশু বিহার রংনকনি আকাশ চৌধুরী পিসিবি গ্রুপ পৈলা অংখা মডার্ন হায়ার সেকেন্ডারি রংরকনি বৈভব রায় সেকেন্ড অংখা শিশু বিহার রংনকনি আকাশ চৌধুরী তাই থার্ড অংখা শিশু বিহার রংনকনি ন অর্ণব মিত্র এম পি বিপ্লব দেবনি কৈমুংবাই রানী কমলাপতি স্পেশাল ট্রেন ওয়ান জিরো ওয়ান ডাবল সিক্স সিক্স জিরো ওয়ান ডাবল সিক্স ফাইভ আগরতলাতাই মধ্যপ্রদেশ রানী কমলাপতি স্টেশন জরা টাবুকনি সিমি থাংলাইসিমা বাকই রেল কক চংলাইন গসিমুং রিকা কেন্দ্রনি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটন কাইছওয়া এম পি বিপ্লব কুমার দেবন তিনি অকটমা রিকা আকাশবাণী বিশি চুকুচি পুমানরগৈ তিনি আকাশবাণী আগরতলানি বেখাক্তি কাইছা ম্যারাথন যোগালি জাকা আকাশবাণী আগরতলানি উত্তর গেটনি সিমু অ ম্যারাথন চেঙ্গৈ গান্ধী মাংথং জরা থাঙ্গৈ অফিস নকল কিপিল ফাইকা অ ম্যারাথন চেঙ্গরিকা অলিম্পিয়ার জিমনাস পদ্মশ্রী দীপা কর্মকার দ্রোণাচার্য বিশ্বচর নন্দীর বরণ কারী বা আকাশবাণী আগরতলানি তাংফাং সেবুক রুবাইফাং তাই জুড়া জুড়া বেরামনি থা হামজাঙাই লোকরক অ ম্যারাথন মানজাকা পান্ডানি বিশিংটি টংকাহাম টংমুং হদানি বায়েবচারি তাই আকাশবাণী সিরি সিটিনি সামুং তামুংনি বিরসামান ফুরুকজাকা আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা খাই টংবায়ু আকাশবাণী ককটমা আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপস তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা আপডেট মানাকাই টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি বুসকাং সাল থামচি ছাও ককটি সালনি ফুং দামচি ছাও আকাশবাণী মন কি বাত পান্ডব হা কথাটাই বই হা কথনি লুকরক বাই ককলাম সালাইন অবঙ্গন মন কি বাতনি ফিল সারা থামচি বুড়ি বেরমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকরকন বরকনি ওয়ানসুকমা খাখামা কক মন কি বাত সাহরনানি কবকা মাইক অফ ওপেন ফোরাম এবার নম এপস লুকরকনি ওয়ানসুক মুরকন রহত মানমাইন টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো অ নাম্বার কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুক মুরকন রেকর্ড খাই মানবাইন আপনার কারিব ওয়ান নাইন টু টু নাম্বার মিস কল রুই যে লিঙ্ক মানান আবো তৈব এস এম এস খাই মানবাইন ফোন লাইন অ তালনি বুসকাং সাল নুচি চুকু জরা ফিউজাক টঙ্গান বলং মন্ত্রী অনিমেশ দেবর্মা টংখর মুথাং নারকথানী লুকরণ কাহামক সাক থানা বাকি কবকা তিনি গান্ধী গ্রাম টংনায় প্রকৃতি ভবন হায়ুং বেরামনি বায়ু ডাইভার্সিটি সাল পার্লামেন্টরগী সংজাক পান্ডব ব কবমুং নারকা পান্ডব কবনী বিশিং মানজাকা চিফ ফরেস্ট কনজারভেটার আর কে সামল নখবই বলং নাইকুংনি কবনী তাংফাংর হাস্তেনি বেরেখিরি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা হাস্তেনি বেরেখিরি থাই ছবি মুরান হায়ুং বেরেখিরি মেপ তিসানা বাকি হাফাং সাকথারী টঙ্গু
তিনি তাংন কতর ছবি মূরানী বেখ্রেপ হামক্রাই তাই নাইটক মুং তাইব কাহাম খাইনে তুই আনজুগনি কক্লাম পান্ডব ব কক সাকা অ পান্ডব।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সমস্ত সীমান্তকে আরও দুর্ভেদ্য করে তুলতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্ট চালু করবে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত। আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আকাশবাণী আগরতলার উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11:00 ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। এ উপলক্ষে তিনি নতুন কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে ভাষণও রাখবেন। কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করার লক্ষ্যে রোজগার মেলা একটি বড় উদ্যোগ। প্রতিষ্ঠার পর থেকে সারা দেশে আয়োজিত 18টি রোজগার মেলার মাধ্যমে প্রায় 12 লক্ষ নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। 19তম রোজগার মেলা সারা দেশের 47টি স্থানে একযোগে অনুষ্ঠিত হবে। দেশের সমস্ত অঞ্চল থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা রেলমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ সহ ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে যোগদান করবেন। ভারত ও সাইপ্রাসের মধ্যেকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদূরপ্রসারী করতে আজ নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডিস। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে দুদেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ

0: চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের বন্ধুত্ব কেবল দৃঢ়ই নয়, বরং এটি ভবিষ্যৎমুখী। তিনি উল্লেখ করেন, গত এক দশকে সাইপ্রাস থেকে ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যের একাধিক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
1: সাইপ্রাস ভারতকে টপ 10 ইনভেস্টর্স মে সে এক হ্যায়। পিছলে এক দশক মে সাইপ্রাস সে ভারত মে নিবেশ লগভগ ডবল হুয়া হ্যায়। দোনো দেশোকে বীচ ট্রাস্ট বড়া হ্যায়। ভারত ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সে তমাম নই সম্ভাবনায় বনি হ্যায়। ইসকা লাভ উঠাতে হুয়ে হাম আগলে 5 বর্ষো মে ইস ইনভেস্টমেন্ট কো ফির সে ডবল করনে কা লক্ষ্য রাখ রহে।
0: এর আগে আজ সকালে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন এবং সামাজিক মাধ্যমে এক বার্তায় দুদেশের সম্পর্ক ও ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই ইতিবাচক আলোচনাকে স্বাগত জানান। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু আজ সকালে আগরতলার অক্সিজেন পার্কে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে রাজ্যপাল বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন। তিনি অক্সিজেন পার্কের অর্কিডিয়াম ও ফার্নারিয়াম পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের সচিব আর কে শ্যামল, টিএফডিপিসির ম্যানেজিং ডিরেক্টর পি এল আগরওয়াল, পিসিসিএফ চৈতন্যমূর্তি প্রমুখ। বনমন্ত্রী অনিমেশ দেববর্মা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। আজ গান্ধীগ্রামস্থিত প্রকৃতি ভবনে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, জৈব বৈচিত্র্য মানব জীবনের ভিত্তি, যা আমাদের খাদ্য ও বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করে। তিনি সেখানে বৃক্ষরোপণ অনুষ্ঠানেও যোগ দেন। উপস্থিত ছিলেন বন দপ্তরের সচিব আর কে শ্যামল সহ বন দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকরা। গোমতী জেলার 8 ব্লকে গ্রামীণ এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026 বাস্তবায়ন শীর্ষক একদিনের প্রশিক্ষণ শিবির আজ উদয়পুরের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শিবিরে গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জীব দেববর্মা গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে এবং দূষণ নিয়ন্ত্রণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন। সাংসদ বিপ্লব কুমার দেবের আবেদনে সাড়া দিয়ে রানী কমলাপতি স্পেশাল ট্রেন 01666-01665 আগরতলা ও মধ্যপ্রদেশের রানী কমলাপতি স্টেশন পর্যন্ত এখন থেকে নিয়মিত চলাচলের জন্য রেলমন্ত্রক অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক চিঠিতে সাংসদ বিপ্লব কুমার দেবকে আজ খবর জানিয়েছেন। সবসে দূর সবসে পেহলে এই ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব ঊনকোটি জেলাতেও পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ প্যাঁচারথল ব্লকের অন্তর্গত নবীনছড়া এডিসি ভিলেজ কমিটির কার্যালয় প্রাঙ্গণে এবং আন্ধারছড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির। এখানে আধার কার্ডের নথিভুক্তিকরণ, এসটি, ইনকাম সার্টিফিকেটের দরখাস্ত ও প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়। তাছাড়া স্বাস্থ্য দপ্তর থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়। বন দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারাও বিতরণ করা হয়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল ছবিমুড়াকে বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর। আজ সচিবালয়ে ছবিমুড়ার সৌন্দর্য বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়নে এক পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, এডিসির কার্যনির্বাহী সদস্য সি কে জমাতিয়া, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা ও অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। দেশের প্রতিবন্ধী বা দিব্যাঙ্গজনদের অসামান্য কৃতিত্ব এবং তাদের ক্ষমতায়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক জাতীয় পুরস্কার 2026-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছর 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই মর্যাদাপূর্ণ বেসামরিক স্বীকৃতিটি প্রদান করা হয়। গত 15ই মে থেকে পুরস্কারের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এ অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনপত্রগুলি শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে এবং পোর্টালটি 31 জুলাই পর্যন্ত খোলা থাকবে। পুরস্কারের বিশদ নির্দেশিকা সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইট www.depwd.gov.in এ পাওয়া যাবে। সরকারের পক্ষ থেকে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনার এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সমস্ত সীমান্তকে আরও দুর্ভেদ্য করে তুলতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্ট চালু করবে। আজ নতুন দিল্লিতে বিএসএফ এর অলঙ্করণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী শাহ বলেন, এই প্রকল্পটি ড্রোন, রাডার, ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তিগত সম্পদ

মধ্যে সজ্জিত হবে। তিনি আরও জানান, আগামী এক বছরের মধ্যে স্মার্ট বর্ডার কনসেপ্টের আওতায় সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সব ধরনের প্রযুক্তিকে একীভূত করে একটি দুর্ভেদ্য সীমান্ত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, দুর্বলতা এবং একাধিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিএসএফ ক্রমাগত দেশের গৌরব রক্ষা করে চলেছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, জাল নোটের প্রচলন এবং অস্ত্র ও ড্রাগস চোরাচালান সহ নিরাপত্তার কথাও তিনি তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী একটি আরও সমন্বিত এবং ব্যাপক নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে বৃহত্তর সমন্বয়ের আহ্বান জানান। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। আগরতলার শিক্ষা ভবনে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল জানান, কাট অফ মার্কস অনুযায়ী পিসিএম গ্রুপের মেধা তালিকায় রয়েছে 1745 জন এবং পিসিবি গ্রুপে 3684 জন। পিসিএম গ্রুপে প্রথম হয়েছে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অর্ঘ্যজ্যোতি সাহা, দ্বিতীয় বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অনিমেষ সরকার ও তৃতীয় শিশুবিহার স্কুলের আকাশ চৌধুরী। পিসিবি গ্রুপে প্রথম মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুলের বৈভব রায়, দ্বিতীয় শিশুবিহার স্কুলের আকাশ চৌধুরী ও তৃতীয় শিশুবিহার স্কুলেরই ছাত্র অর্ণব মিত্র। উত্তর ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে জনগণনা 2027 বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। সূচনা করেন জনগণনার রাজ্য অধিকর্তা রতন বিশ্বাস। উপস্থিত ছিলেন উত্তর জেলা সহকারী জেলাশাসক বিজয় সিনহা, জনগণনা সহকারী অধিকর্তা শুভজিৎ দেবরায় প্রমুখ। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ উদয়পুরের গোমতী জেলাশাসক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রকল্পের অগ্রগতি, পানীয় জলের সংযোগ প্রদান, পাইপলাইন সম্প্রসারণ এবং চলমান কাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ আকাশবাণী আগরতলার উদ্যোগে একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। আকাশবাণী আগরতলার উত্তর গেট থেকে এই ম্যারাথন শুরু হয়ে গান্ধী মূর্তি পর্যন্ত গিয়ে পুনরায় অফিস প্রাঙ্গণে ফিরে আসে। ম্যারাথনের সূচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমনাস্ট দীপা কর্মকার এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী। আকাশবাণীর 90 বছরের গৌরবময় পথ চলাকে স্মরণ করে আয়োজিত প্রতীকী ম্যারাথনে আকাশবাণীর আধিকারিক, কর্মী, শিল্পী, শ্রোতা এবং বিভিন্ন স্তরের ক্রীড়াপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে সুস্থ জীবনযাপন, সামাজিক সম্প্রীতি এবং আকাশবাণীর ঐতিহ্যবাহী ভূমিকার বার্তা তুলে ধরা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় আগরতলা কোচিং সেন্টার 214 রানে রয়্যাল কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পিটিএ মাঠে নিউ প্লে সেন্টার 39 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে, এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস 3 উইকেটে সুলিঙ্গো ক্লাবকে এবং মোহনপুরের তালতলা মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 4 উইকেটে চাম্পামুড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সমস্ত সীমান্তকে আরও দুর্ভেদ্য করে তুলতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্ট চালু করবে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত। আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আকাশবাণী আগরতলার উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45।

রাত 11টা পর্যন্ত কিন্তু থাকবো বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। তবে এই মুহূর্তে যে অনুষ্ঠানটি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি সেটা হলো শ্রীময় নতিলোত্তমা। শ্রোতা বন্ধু, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত। শুরু করছি অনুষ্ঠান শ্রীময় নতিলোত্তমা।

শ্রোতা বন্ধু, আজকের দিনে না সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জায়গা নয়, এটি আমাদের লাইফস্টাইল, ফ্যাশন, এমনকি বিউটি চয়েসও নিয়ন্ত্রণ করছে। প্রতিদিন নতুন নতুন হ্যাকস, এই যেমন ধরুন স্কিন কেয়ার হ্যাকস, মেকআপ ট্রেন্ডস, ইনস্ট্যান্ট গ্লো টিপস, এই সব কিছু কিন্তু প্রতিনিয়ত এক এক রকম রিলসে, এক এক রকম ভিডিওতে আমরা দেখছি, আর সেগুলো খুব ভাইরালও হচ্ছে। কিন্তু এই ট্রেন্ড যেটা চলছে, এটা কি সত্যিই নিরাপদ, নাকি অজান্তেই আমরা নিজেদের ত্বক এবং স্বাস্থ্যের ক্ষতি করছি? আজ আমরা সে বিষয় নিয়েই কথা বলবো। আজ কিন্তু আমাদের এই অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি থাকছেন, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা ওনার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পাবেন। তার জন্য সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম ও জয়ন্ত।

0: শ্রোতা বন্ধু, আজ কিন্তু আমাদের এই আলোচনাটিকে আরও অনেক বেশি সমৃদ্ধ করতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের একজন গুণী শিল্পী, কসমেটোলজিস্ট শ্রীমতী সংহিতা মজুমদার। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলুন। আপনাকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে, এফএম উজ্জয়ন্তীর আজকের এই শ্রীমান এবং তিলোত্তম অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। ম্যাডাম, আজ আমরা কথা বলবো এই যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বর্তমানে শুধু যে একটা বিনোদনের জায়গা তা কিন্তু নয়, লাইফস্টাইল, ফ্যাশন, এমনকি বিউটি চয়েসকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে সে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আপনাকে প্রথমে জিজ্ঞেস করব যে আপনি এই ধরনের কাজের সঙ্গে কতদিন ধরে জড়িত রয়েছেন?
1: আমি আজকে 10-12 বছর ধরে এই ধরনের কাজের সাথে জড়িত রয়েছি।
0: আচ্ছা, খুব সহজভাবে একটা যদি প্রশ্ন করি, মানে কাস্টমারদের সঙ্গে কাজ করতে গিয়ে খুব কমন একটা প্রবলেম যেটা বোধহয় সবারই ফেস করতে হয়, সেটা ঠিক কি মনে হয়? কখনো কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া আপনাদের এই অফলাইন কাজের ক্ষেত্রে কোনোভাবে এফেক্ট করছে?
1: সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি অফলাইন কাজের ক্ষেত্রে কিছু তো এফেক্ট করছে। যেমন ধরো কিছু ভাইরাল ভিডিও যেগুলো দেখতে যদি আকর্ষণীয় মনে হয়, কিন্তু সত্যি কথা বলতে কি এগুলো সকলের জন্য বিপজ্জনক।
0: ঠিক ঠিক ঠিক।
1: যেমন যেমন ধরো কিছু কিছু আছে, যেমন কিছু আমি অ্যাড দেখি, যেমন ধরো টুথপেস্ট দিয়ে ব্রণের দাগ ওঠানো বা ব্রণ শুকানো, তারপর লেবুর রস দিয়ে স্কিনের যে টেন হয় টেন দূর
0: সেটা উঠিয়ে ফেলা যায়।
1: ঠিক আছে, হ্যাঁ সেটা উঠিয়ে ফেলা যায়। তারপর বেকিং সোডা দিয়ে স্ক্রাব করে, তো এগুলো সত্যি অনেকটা বিপজ্জনক সবার স্কিনের জন্য।

0: কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম বলুন বা ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিওগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে বা আমরা যেগুলো স্ক্রোল করতে করতে পেয়ে যাই, সেগুলো কিন্তু আমরা প্রায় সকলেই চেষ্টা করি এগুলোকে ফলো করতে, একটা আশা নিয়ে হয়তো যে হ্যাঁ হয়তো আমারও এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে কী মনে হয়, মানে ঠিক কী রেজাল্ট বা কী ধরনের অভিজ্ঞতা আপনার রয়েছে?
1: অ্যাকচুয়ালি দেখো, এখন যখন বলছিলাম যে টুথপেস্টের ব্যাপারটা যেটা বললাম, তো টুথপেস্ট দিয়ে ব্রণ উঠানোর সময় মানে অ্যাকচুয়ালি কেমিক্যাল বার্ন হয় যেটা থেকে। টুথপেস্টে প্রচুর পরিমাণে ফ্লোরাইড থাকে আর হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, ঠিক আছে? তো যেটা আমাদের স্কিনের পিএইচ লেভেলটা নষ্ট করে দেয়।
0: আচ্ছা।
1: এবং সেটা আমাদের স্কিনকে অনেক সময় কি হয়, আমাদের কেমিক্যাল বার্ন হয় স্কিনে।
0: ঠিক।
1: তো অনেকে দেখে যে ইউটিউবে বলো বা আমরা কোনো কিছু হলেই ইনস্টাগ্রাম খুলি, অনেক কিছু দেখি আমরা ভিডিও, বাট সেগুলো যে মানে পুরোটাই ঠিক বা আমাদের স্কিনের জন্য, স্কিনের স্বাস্থ্যের জন্য ভালো সেটা অ্যাকচুয়ালি নয়।
0: আচ্ছা।
1: যেমন ধরো লেবুর রস, হ্যাঁ লেবুর রস ভালো, বাট লেবুর রস যদি আমরা ডাইরেক্ট স্কিনে আমরা
0: অ্যাপ্লাই যদি করি
1: আর কি, হ্যাঁ, তো ওই অ্যাসিডটা স্কিনের জন্য স্কিনের অনেকটা রাফ করে দেয় স্কিনকে, ঠিক আছে? লেবুর রসের সাথে যদি কেউ মনে করে একটু গোলাপ জল ইউজ করতে পারে বা জল ইউজ করতে পারে, কিছু সাথে ইউজ করে তারপর ইউজ করতে পারে।
0: আচ্ছা, মানে ডাইরেক্ট সেই লেবুর রসে যেটা মেইন যেটা কম্পোনেন্ট হয় সাইট্রিক অ্যাসিড, সেটাকে ডাইরেক্টলি ইউজ করতে মানা করা হচ্ছে, তাই তো?
1: মানা করা হচ্ছে।
0: ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এক্ষেত্রে আরও একটা প্রশ্ন রাখবো যে স্কিন টাইপ, মানে সেটা অনেকের অনেক রকমের স্কিন টাইপ হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই যে ভাইরাল ভিডিওগুলো আমরা দেখে থাকি, সেক্ষেত্রে তো সব সময় কোনো ভিডিওতে বলা থাকে না যে এই স্কিন টাইপের জন্য এই ভিডিওটা বা আপনি কমনলি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কি মনে হয় যে এরকম যদি কোনো একটা ভিডিও থাকে বা এরকম যদি কোনো একটা ইনফরমেশান থাকে যেটা হয়তো সত্যিই আমাদের হেল্প করতে পারে, কিন্তু স্কিন টাইপের জন্য সেটা অনেক সময় রেজাল্টটা অন্য রকম হয়, তার ফিডব্যাকটা খুব একটা ভালো আসে না, সেক্ষেত্রে আপনি কি বলবেন?
1: হ্যাঁ, আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যাদের বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন ধরো স্কিন টাইপ অনুযায়ী সবাই জানে না কার স্কিনে কোনটা ইউজ করতে হয়, ঠিক আছে? তো মার্কেটে বা ধরো সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ক্রিম বেরোলো যে এটা স্কিন ব্রাইট করে দিচ্ছে, বাট এটা প্রত্যেকটা স্কিনের আলাদা আলাদা টাইপ থাকে,
0: ঠিক?
1: তো সবার জন্য একটা প্রোডাক্ট নয় অ্যাকচুয়ালি।
0: তো সেটা নিজে থেকে কিভাবে সেটা নির্বাচন করতে পারে যে আমি কোনটা ইউজ করব কি করব না? অনেকেই আছে হয়তো ধরুন যে মানে খুব কমন যে ব্যাপারটা থাকে যে আমি এটা করব সেটা করব না, সেই ব্যাপারটা খুব একটা ধরতে পারে না, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে কিভাবে তারা নির্বাচন করবে যে এই উপায়টা আমি ইউজ করব, এইটা আমি করব না?
1: হ্যাঁ, যেমন ধরো অয়েলি স্কিনটা,
0: হ্যাঁ,
1: যাদের অয়েলি স্কিন থাকে ওরা ধরো আমরা ক্লিনজার ইউজ করলাম, ওদের ফোম বেস ক্লিনজার ইউজ করতে হবে।
0: আচ্ছা।
1: তারপর অয়েলি স্কিনের জন্য ময়েশ্চারাইজার যদি ইউজ করি, আমাদের অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করতে হবে।
0: আচ্ছা,
1: ঠিক আছে। যেমন ড্রাই স্কিন, ড্রাই স্কিনের জন্য হাইড্রেটিং ক্লিনজার ইউজ করতে হবে, তারপর নারিশিং ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। ধরো কেউ সিরাম ইউজ করতে চাইলো, তখন হাইড্রেটিং সিরাম ইউজ করতে হবে। কম্বিনেশন স্কিন থাকে যাদের, ওদের ধরো জেল বেস ক্লিনজার ইউজ করলো, ময়েশ্চারাইজার লাইট ওয়েট, একদম লাইট ওয়েট ইউজ করতে হবে,
0: ঠিক?
1: তারপর এক্সফোলিয়েটিং কিছু থাকবে রেগুলার ইউজ করার জন্য। আর যাদের একদম নর্মাল স্কিন, কোনো প্রবলেম নেই, সেন্সিটিভ না স্কিন, তো ওরা নর্মাল ক্লিনজার ইউজ করতে পারে, যেটা জেনারেল মানে অল টাইপ অফ থাকে স্কিনের জন্য, ওটা ইউজ করতে পারে, ডেইলি ময়েশ্চারাইজার ইউজ করতে পারে। আর সবার জন্য সানস্ক্রিন মাস্ট।
0: আচ্ছা।
1: সে ঘরে থাকুক বা বাইরে থাকুক।
0: অনেকের কিন্তু একটা কনফিউশন থাকে এই সানস্ক্রিন ব্যাপারটা নিয়ে, যে সকালবেলা কোথাও মানে খুব সকালবেলা কোথাও বেরোতে হলে সেটা ইউজ করার দরকার নেই, আর দুপুরবেলা যখন খুব রোদে আমরা বেরোচ্ছি তখন সেটা ইউজ করব, এই কনফিউশনটা যদি একটু দূর করে দাও।
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হচ্ছে, বেশিরভাগ ক্লায়েন্ট এসে বলে যে আমরা অ্যাকচুয়ালি ঘর থেকে যখন বেরোই তখন আমরা সানস্ক্রিন ইউজ করি, আর যখন আমরা ঘরে থাকি তখন তো দরকার নেই, শুধু তার জন্য আমরা সানস্ক্রিন ইউজ করি না, অ্যাকচুয়ালি সেটাই না। ঘুম থেকে উঠে যখন সূর্য ওঠে, আমরা ঘুম থেকে উঠে ফেস ক্লিন করে ময়েশ্চারাইজার দিয়ে সানস্ক্রিন ইউজ করতে হয়, সে ঘরে

0: খুব বাজে,
1: বাইরেই থাকুক। আচ্ছা আচ্ছা, আশা করছি তোমার এই প্রশ্নের উত্তরটা আমাদের অনেক শ্রোতাবন্ধুর কনফিউশন দূর করে দিয়েছে, কি তাই তো শ্রোতাবন্ধু? আপনারা কিন্তু এই মুহূর্তে শুনছেন আমাদের অনুষ্ঠান শ্রীমান অতিলোত্তমা, আর এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানকে আরও অনেকটা বেশি সমৃদ্ধ করে তুলছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কসমেটোলজিস্ট শ্রীমতী সংহিতা মজুমদার। এবারে আমি আরও একখানি প্রশ্ন করব যে বিউটি প্রোডাক্ট, আমরা অনেকেই অনেক রকমের বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকি, সেটা আমাদের ইচ্ছাকৃত হোক কিংবা অনলাইনে মানে কোনো ভিডিও থেকে দেখা মানে সেইভাবে কোনো প্রোডাক্ট সেটাও হতে পারে, সেই ক্ষেত্রে কোনো রকম বিউটি প্রোডাক্ট ব্যবহার করার আগে ঠিক কী চেক করা উচিত?
0: সর্বপ্রথম তো আমি বলবো, যদি কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করতে হয় সবার আগে কোনো কসমেটোলজিস্ট বা ভালো দক্ষ কেউ স্কিন স্পেশালিস্টের কাছে যেতে হবে বা ডার্মাটোলজিস্টকে দেখিয়ে তারপর স্কিন ইউজ করতে হবে। বিভিন্ন স্কিনের বিভিন্ন কেমিক্যাল কম্বিনেশন থাকে, এবার অনেকে আজকালকার দিনে বেশি ব্রাইট হতে চায়, স্কিন ব্রাইট চায়, স্কিন হোয়াইটনিং চায়, ওইগুলো সব স্কিনের জন্য সবটা প্রযোজ্য হবে সেটাও কিন্তু নয়।
1: ঠিক ঠিক, একেবারে একেবারে। আর এই বিউটি স্কিন বা এই যে হেলদি স্কিন, এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা যদি একটু ছোট করে বলো।
0: বিউটি স্কিন অ্যাকচুয়ালি স্কিন হেলদি হলে স্কিন বিউটি হবে।
1: ঠিক ঠিক, একেবারে একেবারে।
0: হ্যাঁ
1: হ্যাঁ, আরেকটা
0: ধরো যেমন কিছু কিছু কেমিক্যাল আমরা স্কিনের জন্য, ধরো ডার্ক স্পটের জন্য আমি কিছু সলিউশন দিয়ে দিচ্ছি আজকে।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
0: ডার্ক স্পটের জন্য যদি কেউ ইউজ করতে চায় নিয়াসিরামাইড বেস প্রোডাক্ট ইউজ করতে হবে।
1: আচ্ছা
0: ঠিক আছে, যেমন ব্রেকআউট, কাউ স্কিন ব্রেকআউট হচ্ছে।
1: আচ্ছা,
0: যেমন সেলিফিলিক অ্যাসিড ইউজ করতে হবে। ঠিক আছে, হাইড্রেটিক এর জন্য হাইলুরোনিক বেস প্রোডাক্ট ইউজ করতে হবে বা সেরামাইড ইউজ করতে পারে, পেপটাইড বেস ইউজ করতে পারে।
1: আচ্ছা,
0: আর যাদের ধরো খুব ডেড সেল হচ্ছে, স্কিন খুব ড্রাই, ওরা এক্সফোলিয়েটিং এর জন্য রেটিনল বেস প্রোডাক্ট ইউজ করতে পারে, সিলিসিলিক বেস প্রোডাক্ট ইউজ করতে পারে, গ্লাইকোলিক বেস প্রোডাক্ট ইউজ করতে পারে, বা যারা কোলাজিন চায় কোলাজিন বেস প্রোডাক্ট ইউজ করতে পারে। স্কিন একটু স্কিনটা অনেকটা রিঙ্কেল হয়ে গেছে, অনেকটা ড্রাইনেস, যতটা এজ না তার থেকে বেশি এজ দেখাচ্ছে,
1: হ্যাঁ
0: ওরা কোলাজিন ইউজ করতে পারে, পেপটাইড বেস প্রোডাক্ট ইউজ করতে পারে, রেটিনল বেস প্রোডাক্ট ইউজ করতে পারে, সেরামাইড ইউজ করতে পারে। আর যাদের ধরো টেন করেছে বা স্কিন ব্রাইট থাকছে, তো ওদের জন্য ভাইটামিন সি, কোজিক অ্যাসিড, তারপর আলফা আরবিউটিন, লেকটিক অ্যাসিড এইসব প্রোডাক্ট ইউজ করতে পারে।
1: আচ্ছা বাহ, বেশ দারুণ একটা তথ্য কিন্তু দিল আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, অসংখ্য ধন্যবাদ তোমাকে এর জন্য। এবারে আরও একখানে প্রশ্ন করি, এই যে তুমি বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বললে যেগুলো চেক করে তারপরে আমাদের ইউজ করা উচিত, অনেকের ক্ষেত্রে এটাও একটা কমপ্লেন থেকে যায় যে আমি ডক্টরের সাথে কনসাল্ট করার পর এই প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু তারপরও আমার কোনো সেরকম ফ্রুটফুল কোনো রেজাল্ট আমি পাইনি, সেই ক্ষেত্রে এই যে তাদের অভিযোগটা, এটার মূল কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়?
0: হ্যাঁ, সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের স্কিনের জন্য কিন্তু আমরা যে স্কিনকেই দেব আর কোনো কিছু ইনটেক করব না, খাবো না, হেলদি লাইফস্টাইল বিলং করব না,
1: ঠিক ঠিক,
0: সেটা কিন্তু হয় না।
1: হয় না, একেবারে সঠিক।
0: আমাদের হেলদি খাবার খেতে হবে, হেলদি লাইফস্টাইল বিলং করতে হবে, আমাদের ঘুমের টাইম, খাওয়ার, ডায়েট সবটাই অ্যাকচুয়ালি স্কিনের উপর এফেক্ট হয়।
1: অনেকেই দেখা যায় মানে সারা রাত ধরে একদম মোবাইল দেখছে বা ল্যাপটপ দেখছে, সকালবেলা সেই খুব অল্প সময় ঘুমোচ্ছে, তারপর সকালে উঠে খুব স্কিন কেয়ার, কিন্তু সারা দিন শেষে একটা কমপ্লেন যে না আমার তো স্কিন কেয়ার করার পরেও খুব একটা কিছু ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে অবশ্যই তাহলে তুমি তাদেরকে অ্যাডভাইস করবে যে একটা ভালো লাইফস্টাইল লিড করাটাও কিন্তু একটা ভালো স্কিন কেয়ার হতে পারে, তাই তো? ঠিক ঠিক ঠিক, একেবারে।
0: প্লাস অনেকে কিছু কিছু ভুল করে, যেমন ঘুম থেকে উঠে ফেস ওয়াশ ইউজ করে, বাইরে থেকে এসে আর করলো না, বাট অ্যাকচুয়ালি বাইরে থেকে আমরা যখন বাইরে যাই আমাদের স্কিনে অনেক ড্যাশ করে, তো নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে আমরা ময়েশ্চারাইজার দিয়ে দিলাম বা সিরাম দিয়ে দিলাম, এগুলো কিন্তু আমার স্কিনে অনেকটা এফেক্ট করে।
1: আচ্ছা,
0: পলিউশন হয়, বাইরে ড্যাশ স্কিনে পড়ে, তো স্কিনে থাকছে ওটা, ওটার উপর আবার ময়েশ্চারাইজার দিচ্ছে, তো অনেক সময়

0: ঠিক কি রকম হতে পারে সেগুলো যদি একটু বলো।
1: যেমন ধরো সকালে আমরা ঘুম থেকে উঠে আমাদের সবার আগে ফেস ক্লিন করা,
0: এবারে একটা প্রশ্ন করি, যে এই যে বিউটি ট্রেন্ড ফলো করার একটা বিষয় এখনকার দিনে কিন্তু আমাদের প্রায় সবার কাছেই ব্যাপারটা একটা খুব মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ মোবাইল খুললেই তো এই ভিডিও, এখানে হয়তো দেখাচ্ছে হলুদ দিয়ে কিছু করা, এখানে দেখাচ্ছে হয়তো টুথপেস্ট দিয়ে কিছু করা, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটাকে বা এই যে ইনফরমেশনগুলো আমরা পাই সবকটাই যে একেবারে ভুল সেটাও বলা যায় না, তাই তো? তো সেই ক্ষেত্রে কোনটা ঠিক কোনটা ভুল সেটা হয়তো আমরা সবাই বা ইন্ডিভিজুয়ালি এত বলতে পারি না বা ডিসাইড করতে পারি না। সেক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করার আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি হওয়া উচিত বলে মনে হয়?
1: বিউটি ট্রেন্ড বলতে ধরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখে অনেক সময় এক্সাইটেড হয়ে যাই, কোনো একটা ক্রিম হলো এটা লাগালো সাথে সাথে ফর্সা হয়ে গেল,
0: ঠিক
1: আছে। তো সেটা একচুয়ালি যে আমরা দেখে হতে পারে দেখতে ঠিক লাগছে, বাট এটার মধ্যে প্রচুর পরিমাণে ব্লিচ থাকে যেটার জন্য হোয়াইট হচ্ছে, বাট অ্যাকচুয়ালি স্কিনটা হোয়াইট হচ্ছে না, হেয়ারটা হোয়াইট হচ্ছে, ওই কারণে স্কিনটাতে হোয়াইট দেখাচ্ছে, প্লাস সাথে ট্যান রিমুভ হচ্ছে, ঠিক আছে। তো ওই ট্রেন্ডগুলো যেগুলো দেখাচ্ছে অনলাইনে বা যাই বলো সোশ্যাল মিডিয়াতে, তো ওই ট্রেন্ডগুলো কিন্তু একটা টাইমের জন্য থাকে, বাট তুমি আমরা যখন ইউজ করতে যাই তখন কিন্তু আমাদের জন্য কিন্তু অনেকটা হার্মফুল হয়।
0: ঠিক ঠিক ঠিক ঠিক। এবার ধরো পেশা
1: উনি বলে কোন স্কিন স্পেশালিস্ট বা যারা যাদের স্কিনের ব্যাপারে অনেকটা জানে
0: দক্ষতা যারা রয়েছে তাদের সাথে কনসাল্ট করে নিতে,
1: যেমনি কনসাল্ট করি স্কিনে কিছু ইউজ করা দরকার।
0: ঠিক ঠিক ঠিক, একেবারে এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা একেবারে ভাইটাল একটা পয়েন্ট বললে। এবারে আরও একখানি প্রশ্ন রাখবো তোমার কাছে, যে পেশাগত কারণে বা বিভিন্ন কারণে ধরো অনেকেরই বেশ অনেকটা সময় দিনের একটু বেশি মেকআপ করে রাখতে হয়, তাদের ক্ষেত্রে কি কোনো রকম সেই মেকআপ থেকে স্কিন প্রবলেম হওয়া সেটা কি কোনো ধরনের হতে পারে, বা যাদের ধরো এই জিনিসটা বাধ্যতামূলক তোমাকে মেকআপ করেই থাকতে হবে? হয় এরকম অনেক ধরনের পেশা রয়েছে আমাদের চারপাশে দেখতেই পাই আমরা, আমরা উইদাউট মেকআপ সেখানে প্রেজেন্ট করতে পারি না, তো সেক্ষেত্রে তাদের কি তুমি কি বলবে?
1: অ্যাকচুয়ালি মেকআপ করাটা খারাপ না, মেকআপ করতে পারো, মেকআপ করার পরে যখন তুমি ঘরে আসছো স্কিনটাকে ভালো করে ক্লিন করতে হবে,
0: ঠিক,
1: ক্লিন করে স্কিনটার ভালোভাবে কেয়ার করতে হবে। যেমন আমি বললাম কিছুক্ষণ আগে ক্লিনজার, সিরাম, ময়েশ্চারাইজার, যেটা ক্লিন অ্যাকচুয়ালি আমরা যখন ক্লিনজার ইউজ করি আমাদের স্কিন থেকে ময়েশ্চারটা উঠে যায়,
0: ঠিক,
1: নর্মাল ময়েশ্চার যেটা আমাদের স্কিনে থাকে, ঠিক আছে। তারপর যদি তুমি ময়েশ্চারাইজার ইউজ না করো তখন স্কিনটা ড্রাই হতে শুরু করে,
0: ঠিক ঠিক ঠিক।
1: তো ওই কারণে স্কিন মেকআপ করে যদি ওভারনাইট রাখা হয় অনেকের কি হয় একনে হয় বা র্যাশ বেরোয় বা স্কিন অনেকটা সেন্সিটিভ হয়ে যায়, ওই কারণে মেকআপ রেগুলার ইউজ করো, দেন ক্লিন করো, দেন আবার মেকআপ করো,
0: ঠিক। মানে মূল কথা হলো তোমার স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে,
1: পরিষ্কার রাখতে হবে,
0: ঠিক। এবারে অনেক রকম কসমেটিক্স হয়, অনেক রকম বিউটি প্রোডাক্ট হয়, এই যে অনেকেই আমরা চেষ্টা করি যে অনলাইনে হয়তো দেখলে আমরা একটু চিপ ম্যাটেরিয়াল পেয়ে যাব, এই যে চিপ অনলাইন কসমেটিক্স এটা কতটা হার্মফুল হতে পারে বলে মনে হয়?
1: এটা তো অবশ্যই হার্মফুল। অ্যাকচুয়ালি চিপ প্রোডাক্ট কিনে ইউজ করা এবার সবার পক্ষে তো সম্ভব হয় না, খুব দামি কোনো কিছু ইউজ করা, এবার ভালো বেরোয় খারাপও বেরোয় না, ঠিক আছে। তো এবার স্কিন দেখে ব্র্যান্ড দেখে ভালো কোয়ালিটির

0: প্রোডাক্ট দেখে ইউজ করা দরকার।
1: ঠিক ঠিক ঠিক। তার মধ্যে বোধ হয় সব থেকে গুরুত্বপূর্ণ হলো তুমি যে বললে যে কি কি ধরনের স্কিন টাইপের জন্য বা কি কি প্রবলেমের জন্য কোন কোন কম্পোনেন্টগুলো আমরা ইউজ করতে পারি, তাই তো? ঠিক ঠিক, একেবারে। আর এই যে এতদিনের তোমার যে এই অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মধ্যে কি কখনো মনে হয়েছে বা কখনো এরকম ফেস করেছো যে এই সোশ্যাল মিডিয়া দেখে কেউ কোনো হ্যাক ইউজ করেছে, কোনো টিপস ফলো করেছে, দেন তার স্কিনে কিছু একটা প্রবলেম হয়েছে, দেন তোমার কাছে এসেছে এরকম?
0: হ্যাঁ, আমার কাছে প্রচুর, যা যে অভিজ্ঞতা থেকে আমি তোমাকে এতক্ষণ ধরে এত কিছু বললাম, প্রচুর ক্লায়েন্ট আছে যারা টুথপেস্ট দিয়ে, যেটা বললাম, তারপর লেবু রস দিয়ে, বেকিং সোডা দিয়ে, প্রচুর আছে এরকম, দেখে দেখে ইউটিউব দেখে দেখে ট্রাই করে বাড়িতে স্কিন বার্ন হয় দেন আসে সলিউশন করতে।
1: তাদের ক্ষেত্রে নিশ্চয়ই, তাদের ক্ষেত্রে কেন বলবো, সবার ক্ষেত্রেই যদি আমি বলি, আমাদের এই মুখ বা স্কিন বা আমাদের হেয়ার যাই বলো, আমাদের এই শরীরের বিভিন্ন মানে অঙ্গ বা আমাদের এই যে বাহ্যিক সৌন্দর্য যেটা রয়েছে সেগুলো যদি কোনো কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু ডিপ্রেশনে একটু চলেই যাই বলতে পারি, অনেক অনেকটা বেশি আমরা ডিমোটিভেট হয়ে যাই সেই ক্ষেত্রে। তুমিও নিশ্চয়ই এই জিনিসটা খুব ফেস করে থাকো, ক্লায়েন্টরা যখন এসে তোমাকে বলে যে আমার তো এরকম একটা প্রবলেম হয়েছে, হয়তো তুমি দেখতেই পাও ভীষণ মন খারাপ থাকে, তো সেক্ষেত্রে অনেকেই হয়তো কসমেটোলজিস্টের কাছে যায় বা কোনো স্যালনে যায়, আবার অনেকেই যায় না, বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকে বা মন খারাপ করে বসে থাকে, এবং এই প্রবলেমটা দিন দিন বাড়তেই থাকে কারণ সে কোনো সুরাহা করতে পারছে না। সেক্ষেত্রে তুমি তাদের জন্য কি বলবে যে অনেকেই তো ডিমোটিভেট হয়ে পড়ে, অনেকটাই ডিপ্রেসড হয়ে যায়, সেক্ষেত্রে তুমি তাদেরকে নর্মাল লাইফে ফিরিয়ে আনার জন্য ঠিক কি ধরনের অ্যাডভাইস করতে চাও?
0: অ্যাকচুয়ালি যারা স্কিন অলরেডি বার্ন হয়ে গেছে, তাদের বিভিন্ন কেমিক্যাল, ধরো আজকাল অনেকে ইচ্ছে হয় যেমন স্কিন ব্রাইট করার জন্য, স্কিন লাইট করার জন্য অনেকে বিভিন্ন পিল ইউজ করে, বিভিন্ন রকম পিল ইউজ করে, তারপর বিভিন্ন প্রোডাক্ট এখন সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে সেগুলো ট্রাই করে, তো ওদের স্কিনে একটা দাগ, চোখ সেন্সিটিভ, মানে সবটাই আসে,
1: ঠিক আছে,
0: যার যার স্কিন টাইপ অনুযায়ী যে প্রবলেমগুলো হয়। তো আমি সবার জন্যই বলবো প্রথমে একটা হেলদি লাইফস্টাইল বিলং করতে, দেন স্কিনটাকে ঠিকঠাকভাবে কেয়ার করতে, কারণ আমাদের যখন একটা সেল ড্যামেজ হয় স্কিনে, সেই সেল প্রডিউস হতে 28 দিন সময় লাগে, অনেকটা সময়, তো ওই টাইমটা স্কিনকে দিতে হবে। আমার কালকে বার্ন করলাম, আমি আজকে বার্ন করলাম, কালকে চলে আসলাম স্কিনে আবার এটাকে রিকভারি করতে, সেটা হয় না।
1: ঠিক, সেক্ষেত্রে
0: ওটাই আর কি, স্কিন ফার্স্টে আমি বলবো যে নর্মাল যেগুলো কেমিক্যাল বেসড থাকে না, নর্মাল যে ময়েশ্চারাইজার থাকে, সানস্ক্রিন থাকে, ক্লিনজার থাকে, তো সেগুলো ইউজ কর, 2 থেকে 3 মাস ইউজ করে, তারপর নেক্সট কোনো ট্রিটমেন্ট নেক্সট বা যাই নেক্সট স্টেপ নেওয়া নিতে চায় সে নিতে পারে, বাট 3 মাস মিনিমাম স্কিনকে টাইম দিতে হবে।
1: ঠিক ঠিক ঠিক ঠিক। এবারে টিনেজার যারা রয়েছে, এখন তো দেখো প্রায় ছোটো থেকে বড় সবার কাছেই মানে সবার হাতেই মোবাইল রয়েছে, এই মোবাইল নামক যন্ত্রে আমরা আজকাল গোটা দুনিয়াটাকেই পেয়ে যাই, টিনেজারদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু এখনকার দিনে একটু বেশিই দেখা যায়, কারণ তারা এই জিনিসগুলো প্রথমবার দেখে তো, বা নতুন নতুন যখন দেখে তখন এদের কাছে এই জিনিসগুলো বেশ এক্সাইটিং বলে মনে হয়। তাদের জন্য ছোট্ট করে যদি একটা অ্যাডভাইস তুমি দাও যে এরা এই ট্রেন্ডটা ফলো করার আগে ঠিক কোন কোন সতর্কতা অবলম্বন করবে?
0: টিনেজারদের জন্য আমি বলবো, ওদের স্কিনে তো অলরেডি ওদের কোলাজিন থাকে, ন্যাচারালি গ্লো করে, তো ওদের টিনেজারদের জন্য কিছু অ্যাকচুয়ালি দরকার নেই। তারপরে যদি এখন যেমন মেকআপ করার পছন্দ করে সবাই, তো আর স্কিন কেয়ার ওদের জন্য কোনো কেমিক্যাল, পিল, তারপর ওদের বার্ন আউট, এবার যদি কোনো কিছু ইউজ করে তো স্কিনের প্রসিডিউর তো সেমই থাকবে 3 মান্থ। আর নর্মাল স্কিনটাদের ওরা ওদের নর্মাল যেমন ধরো সানস্ক্রিন, ময়েশ্চারাইজার আর সিরাম আর ক্লিনজার, বাস এগুলো ইউজ করলেই চলবে, আর কিছু দরকার নেই।
1: ঠিক ঠিক ঠিক। এবারে আরও একখানে প্রশ্ন যদি আমি করি যে স্কিন কেয়ারের পাশাপাশি আমাদের হেয়ার কেয়ারটাও কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, আর দেখা যায় কি এখন আমরা প্রত্যেকেই কাজেকর্মে এতটাই ব্যস্ত থাকি কোনোভাবে স্কিন কেয়ারটা করে নিলে

0: একটু দেখতে আমাকে ঠিকঠাক লাগছে তো ঠিক আছে, কিন্তু হেয়ার কেয়ার করার আমরা ঠিক ততটা সময় দিতে পারি না। কিন্তু যারা আমরা এত ব্যস্ত রয়েছি, দিনে হয়তো আধ ঘন্টা কি ম্যাক্সিমাম 1 ঘন্টা আমরা সময় দিতে পারি নিজেদের জন্য, নিজেকে কেয়ার করার জন্য, তো তাদের ক্ষেত্রে হেয়ার কেয়ার করার সবথেকে সহজ বা সরল যদি কোনো উপায় থাকে কি বলবে?
1: দেখো, আজকালকার দিনে বেশিরভাগ 90% টিনেজাররা যারা আছে ওরা অয়েল ইউজ করতে চায় না।
0: হুম হুম হুম ঠিক।
1: অয়েল ইউজ করতে চায় না, নর্মাল যেমন এখন স্পা করলো বা শ্যাম্পু মাস্ক এগুলো ইউজ করে। কিন্তু আমি সেক্ষেত্রে বলবো অয়েলটাও পাশাপাশি দরকার আমাদের হেয়ারের জন্য।
0: আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমি ওইটা দেখেছি ফেসবুকে অনেক ভিডিওতে বা বিউটি ট্রেন্ডস, যেটা আমরা বলছিলাম এখন, যেটা নিয়ে আমরা কথা বলছি, যে অয়েল ইউজ না করাটাও কিন্তু এক ধরনের একটা ট্রেন্ডস হয়েছে। যে এখন বলা হয় যে চুলে তেল দিতে নেই, তেল দিলে চুলের মানে যে গোড়াটা রয়েছে সেটা নাকি নরম হয়ে যায়, সেটা কি আদেও মানে কতটা সঠিক বলে তুমি বলবে?
1: হ্যাঁ, সেটা কিছুটা সঠিক, আবার কিছুটা সঠিক না। এবার কেন বলছি সঠিক না, এবার অ্যাকচুয়ালি হেয়ার স্ক্যাল্প ডিপেন্ড করে। তোমার যদি এবার আমি বললাম কাউর ধরো অয়েলি স্ক্যাল্প থাকে, অল টাইম স্ক্যাল্পটা অয়েলি থাকে, ধরো আজকে শ্যাম্পু দিলো একদিন পর অয়েলি হয়ে গেল অটোমেটিক, তো ওদের জন্য আমি বলবো তেলটা অয়েল ইউজ করে হেয়ার অয়েল মাসাজ করে ওভার নাইট না রাখতে, ওয়ান আওয়ার রেখে ওয়াশ করে নিতে। সেক্ষেত্রে গোড়াটা নরম হয়, কারণ আগে থেকেই নরম থাকে।
0: ঠিক
1: ঠিক আছে। আর যাদের ড্রাই স্ক্যাল্প থাকে ওরা ওভার নাইট রাখতে পারে, ওভার নাইট রেখে নেক্সট ডে তে ওয়াশ করতে পারে।
0: আচ্ছা,
1: ওই কারণে অ্যাকচুয়ালি যাদের অয়েলি স্ক্যাল্প থাকে ওরা যদি অয়েলটা রেখে দেয় স্ক্যাল্পে, তো ওটা কি একদিনের বেশি থাকলে তারপর যখন ওয়াশ করতে যায় তখন অনেকটা হেয়ার ফল হয়। ওই কারণে বলা হয় যে অয়েলটা স্ক্যাল্পে না রাখতে বেশি।
0: আচ্ছা, তো এইটা হচ্ছে মূল কথা, যে তেল না দেওয়ার পেছনে ঠিক কী কারণ রয়েছে সেটা কিন্তু আমরা আবার সবসময় সেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে সেই কারণটা আবার এতটা ভিডিওতে ডিসক্রাইব করা থাকে না। সবাই একটা জিনিসই দেখতে পায়, মূল যেটা থাকে টাইটেল, যে তেল ব্যবহার করা যাবে না। অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমাকে এত ভালো ভালো ইনফরমেশান দেওয়ার জন্য। আশা করছি আমার সঙ্গে আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান, আপনারা অনেকটা বেশি ইনফরমেশান কিন্তু পাচ্ছেন এই সোশ্যাল মিডিয়ার থেকে। আমাদের এই শ্রীমান এবং তিলোত্তমা যে অনুষ্ঠানটি আপনারা বর্তমানে শুনছেন তার থেকে অনেকটা বেশি ইনফরমেশান আপনারা গ্যাদার করতে পারছেন। আরও একখানে ছোট্ট প্রশ্ন করব, এই যে ধরো আমাদের মায়েরা যারা রয়েছে বা আমাদের মায়েদের জেনারেশনের যারা রয়েছেন, মায়েরা দিদিরা বা মাসিরা যারা রয়েছেন, তারা কিন্তু আবার এই আমাদের স্কিন কেয়ার, হেলথ কেয়ার বা এই হেয়ার কেয়ার এগুলোর সঙ্গে খুব একটা বেশি পরিচিত নন, বা পরিচিত হলেও তারা এটাকে খুব একটা বেশি ফলো করেন না, সেটা সোশ্যাল মিডিয়াতে দেখলেও করেন না, না দেখলেও করেন না। কিন্তু আমরা যারা মেয়েরা রয়েছি তাদের সন্তানেরা, আমরা এখন আবার তাদেরকে বলি যে মা এটা করো, মাসি ওটা করো, তাহলে হয়তো একটু দেখতে সুন্দর হবে জিনিসটা, হয় তোমার স্কিনটা একটু ক্লিন হবে, হেয়ারটা একটু ভালো হবে, তো কিন্তু তারা করতে চান না। সেক্ষেত্রে যারা এই এত ধরনের টিপস বা এত ধরনের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতে চান না, তাদের ক্ষেত্রে খুব সহজ কি হতে পারে বলে তোমার মনে হয়? তাদের লাইফস্টাইলটাও যেন অনেকটা বেশি আপডেটেড হয়, সেক্ষেত্রে তুমি কি বলবে?
1: অ্যাকচুয়ালি করাটা সবার দরকার, নিজের জন্য দরকার, কেউকে দেখাতে হবে সেটার জন্য নয়, নিজের জন্য নিজেকে ভালো রাখতে হবে সেটার জন্য দরকার।
0: ঠিক,
1: তো ওদেরকে সবাইকেই বলবো স্কিন হেলদি ভাবে হেলদি রাখতে, স্কিন কেয়ার করতে হবে, স্কিন কেয়ারের জন্য প্রোডাক্ট ইউজ করতে, প্লাস খাওয়া আমরা যে খাওয়া দাওয়া করি সেটার মধ্যেও হেলদি খাওয়ার, হেলদি ডায়েট মেনটেন করতে।
0: ঠিক একেবারেই,
1: এবং সবার আগে মন ভালো রাখতে।
0: একেবারে এটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, মনটাকে ভালো রাখতে হবে। আর অনেক সময়
1: মন ভালো থাকলে ফেস অলরেডি এমনিতেই গো গ্লো করে।
0: একেবারে খুব একেবারে মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা লাইন বললে, মন ভালো থাকলে স্কিন এমনিতেই গ্লো করে, সঠিক, একেবারে। অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমাকে। শ্রোতা বন্ধু, আপনারা সোশ্যাল মিডিয়া এই সম্পর্কে হয়তো এতক্ষণ শুনছেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ট্রেন্ড সম্পর্কে আমাদের বিভিন্ন আলোচনা, বিভিন্ন প্রশ্নোত্তর আপনারা শুনছেন, আমাদের অনেক নতুন নতুন জিনিস কিন্তু শেখায় এই সোশ্যাল মিডিয়া, অনেক ইন্সপায়ার করে, কিন্তু সব ট্রেন্ড

0: বা তার সব রকম অ্যাডভাইস আমরা ব্লাইন্ডলি ফলো করব সেটাও কিন্তু উচিত নয়। আর কেন নয় তার উত্তরটা নিশ্চয়ই আপনারা এতক্ষণ আমাদের শ্রীমান অতুলোত্তম অনুষ্ঠানে পেয়ে গেছেন। বিউটি মানে শুধু বাহ্যিক সৌন্দর্য কিন্তু নয়, হেলদি ও কনফিডেন্ট থাকা সব থেকে গুরুত্বপূর্ণ। সচেতনতা, সঠিক তথ্য এবং নিজের প্রতি যত্নই হতে পারে সেফ বিউটির আসল চাবিকাঠি। আর আমাদের আজকের এই অনুষ্ঠানকে এত সুন্দর করে তুললেন এতক্ষণ পর্যন্ত আমাদের যিনি অতিথি কসমেটোলজিস্ট শ্রীমতী সংহিতা মজুমদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এত ব্যস্ততম সময় থেকে যে আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ তোমাকেও এবং তিলোত্তমাকে।
0: একদম, অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামীতেও আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে পাশে পাবো।
1: অবশ্যই,
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আমাদের আজকের এই অনুষ্ঠান শ্রীমান অতিলোত্তমা এই বার্তাতেই শেষ করছি যে আজকের এই আলোচনা সোশ্যাল মিডিয়ার বিউটি ট্রেন্ডস ঠিক কতটা নিরাপদ। আশা করছি এর উত্তরটা আপনারা এতক্ষণে আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই আলোচনা শুনে কিন্তু ঠিক পেয়েই গেছেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমার আপনার সবার প্রিয় অনুষ্ঠান এফএম উজ্জয়ন্তের শ্রীমান অতিলোত্তমা।

শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের অনুষ্ঠান শ্রীমান ও তিলোত্তমা। এতক্ষণ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম, আপনারা শুনলেন আমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর, আমাদের লাইফস্টাইল, আমাদের বিভিন্ন রকম বিউটি ট্রেন্ডস নিয়ে যা কনফিউশন ছিল বা প্রশ্ন উত্তর ছিল, সে সব কিছু আশা করি আপনারা খুব মন দিয়ে শুনেছেন এবং অনেকটা ইনফরমেশন আপনারা গ্যাদার করতে পেরেছেন। আশা করব আমাদের এই অনুষ্ঠান আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং আগামী অনুষ্ঠানেও আপনারা আমাদের পাশে থাকবেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ, সমাচার সন্ধ্যা।

0: चार रन बना लिए हैं। हैदराबाद ने टॉस जीतकर बल्लेबाजी का फैसला किया। देश में आज वरिष्ठ नागरिकों के लिए जीवन मोबाइल एप्लीकेशन शुरू किया गया है। इसका उद्देश्य वरिष्ठ नागरिकों के लिए सहायता प्रणालियों को मजबूत करना है। जीवन ऐप सरकारी कल्याणकारी योजनाओं की जानकारी, आपातकालीन सहायता और वरिष्ठ नागरिक आवास की जानकारी उपलब्ध कराता है। अंत में मुख्य समाचार एक बार फिर। भारत और साइप्रस आतंकवाद से निपटने के लिए संयुक्त बल स्थापित करने पर सहमत। द्विपक्षीय संबंधों को रणनीतिक साझेदारी तक बढ़ाने का निर्णय। आर्थिक सहयोग बढ़ाने के लिए कई समझौतों पर हस्ताक्षर। सरकार बांग्लादेश और पाकिस्तान के साथ सभी सीमाओं को अभेद्य बनाने के लिए स्मार्ट बॉर्डर परियोजना शुरू करेगी। भारत ने ओडिशा के चांदीपुर में कम दूरी की बैलिस्टिक मिसाइल अग्निवन का सफल परीक्षण किया। भारत ने बाल टीकाकरण कार्यक्रम मजबूत करने के लिए अफगानिस्तान को 20 टन महत्वपूर्ण वैक्सीन सामग्री भेजी। क्वाड विदेश मंत्रियों की बैठक मंगलवार को नई दिल्ली में होगी। और आईपीएल क्रिकेट में सनराइजर्स हैदराबाद और रॉयल चैलेंजर्स बेंगलुरु के बीच मुकाबला जारी। इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। এ উপলক্ষে তিনি নতুন কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। ভারত ও সাইপ্রাসের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদূরপ্রসারী করতে আজ নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে এই দেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন এবং প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু আজ সকালে আগরতলায় অক্সিজেন পার্কে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে রাজ্যপাল বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন। তিনি অক্সিজেন পার্কে অর্কিডিয়াম এবং ফার্নারিয়াম পরিদর্শন করেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। আজ গান্ধীগ্রামস্থিত প্রকৃতি ভবনে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, জৈব বৈচিত্র্য মানব জীবনের ভিত্তি, যা আমাদের খাদ্য, বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করে। সাংসদ বিপ্লব কুমার দেবের আবেদনে সাড়া দিয়ে রানী কমলাপতি স্পেশাল ট্রেন 01666/01665 আগরতলা ও মধ্যপ্রদেশের রানী কমলাপতি স্টেশন পর্যন্ত এখন থেকে নিয়মিত চলাচলের জন্য রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক চিঠিতে সাংসদ বিপ্লব কুমার দেবকে আজ এ খবর জানিয়েছেন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আজ আকাশবাণী আগরতলার উদ্যোগে একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। আকাশবাণী আগরতলার উত্তর গেট থেকে এই ম্যারাথন শুরু হয়ে গান্ধী মূর্তি পর্যন্ত গিয়ে পুনরায় অফিস প্রাঙ্গণে ফিরে আসে। ম্যারাথনের সূচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জিমনাস্ট দীপা কর্মকার এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। শুরু করছি অনুষ্ঠান রবি শনি। এই অনুষ্ঠানে আপনারা আমাদের স্টুডিওর ফোন নম্বরে ফোন করে কিন্তু আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গানখানি আপনাদের শোনানোর জন্য।

0: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন অনুষ্ঠান রবি শনি। এই অনুষ্ঠান নিয়ে আমি আর যে নিবেদিতা আজ আপনাদের সঙ্গে রয়েছি, থাকবো ঠিক রাত 9:30 পর্যন্ত। আপনারা কিন্তু আপনাদের স্টুডিওর ফোন নম্বরে ফোন করে আপনাদের পছন্দের গানখানি আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের গান, পছন্দের রবীন্দ্রসঙ্গীত যেন আপনাদের শোনাতে পারি। আমাদের স্টুডিওর ফোন নম্বর আপনারা সকলেই জানেন, তাও আমাদের নতুন শ্রোতা বন্ধুদের জন্য আরও একবার জানিয়ে দিই, 0381-232-6253, 0381-232-6253, এটা আমাদের স্টুডিওর ফোন নম্বর। এই নম্বরে ফোন করে কিন্তু আপনারা আমাকে আপনাদের পছন্দের গান অবশ্যই জানাতে পারেন। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আসানসোল থেকে টিংকু বলছি।
0: বলুন, কি গান শুনবেন?
1: আমি সাগর সেনের কণ্ঠে ক্ষমা করো মোরে সখী সুদায়ো না, এই রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই।
0: অবশ্যই অবশ্যই চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু আমাকে ফোন করে জানাতে পারেন আপনাদের পছন্দের গান। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: বলুন শ্যামল বাবু, কি গান শুনবেন?
2: জগতে তুমি রাজা অসীম প্রতাপ, হৃদয়ে তুমি হৃদয় না।
0: আরেকবার বলবেন।
2: জগতে তুমি রাজা অসীম প্রতাপ, হৃদয়ে
0: অবশ্যই হৃদয় না। অবশ্যই শোনানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
2: নমস্কার,
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, দুজনের পছন্দের গান ইতিমধ্যেই পেয়ে গেছি, সঙ্গে রয়েছেন কিন্তু আরও একজন শ্রোতা বন্ধু। দেখিনি সঙ্গে রয়েছেন, নমস্কার।
3: হ্যাঁ, আমি আশিস দেব বলছি, সিলেট থেকে।
0: বলুন আশিস বাবু, কি গান শুনবেন?
3: একটা গান শুনতে চাই, একটু শ্যামল সুন্দর গানটি শুনবেন।
0: অবশ্যই, সঙ্গে থাকুন।
3: ধন্যবাদ।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, তিনখানি গানের অনুরোধ পেয়ে গেছি, তাহলে শোনাই এবারে এক এক করে গান।

শ্রোতা বন্ধু, প্রথমেই যে গানখানি শোনাব, এই গানখানি অনুরোধ করেছিলেন টিঙ্কুবাবু সাগর সেনের কণ্ঠে, এখানে রবীন্দ্রসঙ্গীত। শুনুন গানখানি।

0: শ্রোতা বন্ধু, এই গানখানি শুনলেন? শিল্পী জয়ন্ত চক্রবর্তীর কণ্ঠে আর এই গানখানি অনুরোধ করেছিলেন শ্যামল রায়। আমার হাতে কিন্তু আরও একখানি অনুরোধের গান রয়েছে, তবে তার আগে নিয়ে নিচ্ছে একখানি ফোন, সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: বলুন, কি গান শুনবেন?
1: আজকে আমাকে শুনিয়ে দিন রবি ঠাকুরের প্রিয় ছাত্রী, রবি ঠাকুরের কাছে গান শেখা মহান শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনিয়ে দিন, যদি তারে নাই চিনি গো।
0: অবশ্যই, সঙ্গে থাক।
1: নমস্কার,
0: ধন্যবাদ।

0: অনুষ্ঠান রবি শনি। এই অনুষ্ঠানটি নিয়ে আমি আছি আর খুব অল্প সময়। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু কিন্তু আমার সঙ্গে রয়েছেন, দেখে নিচ্ছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী।
0: আরেকবার বলবেন নামটা।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শিলিগুড়ি জেলা থেকে।
0: বলুন।
1: আমি আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দেন, গানটি হচ্ছে তুমি কেমন করে গান করো হে আমি শুনি অবাক হয়ে শুনি।
0: অবশ্যই। আপনি আসাম থেকে শুনছেন আমাদের অনুষ্ঠান?
1: জি, অসম রাজ্যের শিলিগুড়ি জেলা থেকে।
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই নিশ্চয়ই শোনাবো আপনার পছন্দের গান। অবশ্যই ধন্যবাদ। আসাম থেকে আমাদের একজন শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন এই গানখানি, অবশ্যই শোনাবো। সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু।

শ্রোতা বন্ধু, এই গানখানি আপনারা শুনছেন, আর এই গানখানি অনুরোধ করেছেন আসাম থেকে আমাদের এক শ্রোতা বন্ধু। আমাদের এই রবি শনি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদের অনুরোধের প্রত্যেকটা গান আপনাদের শোনানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আর আশা করছি আমাদের পরবর্তী যে অনুষ্ঠান রয়েছে আপনারা সবাই আন্দাজ করতে পারছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমি থাকছি আর কিছুক্ষণের মধ্যে। রবি শনি অনুষ্ঠানটি এই পর্যন্তই রইল, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত।

নমস্কার শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আর যে নিবেদিতা আপনাদের বন্ধু রয়েছি, এই আজ রাতে পর্ব নিয়ে থাকব ঠিক রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, আমরা প্রতিদিন কথা বলি, মতামত জানাই, নিজের অনুভূতি প্রকাশ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে একজন বক্তা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ একজন মনোযোগী শ্রোতা। কারণ শুধু কথা বললেই যোগাযোগ সম্পূর্ণ হয় না, সেটা পূর্ণতা পায় তখনই যখন কেউ মন দিয়ে সেই কথা শোনে। তাই আজকের এই আলোচনার বিষয় বক্তা এবং শ্রোতা। আমরা আজ কথা বলবো বক্তা ও শ্রোতার দুটি দিক নিয়ে, দুজনের দুই দায়িত্ব, দুই সৌন্দর্য। আজ আমরা আলোচনা করব, শুনবো আপনাদের মতামত, একজন ভালো বক্তার কী দায়িত্ব, ভালো শ্রোতার কী ভূমিকা এবং কীভাবে এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয় সুন্দর যোগাযোগ। আপনারা রয়েছেন আমার সঙ্গে আপনাদের সবার প্রিয় আজ রাতে পর্বে। আর শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠান আমাদের ফেসবুক পেজে লাইভ শুনতে পারেন, তাছাড়া আমাদের নিউজ অন এয়ার অ্যাপ রয়েছে, সেখানে আপনারা এফএম ও জয়ন্ত আগরতলা টিউন করেও কিন্তু শুনতে পারেন আমাদের এই অনুষ্ঠান। আপনারা শুনছেন 101.6 মেঘাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আপনারা কিন্তু আমাদের স্টুডিওর ফোন নম্বর 0381-232-6253 এই নম্বরে ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে

0: 4021-699-65 এই নম্বরে আপনারা চাইলে আপনাদের মনের কথা লিখেও আমাকে পাঠাতে পারেন। আমি দেখতে পাচ্ছি এই ফোন কিন্তু বাজছে, দেখিনি সঙ্গে কে রয়েছে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, শুনতে পাচ্ছেন না?
0: শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: বক্তা শ্রোতা, আপনার নাম কি নিজেদের বলেন না?
0: হ্যাঁ, আপনি কে বলছেন?
1: আমি দিলীপ মজুমদার, দিলীপ মজুমদার, বিদ্যানগর রানীবাজার।
0: বলুন দিলীপ,
1: আপনার নাম নিজেদের বলেন না?
0: হ্যাঁ,
1: নিজেদের মানে কি সুন্দর এবং নিষ্ঠাবান, এরা নেগেটিভ লোক পছন্দ করে না কিন্তু, ঠিক না?
0: ঠিক।
1: আমিও নেগেটিভ লোক পছন্দ করি না, আমি সবসময় গান শুনি, রাত্রি তিনটাও দি শুনি। আজকে তো রাজার কালকে বার্থডে, কেনাকাটা করতে চলে গেছি, অনেক কান্দাকাটি করেছি, আরো তোর বার্থডে হবে হবে।
0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান আজ রাতে, আর আজ আমরা কথা বলবো শ্রোতা ভার্সেস বক্তা এই বিষয় নিয়ে। শুনবো আপনাদের মতামত। আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠান আমাদের নিউজ অন এয়ার অ্যাপে রয়েছে, সেখানে শুনতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, সেই পেজেও আপনারা লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। তাছাড়া 101.6 মেগাহার্জ রেডিওতে টিউন করেও কিন্তু আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 0381-232-6253, এই নম্বরে আপনারা ফোন করে কথা বলতে পারেন। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965, আরও একবার হোয়াটসঅ্যাপ নম্বরটা জানিয়ে দিই, 9402169965। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, কিংবা আপনার আপনাদের মনের কথা, আমাদের এই বিষয় সম্পর্কিত কথাও কিন্তু আপনি শেয়ার করতে পারেন। আর সকলের কাছে একটা অনুরোধ রাখব, ফোন করে অবশ্যই যেন সবাই বিষয়ে কথা বলেন। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? স্বপন বাবু বলুন।
2: তপন দাস
0: বলুন।
2: দেখুন, বক্তা এবং শ্রোতা কোনো দুইটা পদই গুরুত্বপূর্ণ,
0: ঠিক একেবারে,
2: কারণ যত বড় বক্তাই হোক যদি শ্রোতা না থাকে, অর্থাৎ শোনার জন্য লোক না থাকে, তাইলে বক্তায় তার বক্তব্য রেখেও শান্তি পায় না,
0: ঠিক,
2: ভালো লাগে।
0: ঠিক,
2: আমার ব্যক্তিগত মতামত এটা যে উভয় পদই খুব গুরুত্বপূর্ণ।
0: একেবারে সঠিক, অসংখ্য ধন্যবাদ।
2: আমরা যে কতজন শুনছি, আমার মনে হয় আপনাদের কাছে আর কোনো যন্ত্রের সাহায্যে ধরা পড়ে যে এত লোক আমাদের কথা, যেই কারণে আপনারাও উৎসাহ পাচ্ছেন,
0: ঠিক,
2: আমরাও আনন্দ।
0: অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। একেবারেই সঠিক কথা বললেন তপন বাবু, শ্রোতা না থাকলে বক্তার বক্তব্যের কিন্তু কোনো অর্থ হয় না, কোনো মানে হয় না, শোনার যদি কেউ না থাকে। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি বক্তা এবং শ্রোতা নিয়ে। আপনারা কিন্তু ফোন করে জানাতে পারেন যে আপনি ঠিক কোনটা হতে চান, বক্তা নাকি শ্রোতা। শুনবো আপনাদের মতামত। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার মাতাজি।
0: নমস্কার, কে বলছেন?
3: আমি নিরঞ্জন গোস্বামী।
0: বলুন।
3: কমলপুর থেকে বলছি। দেখুন, বক্তা এবং শ্রোতা, বক্তা খুবই কমে হয়, তবে বক্তা যতই উন্নত মানের হোক না কেন, শ্রোতা বিনা অসার সব আলোচনা, শ্রোতায় বিশ্ব প্রয়োজন, একজন শ্রোতা কথা বলে হাজার শ্রোতা শুনে।
0: ঠিক,
3: এই যে শ্রোতাদের মনোযোগ যদি না থাকে, আমরা যেমন আসরে যাই কখনো কখনো একটু ফাটে যাই, তখন যদি শ্রোতা যদি অমনোযোগী হয়, মনোযোগ দিয়ে না আশ্রবণ করে একটা অনুভূতি হয় যে একটা আনমাইন্ড হয়ে আর, তাহলে যত আলোচনায় ওরা যাক,

0: সেটা মনের মধ্যে মানে অমূল্য অমূল্য মনে হয়,
1: ধন্যবাদ।
0: বুধ হয় যে আমার আলোচনাটা অনেকে শুনছেন না, সেই জন্য শ্রোতার শ্রোতা অবশ্যই প্রয়োজন, সুস্থ শ্রোতা এবং মনোযোগী শ্রোতা। এই যে আপনারা আলোচনা করছেন, আমরা অনেকেই আছেন, আমরা মনোযোগ দিয়ে স্থাপন করি আপনাদের সবকিছু আলোচনাকে, এতে আপনাদের সার্থকতা আসবে।
1: ঠিক,
0: তো এইভাবে শ্রোতাও হাজার হাজার শ্রোতা, যেমন একটা কলেজের মধ্যে অনেকজন শিক্ষক আছেন কিন্তু বক্তা অনেক সবাই হন না,
1: ঠিক
0: বক্তারও বক্তারও প্রয়োজন আছে এবং
1: শ্রোতারও প্রয়োজন আছে। ঠিক ঠিক,
0: হ্যাঁ,
1: ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সমাজ, শিক্ষা, সংস্কৃতি, পরিবার সব জায়গাতেই একজন বক্তা এবং একজন শ্রোতার ভূমিকা খুব গভীরভাবে জড়িয়ে আছে। এই যেমন ধরুন একজন শিক্ষক, একজন শিক্ষক যদি সুন্দরভাবে পড়ান কিন্তু ছাত্ররা মন দিয়ে না শোনে, তাহলে সেই শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। আবার ছাত্ররা সেক্ষেত্রে যদি আগ্রহ নিয়ে শুনতে যায় কিন্তু শিক্ষক যদি নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরতে না পারেন, তাহলেও যোগাযোগ সফল হয় না। অর্থাৎ যোগাযোগ তখনই পূর্ণতা পায় যখন বলার এবং শোনার মধ্যে একখানি সুন্দর ভারসাম্য তৈরি হয়। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই কথা বলতে শিখছি, নিজের মতামত জানাতে শিখছি, কিন্তু ধীরে ধীরে যেন শোনার অভ্যেসটা আমরা হারিয়ে ফেলছি। অনেক সময় মানুষ কাউকে বোঝানোর জন্য বেশি ব্যস্ত থাকে কিন্তু বোঝার জন্য নয়। অথচ অনেক সম্পর্ক, অনেক ভুল বোঝাবুঝি, এমনকি অনেক মানসিক কষ্টও শুধুমাত্র একে অপরকে মন দিয়ে না শোনার কারণেই তৈরি হয়। একজন ভালো বক্তার দায়িত্ব অনেক বড়। বক্তার কাজ শুধু মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলা নয়, একজন বক্তা তার কথার মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে পারেন, সাহস দিতে পারেন, দিশা দেখাতে পারেন। আর ঠিক সেই সব কিছু নিয়েই আমাদের আজকের এই আজ রাতে পর্বটি আমরা সাজিয়ে রেখেছি। শুনব আপনাদের মতামত, আপনাদের মনের কথা। সঙ্গে রয়েছেন কিন্তু একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি দীপ্তনু বলছিলাম মেদিনীপুর থেকে।
1: দীপ্তনু বলো।
2: হ্যাঁ, তো বলছিলাম বাড়িতে এসেই শুনলাম, শুনে খুব ভালো লাগছিল ব্যাপারটা, তো ভাবলাম কথা বলি। তো বলবো যে এখন পর্যন্ত তো অনুভব রয়েছে যে বক্তা নয় শুধু শ্রোতা হিসেবেই অনুভব রয়েছে। সেটা নিয়ে ভাবলে সবচেয়ে থেকে মনে পড়ে যায় ছোটবেলার কাহিনীগুলি, যে ছোটবেলায় যখন বিদ্যালয়ে যেতাম তখন যখন স্পোর্টস যেদিন হতো ওই দিন একজন এসে এখানে বক্তৃতা দিতেন, কিন্তু তখন বক্তৃতা শুনতে খুব বিরক্ত লাগতো সত্যি কথা যেটা। আর একটা জিনিস হলো গিয়ে আমি যেটা লক্ষ্য করেছি, বেশিরভাগ যারা বক্তৃতা দিতে আসে তারা শুধু বলতে আসে, তারা কি বলবে আমি খুব কমই মানুষ পেয়েছি যারা জানে যে তারা কি বলছে, একটা কিছু বলতে হবে সে বলে যাচ্ছেন। তার মধ্যে কিছু আছে যারা জানেন যে তাদের কি বলতে হবে, তাদের বলার একটা ক্রম আছে যে এই ঘটনা পরে ওই ঘটনা, ওই ঘটনা পরে ওই ঘটনা আসবে, ওই ক্রমে যখন থাকে তখন কিন্তু বক্তার যেরকম ভালো লাগে সেরকম ভাবে শ্রোতারও খুব ভালো লাগে।
1: ঠিক,
2: তো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওইটা দেখা যায় না। তো আমি সেটাই বলবো যে যখন ক্রমের মধ্যে কেউ বলে তখন বক্তাও ভালো হয়, শ্রোতাও ভালো হয়, এবং বক্তা এবং শ্রোতা দুজনেরই কিন্তু কাজ হয়, বলতে পারেন যে বক্তার নিজের অনুভব বাড়ছে এবং শ্রোতাও ওনার থেকে অনুভব নিতে পারছে। সেটা বলবো আমি যে একটা উদাহরণ দিই যে কয়েকদিন আগে, এক দুই মাস আগে হয়তো, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে অজিত ডোভাল, তো উনি একটা বক্তৃতা দিয়েছিলেন 33-34 মিনিটের। তো ওনার যে বক্তৃতাটা, যে আমাদের যে যুব সমাজ আছে তাদের কি করা দরকার, কি কিভাবে কি করা যায়, উনি যেই ক্রমে বক্তৃতা দিয়েছেন খুব সুন্দর বলেছিলেন। এটার মধ্যে তিনি এটাও বলেছিলেন, আমাদের একজন বাস্কেটবলের প্লেয়ার ছিল, ওনার পা কাটা গিয়েছিল, উনি এই পা কাটা নিয়ে, একটা পা যান্ত্রিক হয়েছিল, তবুও তিনি হিমালয়ের উপরে চড়তে পেরেছেন। মানে কিভাবে কাজ করতে লাগবে, কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে লাগবে, সেগুলি যে একটা ক্রমে বলেছিল সে বক্তৃতাটা এখন বলার সময় আমার মনে পড়ে যায়। তো সেটাই বলবো, যদি ক্রমে বলা হয় এবং তিনি জানেন যে কি বলা হয়, তাহলে দুজনেরই খুব বেশি সুবিধা হয় এবং দুজনেই উপকৃত হয়।
1: ঠিক,
2: এতটুকু বলা ছিল, রাখছি,
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু।

0: একেবারেই সঠিক কথা বললেন শ্রোতা বন্ধু। ইতিহাসে আমরা দেখেছি যে অনেক মহান নেতা, শিক্ষক, সাহিত্যিক কিংবা সমাজ সংস্কারক শুধু তাদের কথার শক্তিতেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন। একটি সুন্দর কথা যেমন একজন হতাশ মানুষকে নতুন করে বাঁচার শক্তি দিতে পারে, তেমনি একটি অসচেতন বা কষ্টদায়ক কথা কারো মনে গভীর আঘাতও করতে পারে। তাই একজন বক্তার মধ্যে শুধু ভাষার সৌন্দর্য থাকলেই হয় না, তার মধ্যে দায়িত্ববোধ, সংবেদনশীলতা এবং সততাও থাকা প্রয়োজন। একজন বক্তা যখন কথা বলেন, তখন তিনি শুধু নিজের ভাবনাই প্রকাশ করেন না, বরং অনেক সময় সমাজের উপরও প্রভাব ফেলেন। তাই কথার মধ্যে শালীনতা, সত্যতা এবং ইতিবাচকতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এফএম জয়ন্ত, আর এই অনুষ্ঠান কিন্তু আপনারা রেডিওর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আকাশবাণী এফএম জয়ন্তেও শুনতে পারেন লাইভ, এবং নিউজ অন এআইয়ের অ্যাপ, এই অ্যাপেও কিন্তু আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পারেন। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
0: শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন ম্যাডাম।
1: হ্যাঁ, দেখুন, শ্রোতা আর বক্তা, আমার মনে হয় ভালো বক্তা যদি হতে হয় সবার প্রথমে আগে ভালো শ্রোতা
0: হতে হয়।
1: হ্যাঁ, তো শ্রোতা না হলে বক্তা কিন্তু হওয়া যায় না। কারণ এই কারণেই বলছি, আমি বিভিন্ন রেডিওর অনুষ্ঠানে ফোন করি বা কথা বলি, সেখানে আমি কিন্তু প্রথমে যখন অনুষ্ঠানগুলো শুনতাম, প্রত্যেকটা শ্রোতা বন্ধুর কথাগুলো এক বছর দু বছর ধরে শুধু শুনে গেছি, মন দিয়ে শুধু শুনে গেছি, বিষয় ভিত্তিক তারা কি বলছেন, কিভাবে কথা বলছেন, হ্যাঁ শুনতাম শুধু বসে বসে। তারপর শোনার পর প্রথম প্রথম হয়তো কথা বলতে গেলে যখন ফোনটা করতাম কথা বলার জন্য কোনো বিষয় নিয়ে, প্রথম প্রথম আটকে যেত কথা বলতে গিয়ে, ভাবতাম যে এটা বললাম ওইটা বললাম ঠিক হলো না, হ্যাঁ এরকম একটা পরিস্থিতি আমার কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু এখন বর্তমানে মোটামুটি স্ট্রাগল করে করে এখন মোটামুটি একটু, সবাই বলে, জানি না কতটা ভালো আমি নিজে বলতে পারি, এবার সবাই যেটা বলে সেটা তো আমাকে মানতে হবে, তাই আগে প্রথমে শ্রোতা হতে হবে ভালো, তারপরেই কিন্তু বক্তাটা হওয়া যায়। আর শ্রোতা না থাকলে বক্তাদের মানে কোনো সম্মান বা কোনো মর্যাদাই থাকে না। এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন,
0: নমস্কার নেবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু। আপনারা এই মুহূর্তে শুনছেন এফএম উজ্জয়ন্ত, আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা আজ এই আজ রাতে পর্ব নিয়ে থাকছি ঠিক রাত ১১টা পর্যন্ত। শুনবো আপনাদের কথা, আপনাদের মতামত। আপনারা কিন্তু চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করেও লিখতে পারেন, 9402169965, এটা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ একখানি পছন্দের গান আপনাদের শোনাই।

0: শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি আজ রাতে পর্বে বক্তা এবং শ্রোতা নিয়ে। জানেন তো আমাদের যেই এফএম জয়ন্তে, সেই সকাল থেকে রাত 11টা পর্যন্ত যে বিভিন্ন রকম অনুষ্ঠান আপনাদের জন্য আমরা সাজিয়ে রাখি, বিভিন্ন ফোন ইন অনুষ্ঠান থাকে, আপনারা অনেকেই, আমাদের অনেক শ্রোতা বন্ধু আমাদের ফোন করেন প্রত্যেক দিন। আপনারা যারা ফোন করেন কিংবা যারা ফোন করেন না কখনো কখনো, আবার কখনো কখনো করেন, আবার কখনো কখনো আপনারা লিখেও পাঠান, আপনারা প্রত্যেকেই কিন্তু খুব ভালো শ্রোতা, পাশাপাশি খুব ভালো বক্তাও। কারণ ওই যে একখানি কথা আছে না, যে ভালো শ্রোতা না হলে ভালো বক্তা হওয়া যায় না, ঠিক তেমনি আপনারা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান এত মন দিয়ে শোনেন, আর যখনই আপনারা ফোন করেন আপনাদের প্রত্যেকটা কথা আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দেয়, অনেকটা বেশি উৎসাহ দেয় আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য। তাই আজ আমরা কথা বলছিলাম বক্তা এবং শ্রোতা দুজনের দায়িত্ব, দুজনের ভূমিকা, সে সব কিছু নিয়ে। সেই আজকের এই বিষয়ে আমি কিন্তু বলতেই পারি আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুরা প্রত্যেকেই কিন্তু একজন ভালো বক্তাও। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল লক্ষ্যকার বলছি দিদি।
0: বলুন, কেমন আছেন?
1: আছি ভালো, বেশ ভালো আছি। আপনার অনুষ্ঠান শুনছি, বিষয়টা খুব ভালো রেখেছেন, শ্রোতা ভার্সেস বক্তা।
0: ঠিক
1: তো তো দিদি, আমি মূল্যায়ন করে দেখলাম আর কি, শ্রোতা বা ভার্সেস বক্তার সম্পর্কটা হচ্ছে একে অপরের পরিপূরক।
0: ঠিক,
1: মানে শ্রোতা না থাকলে পরে বক্তা ভালো থাকে না, আর বক্তা না থাকলে পরে শ্রোতাও হয় না।
0: ঠিক ঠিক।
1: হ্যাঁ, মানে ওতপ্রোত ভাবে একটা সম্পর্ক জড়িয়ে থাকে। আর সবথেকে ভালো লাগে দিদি, সেটা হলো কোন ডিবেট কম্পিটিশনে, কোন ডিবেট কম্পিটিশনে ধরুন পক্ষে আর বিপক্ষে, তখন আমরা ধরুন যে কম্পিটিশন করতে আসছে তিনি বক্তা হিসেবে আসছেন, আমরা শ্রোতা হিসেবে শুনছি। হ্যাঁ, এবার তারপরে শ্রোতা শোনার পর সেটাকে আমরা মূল্যায়ন করছি যে ও অমুক বক্তাটা ভালো কি অমুক শ্রোতাটা বেশ সুন্দর, আমরা এগুলো মূল্যায়ন করি। হ্যাঁ দিদি, এইটুকু আমি শেয়ার করলাম।
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একজন ভালো বক্তা হওয়া যেমন খুব সহজ কাজ না, ঠিক তেমনি একজন ভালো শ্রোতা হওয়াও কিন্তু খুব একটা সহজ কাজ না। আমি চুপ করে বসেই রইলাম, আমি সব শুনেই গেলাম, আদেও কি আমি শুনেছি সব? নিজেরা যদি নিজেদের মূল্যায়ন করি, আমি কি আদৌ ভালো শ্রোতা?

0: তখন কিন্তু উত্তরটা নিজেদের কাছেই আমরা পেয়ে যাই, তাই তো? সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গের রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আসিয়ার রহমান বলছি।
0: শেখ আসিয়ার রহমান?
1: হ্যাঁ, শেখ আসিয়ার রহমান দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, শ্রোতা আর বক্তা, আসলে যেমন পাঠক আর লেখক, আসলে লেখক লিখে যাচ্ছেন, পাঠক যদি সেটা মনোযোগ দিয়ে পাঠ করেন, তাহলে কিন্তু উপলব্ধি অনেক জ্ঞান এবং উপলব্ধি বৃদ্ধি বাড়ে। কারণ চলমান জগৎ নিয়েই তো সাহিত্য। ঠিক তেমনই বক্তা, যদি সুবক্তা কেউকে হতে হয়, তাহলে কিন্তু তাকে মানে শ্রোতা হতে হবে, ভালো শ্রোতা হতে হবে।
0: ঠিক।
1: কারণ কি বলতে চাইছেন বক্তা, তার বক্তব্য বলার ধরন এবং নেগেটিভ পজিটিভ পয়েন্ট, এই বক্তব্যের মাধ্যমে মানুষের শ্রোতাদের অনেক কাছাকাছি পৌঁছানো যায়।
0: ঠিক ঠিক।
1: যেমন পাঠক, যেমন লেখনীর মাধ্যমে পাঠকের কাছে অনেক লেখক যেমন পৌঁছে যান, ঠিক বক্তার মধ্যে বক্তব্য রাখার জন্য অনেক বক্তা হয়ে উঠে অনেক শ্রোতা নয়নমণি। তাই সঠিক বলতে হবে, এবং ঠিক কর্ণকুহরে প্রবেশ করে তার মনের মতো করে বক্তব্য রাখতে হবে, যেমন চলমান জগৎকে ধরেন আমাদের লেখক লেখিকারা। এটুকু বললাম, এইরকমই সম্পর্ক হতে হবে, তাহলে কিন্তু একজন পাঠক পড়তে পড়তে তারও লেখার হাত খুলে যেতে পারে, আর একজন শ্রোতা শুনতে শুনতে তিনিও ভালো বক্তা হয়ে উঠতে পারে।
0: ঠিক ঠিক ঠিক।
1: এটুকু বললাম দিদি ভাই,
0: খুব সুন্দর বললেন কিন্তু আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, অনেক অনেকটা বেশি সুন্দর করলে, সুন্দর করে এক্সপ্রেস করলেন আপনার মনের কথা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি ললিত চন্দ্র শ্রোতা বলছি নতুনগর থেকে।
0: বলুন।
2: বলছিলাম বক্তা এবং শ্রোতা দুটাই গুরুত্বপূর্ণ, কিন্তু বক্তা হওয়াটা কিন্তু আসলে কঠিন।
0: ঠিক ঠিক।
2: বক্তা হতে গেলে তার অনেকগুলি গুণের প্রয়োজন আছে।
0: একেবারেই।
2: তার জ্ঞানের দরকার, তার পরিবেশন ক্ষমতা দরকার, তার রস দরকার। কারণ কাঠকুটটা ভাবে বলে গেলে কিন্তু আপনার কোথায় কেউ থাকবে না, উঠে চলে যাবে। এখন তার বলার জন্য যে তার যে অধ্যাবসায় সেটা কিন্তু তার থাকতে হয়। আর আমরা তো দেখছি যে আমরা যদি একটু চিন্তা ভাবনা করে বক্তব্য না রাখি, ছাত্রের কথা শুনতে চায় না।
0: ঠিক ঠিক।
2: অনেক অনেক ভাবে তাদের ধরে রাখতে হয়, অনেকভাবে অনেক কিছু কালেকশন করতে হয়।
0: ঠিক।
2: তথ্য, সব তথ্য যদি একবারে ঢেলে দেন তাতেও কিন্তু হবে না, সেগুলির সঙ্গে মিশিয়ে টিশিয়ে ওই মশলা মিশিয়ে কিছু দিতে হবে।
0: ঠিক ঠিক।
2: তাহলে শ্রোতারা আগ্রহান্বিত হয় এবং একটু মনোযোগ দিয়ে শোনে।
0: ঠিক।
2: একটু বক্তার সাইড। আর শ্রোতা শুধু নীরব হয়ে ওই চুপ করে শুনে বসে রইল, সে আসেও শুনছে কি না সেটার একটা সন্দেহ থেকে যায়। সুতরাং শ্রোতা হতে গেলেও কিন্তু তার ওই ইন্টারাকশন থাকতে হবে, মাঝে মধ্যে তার জিজ্ঞেস করতে হবে যে দিদি আপনি বলছেন এটা তো বুঝলাম না, বা ওটা কি, এটা কি। এরকম যদি ইন্টারাকশনটা আসে তাহলে কিন্তু যে বক্তা তারও যেমন ভালো লাগে, তাদের মধ্যেও একটা আগ্রহ জাগে এবং তাদের মধ্যে একটা ভালো একটা মানে তখন একটা একটা ঘনিষ্ঠতা তৈরি হয়।
0: ঠিক ঠিক।
2: যে হ্যাঁ, দৃষ্টি আকর্ষণ করা যায়। আর আমরা তো শিক্ষকতা করতে গিয়ে দেখলাম যে আমার ছাত্রটার মধ্যে যদি সঠিকভাবে পরিবেশন না করতো, আমরা দশজন যদি বক্তব্য রাখি, দেখবেন আপনি দেখবেন দশজন বক্তব্য রাখছে, দেখবেন আপনি বলেছেন অমুক অমুক স্যার খুব ভালো ভালো বলেছে।
0: ঠিক ঠিক ঠিক।
2: আপনি বলবেন
0: হ্যাঁ
2: আমরা অমুক অমুক অমুক দিদি খুব ভালো বলে তো,
0: ঠিক
2: পাঁচজন গান গিয়েছে, দেখবেন যে আপনি এর মধ্যে দেখবেন শ্রোতারা বলছে যে ওই দিদিটা ভালো ভালো গিয়েছে।
0: ঠিক।
2: তার মানে ডেকিটা, তার মানে এটাই যে এই যে আপনাদের পরিবেশন ক্ষমতা এবং নেওয়ার ক্ষমতা, দেওয়ার ক্ষমতা, নেয়া দেয়া তো ব্যাপারটা। শ্রোতা বক্তা সামনাসামনি দুজন, শ্রোতার সামনে আছে, বক্তার সামনে আছে, ফেস টু ফেস কিন্তু।
0: ঠিক, একেবারে।
2: তা এটা, আর এখন এফএম এর ক্ষেত্রে আমরা শ্রোতার অবশ্য বাড়ি থেকে শুনি, এটা আলাদা ব্যাপার, আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনি কিন্তু।
0: ঠিক, একেবারে। না শুনলে থোড়ি না ফোন করে এত ভালোভাবে ব্যক্ত করতে পারতেন আপনাদের।

0: হ্যাঁ
1: একদম একদম, আমরা একদম মনোযোগ দিয়ে শুনি, যা শুনি সেটা মনোযোগ দিয়ে শুনি,
0: ঠিক ঠিক
1: সবসময় করি না, আমরা সবাইকে সুযোগ দিই।
0: আর
1: আমি অনেকদিন ধরে সিনিয়র মানুষ তো, যার ফলে খবরটা একটু কম আসে আর কি।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর আবারও বলছি বা আবারও বলতে বাধ্য হচ্ছি, কারণ সত্যি আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুরাই এত ভালো বক্তা আপনারা, আমরা এটা বলতেই পারি, কারণ প্রত্যেক দিন সেই সকাল থেকে রাত 11টা পর্যন্ত আপনারা আমাদের যেভাবে উৎসাহ দিয়ে যান প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা কাজে, আমরা সত্যিই আনন্দিত। আপনাদের কথা ছাড়া, আপনাদের বক্তব্য ছাড়া আমরা কিন্তু আমাদের নিজেদের কাজের মূল্যায়ন বা সেই আনন্দটা আমরা কিন্তু খুব একটা পেতাম না। তাই আপনাদের বক্তা হয়ে ওঠাটা আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই শ্রোতা হয়ে আমাদের সঙ্গে থাকাটাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সবাইকে আরও একবার ধন্যবাদ যে আপনারা এফ এম উজ্জয়ন্তের পাশে এভাবে রয়েছেন, আশা করছি আগামীতেও পাশে থাকবেন। তবে এই মুহূর্তে আমরা শুনছি আমাদের আজ রাতে পর্ব, আজ আমরা কথা বলছি বক্তা এবং শ্রোতা নিয়ে, সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: আমি দিলীপ সরকার, খয়েরপুর থেকে।
0: বলুন দিলীপ বাবু,
2: ভালো আছেন তো?
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, এবং ভালো থাকার চেষ্টায় আছি, মনটা বিশেষ করে ভালো নেই, তারপর চেষ্টা আছি ভালো কিভাবে থাকা যায়। তো বিষয়টা হচ্ছে, দেখুন, শুনতে পাচ্ছেন তো আমার কথাগুলো?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: যাই হোক, দেখুন বিষয়টা এরকম যে আপনি যে যে আজ এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আলোচ্য বিষয় রেখেছেন, মানে শ্রোতা বনাম বক্তা, তাই তো?
0: তাই।
2: দেখুন, একজন মহান ব্যক্তি বলেছেন যে যত মত তত পথ। তো আমাদের যারা আমরা কথা বলি প্রত্যেকেরই মতা মতের ব্যাপ থাকতেই পারে, তা আমার মত যেটা আমি সেটা প্রকাশ করছি।
0: অবশ্যই,
2: দেখুন বিষয়টা হচ্ছে যে বক্তা এবং শ্রোতা দুটোরই গুরুত্ব আছে
0: একেবারে
2: আমার মতে। কারণ আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে মানে বুঝাচ্ছি, একটা আধ্যাত্মিক ভাবে যদি বলি বিষয়টাকে, ভগবান শিব একবার ধ্যানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, তারপর উনি যখন ধ্যান অবস্থায় ছিলেন স্বয়ং মা পার্বতী উনার সঙ্গে ছিলেন, একবার কি করলো, ধ্যান অবস্থার মধ্যে শিবের শরীরে কিছু আঘাত দেখতে পেল মা পার্বতী। তখন যখন শিব ঠাকুরকে জাগালেন, বললো যে প্রভু আপনার শরীরে এ কিসের চিহ্ন? তখন শিব ধ্যানভঙ্গ হওয়ার হয়ে তিনি বললেন যে এটা আমারই ভক্তের আঘাত, মানে আমার শরীরে বইছে। তখন তখন পার্বতী বললো, আপনি একজন দেবাদী দেব মহাদেব, আপনার চেয়ে বড় কোন ভগবান কি আছে? তখন ভগবান শিব ঠাকুর বললো, দেখো আমরা হলাম ভগবান, আমরা কিন্তু ভক্তের বশের বশেই আমরা থাকি, ভক্তরা যদি না থাকে আমাদের ভগবান মূল্য থাকবে না, ভক্তরা আছে বলেই আমরা ভগবান, আমাদের তারা পূজা করে আমরা ভগবান হিসেবে মানে আমরা মানে মাধুর্য পাই। শিব ঠাকুর এইভাবে বুঝালেন, ভগবান আছে বলে ভক্তরা আছে, ভক্তরা আছে বলে ভগবান আছে, ঈশ্বরের আমরা নাম নেই বলে ঈশ্বর আছে। সেই অর্থে আমি সেটাই বলতে চাইছি যে যারা বক্তা, যারা ভালো কথা বলে, তাদের বক্তব্য সঠিক মূল্যায়ন তখনই পাবে যখন তারা সঠিকভাবে শুনবে মনে।
0: একেবারে সঠিক।
2: তবে একটা বিষয় দেখুন, আমি ব্যক্তিগত ভাবে কিছু লোককে পছন্দ করি না, তার ব্যক্তিগত যার যার মানে লাইফস্টাইল বা ক্যারেক্টার বিষয় দিক দিয়ে হয়তো লোকগুলোকে পছন্দ করি না, কিন্তু তারা এরকম ভালো বক্তব্য রাখে, তাদের বক্তব্যগুলো আমি কান পেতে শুনি। তার কারণ হচ্ছে তার কথা স্টাইল বা যে মূল্যবান কথাগুলো রাখেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায়, সে কথাগুলো অনেক অনেক কিছু শিক্ষা দেয় এবং অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, যেটা আমার কাছেও নেই
0: একেবারে।

0: এই বিষয়টা হচ্ছে দেখুন, বক্তা যাদের, যিনি বক্তা যিনি ভালো বলেন সে কিন্তু এমনিতে বক্তা হয় না, তার বক্তা হতে গেলে একটা তার মানে কি বলবো অনেক অনেক অধ্যবস্য অনেক অভিজ্ঞতার দরকার হয়। সবাই সবাই সব জায়গায় কথা বলতে পারে না, কথা বলার জন্য একটু তার একটা ভালো ক্রিয়েটিভ দরকার হয়।
1: ঠিক,
0: তো এই অনেকে আমি জানি চিনি ভালো শিক্ষিত ভালো উচ্চ শিক্ষিত ভালো মানে আছে, কিন্তু সে একটা মাইকের সামনে কথা বলার মানে কি বলবো মানে শরীর মানে কম্পন শুরু করে, ঠিকভাবে সে কথা বলতে পারে না। তো আবার অনেকে আছে সেই ইটা নেই কিন্তু ভালো কথাও বলতে পারে। তো এইগুলো আসলে বিষয়টা হচ্ছে যে বক্তা হওয়াটা যেমন সুজাগতা না, এবং শ্রোতা হিসেবে মনোযোগ দিয়ে শুনো যে ধৈর্যের সহিত, এটা কিন্তু মুখের কথা
1: নেই,
0: যাদের একটা গুরুত্ব আলাদা। তবে আমি একটা কথা বলবো, আমরা সঠিক বক্তা বা সঠিক বক্তা তাকে বলবো যারা প্রসঙ্গের মধ্যে কথা বলে। দেখুন আপনি যেটা আপনাদের আকাশবাণীতে বিভিন্ন প্রসঙ্গ যখন রাখা হয়, আমরা যারা কথা বলি প্রত্যেকেই মাঝে মধ্যে, আমি তো সবসময় কথা বলি না, মাঝে মধ্যে কথা বলি, আমার কথা আমি বলছি, আমরা কিন্তু এই প্রসঙ্গক্রমে আমরা কিন্তু কথা বলি এবং সেটা বলারই দরকার। এবং আমরা যদি প্রসঙ্গক্রমে কথা বলি বক্তারা, আপনাদের শুনতেও ভালো লাগবে এবং শ্রোতারা যারা শুনছেন তাদেরও বলবে না উনি প্রসঙ্গের মধ্যে বলেছেন। কিন্তু অপ্রাসঙ্গিক কথাগুলো যদি বক্তা বলে শ্রোতাদের কাছে বিষয়টা ভালো লাগবে না, সেটা শ্রোতমধুর হবে না আর কি। তো যে যে যেই জায়গায় সেক্টরে, সেটা আকাশবাণী বলুন বা রাজনৈতিক ক্ষেত্রে বলুন, সেই প্রসঙ্গের মধ্যে যদি আমরা মানে বক্তব্যগুলা আমরা যদি বক্তারা সঠিক কথাগুলো বলে যাই, এখানে শ্রোতারা যারা রয়েছেন দর্শক মন্ডলী যারা থাকেন তারও শ্রুতি মধুর হয়ে একদম মানে কি বলবো সেই বক্তার আমরা যে কথা বলি শুধু কথা বলার জন্য কথা বলা নয়, প্রসঙ্গের যদি গুরুত্ব কথাগুলো যদি বলা হয় সেটি হতো শুনতে ভালো লাগবে, এই কথাটা উনি বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল ওনার কথা।
1: ঠিক ঠিক,
0: শুধু কথা বলার জন্য বলা নয়, প্রসঙ্গে কোনো কথা বলা এবং গুরুত্বপূর্ণ কিছু কথা যদি আমাকে কথা প্রতিদিন বলতে হয় এমন কোনো কথা নেই, কিন্তু যদি আমার সে অভিজ্ঞতাই না থাকে শুধু শুধু কথা বলে মানে লাইন ব্যস্ত রাখা, এর কোনো মানে হতে পারে না।
1: ঠিক,
0: ভালো থাকবেন,
1: ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু। এবারে আমার একখানি পছন্দের গান আপনাদের একটু শোনাই। মা কারভা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে কিন্তু আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আজ রাতে পর্ব নিয়ে রয়েছি। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা, আর থাকবো এই অনুষ্ঠানটি নিয়ে ঠিক রাত 11টা পর্যন্ত। হোয়াটসঅ্যাপে আমাদের একজন শ্রোতা বন্ধু জোলাইবাড়ি থেকে লিখেছেন, আমাদের শ্রোতা বন্ধু, ওনার নাম সুমন মুহুরি, উনি লিখছেন, একজন ভালো বক্তার গুণ হলো স্পষ্টভাবে কথা বলা, সঠিক শব্দ নির্বাচন করা এবং শ্রোতার মনোযোগ ধরে রাখা। বক্তা যদি পরিষ্কার ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন তাহলে বার্তাটি সার্থক হয়। একজন ভালো বক্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন ভালো শ্রোতাও সমান গুরুত্বপূর্ণ। দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকলে যোগাযোগ সফল হয়। বক্তা ও শ্রোতার মধ্যে সঠিক সমন্বয় ও পারস্পরিক সম্মান থাকলে যোগাযোগ সহজ, সুন্দর ও সফল হয়। একেবারেই সঠিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমনবাবু, উনি লিখছেন জোলাইবাড়ি থেকে। শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু শুনছেন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান আজ রাতে, আর এই মুহূর্তে আজ আমাদের এই আজ রাতে অনুষ্ঠানের যে বিষয় আমরা কথা বলছি, বক্তা ভার্সেস শ্রোতা, কী বলতে চান আপনি, শুনবো আপনাদের মনের কথা, আপনাদের মতামত। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965, এই নম্বরে আপনারা চাইলে লিখেও পাঠাতে পারেন, কিংবা আমাদের স্টুডিওর ফোন নম্বর তো আপনারা সকলেই জানেন 0381232625 ফোন করেও কিন্তু আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম জয়ন্ত। আর এই মুহূর্তে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আজ রাতে পর্ব নিয়ে কিন্তু আমি রয়েছি আপনাদের বন্ধু আজ নিবেদিতা। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরেকজন শ্রোতা বন্ধু, দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, শোনা যাচ্ছে আমার কথা? নমস্কার, বলুন। হ্যাঁ, কে বলছেন, একটু নামটা বলবেন?
1: বিমান লোধ বলছি।
0: হ্যাঁ বলুন। বলুন বলুন।
1: আমাদের একজন প্রফেসর ছিলেন বিকাশচন্দ্র সাহা বা খান স্যার, আজকে ডেটে খান স্যার নাম সবাই চিনি আমরা। ওনাদের বক্তব্য, আমি কোনো পলিটিশিয়ান অন্য কোনো বক্তব্য যাচ্ছি না, ওনাদের যে পরিকাঠামোর বক্তব্যর যে রেজুলিটি যেটা আছে ওটা যদি আমি গ্রহণযোগ্য করতে পারি এক শ্রোতা বিশেষ না, তাহলে হয়তো আমার টাকা একজন বক্তা অনেক কিছু বক্তব্য বলবে। আমি অনেক রাত অব্দি শুনি, আপনার প্রোগ্রাম শেষ হওয়ার পরে দিল্লিতে যেটা প্রোগ্রাম হয় ওটা আমি শুনি, ঠিক আছে, ওইখানে আমি ইয়ে করি, শুনতে থাকি। কেন আমি বুঝতে চাই, আমি জানতে চাই কি বলতে চাই। আমার হিসাবে খান স্যার অনেক স্টুডেন্ট আজকে একটু অনেক ডাবল করেছে আমাদের বিকাশ, আমরা যারা স্টুডেন্ট আমার কাছে মনে একজন বক্তা যতটুকু দরকার তার থেকে বেশি দরকার যে আমি
0: শ্রোতা।
1: আপনারা যখন আর যে যারা আছে ওনারা যখন রাত্রেবেলা প্রোগ্রাম গুলো করেন, আমি আমার মেয়েকে বলি এই যে শুন কি বলছি,

0: বলার যে আপনার কণ্ঠ, বলার যে আপনার বক্তব্য, বলার যে আপনার ধরনটা, এটা যদি ডাইজেস্ট আমি করতে পারি তাহলে মনে হয় আমার ধাপল ধাপল বিভিন্ন রকমের প্রোগ্রাম করে বিভিন্ন টপিকস উঠে,
1: ঠিক
0: বিভিন্ন টপিকসের উপর আপনি যখন বক্তব্য করেন আমরা মন নিয়ে শুনি। আমি কোনোদিন ফোন করি না, আমি এই নিয়ে মনে হয় দুদিন মনে হয় ফোন করেছি, যা সেকেন্ড টাইম আমার। বাট আমি রোজ কে কি বলে আপনাকে, আমি ডায়েরি, একটা ছোট ডায়েরি আছে খাটে নিয়ে বসে থাকি, এটাতে লিখে রাখি একজাক্টলি কে কি পয়েন্টটা বলেছে, ঠিক আছে। আমি সবার নাম, ওই যে ওই দিন একজন শ্রদ্ধ লিখে একজন আমাদের বক্তা চলে গেছেন, ঠিক আছে, ওনার নামও আমি লিখে রেখেছি। আর উনি আমাদের, আমি আগে কোনোদিন রেডিও শুনতাম, এখন শুধু আমি অ্যাপেল শুনি। কারণ ওইখানে মূল ফেসবুকে দেখে না, অন্য কিছু না দিয়ে এই যে বক্তব্যগুলো, এই যে টপিকগুলো, আপনাদের ভাষা, আমাদের রোজকার যে অনুষ্ঠানগুলো হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, বিভিন্ন বক্তারা যেটা বলছে শোনা, আমার মনে হয় সবচেয়ে বড় পরিশ্রম থেকে ক্লান্তি,
1: ঠিক ঠিক,
0: এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিযোগ।
1: ঠিক, অসংখ্য ধন্যবাদ,
0: থ্যাংক ইউ,
1: সঙ্গে থাকবেন অবশ্যই, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু। সঙ্গে রয়েছেন কিন্তু এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু, দেখে নিচ্ছি, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: নমস্কার,
2: জয়নগর থেকে দেবী সেনগুপ্ত বলছি।
1: বলুন ম্যাডাম।
2: বক্তা এবং শ্রোতা, বক্তা ভার্সাস শ্রোতা,
1: ঠিক,
2: বক্তা অনেকেই হয় ম্যাডাম, কিন্তু বলার ভঙ্গি, তারপরে তার কথা বলার যে ভঙ্গিটা, তারপরে নিজের সামঞ্জস্য বজায় রেখে সুন্দর করে বললে শ্রোতাও মনোযোগ দিয়ে শুনে, এমন আমি দেখেছি ম্যাডাম। মিটিং হচ্ছে, মিটিং এর মধ্যে হা করে ঘুমাচ্ছে আর বক্তা এদিকে বললে, হ্যালো ম্যাডাম শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যাঁ, ঘুমিয়ে পড়ে যাচ্ছে, আমি ধাক্কা দিলাম, ওমা কি তুমি মিটিং আসছো ঘুমাচ্ছো কেন? এরকম শ্রোতা যদি থাকে, বক্তা তো স্টেজের থেকে খেয়াল করছে না, খুব মনটা খারাপ লাগে। আমি তো দেখছো এত গুরুত্বপূর্ণ কথা বলছে, অথচ ঘুমিয়ে হা করে ঘুমাচ্ছে,
1: তারা
2: কতজন আসে জায়গা দখল করে বসে, এইটুকু আমার মনে হইলো আর কি। কিন্তু শ্রোতার প্রয়োজন মনোযোগ দিয়ে শোনা, আর বক্তারও প্রয়োজন শ্রোতার মনের ভিতরে ঢুকে শ্রোতার মনটাকে কেড়ে নিয়ে কথা বলা, যাতে শ্রোতা বক্তার প্রতি আকৃষ্ট হয়।
1: ঠিক ঠিক
2: ঠিক কিনা ম্যাডাম?
1: একেবারেই সঠিক, একেবারেই সঠিক।
2: শ্রোতা যাতে বক্তার প্রতি আকৃষ্ট হয়, পরের দিন আবার আগের থেকে গিয়ে বসে থাকে, এইরকম মানে শ্রোতার মন জয় করা হলো বক্তার ডিউটি। সুন্দর করে কথা বলা, সামঞ্জস্য রেখে কথা বলা সবকিছুর মধ্যে, আর শ্রোতার ডিউটি হলো মন দিয়ে শুনে এসে নিজেকে সংশোধন করা। হ্যাঁ, আমি যা শুনলাম আমি যেন মনে রাখতে পারি, আমি যেন সেই পথে চলতে পারি। বললেন উনি ভালো পয়েন্টটা কি, আমি তো আপনাদের কথা অনেক সময় নোট করি, একেবারে কথা হচ্ছে আমি টুকটাক করে লিখে রাখি খাতার মধ্যে, আমার এটা অভ্যাস, প্রয়োজনে আমার এটাই কাজে লাগবে। আর আপনাদের বলার ভঙ্গি তো প্রত্যেকে সুন্দর ম্যাডাম, আমরা এফএম রেডিও থেকে যা শিখছি আর বলার নয়,
1: আগে শুধু টিভি দেখতাম, এখন টিভি
2: 24 ঘন্টা শুধু এফএম রেডিও, সকাল 6টার থেকে শুরু হয়, দেববর্মার অনুষ্ঠানটা গেলে পরে এরপরেই শুরু করি। আচ্ছা ম্যাডাম ভালো থাকবেন, এইটুকু, বক্তা এবং শ্রোতা একে অপরের পরিপূরক,
1: ঠিক ঠিক, ভালো একেবারে। আপনাদের মতো শ্রোতারা আমাদের পাশে রয়েছেন বলেই আমরা প্রতিদিন এত বলার সাহস পাই, তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে, এবং আমাদের সকল শ্রোতা বন্ধুদের সত্যি আন্তরিক ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে সবসময় থাকেন। আর তাই তো আমরা বলতে পারি, আমরা শত ক্লান্ত থাকলেও আপনাদের জন্য আমরা বলতে চাই সব সময়। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ শুভরাত্রি,
1: বলুন কে বলছেন?
3: আমি আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাঘাট মাতৃপল্লি থেকে।
1: বলুন বিশ্বজিৎ বাবু।
3: বলছি এত সুন্দর আলোচনাটা খুব আরো বেশি জমে গেছে, আজকে যারা উপস্থাপনা করছে, আপনি ললিত বাবু বলুন, আমাদের দিলীপ ভাই বলুন, কলকাতা থেকে কাতিয়া রহমান বলুন, একটু আগে দেবী সেনগুপ্ত বলছেন, আরো একজন শ্রোতা বললেন, আসলে দেখুন বিষয়টা হচ্ছে কথাটা সত্য কথা, এটার থেকে বেরোবার রাস্তা কারো নেই। আর বক্তার বক্তব্য যদি কারো হৃদয় স্পর্শ না করতে পারে, আমি শুধু বলার জন্য বললাম,

0: তাহলে সে বলাটা কিন্তু কোনো মাইনে রইল না।
1: ঠিক।
0: আর মনোযোগী শ্রোতা, দেখুন শুধু আমারটা বলে আমি রেডিওটাকে বন্ধ করে দিলাম, অন্যের বক্তব্যগুলি শুনলাম না, তাহলে আপনি শ্রোতাই নন।
1: একেবারে।
0: আপনাকে বুঝতে হবে যে ভালো বক্তা সেই হয় সে বক্তা যখন অন্য শ্রোতাদের বক্তব্যগুলি মনোযোগ দিয়ে শুনতে পায়।
1: একেবারে সঠিক।
0: না হলে আপনি কি করে মূল্যায়ন করবেন?
1: ঠিক ঠিক।
0: আজকে আমি যদি ললিত বাবুর কথাটা না শুনতাম, আমি যদি দিলীপ ভাইয়ের কথাটা না শুনতাম, তাহলে আমি কি করে মূল্যায়নটা করতাম? আচ্ছা, কলকাতা থেকে কাতিয়া রহমান বললেন দারুণ লেগেছে, একটু আগে দাদা বলছিলেন যে আমি নোট করে রাখি। আপনি দেখুন কতটা ভালোবাসলে পরে, এফএম এর পরিধিটা কতটা বিস্তার লাভ করলে পরে মানুষের ঘরে ঘরে, আমরা তো দেখতে পাচ্ছি না এখন আমি কি পজিশনে আছি আপনি জানেন না, কোথায় আছি বুঝতে পারছি না, তারপরেও কিন্তু আপনার সাথে আমার একটা হৃদয়ের কিন্তু একটা সংযোগ তৈরি হয়েছে। এই যে কথা বলার মধ্যে কথা বল, এটা কিন্তু শিল্পের পর্যায়ে পড়ে, নাহলে আমরা কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলতাম না, কথা অনেকে বলছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রপদ্যের নাম এলো কেন, কেন কবিগুরুকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আখ্যা নিয়ে
1: যাচ্ছে।
0: আসলে ব্যাপারটা হচ্ছে লেখা বলা এবং এই তিনটা জিনিসের যদি আঙ্গিক সৃষ্টি না হয় তাহলে একজন বক্তা কিন্তু সার্থক রূপ পায় না। মিটিং চলছে, বক্তব্য রাখছেন, আরেকজন পুরোপুরি ঘুমাচ্ছেন, ওই স্কুলের মাস্টারমশাই বক্তব্য রাখছেন, অনেকের মধ্যে বলছে এই স্যারের বক্তব্যটা ভালো, অন্য স্যারের বক্তব্যগুলি হৃদয় গ্রহণ করছে না। আসলে বিষয়টা হচ্ছে সেরকম, যে কোনো ব্যক্তির বক্তব্যটা বিষয়ের উপরে হতে হবে, তার বাচনভঙ্গিটা মানুষের হৃদয়কেই হতে হবে এবং যুক্তি নির্ভর হতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেখবেন আপনি একটা কথা বললেন, তার মধ্যে কোনো সার্বত্তা রইল না, সেটা কিন্তু পাবলিক নেবে না। আমাদের কাছে ভাল লাগে কখন জানেন ম্যাডাম, আমরা যখন যে কোনো আলোচনা করি, অনেকের সাথে রাস্তাঘাটে দেখা হয়, তখন তারা বলে দাদা এই বিষয়টা খুব ভালো লেগেছে, এই আলোচনাগুলি উনি যে করলেন সত্যি খুব মনে রাখার মতো। তখনই আমরা মনে হয় এই যে আমরা বললাম, এই যে এতগুলি লোক এফএম এ বলছে, এটা সার্থকতা সেখানে, এই যে না হলে 9:30 থেকে রাত 11:00 অবধি একটা না দেড় ঘন্টা আলোচনা শোনার মতো কিন্তু ধৈর্য কারো থাকতো না।
1: ঠিক ঠিক, একেবারে।
0: এটার মধ্যে বৈচিত্র্য ভরপুর, আর আপনাদের সঞ্চালনাটা এত সুন্দর শ্রুতিমধুর হয়,
1: ধন্যবাদ ধন্যবাদ।
0: মানুষ কিন্তু দিন দিন এটাকে গ্রহণ করছে, এই জন্য শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ওনারা জুড়ে থাকুক এটাই আমরা চাই, আমিও আপনাদের সাথে জুড়ে আছি, তাই বলে নিজেকে ধন্য মনে করছি। নমস্কার।
1: অবশ্যই ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একজন বক্তা আর একজন শ্রোতা, দুজনই দুজনের পরিপূরক। আমি বক্তা হিসেবে যখন আমার বক্তব্য রাখব, আমি যেই কথাটাই বলবো, যে শব্দগুলি আমি ব্যবহার করব, আমার সেই কথা আমার সেই শব্দগুলো যখন একজন শ্রোতার মন ছুঁয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আমি তার কাছে একজন ভালো বক্তা হয়ে উঠতে পারব। আর হ্যাঁ, শুধু স্পষ্ট কথা বলা, সঠিক শব্দ ব্যবহার করা, এগুলো করলেই যে একজন ভালো বক্তা হয়ে ওঠেন তা কিন্তু নয়। আমি যেখানে কথা বলছি, যা নিয়ে কথা বলছি, যাকে নিয়ে কথা বলছি, সেই সমস্তটা আমাকে জেনে বুঝে তবেই কথা বলতে হয়। শ্রোতা বন্ধু, আমরা অনেকেই এরকম আছি যারা হয়তো দিনের কিছুটা সময় একা থাকি, আর ঠিক তখন আমাদের অনেক রকম কথা আমাদের মাথায় আসে, মনে আসে। তখন মনে হয় এই কথাটা যদি আমরা কাউকে বলতে পারতাম, আর এমনও হয় যে আমরা অনেক সময় অনেক কথা কাউকে বলতে যাই, কিন্তু আমাদের বলা কথাটা সবাই যে আমাদের মতো করে শুনবে তাও তো হয় না। হয়তো আমি আমার কোনো বন্ধুকে বলতে গেলাম আমার কোনো একটা ইচ্ছের কথা বা কোনো একটা কথা, সে যা কিছুই হতে পারে, কিন্তু সে

0: শুনলই না, সে উল্টো আমাকে আরও দুটো কথা বলে দিল। কিন্তু এই জায়গায় আপনি ভাবুন তো, এখানে কি কোথাও আপনার একবারও মনে হতে পারে যে না, এখানে আমি ভালো বলতে পারিনি বা সে আমার কথা শুনতে পারিনি? এই যে বক্তা আর শ্রোতার যে সম্পর্কটা, আর আমরা যে বন্ধু বলি না, এই বন্ধুত্ব সম্পর্কটা জানেন তো, আপনি যদি ভালো শ্রোতা না হন, আপনি কিন্তু কারোর ভালো বন্ধু হতে পারবেন না। আমরা বন্ধু সার্বিকভাবে তাকেই বলি যে আমাদের সমস্তটা শুনতে পারে, আমার ভালো হোক খারাপ হোক, আমার যে কোনো পরিস্থিতি, আমার যে কোনো ধরনের কথা সে যেন শুনতে পারে, আমার সার্বিক পরিস্থিতি জেনে শুনে বুঝে যে আমাদের গ্রহণ করে সেই কিন্তু আমাদের আসল বন্ধু হয়। ঠিক তেমনি একজন শিক্ষক যখন ক্লাসে পড়ান, তিনি জানেন যে আমার ক্লাসে 10 জন স্টুডেন্ট রয়েছে, 10 জন 10 রকমের স্টুডেন্ট। আমি একভাবে পড়ালেই যে সবাই বুঝবে সেটা নাও হতে পারে, আর তার জন্যই আমাদের বা শিক্ষকদের কিন্তু সেই 10 জন স্টুডেন্ট যেন সবাই বুঝতে পারে সেইভাবেই সেই বক্তব্যটা বা ক্লাসের সেই লেসনটা দিতে হয়। ঠিক তেমনি ভালো বন্ধু হয়ে ওঠা আর ভালো শ্রোতা হয়ে ওঠা, এই দুটো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় নিজেকে খুব একা বোধ করি, কেন বলুন তো? কারণ আমাদের শোনার কেউ নেই। আজকাল না কেউ শুনতে চায় না, সবাই বলতে আগ্রহী। আমি একটা কথা বলছি, আমার কথা শেষ হওয়ার আগে উল্টো দিকের মানুষটা আরেকটা কথা বলে দিল। বক্তা হওয়া যেমন কঠিন, তার থেকে অনেক অনেক বেশি কঠিন বোধ হয় শ্রোতা হয়ে ওঠা। আর আপনি ঠিক তখনই একজন ভালো বক্তা হয়ে উঠতে পারবেন যখন আপনি শোনার মতো বা সেই শ্রোতা হওয়ার মতো ধৈর্য রাখতে পারবেন। আজকের সময়ে সোশ্যাল মিডিয়ার কারণে সবাই যেন কোনো না কোনোভাবে বক্তা হয়ে উঠেছেন। কেউ ভিডিও বানাচ্ছেন, কেউ মতামত দিচ্ছেন, কেউ লাইভে এসে নিজের কথা বলছেন। এই পরিবর্তন একদিকে যেমন মানুষকে প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ঠিক তেমনি দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। কারণ আজ একটি ভুল তথ্য বা অসচেতন মন্তব্য মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাই একজন বক্তার প্রথম দায়িত্ব হওয়া উচিত, তিনি যা বলছেন তা যেন মানুষকে বিভ্রান্ত না করে, বরং সচেতন করে। একজন সত্যিকারের বক্তা কখনও মানুষের মধ্যে ঘৃণা ছড়ান না বা মানুষকে দূরে সরিয়ে দেন না, বরং মানুষকে কাছাকাছি আনেন। তার কথার মধ্যে এমন এক শক্তি থাকে যা মানুষকে ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়। খুব বেশি কিছু কথা নয়, শুধুমাত্র 4-5টা শব্দ দিয়ে, একটা লাইন দিয়ে কিন্তু আমরা উল্টো দিকের মানুষটার মনটাকে ভালো করে দিতে পারি। আমাদের হাজারো হাজারো মন খারাপ শুধুমাত্র 2-1টা শব্দেই কিন্তু ভালো হয়ে যেতে পারে, কিন্তু আজকাল সেটার চেষ্টা বোধহয় আমরা খুব কমই করি। শুনবো আপনাদের মতামত। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার ম্যাডাম, নিবেদিতা ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ঈশান দেবনাথ বলছি, চন্দ্রপুর বাতের সঙ্গে।
0: বলুন।
1: শুভরাত্রি ম্যাডাম।
0: বলুন, শুভরাত্রি।
1: বক্তা ভার্সেস
0: শ্রোতা।
1: ম্যাডাম দেখুন, ভালো বক্তা হতে গেলে, হ্যাঁ ম্যাডাম, আগে
0: ভালো শ্রোতা হতে হয়।
1: ভাষার জ্ঞান, হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: ওনার ভাষার জ্ঞান থাকতে হবে,
0: ঠিক,
1: হ্যাঁ, স্পষ্ট বক্তা এবং সবাই কিন্তু শ্রোতা হওয়া যায়, কিন্তু বক্তা হওয়া যায় না। হ্যাঁ, শ্রোতা বক্তা হইতে গেলে আগে শ্রোতা হইতে হয়, এবং শব্দ হইল ব্রহ্ম, এবং এই শব্দের ব্যবহার সৎভাবে করতে হবে,
0: ঠিক,
1: তার ফলে শ্রোতার মন জয় করা যায়, আমি এটাই মনে করব। কিন্তু ম্যাডাম, আপনারা যে সুন্দর সুন্দর প্রোগ্রাম আনেন, আপনারা এই বলতে তোমায় পড়বে বা বিষয়ে খুব সুন্দর সুন্দর আনেন, খুব ভালো লাগে ম্যাডাম, ভালোই লাগে।

0: অসংখ্য ধন্যবাদ, সেই সবটাই আপনাদের জন্য। অবশ্যই অবশ্যই পাশে থাকবেন,
1: ভালো থাকবেন,
0: ধন্যবাদ। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন।
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি।

শ্রোতা বন্ধু, একজন মানুষ যখন মন দিয়ে কারো কথা শুনেন, তখন তিনি শুধু শব্দ শুনেন না, তিনি সেই মানুষের অনুভূতিটাকেও বোঝার চেষ্টা করেন। আর এটাই একজন ভালো শ্রোতার সবচেয়ে বড় গুণ। আজকের এই পৃথিবীতে ভালো শ্রোতা পাওয়া সত্যি কঠিন হয়ে উঠেছে। আমরা অনেক সময় কারো কথা শুনলেও আসলে পুরো মন দিয়ে শুনি না, মাঝখানে ফোন দেখি, তাড়াহুড়ো করি, কিংবা নিজের উত্তর দেওয়ার কথা ভাবতে থাকি। কিন্তু সত্যিকারের লিসেনিং স্কিল হলো ধৈর্য নিয়ে, মনোযোগ দিয়ে, এবং সবথেকে বড় কথা, সম্মান দিয়ে অন্যের কথা শোনা। অনেক সময় মানুষ কোনো সমাধান চায় না, সত্যিই কোনো সমাধান চায় না। আপনার কাছে কিছু বলছে মানেই যে সে তার প্রবলেমের সলিউশন চাইছে, তা কিন্তু নয়। অনেক সময় আমরা কারোর সাথে কোনো কথা শেয়ার করিও কিন্তু অনেকটা বেশি হালকা হই। সে চায় শুধু তাকে মন দিয়ে শুনুক। আর আমাদের এরকম শোনার লোক

0: আজকাল খুব খুব কমে গেছে জানেন তো। একজন কষ্টে থাকা মানুষ যদি কাউকে নিজের মনের কথা বলতে পারেন আর অন্যজন যদি তাকে বিচার না করে ধৈর্য নিয়ে শোনেন, তাহলে সেটাই অনেক বড় মানসিক সমর্থন হয়ে দাঁড়ায়। পরিবারে, বন্ধুত্বে, এমনকি সমাজের অনেক সম্পর্কেও এই শোনার অভ্যাস খুব গুরুত্বপূর্ণ। বাবা মা যদি সন্তানের কথা মন দিয়ে না শোনেন, তাহলে দূরত্ব তৈরি হয়। বন্ধু যদি বন্ধুর অনুভূতি বুঝতে না চান, তাহলে ভুল বোঝাবুঝি বাড়ে। আবার শিক্ষক যদি ছাত্রদের সমস্যার কথা শোনেন, তাহলে শিক্ষার পরিবেশ আরও সুন্দর হয়। অর্থাৎ একজন ভালো শ্রোতা শুধু একজন মানুষ নন, তিনি অনেক সময় একজন সহানুভূতিশীল সঙ্গীও হয়ে ওঠেন। আর এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গী হতে আরেকজন ফোন করছেন, দেখে নিচ্ছি। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো দিদি।
0: হ্যাঁ ভালো, কে বলছেন?
1: বলছি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে, শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায়
0: কথা বলছি। বলুন, ভালো আছেন?
1: দিদি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: আমি দেখলাম যে দিদির সঙ্গে দেখি একটু কথা হয়েছিল। বলছি দিদি দেখুন, আমি যেটা বলতে চাইছি, বলছি গুরুদেব যদি ভালো হয়, বুঝলেন, আধ্যাত্মিক লাইনে গুরুদেব যদি ভালো হয়, উনি আমার থেকে স্বয়ং ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে দেবার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এবার সেই গুরুদেব যখন ভালো আমরা পাই, তখন জানি যে আমরাও শিষ্যরা গুরুদেবের মতোই আরো, গুরুদেব কি বলেন যে আমি যেমন হলাম, আমার শিষ্য যেন আরো উপর দিকে উঠতে পারে। ওই জন্য ভালো গুরুদেবের দরকার, বলুন। ওপরে সান্নিধ্যে, ঠাকুরের সান্নিধ্যে যাওয়ার জন্য। তাই আপনারা ওই গুরুদেবের মতোই, আপনাদের মুখে এত সুন্দর সুজরে আর এত সুন্দর বলেন আপনারা, ওই জন্য আমরা শিষ্যরা ভালো হয়ে পেয়েছি মনে হচ্ছে যেন। কারণ কারণ আপনাদের সঙ্গে কথাবার্তা বলে শুনে আমরা শ্রোতা, আমি দেখেছি যে বক্তা থেকে শ্রোতাটা বেশি হওয়া উচিত। কারণ আপনাদের কাছ থেকে যখন আমরা চুপচাপ শুনে যাই, তখন এই দুই একটা কথা যখন বলি, তখন মনে হয় না একটু আগে থেকে একটু বলতে পারছি, এরকম মনে হয়। তাই আমি তো বক্তা থেকে শ্রোতাটাই বেশি পছন্দ করি। আমি অনেকদিন আপনাদের যখন খুব সুন্দর ভাবে কথা বলেন, তখন আমি চুপ করে শুনি যে দিদিরা কি বলছেন, দেখি দাদারা।
0: তো ধন্যবাদ।
1: এই দেখুন, হ্যাঁ বেশ দিদি, তা হলো আজকে, এই পর্যন্তই বললাম। ভালো থাকবেন,
0: ধন্যবাদ। হ্যাঁ আপনিও ভালো থাকবেন। একজন বক্তা যেমন শ্রোতাকে প্রভাবিত করেন, তেমনি একজন শ্রোতাও বক্তাকে প্রভাবিত করেন। একজন বক্তা যখন দেখেন তার শ্রোতারা মন দিয়ে শুনছেন, তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। একজন উপস্থাপক, শিক্ষক, শিল্পী কিংবা বক্তার জন্য শ্রোতার মনোযোগই সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই একজন শ্রোতার দায়িত্ব কম নয়। কিন্তু শুধু উপস্থিত থাকলেই শ্রোতা হওয়া যায় না, বরং মন দিয়ে গ্রহণ করার মধ্যেই একজন শ্রোতার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। আর এই মুহূর্তে কিন্তু আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: আমি বরদালি থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বলুন।
2: ভালো আছেন তো?
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি। প্রথমে আমি জানাই আপনারা এপমুচেন্তে 90 বছর পুরো প্রতিষ্ঠা পালন করেছেন, আর আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা।
0: ধন্যবাদ।
2: আজকে যে প্রশ্নটা তুলেছেন, সেই প্রশ্নটা প্রসঙ্গে আমি একদিকে কথা বলি।
0: অবশ্যই
2: আমি এই প্রশ্ন, এরকম একটা প্রশ্ন আমরা ক্লাস মাধ্যমিক বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম মাধ্যমিকের।
0: আচ্ছা।
2: শিক্ষক এবং স্টুডেন্ট, মানে ছাত্র ছাত্রছাত্রী, এরকম একটা ভাষণ হয়েছে, একটা 10 নম্বর একটা প্রশ্ন আছে। ওই প্রশ্নের প্রকৃতি আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা একই রকম।
0: আচ্ছা,
2: সেটাই শুনতে। হ্যাঁ, শিক্ষকের দ্বারা শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতা জ্ঞান অর্জন ছাত্রদেরকে দিতে পেরেছে, যার ফলে ছাত্রছাত্রীরা মানুষের তো মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, উঠতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। বক্তার থেকে শ্রোতা হতে হয়, শ্রোতার থেকে আবার বক্তা হতে হয়, বক্তা হওয়া যায়। যেমন আপনারা, আপনারা থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু শিখতে পারি,
0: এবং
2: আমরা সেই শিক্ষাটাও আমরা অন্যদেরকেও আমরা দিতে পারি। যেমন আমি অনেক, আমি যেমন অনেকটা

0: সামাজিক কাজে লিপ্ত আছি, সামাজিক কাজের মধ্যে অনেক অনেক অনেক সাথে অনেক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যদি আমাদেরকে কিছু বক্তা হিসেবে কিছু কথা বলার থাকে সেই বলি আর কি। এই কথাটাই আমি মানে আপনাকে বললাম আর কি।
1: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ,
0: ধন্যবাদ,
1: সঙ্গে থাকবেন, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে কিন্তু আপনারা শুনছেন আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আজ রাতে। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 10:45:43, অর্থাৎ এই অনুষ্ঠানটি নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে আর 15 মিনিটের মতো। কথা বলতে ফোন তো করছেনই আপনারা সবাই, আর যারা SMS করতে চাইছেন হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, কিন্তু আমাদের 9402169965 সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
2: আমি মলিনা ঘোষ।
1: বলুন ম্যাডাম।
2: খুব ভালো লাগছে,
1: ধন্যবাদ।
2: মনের কথা একজনের কাছে ভালো লাগছে, আমি শান্তি পাই, কিন্তু না খাইলে আমি এটা ভিতরে ভিতরে ঘুষতে ঘুষতে
1: ঠিক
2: মানে আমার খুব কষ্ট লাগে। আমি এমন পর্যায়ে আছি আপনার কথাটির লোকে আমার কথাটি কিরকম লাগতেছে, আমি আমার স্বামী আছে না সবসময় রেডিওটা আমি যে ঘরে না তাই তাই নিয়ে ফোন করতেন আর কি, আমি গড়াই লই তাই খুব আজকের বসনটা ভালো ভালো, তুমি ধরো না ধরো না,
1: শ্রোতা বন্ধু। আজকে দ্রুতগতির জীবনে আমরা হয়তো অনেক কিছু শিখছি, কিন্তু ধৈর্য নিয়ে কথা শোনা এবং দায়িত্ব নিয়ে কথা বলার অভ্যাসটা একটু একটু করে হারিয়ে ফেলছি। অথচ সুন্দর সমাজ গড়তে এই দুই গুণেরই প্রয়োজন আছে। একজন দায়িত্বশীল বক্তা মানুষকে সচেতন করতে পারেন, আর একজন সংবেদনশীল শ্রোতা মানুষের অনুভূতিকে মূল্য দিতে পারেন। তাই বক্তা এবং শ্রোতা দুজনই সমাজের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।

শ্রোতা বন্ধু, অনেক সময় আমরা ভাবি যে বেশি কথা বলা মানুষই হয়তো বেশি শক্তিশালী, কিন্তু বাস্তবে দেখা যায় যিনি কখন কথা বলতে হয় এবং কখন মন দিয়ে শুনতে হয় এই ভারসাম্যটা জানেন তিনিই সবচেয়ে পরিণত মানুষ। কারণ জীবনে শুধু নিজের কথা বলাই যথেষ্ট নয়, অন্যের অনুভূতিকেও গুরুত্ব দিতে হয়। একজন ভালো বক্তা যদি মানুষকে আলো দেখান, তাহলে একজন ভালো শ্রোতা সেই আলোকে হৃদয়ে ধারণ করেন। আমরা আজ রাতে অনুষ্ঠানের এই পর্বের প্রায় শেষের দিকেই চলে এসেছি। তাই আজকের এই অনুষ্ঠান, আজকের এই আলোচনার শেষে হয়তো আমরা একটা কথাই বলতে পারি, বক্তা আর শ্রোতা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নন, তারা দুজনেই যোগাযোগের দুই গুরুত্বপূর্ণ স্তম্ভ। একজন কথা বলে সম্পর্ক তৈরি করেন, আর একজন মন দিয়ে শুনে সেই সম্পর্ককে গভীর করেন। জীবনে তাই শুধু সুন্দরভাবে কথা বলা নয়, সুন্দরভাবে শোনাটাও খুব প্রয়োজন। কারণ অনেক সময় এই আন্তরিক শ্রবণই একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সাহস হয়ে উঠতে পারে। আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এই আজ রাতে পর্ব। এতক্ষণ আমি আর যে নিবেদিতা আপনাদের বন্ধু ছিলাম আপনাদের সঙ্গে, আপনাদের অনেক কথা শুনলাম, আপনাদের মনের কথা, আপনাদের মতামত সত্যিই প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে বলার জন্য, শোনার জন্য। তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই আমরা প্রতিদিন বলার ইচ্ছেটা রাখি, আমরা সাহস পাই বলার। তাই আপনাদের ভূমিকা আমাদের প্রত্যেকের জন্য অপরিসীম। সবাই খুব খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই একজন ভালো বক্তা হয়ে ওঠার পাশাপাশি একজন ভালো শ্রোতা প্রত্যেকের জন্য হয়ে উঠবেন। শুধু আমাদের জন্য নয়, এফএম উজ্জয়ন্তের জন্য নয়, আপনার পরিবারের প্রত্যেকের জন্য, আপনার বন্ধু মহলের সবার জন্য একজন ভালো শ্রোতা হয়ে উঠবেন। আমরা হয়তো কাউকে কোনো কিছু দিয়ে কাউকে সাহায্য করতে পারি না, কিন্তু এই যে শান্ত হয়ে শোনা, ধৈর্য নিয়ে শোনা, জানেন তো, এতেই না অনেক কিছু দেওয়া হয়ে যায়। সেই শান্তিটা, সেটা বোধহয় আপনি কোনো কিছু দিয়েও পারবেন না। শুধু একটু শান্তভাবে শোনা, একটু ধৈর্য নিয়ে তাকে গ্রহণ করা, এটা আমাদের সারা দিনের ক্লান্তি দূর করার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি।

সঙ্গে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই সবসময় শুনতে থাকবেন আমার আপনার সবার প্রিয় 101.6 মেগাহার্জ টিউন করে শোনা যায় যেটা, এফএম উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধু জানিয়ে দিচ্ছি আগামীকালকের অনুষ্ঠান সূচি। 101.6 মেগাহার্জ এফএম উচ্চতে এবং নিউজ অন এয়ার অ্যাপে আপনারা শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান ফেসবুক এবং ইউটিউব।

আকাশবাণী আগরতলা পেজেও কিন্তু লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হাই উনি খড়া, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:45 অভিজ্ঞাপন, 8:40 তোমায় গান শোনাবো, 9:12 শুনবেন অনুষ্ঠান বলছি তোমায় আপনাদের বন্ধু আর জে নিতাইয়ের সঙ্গে, 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, 2:30 শুনবেন সুরের আকাশে আপনাদের বন্ধু আর জে অন্তরার সঙ্গে, 4:00 শুনবেন সুরের আকাশে, 5:00 শুনবেন আজকের সিকান্দার, 6:30 অনুষ্ঠান উড়ান, 8:05 শুনবেন গানে আপকে লিয়ে, এবং 9:02 শুনবেন অনুষ্ঠানে আজ রাতে আপনাদের বন্ধু আর জে অম্বারিকার সঙ্গে, এবং 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি আগামীকালকের আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিলাম আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 11:01 শুভরাত্রি সবাইকে।